হাই হাই ফুক হাম তাকতে বুকুক সংলাম সগ তিনি নেই ফাস খাকলায়ো কাহাম করুন তম্বাই নেই দাউকতে বুক সং ফারিকাই তিনি নেই ফাস আল হাই নু হাই ও ওয়াতেই বাই পামতেই বাই ক্লাই তংমনি জরাও ফারি জং হাই নু হাই শালব্রম নি হাই কে না চিনি পান্দানো চিনলায়ন ফারিকাই চিনি পান্দানো জং শালব্রম নো ভাই কে চেংলাই চিনি নরক শিও হাইবন আবনি সেকাং জং তিনি শালকামা পান্দানি কক বথমানো আংকিসা শাকলাই রেনাই তিনি জং শালাই নাই কলক উমর কথাং তংনানি এবা ও হাসাকাও জরা কলক কাহাম করং তংনানি আবনি সিক্রেট এবা কক হইজাক অংখা অর দেখ চাদি হিন্দি তে কবাং মুনিদি হামজাক মুং পাইফলাই আরদি হাইনো হাই সাফিনাই কাইসা হুইজাক কক এবা লাংমানি কাইসা সিক্রেট কক অংখা নিং কলক উমর জরা তামনি হিংকে অর্ধেক চাদি ডাবল হিন্দি কবাং মুনিদি তে পাইফলাইয়া খাইয়ে বুইন হামজাক দি অবন চিনি তিনি কক বথমা অংনাই হিংকাই নরকন সঙ্গমুং তংনাই আং থাইসা সঙ্গনাই তাবুক সকাঙ্গন নরক পৈত দেখলাই অবহাইকে চিনি সাক কাহাম কলক উমর কাহাম করং তংমানি আব চিনি শালব্রুম ব্রুমনি লয় কাহাম নারকমানি হ্যা খেবা তেকেসা কক ইংরাজি কক থাইবাই সানা থাঙ্গাঙ্কাই ডিসিপ্লিন খাই তংমানি আবদে লামা অংনা হ্যা খেবা বিথি বরাই চামাং চামাং কাহাম করং তংমানি আবদে অংনা অবনানি সিংমুং তং

0: ফারিকে তাকতে বসং চিংজি কক বথমা ন সবাই শুক্রবই বুঝলাই থানি ও থাংলাইয়ান তে আপনি লগ লগে মরক চাই গরম হরি মানো 2326255 ও কক দক নম্বর কক বথমানো আং সাকাং সাবিনাই তিনি কক বথমা অংখা লাংনি কাইসা হইজাক কক অংখা অর্ধেক চাঁদি ডাবল হিন্দি গবাং মনে দি তে কিফিলি মান্ন বগে তা হামজাক দি ফিয়া পাইফ্লাই হামজাক মো রুদি ইংকাই অব অ ফর্মুলা হনে মানো একবা অ খুইজাক কক অব সাইন্স নি ফাইজিংটি নাই থাঙ্কাই অর মূসা করঞ্জাক গ্রি বিনি মূসা সাইন্টিফিক কক হইজাক গ্রি এবা প্রুফ খলাইজাক গ্রি যে অ কক কবিন নাইহিনি অব হাইনো কাইসা বেলাই নাই থক মৈতু খলাইরি মৌসে যে সাক কাহাম তংমানি তেই তংথগি তংমানি আব যেন সালব্রুম ব্রুম লাংমাওয়াচিনি যে সিম্পল চয়েসেস এবখেবা কলাই কলাই লুপ নাইনিয়াবই জলিয়াবই তংমানি এবা গবাং ককথাই ফাইয় অর যেন লাংমানো কাহামকে বুঝবই নাই সালব্রুম ব্রুম ম কাহাম করেন তংমা নাই মানে আবন তৈসে সাও অর অবহাই নখাইনি নাঙ্গো আন্তিয়া অর অর্ধেক চানানি অর্ধেক চাদি হেমানি কক অংখা নং অ খুয়ি তংদি ইয়াখবা চায়া ওই তংদি হেমানি কক ইয়া আব ওজন খে চা দে হেমাসি তিনি অ জড়াওয়াতি চিনি হাইঙ্গ যেন বড়র গবাং মা অবহাইকে সাক চায়া নি বিশিংতি লাই তঙ্গ ফুমানি ডায়াবেটিস মানি তে গবাং মা বেরাম বেমার রকমান জাকমানি অব জরা জরাও বাক্সা বাক্সা ওয়াইসু ওইসু চিনি যেন তাবুক নিজে জরানি চামুন যে সেন পানো চামানি বিশিংতি ব অঙ্গ ইংকাই যেন জেফ্রু চিনি বসাক যেন উজুন খ্লাই চাকাঙ্কাই আফ্রু ন নুকনাই নিনি বসাক বসাক কাহাম করং তং তং ইয়া তে কৈশা অংখা সেকেন্ড কক অংখা ডাবল হিন্দি হেমানি আবংখা যেন খা বাজারে মানে যেন চিনি বসাক ন একবার ফিজিক্যালি অ্যাক্টিভ লড়বই তনে মানে যেফুর ফেলেবই রকবই মাং আচুকই মাং তঙানি ইয়া হিন্দি কাইসা যতনিসলাই কলাই কুক যতনিসলাই কলাই সাসা ব্যায়াম এবার এক্সারসাইজ হঞ্জাগো সালব্রুম ব্রুম হিমানি আবো চিনি বখানি বাগিব বখানি বেমানি বাগিব কাহাম খ্লাইও চিনি ইয়াক ইয়াকুংনি সি রকম গ্রাক খ্লাইও চিনি বেকরেং গ্রাক খ্লাইও চিনি বসাকনি ওজন ওজন খ্লাই তনিব তে গবাং মা হিংকাই অবন চিনি তিনি কক প্রথম না আং কিসিসা অর্ধেক হাইনু বুঝিনে বাকে সাগরাখা ফারি চেন করেন লাসিওয়ান কক দকনি বিশিং দে তাবু হ্যালো
1: ফুংকাহা ম্যাডাম
0: ফুংকাহা হাইন হাইলাম সুগো
1: আও খুলুন
0: আও দ ওকে
1: নিনি নি কক প্রথম আং কথা
0: ই
1: সাল কলং মাছ সং বাইকে
0: ই
1: সং লাই নাই সং লাই নাই
0: আও আও আবন

গাহাম আকাশবাণী আগরতলা তিনি ফাশাল তালুং তালনি সালচিচুকু শালমারি চিবরিরা থামচিবা তিপ্রা বিশিখং জুলাই তালনি সালচি শালমারি নৈশাই নৈচিতক ইংরেজি বিশি চিনিও পান্দা নৈরা থামচি দক পয়েন্ট ব্রই মিটার্স এবার সাশাই নৈরা দক চিচুকু কিলো হারচু আওয়াইঙে তঙ্গ যতনি ফাচিং ফুংকচাং জরানি খাকা হামিয়া ফরে তাবক চাং জাগো চিনি তিনি ফুংনি কক বরক আওয়াই পান্দা হায়ুনি খরাং আও যং তিনিও শালব্রুমনি হাই খালায় তিনি হায়ুনি খরাং পান্দাও কক গাহাম যং তিনি কক গাহামও খালায় মহাত্মা গান্ধী সালাংমানি কক্র ব সালাঙ্কা আমো হাইকাইনে থইদি জেফ্রো নং থইফানো গাহামকে থইমান্নাই আমো হাইকেনো গরং অংদি এবা সরংদি জেফ্রো নং যত জরাওনো গাহামকে বানচিনানি এবা থাঙ্গি তংনানি মান বান্তা মাননানি গাহাইকে নিনি পৈতনো নিনি ওয়ান সুকমা নিনি ওয়ান সুকমা ওলোকে নিনি খরাং অঙ্গ তাই নিনি অ খরাং ন নিনি আ যত থিনাঙ যে নং খালাইনানি মচুকমানি আমরক নো খালাইরেনানি বাকি নন বুসকাঙি তালাঙি থাঙ্গ বতেই বসাকা হায়ং হা ফিল জাকমা হাই নং ব নিনি তমং ন ফিলিমানো

0: কেবেল যা রগ্ন এবার খা কেবেন রগ্ন এবার খা কবাই রগ্ন বইনি নাকার নানি খাইতি বইনি নাকার খেছে নাকার জাংনাই তে খা কোয়ার অঙ্গিমানাই সা কতর ন ফানগনাং অঙ্গিমাইয়া বখানি ফানছে ফানগনাং অঙ্গ শাকনি বরমন খাতি ওই তনথাইকলায়ও তামনি হনমালে আ বরমন জন ওয়াইসে ওয়াইসালে চিনি লংমানো গোচগ তিসাওই তলাঙ্গ শালব্রম ন সৃংদি সরংমানী বিশিংতই নসগাঙে থাঙ্গে মানাই আনি টংথানী আরি খাজাকরে আনি টংথানী নাইশিক মং অংখা নাশলেমা গ্রে হামজাকম আশিক জরা জং খালাইকা মহাত্মা গান্ধী সাইকলামানি কগ্র তাবুক ফাইদি খালাইন তিনি কগ্র
1: তিনি সাল কাইসা নাংকুকমা সাল তঙ্গ আবো অংখা নিকোলা টেসলা সাল হই নিকোলা টেসলা খরকসা বরক নিবু মুসে তে তিনি বিনি আচাইমা সাল ক্লায়ো ব আচাইয় 1856 বিশিও তে ব সাব নিকোলা টেসলা ব অংখা খরকসা ইঞ্জিনিয়ার তে সুনামনাই মানে সুনামনাই ফিজিসিস্ট তে ব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তে ব চিনি লাইবুম কাইসা বেলায় খেন নাংকক মানে সামংখলাই ক্লাংলাংখা ব সার্বিয়ান আমেরিকান হাস্তেনি বরক তে বন সিনি জাকমানি কাইসা সামুংখা চং ফেরাং নতুই এবার আবো ইংরাজি কক থাইবাই সানা থাকায় অল্টারনেটিং কারেন্ট ক্লাইসা কক বাই চং ফেরাং কাইসা থাইনি সিনি হাকসাল থাইও চং ফেরাং রহর থানি ও বিনি ইয়াক তঙ্গ বন সুনামনাই তে তাবুক চং নগ হন্দি রংনগ হন্দি হসপিটাল রগ হন্দি বানিয়া খ্লাইথেন যত থায়ন চং যে চং ফেরাং সামুগ থেবাই তংমানি চং ফেরাং মানি তংমানি আবো নিকোলা টেসলানি সামুং নহানি মানো অবাহাইকে তঙ্গ তে ইসা 1965 বিশুও ভারত হাস্তে ও পুইলা এনসিসি কলেজ চেংজাখা মধ্যপ্রদেশ নি গোয়ালিয়র অবহাইকেন তঙ্গ বিশি 1806 ও ভেলোর তাবুক নি অজরা ও তামিলনাডু ও ক্লাব শিব শঙ্করাক রক যে ভারত হাস্তে ইংরেজ রক বাই তেইদুলি চা তংফ্রু ও আফ্রো পুইলা বড় খরাং তিসামানি তে আফ্রো নি সিমিন ভারত হাস্তে ফিয়ক মংনি লামা ও হিমজা কাহানি সাজাগ অবহাইকে তঙ্গ 2006 বিশু ভারত হাস্তিনি মুম্বাইও কাইসা বেলাইকেন কতর ওয়ানামা সিংসা রেল মালখুং ব্লাস্টংমানি তে আরো বেলাইকেন ওয়ানামা সিংসা যে খ্লাইনে বড় গবাং মা থেকে বহনী সাজাখা অবহাইকেন তঙ্গ 1946 বিশু যে চিনি ভারত হাস্তিনি পুইলা এসেম্বলি নক এবার কনস্টিটুয়েন্ট এসেম্বলি হিনমানি আবো নিজে রায়দা এবার সামুং রক চেংজাখা চিনি ভারত হাস্তেও যে কেরং রায়দা সুনামনানি আজে তিয়ার খ্লাইমুং তিনি নি সাল 1946 বিশিও চেংজাখা আবো হাইকেন চং যে বিশি ব্রুম ব্রুম জানুয়ারি তালনি নৈজি দক সালমারিও চং পালাইলাইমানি তিনি নি সালো ন চেংজাগো ফারিকে আসু জরা নচং খানালাইসিনাই লাইবুমানি ককরক চং তাবুক সা খামক্রাইনি কক খানানানি ফাইচিংগো থাংলাইনাই চং দিনে খানালাইনাই এস এল ই হিনে চং সালাইমানি এবা সাইমানমানি আবো তামো এস এল ই নি ফুল ফর্ম কা সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস তে অবো কক বিনি বেমার নি বুমুং খানা থাকে বেলাইখানে কুতুক ফিয়াবা অব কলাইসা কক বুঝিনা থাকা হাঙ্কে অব

তাবুক খালায়ানো যিনি হাইনি খরাম বান্ধব হকবানি কক তিনি হকবানি কক যেন খালায়ানো থাইলিক কাইমেন রগী কক আও যেন থাইলিক যতন সিনে লাই তাই থালিক নাও থালিক গতঙ্গ ভিটামিন ই আইরন তাই কার্বোহাইড্রেট আপনি বাকি চিনি শাক কাহামনি বাকি অমরক যত্ন নাঙ্গ সাজাকতঙ্গ থালিক ন হর চা খাঙ্গাকে চিনি বহক নিবাগে বেলেখেন কাহামঙ্গ তাই থালিক ন চং পদরে পদ সামঙ্গ ফুনাঙ্গ থালিক চং মৈসঙ্গি বচাও তাই থালিক কমন মনো বচাও যেন তিনি খালায়ন থালিক কমন জামানো রগৈন তাই অ থালিক ন কাইনে নিহাই বাহাই খাইনে না অবনে কিছু খালায়ন জরা কিছু চানি বিশিমন হকবানি রাইজাতেই থালিক কাইনে নিবাগৈ সাজাক দঙ টংমারি নাই ব্রেজিবা ফারেনহাইট তাই হা চোখ সর সর হা কচাক নাই তাই হাও হাজিং আসে গরৈঠা অমহাই হিংকাই নাও থালিক কাইনানি হিংকাই থালিক ফাং বাই থালিক ফাং জালনা নাই চার মিটার হ্যাঁ এইট মিটার অবনিয়াগুলো হাকর খুরনানি হিংকাকাই তালসানি সেকাংন খুরনা নাই কেবেন কোয়ার এংনা নাই ফুট কাইথাম আরো যেন ইউরিয়া পটাশ তাই মুসকি গ্রান রুই যেন হান তস খাই তন্মানো তাল সাও যেভ্র যেন থালিক কাইনানি আফ্রু হুঙ্কাই যেন আমনো আহান রফ রফ খাই তন্না নাই আবনি আগলো হুঙ্কাই ফাংচারা থালিকনি ফাংচারা আবু তুবুই কাইনে নাই ফাংচারা কাইনানি দালনি দঙ্গ দালসা হাঙ্কাই টিসু কালচার খাইজা ফাংচারা তাই দালসা হাঙ্কাই থালিক বুফাংনি যে থালিকনি গোলা বহন বাক্সা হাঙ্কাবা আর থালিক আফাংনি বদল নুই যেন কাইমানো থালিক বমুক ফাইজাক আর থালিক বমুক ফাইজাক নাঙনো মোকসা তাই কারাসাসে বলাই গলাই ফাইজাক হাঙ্কাই যাকো হনু সাজাক দঙ হাই থালিক কাইনানি ফুরো হনগাকাই আপনো ফবনা নাই নাই ফবনা পুরো হাঙ্কাই যেন ওরি রক জায়াতে আপন বাকে বেবিস্টিন সাপলে রানা নাই মৈতনা রানা নাই বেবিস্টিন রানা নাই নই এম এল লিটার কাইসা দিয়ে সাপলে রানা নাই হাঙ্কাকাই হাও সাপল বাই মানে ইয়াগুলো ন যেন আবো থালিক ন কাইনাই আপুর হঙ্কাই যেন হা ফবই জাবরা ববরা গরি খাই যেন আবো বেড়া দমে রানা নাই বন মশ

0: আশিক জোড়া হায়ুনি খরাং পান্তা খানা বাইখা তিনি হায়ুং ফানো খম থেকাতে সংসাকা আং সুপ্রভা
1: আং খাকচাংপি
0: অরণ পাইখা তিনি তিনি হায়ুনি খরাং পান্তা তাই কিসা জরানি ওলনো খানা বাইনে সংস্কৃত তাই হিন্দি কক বাই কক তো মা

0: abo kaisa belai kino sak soina ni nang thai kelai jago ang khai phari gahin ha karana hello
1: madam
0: ee sagra
1: o apro go ko soi o ko jorani ba
0: ee sai mana tab
1: kai tau kai ke sajo na o de german to yang apro sai mata
0: ee
1: kechini borok to kapang ko na agi ni simi sai filma ba german no sal kai tabu de chini borok german sa wo sago sakhanya belai nyung jung apno sai mala yata
0: ee
1: apni bagai german kring ke mui thogya
0: lai
1: te berma kaise kaise sas koi khana nge bo soi mas na
0: ah
1: kai tabuk to nini abo boi sak da tong khamina to apna le ye ra na ti bai
0: hai
1: no kai berma i ko tal sa banyo bin din banyo sa ui khon ta pa ge ni berma no sung sana ne phono khop nai cha kai ka abo lang ka berma ro pai chala i tai ao de phanai ro abo baksa baksa borok sunam puru se az uref dis nam da
0: tan
1: Alpur aku bapak tu sabar ibu kalau apa? Macam ngabo, nak tu buat apa? Wajah suka, bawa ni suka, apa yang ni tang? Macam Burma tu muksana ni ke? Burma no, sombai kayi tu yuk kisah sombai
0: tu ni.
1: Sombai tu ni rikai bo, abo bini bapak lo, orang kurugre kurugreng kena. Apa program tu hegaya kuoi, bapak lo kibi kuoi, dah ikhlas kami. Chui chong mang noi go wai chong wai bri hai ro abo hai ro ke chu bu chui iko mu yo chi zon kai ka da ang ka cho ber ma se chali ya ta ba tang ing ba ang u ak ak ka thang ro ko ko kai abo no ki sa sheri nyar ge abo se ta ge ro ki ta abo ni ba ge no ti ni ro ro to ka bang ku ber ma sa nai ro ko ki sa ka ri chong le ki sa ka ham ba sung ber ma sa ya ba chu sung ki ya le kamne te chini sagro pelai kino sa ya sagro sagro sukre pai kama dal bidal be marong habna ni bagai dangstong ga ya apno sung jeta long time tong ichana ni ai kolok ichana ni ga ai gi ni je chini borok bro je yo ko chini dabura songro thago songro bo ba ke tong ichang apno sung je re thoi ahana ni nang ai gi ni borok rok to borok kabang ko na asu mui han rok borok borok asu mang thumun shuruk sa ya tab khaja tab khani kija khanche abo sala yu ini bo saka sari bo saka pomo bo saka tani no khi saka abo nini yu tab to kabang manu phakya boila ni ta bukoro gyat ko kabang ma kida lapti hero abo sala samani bising tinyo chini sago chung sak sang no ringi tu bui ta trek trek tini sago jomu khi thango ka bolo apni side effect ni chang abo pakanya asa wahan muhan tohan apa hai roga saya tong hi kaham dal sampra kabang sadi tai ko sakno kaham kurang to na ni bagai sing kabang ko ke kram kala jo sana nang ga gini borok to je wasung rogo borok peng isau to wasung ka thango je samani aroni ka sia je manai tongo je wasung ni ros putu ya sing mata ke ka tai lai rogo mai samani abu ko kram lai lai ka thango mai cha the abu de lai kutung mai kutung kai abu ও যে বিনিয়া লাইনি যে অপকখরাং আতো সাবো বো মা সাবল তা তিং গই বিন হপকন নাঙ্গি থাকো
0: আকিবকা
1: হুম তেং ইকো নগ্র কোন যে মানস জ্যোতি মিকে তিং থাকে তিং রক পাই চালাই
0: কাই
1: হুম লাইক কাহাম আদি রং আসু তাই উজা
0: হুম
1: হুম কাংকে চিনি যে ও হামিয়া মানে রক সাই উই কে পু মানে রক নো ইউজ কাই উই
0: হুম
1: তো কাংকে চিনি সাকনো কাহাম বরং গতং মান না তাই আয়ু কলক কইব থামলা নি
0: আও আও
1: আই গিনি বড়রক যে টংই থাঙ্গো তাগুনি হাই ইরক যে নংলাই তি চালা তি আবো হাই আই গিনি বড়রক যে নংই থাঙ্গো বড়বো সোয়াক বুতক রং নং গে নক রক বড়ক ফাকি চিনতে আবো বড়ক সব সময় নিং যা তাগুনি হাই রক আবো
0: তাগুনি চাম নিং এটা
1: মাংস চালা কি ওকো চালা কি আতি রক তরি যা
0: আও
1: গাই বড় কিবো কিমো আছ নো বাই চালো সিনি বড়ক গ ছা কাহাম করং আই কলকাই তো নাগে সালো পাল 12 কিলোমিটার সং সিনা নো 12 কিলোমিটার কেও তাব হাতিও থানি ব তোকনা থানি ব তাও তো নক বিছিমন
0: নক বিছিমন যত না
1: নক বিছিমন বল আপা হাইং টং লাই তাই আপা গই জং সুম লাই ইয়া থাং লাই ইয়া আরাম মাং সুম লাই ইয়া তাব কেও রিং ইতো লাই কিছু বেরাম
0: আও আও
1: গই আপনো জং সাকা হম তোনান বগি তাই টক লাই দেই গই ইকো সিমানি নাংনাই ইয়োগা খানি নাংনাই এক্সারসাইজ খানি নাংনাই ini je samun yo kolom tim bising tinyo sini sak ni je toksi tok no pori khane kai daya suk thati ya
0: da
1: bui sane ro sa

0: এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত ও সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী ঘোষণা করেছে বলেছেন, সরকার E85 জ্বালানি চালু করার পরিকল্পনা করছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। বিশ্বকাপ ফুটবলে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ গতকাল তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শীর্ষ শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের মধ্যে গতকাল প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ঘোষণাপত্রে উভয় নেতাই দুই দেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। যৌথ ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শান্তিপূর্ণ স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতার উপর জোর দেন।
1: पीएम सूर्योदय योजना को सपोर्ट करने के लिए हमने मिलकर गुजरात में रूफटॉप सोलर ट्रेनिंग एकेडमी बनाई है। यह एकेडमी अनेक महिलाओं और युवाओं की कैपेसिटी बिल्डिंग में योगदान देगी। न्यूक्लियर एनर्जी के क्षेत्र में हमने एक महत्वपूर्ण समझौता किया है। इससे ऑस्ट्रेलिया से भारत को यूरेनियम सप्लाई का मार्ग खुलेगा और हमारे क्लीन एनर्जी के उद्देश्यों को नई ताकत मिलेगी।
0: অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ গতকাল মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত অস্ট্রেলিয়া রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর অস্ট্রেলিয়া সফর শেষে আজ তিনি মেলবোর্নে সেদেশের বিরোধী দলনেতা অ্যাঙ্গাস টেলরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রাজনৈতিক সহযোগিতা নিয়ে বৈঠক করবেন। এরপর তিনি ত্রিদেশীয় সফরের পরবর্তী পর্যায়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক অস্ট্রেলিয়া সফর দুই দেশের মধ্যে সম্পর্কের এক উল্লেখযোগ্য মাইলফলক সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার গভীরতর করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রী গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের মধ্যে আলোচনায় ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দুই নেতার মধ্যে নিবিড় সহযোগিতার দিকটি ফুটে উঠেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতের সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। এই চুক্তি ভারতের স্বচ্ছ জ্বালানি কর্মসূচি এবং কার্বন নিঃসরণ শূন্য নামিয়ে আনতে সহায়ক হবে। দুই নেতা অর্থনৈতিক সহযোগিতার দিকটিও পর্যালোচনা করেছেন। মার্বেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানের জনউচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী সেদেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি আর সাফল্যের মঞ্চে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডলের বৃদ্ধির উপর আলোকপাত করে শ্রী মোদী বলেন, মেক ইন ইন্ডিয়া এখন আন্তর্জাতিক ব্র্যান্ড।

0: চাপে পরিণত হয়েছে। কৌশলগত নিরাপত্তা এবং উদ্ভাবনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় দেশের অবদানের উপর আলোকপাত করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সেদেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেন। আধুনিক কূটনীতির ভিত্তিতে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসল্ট পাথরে নির্মিত সরানন কার্তিকেয়ের এক ভাস্কর্য। এই তিনটি নিদর্শনই একাদশ ও দ্বাদশ শতাব্দীর এবং সেগুলি মূলত তামিলনাড়ুর ঐতিহাসিক মন্দিরগুলি থেকে পাওয়া গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় চার দশক পর কোন ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। এই ঐতিহাসিক মুহূর্তটিকে ঘিরে প্রবাসী ভারতীয় সম্প্রদায় এবং নিউজিল্যান্ডের সাধারণ নাগরিক উভয় পক্ষই অধৈর্য আগ্রহে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রীর এই সফর ভারত নিউজিল্যান্ড সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনা করবে বলে মনে করা হচ্ছে। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তিনি বলেন, ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম, সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশকে সম্পূর্ণভাবে অনুপ্রবেশ মুক্ত করতে সরকার এক শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে। উল্লেখ্য, গতকাল নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা সম্মেলনে যোগ দেন। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমানে পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাকে স্বাগত জানান। ড জয়শঙ্কর বর্তমানে এগারো দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউ ইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। এরপর তিনি নিউ ইয়র্কে ২০২৮-২৯ সালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য পদে প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। ভারত যুদ্ধবিগ্ন এলাকায় যৌন নিপীড়ন, সিআরএসভির মতো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধ, সন্ত্রাসবাদ, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের এক হাতিয়ার হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধকালীন যৌন হিংসা বিষয়ক রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতারিণী হরিশ বলেন, ভারত এমন অপরাধের তীব্র নিন্দা জানায়। রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৫ সালে এ ধরনের প্রমাণিত মামলার সংখ্যা ব্যাপক বৃদ্ধি পাওয়ার বিষয়টি সম্মিলিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করে তুলেছে।
1: Today's open debate is on a subject that warrants collective deliberation by member states, particularly in the wake of findings of the UNSG's report on conflict-related sexual violence that corroborates a sharp increase in verified cases in 2025 and the extreme brutality involved. Sexual violence continues to be used as a means of war, of terrorism, torture and political repression to subjugate communities, suppress dissent and inflict human suffering. This continues amid a thriving culture of impunity. We strongly condemn such heinous acts.
0: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার তিনটি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে এই তিনজন গতকালই বিজেপিতে যোগদান করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, ভারত বিশ্বের দক্ষতা কেন্দ্র, জিসিসি হিসেবে ভারত অন্যতম পছন্দের দেশ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে জিসিসির বাণিজ্য সম্মেলনে তিনি বলেন, এর পিছনের মূল কারণ হল শক্তিশালী প্রাতিষ্ঠানিক দক্ষতা ও উদ্ভাবনী পরিমণ্ডল। নতুন দিল্লিতে বণিক সংঘ সিআইআই আয়োজিত ন্যাশনাল জিসিসি বিজনেস সামিটে অর্থমন্ত্রী বলেন, ভারতে বর্তমানে ২১-এর বেশি সক্রিয় এ ধরনের কেন্দ্র রয়েছে যেখানে ২৩ লক্ষ পেশাদার সরাসরি কাজ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, সরকার E85 জ্বালানি চালু করার পরিকল্পনা করছে। এর দাম E20 পেট্রোলের তুলনায় লিটার প্রতি প্রায় ২০ টাকা কম হবে এবং ইথানলের উচ্চ মাত্রার মিশ্রণযুক্ত এই জ্বালানি শুধুমাত্র বিশেষভাবে তৈরি ফ্লেক্স ফুয়েল গাড়ির ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইথানল মিশ্রণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি উপভোক্তাদের আর্থিক স্বস্তি দেওয়াই এই প্রস্তাবিত পদক্ষেপের মূল লক্ষ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির ৬ দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য গতকাল শেষ হয়েছে। অগণিত সমর্থকদের উপস্থিতিতে মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল জিকার প্রার্থনা কক্ষে তাঁকে সমাহিত করা হয়। শেষকৃত্যের সময় ধর্মীয় আচার সম্পন্ন করেন খামেনির।

ছেলে সৈয়দ মুস্তাফা খামেনেই। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এক হামলা করা হয়। এর আগে কয়েক ঘন্টা আগেই আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছিল, তবে এই বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে পরপর দুই রাত তাদের শহর লক্ষ্য করে মার্কিন বোমা হামলার পর বাহরিন, কুয়েত এবং কাতারে আমেরিকার ঘাঁটি ও সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। বিকেলে এই হামলা চালায় তারা। বিশ্বকাপ ফুটবলে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপে এবং 66 মিনিটে ওসমান দেম্বেলে গোল করেন। এদিকে লস অ্যাঞ্জেলেসের ইংলেওয়ার্ড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30টায় স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। পুরুষদের ক্রিকেটে ব্রিস্টলে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের কাছে 9 উইকেটে পরাজিত হয়েছে ভারত। এই জয়ের ফলে 5 ম্যাচের সিরিজে 3-0 ব্যবধানে জয়লাভ করেছে ইংল্যান্ড। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। রাজ্যে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আগরতলার হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের কনভেনশন সেন্টারে গতকাল থেকে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ শুরু হয়েছে। রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তর ফিকে আয়োজিত দুদিনের এই বিজনেস কনক্লেভের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে বিভিন্ন সংস্থা এবং রাজ্য সরকারের মধ্যে মৌ স্বাক্ষর বিনিময় করা হয় অনুষ্ঠানে। কনক্লেভে নটি দেশের প্রতিনিধি ছাড়াও দেশ বিদেশের শিল্পোদ্যোগী, শিল্পপতি, বিনিয়োগকারী অংশ নিয়েছেন। এছাড়া ভার্চুয়ালভাবে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অংশ নেন। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে এগিয়ে চলেছে ত্রিপুরা। শিল্প বিনিয়োগে উপযুক্ত নিরাপদে রাজ্য প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ ত্রিপুরায় বিনিয়োগের জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আজ এই কনক্লেভের সমাপ্তি হচ্ছে। কাকরাবনে আজ রবি মরশুমের ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা সরকারের খাদ্য, গণবন্টন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে 2025-26 বিনিয়োগ বিপণন মরশুমের ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হবে কাকরাবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে। জম্মুর ভগবতীনগর যাত্রীনিবাস বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের অষ্টম দল গতকাল অমরনাথের গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই দলে রয়েছে 8,000-এর বেশি পুণ্যার্থী। তাদের যাত্রা সুষ্ঠু নিরাপদ করতে প্রশাসন, পুলিশ, নিরাপত্তা বাহিনী ও শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ঊনকোটি জেলার বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। দেও এবং মনো নদীর জলস্তর ধীরে ধীরে কমছে। জেলায় বর্তমানে 47টি সরকারি ত্রাণ শিবির খোলা হয়েছে। এর মধ্যে কুমারঘাট মহকুমার 29টি ত্রাণ শিবিরে 1,165 পরিবারের সর্বমোট 4,639 জন বন্যা দুর্গত মানুষ রয়েছে। অন্যদিকে কৈলাসহর মহকুমায় 18টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এসব শিবিরে 1,177 পরিবারের সর্বমোট 4,939 জন বন্যা কবলিত এলাকার মানুষ রয়েছেন। রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান চন্দ্র দাস গতকাল ঊনকোটি জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা ও ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেছেন। গোমতী জেলায় উচ্চ ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের নিয়ে গতকাল শিক্ষা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমতী জেলার সমস্ত উচ্চ ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নিয়ে জেলা শিক্ষা আধিকারিকের কনফারেন্স হলে গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু নাথের সভাপতিত্বে এই সভা হয়। সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষা সচিবের নির্দেশনার আলোকে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ভুবনেশ্বরে এক অনুষ্ঠানে গতকাল গভীর সমুদ্রে প্রাকৃতিক ভারসাম্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পন্থায় মৎস্য উত্তোলনের অনুমোদন পত্র প্রদান কর্মসূচির সূচনা করেন। তিনি বলেন, গভীর সমুদ্রে দেশের নিজস্ব এক্তিয়ারভুক্ত জলসীমায় মৎস্য উত্তোলনের অনুমোদন মৎস্যজীবীদের জীবিকা অর্জনের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। দেশের তরুণ প্রজন্মের কাছে মৎস্য উৎপাদন ক্রমে আকর্ষণীয় পেশা হয়ে উঠছে বলেও তিনি মন্তব্য করেন। প্রতিটি অনাথ শিশুর সুস্থ নিরাপদ ভবিষ্যতের লক্ষ্যে রাজ্য সরকার দত্তক প্রক্রিয়ার বিধিমালা সরলীকরণে উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। আগরতলার প্রজ্ঞা ভবনে গতকাল স্টেট অ্যাডাপশন রিসোর্স এজেন্সি এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত এক প্রশিক্ষণ শিবিরে তিনি কথা জানান। তিনি বলেন, অনাথ শিশুদের জন্য হোমের সংখ্যা বাড়ানো হচ্ছে। গোমতী জেলা পরিষদের ক্রীড়া উন্নয়ন নিয়ে গতকাল গুরুত্বপূর্ণ বৈঠকে আসন্ন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, উদয়পুরের পুরপ্রধান

শীতল মজুমদার সহ অন্যান্যরা। ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয় হাফের 60তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে প্রথম গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। এটিক 6 মিনিট পর অর্থাৎ 66তম মিনিটে ওসমান ডেম্বেলে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে মরক্কো কোনো গোল পরিশোধ করতে না পারায় 2-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি দল। আগামী 24 ঘন্টায় রাজ্যের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 22.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বিপূর্ণাদেব বর্মা সামং সিতরা তাংনাই রকন কেবেঙ্গি সামং তাংথানী থানচাকে ভারত অস্ট্রেলিয়ানী কথা বৈচুবা লাইমংনি সেব ক্রাগঙ্গি তঙ্গহনী শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ানী মন্ত্রীবক্রক অ্যান্থনি আলবানিস বাই কথা বই সংসারজা ককতমা থুমনাই রকনি থুম অকক্ন শাখাব পারমাণবিক ফাননি দিখিল কনে হাকতনি বিশ্বিং কক খালাইমঙ্গ মুংসাই রলাইখা আবাই অস্ট্রেলিয়ানী ভারত ইউরেনিয়াম রহরমা লাম ফুয়ার জাগানো তৈ শকমুং বাবায় কনে হাকতনি ফানতেইব ক্রাগ অঙ্গানো নাইমথাংনি বাবায় পচুবা মুবানো নাহারই সাকলাইজা কংলায় মুসই রলাইখা মন্ত্রীবক্রক শাখা ভারত কাইসা হামচাজা রাষ্ট্র উনা লামনো নাহারই সামু তাঙ্গি টঙ্গু কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাকতনি আরি আমচাই নাইমথাং তাংবেখরেব ক্রাক খাইনা শাখা ফানবক্সিনকা মিয়া দিল্লি কতালো আরি হাংকর রকনি পুলিশ সুপার রকন তুইয়ে কথুম লাইমানো তুই দুলই অকক্ন শাখা ব জম্বুতে কাশ্মীর পাঞ্জাব উত্তরাখণ্ড রাজস্থান গুজরাত উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ তে সালচি সালকা হাস্তে নখবই আরইনি হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমচাই রকনি পুলিশ সুপার রক অ কথুম লাইমাব মানজাখা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নখা সালনে রমই সংসারজাক মিয়া আগরতলা হাপানিয়া বাণিক খলা ও চেঙ্গেরি জাখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা কনক্লেভ ন চেঙ্গেরিখা চেঙ্গেই ককনারকমাব মন্ত্রী অকরা শাখা অ কনক্লেভ নি সেব বাই হাস্তে নি জুদা জুদা দিখিল নি বেবাক খকসা রাশাই রাজাক রাং বক্সিন মুংনি লাম ফিয়ক জাখা ত্রিপুরাস নামখর বানিয়া নাইখুং তৈ ফিকি বাই সংসারজাক বিজনেস কনক্লেভ হাকতর হাকতর ফাতানি জুদা জুদা স্নামকর মথা রাং বক্সিন নাইরক আরো মানজাখা আবনকারী ভারতনী চংজাক বাংলাদেশনী হাই কমিশনস দক্ষিণ আফ্রিকা নেপাল ফিলিপিন্স উজবেকিস্তান কাজাকিস্তান রিপাবলিক অব টিমোর লেস্তে চিলি লাও পিডিআর নখবই জুদা জুদা হাকতনি ফুরাই ককতুন রকব আরো মানজাখা পান্তাও বার্চুয়ালতি মানজাখা কেন্দ্রনি স্নামখর বানিয়া মন্ত্রী পীযুষ গোয়েল সালচি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পান্তাও মন্ত্রী অক্রানী মানজাক মুম্বাই হোটেল স্নামখর বেড়াই ক্রি নখবই জুদা জুদা তাংসেব রাং বক্সিন মুঙ্গ উনকৌটি হাঙ্কর তুই লমা তংহালো কিচা হলিমা নুকজাখা দেউতে মনো তৈমানি তুই তরক তরক হলিবুই টঙ্গো হাঙ্কর তাবো কাইব্রী চিসনি হাপাংনি শিবির ফিয়কজাক টঙ্গো আবনি বিশৃঙ্গ কুমারঘাট বেখাকসেব কাইনি চিচুকু শিবির টঙ্গো আর খুংসা সাই সারা দক চিসা নুকুংনি খড়ক ব্রী সাই দকরা থাম চিচুকু লুকুরক টংথাই নাহারকা তৈ বাবাসা বেখাক কয়লা শহর বেখাকসেব কাই চিচার শিবির ফিয়কজাখা আর খুংসা সাই সারা স্নি চিসনি নুকুংনি খড়ক ব্রী সাই চুকুরা থামচি চুকু তুই লমজা কামচাইনি লুকুরক থাই নাহারকা হাস্তিনি আ এরিমুং মন্ত্রী সুধাংশু দাস এমএলএ ভগবান চন্দ্র দাস মিয়া উনকৌটি হাঙ্কনি জুদা জুদা তুই লমজাক আমচাইনি বেড়াই নাইখা তে শিবির বো বেড়াই নাইখা কাকরাবনো তিনি নই সাই নৈচি বা নৈচি দক বিশিনি মাই পাইমুং সামুং বুতাংনো চেঙ্গেরিবানো মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ত্রিপুরা হাপাংনি চামুং লুকুবাক মুংতে সেপনাহারনাই নাইমথাং নাইখুংনি চেতন বাই নই সাই নৈচি বা নৈচি দক বিশিনি সই রাংমারি বাই হুকবার খ্লাইনে রকনি থানি মাই পাইমুং সামুং বুতাং তিনি কাকরাবন কুসুকুক মাধ্যমিক রংনকলাও সংসার জাগানো অনাথ রায়রকনি শাক কাহাম নাইমথাংরক জাক থিনাং স্নামনা নাহারি হাস্তে হাপাং পালক নাহারমা রায়দা লাইতে সাকলাইনা চেতন নাহার কাহান।

0: শাখা সদা সামক্রাইতে সদাজন মন্ত্রী টিঙ্কুরাই মিয়া আগরতলা প্রজ্ঞা ভবন স্টেট এডাপশনস রিসোর্স এজেন্সি তাই সদা সামক্রাইতে সদাজন নাইখুংবাই সংসাজাক ফ্রংমুং শিবির শাখা অনাথ রায়রক নি বাকি হোমনি বাংমারি বাংরেজাগৈ টঙ্গু বুসকাংনি সালো কয়লা শহর ব্রেরক নি বাকিব খুংসা কতাল হোমস নামই টিসা জাগানো বতৈব শাখা থাঙনাই বিশিব হাস্তেব খরক দক সাইন পালক রহর জাখা গুমতি হাঙ্কর থং হামক্রাইন তুয়ে মিয়া ককলাম সালাইমা বুসকাংনি থং বাতাইলাইমংনি যুগালিমং তুয়ে চেরেই নাইজাখা আর মানজাখা গুমতি জেলা পরিষদনি কাসকু অকরা দেবল দেবরাই উদয়পুরনি পুরবক্রক শীতলচন্দ্র মজুমদার নকবইতে কুবুনি আদংরক পিডাব্লিউডি নাইখুংনি রাজনগর সাব ডিভিশনী চেতন বাই মিয়া কমিউনিটি হেলথ সেন্টার বুফাংবু সাকাইমা সামংবুতাং সংজা জাখা পান্ডাব এমএলএ স্বপ্না মজুমদার এক পের মা কি নাম সামংবুতাংনি নাকুক মানতুই শুক্রবই কক নারেখা আর মানজাখা হাঙ্ক নাইকলফাং মহম্মদ সাজ্জাদ পি নকবই তেকুবুনি আদং রক তাবুক হায়ুং কাপ ফুটবলনি ককতুমা ফুটবল হায়ুং কাপনি কোয়ার্টার্স ফাইনেল মরক্কোনো নৈসা গোলনি ফেরবাই ম্যাচে নই সেমিফাইনেল কাসাকা ফ্রান্স ম্যাচনি পুইলা বখাগো গোল বুক চা টংমানি ইয়াগুলো উল নই বখাগো ফ্রান্স পুসকাঙ্গই থাঙ্গো জরানো রোগী মরক্কো কেফিলে গোল রিমানিয়া বাই নই বুক চা গোলনি ফেরবাই চেনাই থাঙ্গো তাবুক নবার তিবারনি ককতমা বুসকাং দাম নৈচি ব্রিয় হাস্তিনি বেবা খাঙ্কর কবাং ওয়াতে ওয়াউই মানু হই হজাক মংরেখা নবাতিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচিনি ডিগ্রি সেলসিয়াস তে খামানি নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টংগানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি টংমানি নৈচি বা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামুইশতি থামচি জরা ওয়াতে ওয়াকা নৈচিনি দশমিক ব্রই মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতে অরণ পাইখা উলনি ককতুমা আওয়াইঙ্গানো সানজা দামচিনি তামুইশতি ব্রৈচি বাও
1: আকাশবাণী আগরতলা।

0: শুভ সকাল, নমস্কার। অফুরানি শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকের অভিজ্ঞাপনে। আজকের অভিজ্ঞাপনে উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে আমি কোয়েল। বন্ধুরা, আজ আমরা এমন একটি দিন উদযাপন করছি যা কেবল ক্যালেন্ডারের পাতায় নয়, বরং আমাদের আগামীর পথ চলায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ গ্লোবাল এনার্জি ইন্ডিপেন্ডেন্স ডে, শক্তির স্বাধীনতা। এই শব্দ বন্ধটি আমাদের কী মনে করিয়ে দেয়? এটি কেবল জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর লড়াই নয়, বরং আমাদের পৃথিবীর ফুসফুসকে বাঁচিয়ে রাখার লড়াই। সূর্য, বায়ু আর জল, প্রকৃতির এই অফুরন্ত দানকে কাজে লাগিয়ে আমরা কি পারি না পৃথিবীকে আবার সবুজে সাজিয়ে তুলতে?
1: ছোট ছোট পরিবর্তনের মাধ্যমেই শুরু হয় বড় বিপ্লব। আজ আমরা সেই সকল উদ্ভাবক, বিজ্ঞানী এবং সচেতন নাগরিকদের কুর্নিশ জানাই যারা নবায়নযোগ্য শক্তির দিশা দেখাচ্ছেন। আমাদের লক্ষ্য পরিষ্কার, একটি টেকসই পৃথিবী যেখানে শক্তির অপচয় নয় বরং শক্তির সৃজনশীল ব্যবহারই হবে মূলমন্ত্র। প্রতিদিন আমরা বিদ্যুৎ ব্যবহার করি, যানবাহনে জ্বালানি ব্যবহার করি, মোবাইল চার্জ দিই, বাড়ির আলো জ্বালাই, কিন্তু খুব কমই ভাবি এই শক্তি কোথা থেকে আসে এবং কত দ্রুত প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে যাচ্ছে। কয়লা, পেট্রোল, ডিজেল এবং প্রাকৃতিক গ্যাস, এসব জীবাশ্ম জ্বালানি একদিন শেষ হয়ে যাবে। তাই এখনই সময় বিকল্প এবং নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে যাওয়ার।
0: সূর্যের আলো, বাতাসের শক্তি, জলবিদ্যুৎ কিংবা বায়োগ্যাস, এসব শুধু পরিবেশ বান্ধবই নয়, ভবিষ্যতের জন্যও নিরাপদ।

0: শক্তির স্বাধীনতা মানে শুধু নিজের দেশের জ্বালানির চাহিদা পূরণ নয়, এর অর্থ এমন একটি পৃথিবী গড়ে তোলা যেখানে পরিচ্ছন্ন শক্তি হবে উন্নয়নের প্রধান ভিত্তি।
1: আমরা প্রত্যেকেই ছোট ছোট কিছু অভ্যেসের মাধ্যমে কিন্তু এই পরিবর্তনের অংশ হতে পারি। অপ্রয়োজনীয় আলো ফ্যান বন্ধ রাখা, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্র ব্যবহার করা, গণপরিবহন বা সাইকেল ব্যবহার করা এবং সুযোগ থাকলে সৌরশক্তির ব্যবহার বাড়ানো, এসব ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
0: মনে রাখবেন, শক্তি সাশ্রয় মানে শুধু বিদ্যুতের বিল কমানো নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার অঙ্গীকার। তাই আজ গ্লোবাল এনার্জি ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা সবাই একটি ছোট্ট প্রতিজ্ঞা করি, অপচয় নয় সচেতন ব্যবহার, দূষণ নয় পরিচ্ছন্ন শক্তির পথে এগিয়ে যাব। কারণ আজ আমরা যে শক্তি সঞ্চয় করব, আগামীকাল সেটাই হবে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ।

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते। टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हाल।
2: निक्षय मित्र इस अभियान में एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: भारत के ध्यान, टीबी मुक्त भारत अभियान।
3: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
4: এবারে জানিয়ে দিচ্ছি আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাসের পাতা থেকে। 1962 টেলস্টার স্যাটেলাইট, বিশ্বের প্রথম সক্রিয় যোগাযোগ উপগ্রহ টেলস্টার এক মহাকাশে উৎক্ষেপণ করা হয়, যা আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে প্রথম টেলিভিশনের সিগন্যাল পাঠিয়েছিল। 1856 নিকোলা টেসলা আধুনিক অল্টারনেটিং কারেন্ট এসি বিদ্যুৎ ব্যবস্থার জনক এবং বিখ্যাত সার্বীয় মার্কিন বিজ্ঞানী ও প্রকৌশলী নিকোলা টেসলা আজকের দিনেই জন্মগ্রহণ করেন। বিজ্ঞানী নিকোলা টেসলার জন্মদিন উপলক্ষে এই দিনটিকে বিজ্ঞান ও আবিষ্কারের প্রতি উৎসর্গ করে আন্তর্জাতিক নিকোলা টেসলা দিবস হিসাবে আজকের দিনটিকে পালন করা হয়।
5: 2015 সালের আজকের দিনই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের ইতিহাসের অন্যতম ভারী বাণিজ্যিক মিশন সফলভাবে সম্পন্ন করেছিল। PSLV রকেটের মাধ্যমে ব্রিটেনের 5টি স্যাটেলাইট মহাকাশে সফলভাবে স্থাপন করা হয়েছিল। আজকের দিনই 1949 সালে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি এবং লিটল মাস্টার হিসেবে পরিচিত সুনীল গাভাস্কর। টেস্ট ক্রিকেটে 10,000 রানের গন্ডি স্পর্শ করা তিনিই প্রথম ব্যাটসম্যান।

1893 বাঙালি ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় গণিত বইয়ের লেখক কে সি নাগ আজকের দিনেই জন্মগ্রহণ

করেন। এছাড়া মতি নন্দী, নিশ্চয়ই নাম শুনেছেন আপনারা, 1931 সালে আনন্দবাজার পত্রিকার বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক এবং কোনির মতো কালজয়ী উপন্যাসের স্রষ্টা যিনি, সেই মতি নন্দী আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং বিশেষ বিশেষ ব্যক্তির জন্মদিন। সেই সঙ্গে আপনাদের আজকের দিনটি যাদের কাছে অত্যন্ত বিশেষ, তাদের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা।

এবারে চলে যাচ্ছি আজকের চিঠিপত্রে। প্রথম চিঠিখানি লিখেছেন কেশব চক্রবর্তী আগরতলা থেকে। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, প্রযুক্তি যেভাবে প্রতিদিন আমাদের জীবন এবং কর্মক্ষেত্রকে বদলে দিচ্ছে,

ঘটনা এবং বিশেষ বিশেষ ব্যক্তির জন্মদিন। সেই সঙ্গে আপনাদের আজকের দিনটি যাদের কাছে অত্যন্ত বিশেষ তাদের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা।

0: এবারে চলে যাচ্ছি আজকের চিঠিপত্রে। প্রথম চিঠিখানি লিখেছেন কেশব চক্রবর্তী আগরতলা থেকে। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, প্রযুক্তি যেভাবে প্রতিদিন আমাদের জীবন এবং কর্মক্ষেত্রকে বদলে দিচ্ছে, তাতে শুধু গতানুগতিক প্রাতিষ্ঠানিক শিক্ষা আজ আর যথেষ্ট নয়। বর্তমান এবং ভবিষ্যতে জীবন এবং জীবিকার ক্ষেত্রে যুব দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরির বাজারে টিকে থাকতে প্রযুক্তিগত জ্ঞান এবং প্রযুক্তিগত দক্ষতা আবশ্যিক, কারণ কর্মসংস্থানের ধরন দ্রুত পাল্টাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশনের যুগে টিকে থাকার জন্য প্রযুক্তিগত জ্ঞান, সাক্ষরতা এবং ডিজিটাল দক্ষতা অপরিহার্য। জটিল পরিস্থিতিতে এবং চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং মানসিক বুদ্ধিমত্তা অত্যন্ত জরুরি। প্রযুক্তির উপর দক্ষতা যুব সমাজকে বেকারত্বের হাত থেকে মুক্তি দিয়ে আত্মনির্ভরশীল করে তোলে। বিশেষ দক্ষতা থাকলে যুব সমাজ কেবল চাকরির পেছনে না ছুটে নিজেরাই স্টার্ট আপ বা নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। বর্তমান দুনিয়াতে পুঁথিগত বিদ্যা দিয়ে চাকরি পাওয়া খুব কঠিন। দক্ষতা হল শিক্ষার সঙ্গে একটি অলংকার। প্রযুক্তির যুগে প্রযুক্তির জ্ঞান ছাড়া চলা প্রায় অসম্ভব। কর্মক্ষেত্রে সুযোগ পেতে বিশেষায়িত প্রযুক্তিগত জ্ঞান অত্যন্ত প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কোনো সাইফাই সিনেমার বিষয় নয়, এটি এখন আমাদের জীবনের অংশ। এখন আমরা এক তথ্যের সমুদ্রে বাস করছি। প্রতিদিন বিপুল পরিমাণ তথ্য তৈরি হচ্ছে। ডাটা এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই ডাটা সায়েন্সে বিশেষজ্ঞ হলে কিংবা সাইবার সিকিউরিটি ক্ষেত্রে বিশেষ দক্ষতা এবং জ্ঞান থাকলে যে কোনো যুবকই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হবে। বিশ্ববাজারে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা এখনও। প্রয়োজন অভিযোজন ক্ষমতা এবং শেখার মানসিকতা। তাই নতুন কিছু শিখতে ধৈর্য এবং মনোযোগ খুব আবশ্যক। দেশের যুবশক্তি দক্ষ হলে আত্মনির্ভরশীল হবে এবং দেশ এবং আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাবে। প্রতি বছর 15ই জুলাই যুব দক্ষতা দিবস পালন করা হয় এবং প্রতিটি দেশের যুবকদের যথার্থ সম্পদে পরিণত এবং দক্ষ করে তুলতে। পরিশেষে বলবো, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। নমস্কার, আন্তে কেশব চক্রবর্তী, আগরতলা।
1: আরো একটি চিঠি পড়ে শোনাচ্ছি। বন্ধু লিখছেন, ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মা নগর, দুর্গাপুর 10, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয়, লিখছি তোমায়। যুব দক্ষতা বিষয়ে লিখতে বসে প্রথমেই স্মরণ করতে হয় স্বামী বিবেকানন্দকে। তার মতে, যুব সমাজের প্রধান কর্তব্য হল চরিত্র গঠন, আত্মনির্ভরশীল হওয়া এবং নিঃস্বার্থভাবে দেশ ও মানবতার সেবা করা। যুবক সমাজকে পরিবেশ বান্ধব হতেই হবে। তাপবিদ্যুৎ তৈরি করার জন্য আমাদের জ্বালানি চাই। জ্বালানি পুড়লে বায়ু দূষণ হবেই হবে। কয়লা বা তেল না জ্বালিয়ে আমরা নিউক্লিয়ার এনার্জি, সোলার এনার্জির সাহায্য নিলে বায়ু দূষণ থেকে মুক্ত হতেই পারি। সেজন্য চাই সবুজ দক্ষতা, গ্রিন স্কিলস। প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞান চাই। দক্ষতা অর্জন না করলে প্রতি পদক্ষেপে ঠকতে হবে। দেশের সুরক্ষার জন্য চাই দক্ষ সৈনিক। সেনাবাহিনী যুব সমাজকে সুশৃঙ্খল, শারীরিক ও মানসিকভাবে দক্ষ করে গড়ে তোলে। এই বাহিনীতে যোগদানের জন্য যুবকদের নেতৃত্বের গুণাবলী, চাপের মুখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দৃঢ় আত্মবিশ্বাস থাকলে সাফল্য আসবেই। বিশ্বকাপ ফুটবল চলছে, নিখুঁত ড্রিবলিং ও বল নিয়ন্ত্রণে রাখার দক্ষতা, সঠিক সময়ে

সিদ্ধান্ত, 90 মিনিট ধরে উচ্চ গতিতে খেলার যে স্টেমিনা তা যদি না থাকে বড় প্লেয়ার কিন্তু তৈরি হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর যুবক সমাজকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছিলেন। ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর, দুর্গাপুর 10।

0: পরের চিঠিখানি লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য, 29-2 কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 36। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, তোমার এবারের বিষয় যুব দক্ষতা, যথেষ্ট অভিনব এবং সময়োপযোগী, যে কোনো সমাজ বা দেশের পক্ষে যুবশক্তি মেরুদণ্ড স্বরূপ। যুবশক্তি অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী ভাষা, সমাজ পরিবর্তনের অন্যতম কাণ্ডারী। নেতাজি সুভাষচন্দ্র বসু তার তরুণী স্বপ্ন বইতে যুবশক্তির উদ্দেশ্যে বলেছেন, তোমরা স্বপ্ন দেখো কিন্তু ঘুমিয়ে নয়। সেই স্বপ্ন পূরণের জন্যে রক্ত, ঘাম, এমনকি জীবন দিতে তৈরি থাকো। তোমাদের জীবনের আদর্শ হবে সেবা, ত্যাগ, চরিত্রই মূলধন। দেশ গড়ার আগে নিজেকে গড়ে তোলো। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমি নয় আমরা ভাবতে শেখো। আবার তারও আগে স্বামী বিবেকানন্দ যুবশক্তিকে লোহার মতো শক্ত পেশি এবং বজ্রের মতো স্নায়ু গঠনের কথা বলেছেন, নিজের উপর বিশ্বাস রাখতে বলেছেন। বলেছেন, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না। এ পর্যন্ত শুনে তুমি প্রশ্ন করতেই পারো, বন্ধু, এসব কথা তো আমাদের জানা, কিন্তু সময় তো এগিয়ে চলেছে, সেক্ষেত্রে এই ইঁদুর দৌড়ের যুগে যুগে দক্ষতা বলতে আর কি কি বোঝায়? উত্তরে বলবো, বর্তমান যুগ টেকনোলজির যুগ, সেক্ষেত্রে অবশ্যই যেগুলো দরকার সেগুলো হলো ডিজিটাল স্কিল বা দক্ষতা, অর্থাৎ কম্পিউটার, সোশ্যাল মিডিয়া ইত্যাদি বিষয় জ্ঞান। দ্বিতীয়ত, যোগাযোগ দক্ষতা, একের অধিক ভাষায় কথা বলা, 2 মিনিটে নিজের আইডিয়া প্রকাশ করার ক্ষমতা ইত্যাদি। তৃতীয়ত, সমস্যা সমাধান করার দক্ষতা। চতুর্থ, মানসিক চাপ সামলানোর দক্ষতা বা ব্যর্থ হয়ে ভেঙে না পড়া, এবং টিম ওয়ার্ক করার ক্ষমতা। এই সবগুলোই যুব দক্ষতা বাড়াতে সাহায্য করে। একটা কথা সবসময় মনে রাখতে হবে, দ্রুত এগিয়ে যাচ্ছে, ফলে সব কাজের ধারা পরিবর্তিত হচ্ছে, তাই আমি সব জানি এই ধারণা মুছে ফেলতে হবে এবং নতুন কিছু শেখার খিদেটাকে বাড়াতে হবে। নেতাজি বলেছিলেন, আমি নয় আমরা, এটাই তো বর্তমান যুগের ভাষার টিম ওয়ার্ক। আবার স্বামীজি যে নিজের উপর বিশ্বাসের কথা বলেছেন, সেই আত্মবিশ্বাস থাকলেই তো যোগাযোগ দক্ষতা বাড়ে। আবার সুস্থ এবং সবল শরীর হলে তবেই তো মানসিক চাপ সহ্য করা সম্ভব। পরিশেষে বলবো, যুব দক্ষতায় সময়ের সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তিত হলেন সৎ, পরিচ্ছন্ন, সংস্কার মুক্ত যুব সমাজ, যে কোনো দেশের প্রধান সম্পদ।
1: আজকের লিখছি তোমায় পর্বের শেষ চিঠিটি আপনাদের পড়ে শোনাচ্ছি। বন্ধু লিখছেন প্রদাপ চন্দ্র দাস নদিয়া নবদ্বীপ থেকে। প্রিয় অভিজ্ঞাপন, যুব সমাজ একটি দেশের সবচেয়ে শক্তিশালী সম্পদ।

দক্ষ যুব সমাজ গড়ে তুলতে হলে শুধু চাকুরিমুখী শিক্ষা নয়, প্রয়োজন বিজ্ঞান মনস্কতা, যুক্তিবোধ, মানবিকতা এবং স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের যুব সমাজের একটি বড় অংশ আজও কুসংস্কার, ধর্মীয় অন্ধবিশ্বাস এবং অলৌকিকতার মুখে নিমজ্জিত। এর মূল কারণ শৈশব থেকেই পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের মনে প্রশ্নহীন আনুগত্য, ধর্মীয় বিশ্বাস এবং নানা কুসংস্কার ঢুকিয়ে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে বিদ্যালয়ে বিজ্ঞান পড়ানো হলেও বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার শিক্ষা দেওয়া হয় না, ফলে তারা তথ্য যাচাই না করে গুজব, ভণ্ডামি ও ধর্মীয় উন্মাদনায় সহজেই প্রভাবিত হয়। ভগৎ সিং বলেছিলেন, যে দেশের যুব সমাজ দেবদেবী ও ধর্মের পেছনে দৌড়তে থাকে তাদের জন্য আমি কাপুরুষ এই শব্দ ব্যবহার করা উচিত বলে মনে করি। তারা নিজের হাত পা চালাতে পারে না, তাই দেবদেবীর কাছে হাত পাতে। এই রকম যুবক সমাজের হাতে দেশের ভার গেলে সেখানে কিছু ভালো হওয়ার সম্ভাবনা নয়। এই বক্তব্যের মূল তাৎপর্য হল, একজন যুবকের উচিত সত্যকে যুক্তি ও প্রমাণের ভিত্তিতে অনুসন্ধান করা, অন্ধভাবে কোনো মতবাদ বা বিশ্বাসের অনুসারী না হওয়া। যুব দক্ষতা বলতে শুধু প্রযুক্তিগত বা পেশাগত দক্ষতা বোঝায় না, এর সঙ্গে জড়িত সমালোচনামূলক চিন্তা শক্তি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিক মূল্যবোধ, পরিবেশ সচেতনতা এবং গণতান্ত্রিক চেতনা। যে যুবক যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারে, কুসংস্কারকে প্রত্যাখ্যান করতে পারে এবং মানুষের কল্যাণে নিজের জ্ঞান ও শ্রমকে কাজে লাগায়, সেই প্রকৃত অর্থে দক্ষ যুবক। তাই প্রয়োজন এমন এক শিক্ষা ব্যবস্থা যা মুখস্থ বিদ্যার পরিবর্তে প্রশ্ন করতে শেখাবে, ধর্মীয় বিভাজনের বদলে মানবিকতা গড়ে তুলবে এবং কুসংস্কারের পরিবর্তে বিজ্ঞান মনস্কতা বিকশিত করবে। দক্ষ, যুক্তিবাদী ও মানবিক যুব সমাজই পারে একটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং বৈজ্ঞানিক মননের সমাজ নির্মাণ করতে। শুভেচ্ছা সহ প্রতাপ চন্দ্র দাস, সরকারপাড়া, নবদ্বীপ, নদিয়া।

যাত্রা উপলক্ষে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং নিরাপদভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে তেলিয়ামুড়া মহকুমা শাসনের উদ্যোগে মহকুমা শাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও মহকুমার অন্তর্গত সকল রথযাত্রা উদ্যোক্তাদেরকে নিজ নিজ এলাকার সংশ্লিষ্ট থানার কাছ থেকে পূর্বানুমতি গ্রহণ করতে হবে। এছাড়া রথযাত্রার দিন বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত রথ টানার সময় নির্ধারণ করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার ওই সময় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, রথের চূড়ায় কোনো ধরনের ধাতব বস্তু ব্যবহার করা যাবে না এবং কোনো রথের উচ্চতা 10 ফুটের বেশি হওয়া চলবে না। এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার জন্য সকল উদ্যোক্তার প্রতি আহ্বান জানানো হয়।

এবারে জানিয়ে দিচ্ছি কিছু কাজের খবর। সময় বলছে আমরা একেবারে শেষের দিকে যেতে চলেছি, সুতরাং কাজের খবর কিছু রয়েছে জানিয়ে দিচ্ছি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়মিত নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করেছে। পদের নাম ও বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা 84টি। সহকারী ব্যবস্থাপক আইন 20টি শূন্য পদ, উপ ব্যবস্থাপক আইন 29টি শূন্য পদ, ব্যাংক চিকিৎসা কর্মকর্তা 35টি শূন্য পদ। অনলাইন আবেদন গ্রহণ করার শেষ তারিখ 14/7/2026। অনলাইন লিখিত পরীক্ষার সম্ভাব্য মাস হচ্ছে আগস্ট 2026। যোগ্যতার মানদণ্ড, প্রার্থীদের অবশ্যই ভারতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অগ্রাধিকার পাবে তারাই ভারতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 5 বছরের সমন্বিত আইন কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। ব্যাংক মেডিকেল অফিসার পদ, প্রার্থীদের অবশ্যই ন্যাশনাল মেডিকেল কমিশন NMC রাজ্য মেডিকেল কাউন্সিল অনুমোদিত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে MBBS ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিপ্লোমা অথবা MD MS বা এর সমতুল্য স্নাতকোত্তর ডিগ্রি যাদের থাকবে তারা অগ্রাধিকার পাবে। বয়সসীমা হবে 31/5/2026 তারিখ অনুযায়ী 25 বছর হতে হবে এবং সর্বোচ্চ 32 বছর অতিক্রম করা যাবে না। মেডিকেল অফিসারের জন্য 35 বছর, তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী উচ্চ বয়সসীমায় শিথিলতা রয়েছে। বেতন স্কেল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য 48,480 85,920 টাকা পর্যন্ত। আর তার জন্য বিশদভাবে জানার জন্য https://sbi.bank.in এই ওয়েবসাইটটি দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এবারে জানিয়ে দিচ্ছি আকাশের মনের খবর। খুব বৃষ্টি হচ্ছে, সমানে কয়েকদিন ধরে আমরা একেবারেই সূর্য দেবতার চেহারাই দেখতে পাচ্ছি না। তো সুতরাং আবহাওয়ার খবর জানিয়ে দিচ্ছি, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 94% সর্বোচ্চ, সর্বনিম্ন 93%। ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 22.4 মিলিমিটার। এই ছিল আবহাওয়ার খবর, আর সেই সঙ্গে শেষ করব আজকের অভিজ্ঞাপন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বর্ষার আনন্দ নিন কিন্তু সচেতন থেকে।

0: আচ্ছা বলো তো, সকালে ঘুম ভাঙার পর তোমার প্রথম সঙ্গী কে? চা নাকি কফি? অনেকের তো আবার চা হাতে না এলে মনে হয় আজকের দিনটাই যেন শুরু হলো না। আর কফি প্রেমীরা বলবে এক কাপ কফি হলেই সব ঠিক। তবে একটা মজার কথা বলি, সকালের চা কফি বানানোর সময় যদি চিনি দিতে ভুলে যাও তাহলে প্রথম চুমুকেই বোঝা যায় জীবন মাঝে মাঝে চমক দিতেও বেশ ভালোবাসে। তবে যাই হোক, যে যার মতো করে সকাল শুরু করলেও একটা জিনিস কিন্তু সবারই এক, নতুন দিনের নতুন আশা। তো শুভ সকাল আমার প্রিয় সকল যুব শ্রোতা বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের যুববাণীর অনুষ্ঠানে। আমি রয়েছি তোমাদের সঙ্গে আরজে রাতুল, আর তোমরা শুনছ 101.6 মেগাহার্জ FM অত্যন্ত। আশা করি আজকের সকালটা তোমাদের কাছে নিয়ে এসেছে একরাশ ভালো লাগা, কারণ আজকের আয়োজনের শুরুতেই আমরা শুনব একটি দারুণ গল্প। তবে গল্প বললেই যে খুব গম্ভীর কিছু হবে এমনটা কিন্তু নয়, বরং হাসির ফাঁকে ফাঁকে এমন কিছু মুহূর্ত আসবে যা তোমাদের মুখে হাসিও ফোটাবে, আবার একটু ভাবতেও বাধ্য করবে। আজকের গল্পটি বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের লেখা জনপ্রিয় ছোট গল্প লোডশেডিং। শহরী জীবনের একেবারে পরিচিত একটি ঘটনাকে তিনি এমনভাবে গল্পে রূপ দিয়েছেন যেখানে আছে হাস্যরস, আছে রহস্য, আর আছে শেষ পর্যন্ত ধরে রাখার দারুণ আকর্ষণ। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন দেবরপিত, অনিকপতি, শেষাদ্রি এবং বভ্রবি। তাহলে চলো আর বেশি দেরি না করে শোনা যাক সেই গল্প।
1: ফণিবাবু তার গন্তব্যস্থলে পৌঁছানোর কিছুক্ষণ আগে থাকতেই আঁচ করলেন যে তার পাড়ায় লোডশেডিং হয়ে গেছে। আজ অফিসে ওভারটাইম করে বেরোতে বেরোতে হয়ে গেছে 8:15। ডালহৌসি থেকে বাসে তার পাড়ায় পৌঁছতে লাগে 35 মিনিট। কতক্ষণ হলো বিজলি গেছে জানার উপায় নেই, তবে একবার গেলে ঘন্টা চারেকের আগে আসে না। ফণিবাবু বাস থেকে নেমে রাস্তায় পেরিয়ে তার বাড়ির গলি ধরলেন। এসি ডিসি দুটোই গেছে, অথচ এই সেদিনও মনে হয়েছে যে অবস্থাটা যেন একটু ভালোর দিকে। নবীন চাকর কালে যখন বলল,
2: বলছিলাম আরো এক ডজন মোমবাতি কিনে রাখবো বাবু,
1: তখন ফণিবাবু বলেছিলেন,
3: মোমবাতি কিনলেই দেখবি আবার লোডশেডিং শুরু হয়ে গেছে।
1: রাস্তার আলো থাকলে তার খানিকটা তার তিনতলার ঘরে ঢুকে চলাফেরা করতে একটু সুবিধা হয়। আজ তাও হবে না, ফণিবাবু বিড়ি সিগারেট কিছু খান না, তাই সঙ্গে দেশলাইও থাকে না। অনেকদিন মনে হয়েছে একটা টর্চ রাখলে মন্দ হয় না, কিন্তু সেও করছি করব করে আর হয়ে ওঠেনি।
4: বড় রাস্তা থেকে গলি ধরে মিনিট তিনেক গেলে ফণিবাবুর বাসস্থান 17-2। ফুটপাতের উপর

0: গোটা তিনেক নিরিকু তার বাচ্চাকে বাঁচিয়ে ফণিবাবু তার বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলেন। মাসখানেক হলো কারবালা ট্যাঙ্ক রোডের বাসা ছেড়ে এখানে এসেছেন ফণিবাবু, তিনি আর চাকর নবীন। বাড়ির প্রত্যেক তলায় দুটো করে ফ্ল্যাট। সিঁড়ির দিকে এগোতে এগোতে ফণিবাবু লক্ষ্য করলেন, একতলায় স্কুল মাস্টার জ্ঞান দত্তের ঘর থেকে একটা কম্পমান হলদে আলো পড়ছে বারান্দা আর উঠানে, বোমবাতির আলো। অন্য ফ্ল্যাটটা অন্ধকার, কোনো সারা শব্দও নেই। আজ পঞ্চমী। রমানাথবাবু যেন বলছিলেন, পুজোয় ঘাটশিলা না মধুপুর কোথায় যাবেন? আজই চলে গেলেন নাকি?
1: সিঁড়ির তলায় এসে নবীন বলে ডাক দিলেন ফণিবাবু। কোনো উত্তর নেই, বেরিয়েছে। ঠিক লোডশেডিং এর সময় বেরোনো চাই, এটা আগেও কয়েকবার লক্ষ্য করেছেন ফণিবাবু। চাকরের আশা ছেড়ে দিয়ে সিঁড়ি উঠতে আরম্ভ করলেন ফণিবাবু। মোমবাতির আলোতে প্রথমে কয়েকটা ধাপ দেখতে অসুবিধা হচ্ছে না, কিন্তু তারপরেই অন্ধকার। তার জন্য চিন্তার কোনো কারণ নেই। 3-24-72 ধাপে তাকে উঠতে হবে, এটা তাঁর জানা আছে। লোডশেডিংয়ের আশঙ্কা করেই ফণিবাবু একদিন সিঁড়ির সংখ্যা গুনে রেখেছিলেন, তাতে অন্ধকারে ওঠার অনেকটা সুবিধা হয়। আশ্চর্য, আলো থাকলে সিঁড়ি ওঠাটা সুস্থ লোকের পক্ষে কোনো সমস্যাই নয়, কিন্তু অন্ধকারে 15 ধাপ উঠে 16 মাথায় রেলিংয়ে কাঠের বদলে হঠাৎ কি একটা হাতে ঠেকতেই ফণিবাবু শিউরে উঠে হাতটা সরিয়ে নিলেন। তারপর মনে সাহস এনে হাতটা রাখতেই বুঝলেন সেটা একটা গামছা। দোতলায় কোনো আলো নেই, কোনো শব্দও নেই, তার মানে কোনো লোক নেই। পশ্চিমের দুটো ঘর নিয়ে থাকেন গেট এন্টার অফিসের বিজনবাবু, সঙ্গে থাকেন তাঁর স্ত্রী আর দুই ছেলে। ছোট ছেলেটি মহা দুরন্ত, এক মুহূর্ত মুখ বন্ধ থাকে না তার। অন্যদিকে দুটি ঘর নিয়ে থাকেন কলেজ স্ট্রিটের এক জুতোর দোকানের মালিক মহাদেব মণ্ডল। ইনি সন্ধ্যায় প্রায়ই এক বন্ধুর বাড়িতে তাস খেলতে যান। বিজনবাবুরা মাঝে মাঝে সপরিবারে হিন্দি ছবি দেখতে যান, আজও হয়তো গেছেন।
2: ফণিবাবু এসব নিয়ে চিন্তা না করে উঠে চললেন। সাড়া ধাপ উঠে ডাইনে মোড় নিতেই একটা টিনের পাত্রের সঙ্গে ঠোকরের ফলে একটা কান ফাটা শব্দ তাকে কিছুক্ষণের জন্য বেটাল করে দিয়ে তার হৃদস্পন্দনের মাত্রা বাড়িয়ে দিল। বাকি 12টা ধাপ তাকে তাই অতি সাবধানে পা ফেলে উঠতে হলো। এবার বায়ে ঘুরতে হবে, সামনে দড়িতে ঝোলানো একটা খালি পাখির খাঁচা পড়বে। তারপর সেই নরেশ বিশ্বাসকে তিনি অনেকদিন বলেছেন যে ময়নাটা যখন মরেই গেছে তখন তার খালি খাঁচাটাকে পথের মাঝখানে ঝুলিয়ে রাখা কেন? ভদ্রলোক এখনো পর্যন্ত কথাটা শোনেননি। ফণিবাবু শরীরটাকে হ্যাঞ্চো ব্যাঙের মতো বেঁকিয়ে খাঁচা বাঁচিয়ে ডান হাতটা বাড়িয়ে দেয়ালে ভর করে তার ঘরের দিকে এগোলেন। এইভাবে দেয়াল হাতরে 3-4 পা এগোতেই ডাইনে তার ঘরের দরজা। একটা গানের শব্দ আসছে, রবীন্দ্রসঙ্গীত, বোধহয় পাশের বাড়ি থেকে। ট্রানজিস্টারই হবে। লোডশেডিংয়ের আদিম ভুতুড়ে পরিবেশে এই জাতীয় শব্দ মনে অনেকটা সাহসের সঞ্চার করে। অবশ্যই এটাও বলা দরকার যে ফণিবাবুর ভূতের ভয় নেই মোটে। দরজার চৌখাট হাতে ঠেকাতে ফণিবাবু হাঁটা থামিয়ে পকেট থেকে চাবি বার করলেন। দুটো চাবির একটা থাকে ফণিবাবুর কাছে, আরেকটা রাখে নবীন। তালার জায়গা আন্দাজ করা সহজ ব্যাপার, কিন্তু কড়া হাতে ফণিবাবু তালা পেলেন না। অথচ তার স্পষ্ট মনে আছে যে অফিসে যাওয়ার সময় তিনি তালা লাগিয়ে পকেটে চাবি দিয়েছেন। এটাও কি তাহলে নবীনের কীর্তি? সে কি তাহলে ভিতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে? ফণিবাবু চৌখাট পেরিয়ে ঘরে ঢুকলেন। অবশ্যই ঘরে ঢুকলেন কথাটা বোধহয় ঠিক হলো না, কারণ দরজার পিছনে কি আছে তা বুঝতে হলে বেড়ালের চোখ দরকার। ফণিবাবু একবার চোখ বন্ধ করে আবার খুলে দেখলেন, দুটো অবস্থার মধ্যে কোনো তফাত নেই। বাকি কাজ তিনি ইচ্ছে করলে চোখ বন্ধ করেই করতে পারেন, একেই বলে।

0: নিরেট অন্ধকার, যাকে দুহাত দিয়ে ঠেলে সামনে এগোতে হয়।
1: দরজার বাঁ পাশে এক ফালি দেওয়াল, তাতে সুইচ বোর্ড, তারপর দেওয়াল ঘুরে গিয়ে পাশের ঘরের দরজা, আর দরজা পেরিয়ে ব্র্যাকেট আলনা, ফণিবাবুর হাতে ছাতা, সেটাকে আলনায় টাঙানো দরকার। গরম লাগছে, গায়ের জামাটা খুলে সেটাও আলনায় যাবে। তবে জামা খোলার আগে বুক পকেট থেকে মানি ব্যাগটা বার করে আলনার পরেই বাঁ দিকের টেবিলের দেরাজে রাখতে হবে। ফণিবাবু হাত বাড়ালেন সুইচ আন্দাজ করে। এখন বাতি জ্বলবে না ঠিকই, তবে বিজলি এলেই নিঃশব্দে আলো জ্বলে ওঠার মজাটা থেকে ফণিবাবু বঞ্চিত হতে চান না। দুটো সুইচ বোর্ডের একটার মাথা খোলা। নবীন একদিন লোডশেডিং এর মধ্যেই হাতরাতে গিয়ে শক খেয়েছিল। ফণিবাবু মোক্ষম আন্দাজে সেটাকেও এড়িয়ে দ্বিতীয়টা বুড়ো আঙ্গুল আর তর্জনীর মৃদু চাপে নিচে নামিয়ে দিলেন। হুট শব্দটা শুনতে ভালোই লাগলো। সুইচ থেকে হাত সরিয়ে নিয়ে দ্বিতীয় দরজার ফাঁকটা পেরোতেই আবার দেওয়ালে ঠেকলো হাত। এরপরেই তার মাথার সমান হাইটে, কিন্তু না, আলনার বদলে একটা অন্য জিনিস হাতে ঠেকলো। শুধু ঠেকলো না, আঙুলের একটা বেয়ান্দে যে খোঁচা লাগায় সেটা স্থানচ্যুত হয়ে মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। একটা ছবি না হয় আয়না। ফণিবাবু বুঝলেন তার পায়ের ওপর কাঁচের টুকরো এসে পড়েছে। পায়ে ছুটি, তাই কাঁচ ফোটার ভয় নেই, কিন্তু আলনাটা গেল কোথায় সে ভাবনা তাকে কিছুক্ষণের জন্য অনর করে দিল। তার ঘরে একটা ছবি আছে বটে পরমহংসদেবের, কিন্তু সেটা থাকবার কথা উল্টো দিকের দেওয়ালে, আয়নাটা থাকে টেবিলের উপরে। এটা নির্ঘাত নবীনের কীর্তি। ঘরের জিনিস এখান ওখান করার বাতিক তার আছে বটে, আর চটি জোড়া তিনি রাখেন টেবিলের নিচে, আর বারণ সত্ত্বেও নবীন প্রতিদিন সেটাকে চালান দেয় খাটের তলায়।
2: ফণিবাবু হাতের জীর্ণ ছাতাটা মাটিতে নামিয়ে হাতলটা দেয়ালে ঠেকিয়ে সেটাকে সাবধানে দাঁড় করিয়ে রাখলেন। তারপর পকেট থেকে মানি ব্যাগটা বার করে এগিয়ে গেলেন অদৃশ্য টেবিল লক্ষ্য করে। এগোবার পথে পায়ের চাপে কাঁচ ভাঙল চিড় চিড় চিড়। এবার বাঁ হাতটা টেবিলের কোণে ঠেকলেই দেরাজের হাতল খুঁজে পাওয়া সহজ ব্যাপার, কিন্তু বাঁ হাত টেবিলে ঠেকল না। আন্দাজে ভুল হয়েছে। আরও এক পা এগিয়ে গেলেন ফণিবাবু। অন্ধকার এখনো নিরেট। রাস্তার দিকের জানালাটা খুললে হয়তো খানিকটা সুবিধে হতো। এবার বাঁ হাতটা বাধা পেল। একটা আসবাব, কাঠের আসবাব, কিন্তু কিন্তু টেবিল নয়, আলমারি কি? হ্যাঁ, এই তো হাতল। খাড়ি খাড়ি হাতল, কাঁচের হাতল, পলকাটা, কাঠগ্লাস, যেমন অনেক পুরনো আলমারিতে থাকে। ফণিবাবুর একটা পুরনো আলমারি আছে বটে, কিন্তু তার হাতল কাঁচের কি না সেটা মনে পড়ল না। কিন্তু এই কি, আলমারি যে খোলা। ফণিবাবু হাতলটা ছেড়ে দিলেন। অল্প টান দিতেই দরজা খুলে এসেছে। সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। তাঁর আলমারি স্বভাবতই তিনি কখনো খোলা রেখে যান না। যদিও ধনদৌলত বলতে তার কিছুই নেই, কিন্তু জামা কাপড় আছে, কিছু পুরনো দলিল আছে, টাকা পয়সা যা কিছু থাকে আলমারির দেরাজে। আজ সকালে কি তাহলে চাবি দিতে ভুলে গিয়েছিলেন ফণিবাবু? কিন্তু টেবিলটা কোথায় গেল? তাহলে কি তাই হবে? কারণটা খুঁজে পেয়েছেন ফণিবাবু।
3: গতকাল ছিল রবিবার, দুপুরে এলো তুমুল বৃষ্টি, আর তখনই ফণিবাবু দেখলেন যে তার ঘরের সিলিং থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে ঘরের ভেতর, টেবিলের ওপরেও জল পড়ছিল। তাই নবীন খবরের কাগজ চাপা দিয়েছিল। আসলে বাড়িটা বেশ পুরনো, বাড়িওয়ালাকে ছাঁত সরানোর কথা বলতে হবে, এই কথাটা তখনই মনে হয়েছিল ফণিবাবুর। আজও যে এ পাড়ায় দুপুরের দিকে বৃষ্টি হয়েছে সেটা ফণিবাবু রাস্তা ভিজে দেখেই বুঝেছিলেন। নবীন যদি টেবিলটাকে জানলার দিকে সরিয়ে থাকে এবং কাপড় সমেত আলনাটা উল্টো দিকের দেওয়ালে টাঙিয়ে থাকে, তাহলে বলতে হবে সে সুবিবে

জনার পরিচয় দিয়েছে। ফণীবাবু মানি ব্যাগটা পকেটে পুরে জানলার দিকে এগোলেন। তিন পা এগোতেই বাধা পড়ল। এটা চেয়ার, নবীন তাহলে চেয়ারটাকে সরিয়েছে। না, এভাবে অন্ধকারে হাতড়ানোর কোনো মানে হয় না। তার চেয়ে বাকি সময়টা আলোর অপেক্ষায় চেয়ারটাতেই বসে কাটিয়ে দেওয়া ভালো। একটা টিকটিক শব্দ সম্বন্ধে সচেতন হয়ে যে মুহূর্তে ফণীবাবুর খেয়াল হলো যে তার ঘরে কোনো টেবিল ঘড়ি নেই, ঠিক সে মুহূর্তে একটা কান ফাটা শব্দ তাকে চমকিয়ে প্রায় চেয়ার থেকে ফেলে দিল। টেলিফোন, তার মাথার ঠিক পেছনের টেবিলের ওপর টেলিফোন বেজে উঠেছে। নিঃশব্দ অন্ধকারে প্রায় এক মিনিট ধরে একটা তুমুল আলোড়ন তুলে অবশেষে টেলিফোনটা থামল। এবার ফণীবাবু বুঝলেন যে তিনি তার নিজের ঘরে আসেননি, কারণ তার টেলিফোন নেই। আর এই উপলব্ধির সঙ্গে সঙ্গে

0: তার মাথার ঠিক পেছনের টেবিলের ওপর টেলিফোন বেজে উঠেছে। নিঃশব্দ অন্ধকারে প্রায় এক মিনিট ধরে একটা তুমুল আলোড়ন তুলে অবশেষে টেলিফোনটা থামল। এবার ফণিবাবু বুঝলেন যে তিনি তার নিজের ঘরে আসেননি, কারণ তার টেলিফোন নেই। আর এই উপলব্ধির সঙ্গে সঙ্গে তার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। 17-2 আর 17-3 হলো পাশাপাশি বাড়ি, একই ধাঁচের দুটো বাড়ি, দুটো বাড়ি তিনতলা, দুটো বাড়িরই একটি বাড়িওয়ালা। 17-3 ফণিবাবু কোনো দিনও ঢুকেনি, কিন্তু আজ বোঝাই যাচ্ছে যে দুটো বাড়ির প্ল্যানই প্রায় হুবহু এক।
1: বাহ, এই ছিল আজকের ছোট গল্প লোড শেডিং। আশা করি সত্যজিৎ রায়ের এই সুন্দর গল্পটি তোমাদের সকলের ভালো লেগেছে। তবে এবার আমরা চলে যাব আরেকটি বিশেষ আলোচনায়। বর্তমান সময়ে আমাদের জীবনযাত্রায় মানসিক স্বাস্থ্য, চিন্তাভাবনা এবং অনুভূতির গুরুত্ব অনেকটাই বেশি। নিজের মনের যত্ন নেওয়া এবং প্রয়োজনের সময় সঠিক পরামর্শ নেওয়া কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলি নিয়েই এবার শোনা যাক একটি বিশেষ আলাপচারিতা। মনোবিজ্ঞান এবং কাউন্সেলিং নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করবেন ডাক্তার হেল্লুল মুখার্জি। ওনার সঙ্গে এই বিশেষ সাক্ষাৎকারটি করেছে আমাদের আরজি রিমা।
2: মানুষকে বোঝা কি সত্যি এত সহজ? আমরা প্রতিদিন অনেক মানুষের সঙ্গে কথা বলি, অনেক মানুষের সঙ্গেই আমরা মিশি, সম্পর্ক গড়ে তুলি, কিন্তু একজন মানুষের হাসির পেছনে লুকিয়ে থাকা গল্প বা তার নীরবতার পেছনে না বলা কথা আমরা কি সত্যি বুঝতে পারি? আজ সেই অদেখা মন এবং সেই মনের কিছু অজানা গল্প নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ ইন এডুকেশনের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক, যিনি কাউন্সেলিং সাইকোলজি বিষয় নিয়ে বিশেষতা অর্জন করেছেন, ডক্টর হিল্লুল মুখার্জি স্যার। আপনাকে যুববাণীর আজকের পর্বে আন্তরিক স্বাগত।
3: ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সবার সঙ্গে এইভাবে কথা বলে আমার সত্যি আশা করি খুব ভালো লাগবে, সবাই আমার কথা, আমার বক্তব্যে উপকৃত হবে, সেটাই আশা রাখছি।
2: স্যার, প্রথম প্রশ্নটাই একটু অন্যরকমভাবে শুরু করতে চাই। আমরা অনেক মানুষের সাথে আমরা কথা বলি এবং সেই কথা বলার মাধ্যমে মানুষ সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারি, কিন্তু কথা না বলেও একজন মানুষের চোখের ভাষা বা তার ছোট ছোট আচরণ দেখেও কি একজন মানুষ সম্পর্কে অনেক কিছু আমরা বলতে পারি?
3: দেখো, বিষয়টা হচ্ছে আমরা যখনই মনোবিজ্ঞান নিয়ে কথা বলি তখন সাধারণ মানুষের একটা ধারণা আছে যে মনোবিজ্ঞান হচ্ছে এমন একটি বিষয়, সেই বিষয়ে যারা স্পেশালাইজেশন করেছে বা যারা এই বিষয় নিয়ে পড়াশুনো করে বা পড়ান, তারা প্রত্যেকেই মানুষের মন পড়তে পারে, না বলা কথাগুলোও বুঝে যেতে পারে, মনের ভেতরটাকে খুব ভালো করে বোঝে এবং তাদের চোখ, তাদের মুখ দেখেই তারা অনেক কিছু বলতে পারে। এবার এই কথাটার উত্তরে আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে গিয়ে, আমি যতজন মনোবিজ্ঞানীকে দেখেছি, যাদের কাছে আমি শিখেছি, আমার টিচাররা, শিক্ষক শিক্ষিকারা যারা ছিলেন তাদের কাছ থেকে আমি যেই বিষয়টা জেনেছি, বইপত্র পড়ে যেই বিষয়টা বুঝেছি, সেটা হচ্ছে মানুষকে বোঝার জন্যে মনোবিজ্ঞানী পড়ে মানুষকে বুঝবো সেই বিষয়টা কিন্তু নয়। মনোবিজ্ঞান ছাড়াও মানুষকে বোঝা যায়, এরকম অনেক মানুষ আছে যারা মনোবিজ্ঞান পড়েনি কিন্তু মানুষকে বোঝে, মানুষকে বোঝার চেষ্টা করে, তাদের চোখ নাক কান মুখ দেখে বুঝতে পারে। যেমন আমাদের মায়েরা, সবাই তো আর মনোবিজ্ঞান পড়ে না, তারা কিন্তু তাদের বাচ্চাদের দেখলে, তাদের শিশুদের বিভিন্ন কান্না শুনে তারা বুঝতে পারে কখন তার খিদে পেয়েছে, কখন তার রাগ উঠেছে, কখন সে

0: ব্যথায় যন্ত্রণায় মানে কাঁদছে সেটা কিন্তু তারা বুঝতে পারে। তাহলে আমি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে মনোবিজ্ঞান পড়লে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে মনোবিজ্ঞান আমাদের শেখায় মানুষের যে বিভিন্ন অ্যাকশনস বা আচরণ আছে সেই আচরণবিধিকে দেখে তার সম্পর্কে একটা ধারণা নিতে শেখায়। তো আচরণ যদি আমরা দেখি, আচরণের মানে রিয়াকশন যেটাকে আমরা বলি, রিয়াকশন অ্যাকশন যদি আমরা মানুষের লক্ষ্য করি এবং সেটা বেশ কয়েকবার বা বেশ কিছু দিন ধরে আমরা যদি দেখি, তাহলে তার সম্পর্কে ডেফিনেটলি কিন্তু আমরা বুঝতে পারবো। শুধুমাত্র চোখ মুখ দেখে বলে দেওয়াটা কিন্তু ঠিক হবে না, ঠিক আছে? চোখ মুখ দেখে মানুষের মন বোঝাটা কিন্তু যায় না, ঠিক আছে? সেটা ভুল হতে পারে। তাই আমরা আচরণ দেখে তার আচরণের বিশ্লেষণ করে তার সম্পর্কে বোঝার চেষ্টা করব।
1: অনেক সময় আমরা খুব সহজেই বলি যে আমি ভালো আছি, বা অনেককেই আমরা বলতে শুনি যে আমি বেশ আছি, কিন্তু হয়তো সত্যি সত্যি সেই মানুষটা ভালো নেই। তার মধ্যে কি এমন কোনো ছোট ছোট আচরণ থাকতে পারে যেটা আপাত দৃষ্টিতে দেখে খুব স্বাভাবিক বলে মনে হলো তার পেছনে কোনো বড় মানসিক সমস্যা থাকতে পারে, যার জন্য অতি সত্ত্বর তার কোনো কাউন্সেলিংয়ে যাওয়া প্রয়োজন হতে পারে?
0: খুব ভালো একটা প্রশ্ন করলে। আমরা যারা আছি, আমার এই দর্শকরা যারা শুনছে এটা, তাদের প্রত্যেকের কাছে আমি কিছু মানে এই বিষয়টা নিয়ে বলবো যে মানুষকে দেখে মনেই হতে পারে যে সে যথেষ্ট রকমভাবেই ভালো আছে, সে কান্না করছে না, সে কিছু বলছে না, তার মানেই সে খুব ভালো আছে। সেটা আমরা দেখে বুঝতে পারি, আমরা বলে দিলাম যে আমরা ভেবে নিলাম, ধরে নিলাম সে ভালো আছে। এইবার বেশ কিছু লক্ষণ আছে, যেই লক্ষণগুলো আমাদের বলে দেয় যে একটি মানুষ তার কখন কাউন্সিলিংয়ের প্রয়োজন। প্রথমত, মানুষ যখন সত্যি সত্যি ভালো থাকে সে কিন্তু যথেষ্ট রকমভাবেই সচল থাকে, সে সক্রিয় থাকে, সে বিভিন্ন কাজে নিজেকে নিযুক্ত করে সে শান্তি পায়, আনন্দ পায় এবং কাজগুলো পুরো কমপ্লিট করে। যখনই কারোর আগের তুলনায়, এখানে এই ব্যাপারটা বলে রাখা বলা বাহুল্য যে আগের তুলনায়, কারণ কেন এটা বলছি আমি সেটাও বলবো, কেন আমি আগের তুলনায় কথাটা বললাম, আগের তুলনায় যদি আমার প্রোডাক্টিভিটি আমার কমে যায়, আমি আগে যতটা ভালো করে কাজ করতে পারতাম, যতটা সুন্দর করে কাজ করতে পারতাম, আগে কাজটা করে যতটা আমার ভালো লাগতো, ঠিক আছে, সেই জিনিসটা যদি আমি উপলব্ধি করি যে আমি আর সেই আনন্দটা পাই না, সেইভাবে কাজটা করতে পারছি না, সেই কাজের প্রোডাক্টিভিটি অনেকটাই কমে গেছে, এবং সেটার কারণ আমার বয়স নয়, সেটার কারণ আমার অসুখ নয়, কোনো শারীরিক অসুখ নয়, ঠিক আছে, তখন কিন্তু আমার চিন্তা করতে হবে যে আমার কি এমন কিছু হলো যেই জিনিসটার কারণে আমার কাজের জায়গাটায় সক্রিয়তা আমার কমে গেছে, এটা কিন্তু আমাদের জানতে হবে, এটা আমাদের একটু বিশ্লেষণ করতে হবে। কোনো অভিজ্ঞ যারা সাইকোলজিস্ট আছেন, কাউন্সিলার্স আছেন, তাদের সঙ্গে আমরা পরামর্শ করতে পারি। যদি তেমন কেউ না থাকে, আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এইসব বিষয়ে যথেষ্ট রকমভাবেই সেন্সিটিভ, তাদের সঙ্গে আমরা কথা বলতে পারি। তাহলে আমাদের প্রথম মাপদণ্ড যেটা আমরা ধরব সেটা হচ্ছে গিয়ে কি আমার কাজের কর্মক্ষমতা, সেটা কি হ্রাস পেয়েছে, সেটা কি কমে গেছে, আমার কাজ করে কি আর আগের মতো আনন্দ পাচ্ছি না, ভালো লাগছে না, আমার জীবন অতিবাহিত করতে কি আমার বোঝা মনে হচ্ছে, বোঝা লাগছে, ভালো লাগছে না। হ্যাঁ, এক দুদিন এরকম হতেই পারে, ঠিক আছে, এক দুদিন হতে পারে যে আমার কাজ করতে ভালো লাগছে না, সেটা হতে পারে কোনো সিচুয়েশনাল ট্রানজিটের কারণে, আমাদের সিচুয়েশনাল কোনো ফ্যাক্টরের কারণে আমার ভালো লাগতে পারে, কিন্তু সেটা যদি বেশ কিছু দিন ধরে হচ্ছে তাহলে কিন্তু সেটা আমাকে চিন্তা করতে হবে যে আমার কাউন্সেলিংয়ের প্রয়োজন কি না। তারপরে ছোট বাচ্চারা যারা স্কুলে পড়ে, তাদের কর্মক্ষমতাটা তো আমরা সেরকমভাবে দেখি না, তারা যথেষ্ট রকমভাবে চঞ্চল, তারা প্রাণবন্ত, ঘুরে বেড়াচ্ছে, খেলাধুলো করছে, সেইগুলোর মধ্যে যদি কোনো রকমভাবে কোনো পরিবর্তন ঘটে,

0: ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া যদি কমে যায়, ঘুমে যদি সমস্যা হয়, এই কতগুলো ইন্ডিকেশন আছে। অনেক সময় স্বাস্থ্য ভাঙতে পারে, ঠিক আছে, স্বাস্থ্যটা আমার ভেঙে যাচ্ছে এবং তার কোনো মেডিকেল রিজনস আমরা খুঁজে পাচ্ছি না, ডাক্তার দেখিয়েও সেরকম কিছু বের হচ্ছে না, তখন কিন্তু আমাকে বুঝতে হবে যে আমার কাউন্সিলিংয়ের প্রয়োজন। আর যেই মানুষ এরকম ফিল করে যে আমি আগের থেকে দুশ্চিন্তা বেশি করছি, আমার মাথায় মানে অনেক রকমের চিন্তা একের পর এক আসতে শুরু করেছে, আসছে, এবং আমি চিন্তাগুলোকে কোনো রকমভাবেই আটকাতে পারছি না, তখন কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে আমার হয়তোবা কোনো পরামর্শ প্রয়োজন, পরামর্শদাতার সঙ্গে কথা বলতে হবে। এবং এইভাবেই এই সকল মানুষকে আমরা আইডেন্টিফাই করে আমরা কিন্তু কাউন্সিলিংয়ের দিকে পাঠাতে পারি।
1: আমাদের সবার মধ্যেই একটা মন আছে, আর সেই মন আছে বলেই হয়তো একজন মানুষকে শুধু বাইরে থেকে দেখে বিচার করা সম্ভব নয়। আজকে সেই অদেখা মনে অনেক অজানা কথা আমরা জানলাম। আমাদের সম্মানীয় অতিথি ডক্টর হিল্লুল মুখার্জি, আপনার মূল্যবান সময়, অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোকে আজকের আলোচনা পর্বকে সমৃদ্ধ করে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ।
0: তোমাকেও অসংখ্য ধন্যবাদ, তোমার দর্শকদের, যুববাণীর দর্শকদের সকলকেই আমি ধন্যবাদ দিই যে এরকম একটা বিষয় আজকে তুমি তুলে ধরলে, যে বিষয়গুলো নিয়ে আমাদের খুব কম বলা হয়, খুব কম কথা আছে, আমরা এই বিষয়গুলো নিয়ে খুব বেশি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তো তাই আমরা হয়তো বা বলি না। তোমার দর্শকেরদের ভালো হোক, তুমিও তোমারও ভালো হোক এই কথাগুলো তুলে ধরার জন্যে। আমরা ভবিষ্যতে আরও এরকম অনেক বিষয় নিয়ে আলোচনা করব, সেই আশা রাখি। ধন্যবাদ,
1: অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আরজে রিমা আজ আলোচনা পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসব নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো দিক নিয়ে আলোকপাত করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শুনতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান যুববাণী।
2: ধন্যবাদ রিমা, এবং ধন্যবাদ ডাক্তার হিল্লুল মুখার্জিকে এত সুন্দর ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সঙ্গে আজ মতামত ভাগ করে নেওয়ার জন্য। আশা করি এই আলাপচারিতা থেকে তোমরাও অনেক কিছু জানতে পেরেছ। আচ্ছা, একটা বিষয় কি কখনো ভেবে দেখেছ, এই পৃথিবীতে আমরা প্রতিদিন নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হচ্ছি, নতুন নতুন গল্পও তৈরি হচ্ছে, আর একই সঙ্গে বাড়ছে পৃথিবীর মানুষের সংখ্যা। কিন্তু শুধু মানুষের সংখ্যা বাড়লেই তো হবে না, আমাদের ভাবতে হবে এই বাড়তে থাকা জনসংখ্যার জন্য আমরা কেমন ভবিষ্যৎ তৈরি করছি। আগামীকাল অর্থাৎ 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতি বছর এটি পালন করা হয় জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য। জনসংখ্যা শুধু একটি সংখ্যাই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রতিটি মানুষের জীবন। একজন মানুষের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং ভালোভাবে বেঁচে থাকার সুযোগ, সব কিছুই এর সঙ্গে সম্পর্কিত। একটি দেশের জনসংখ্যা যদি শিক্ষিত, দক্ষ এবং সচেতন হয়, তাহলেই সেই জনসংখ্যা দেশের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। কিন্তু পরিকল্পনা ও সচেতনতার অভাব হলে অতিরিক্ত জনসংখ্যা নানা সমস্যারও কারণ হতে পারে। তাই প্রয়োজন সঠিক শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতা এবং ভবিষ্যতের কথা ভেবে দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া। আর এই বিষয়ে তরুণদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের তরুণরাই আগামী দিনের সমাজ তৈরি করবে। তো আজকের মতো আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু একেবারেই শেষ, তো নিশ্চয়ই কথা হবে অন্য এক নতুন পর্বে, নতুন দিনে, নতুন কোনো ভাবনার খোঁজে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো তোমাদের প্রিয় অনুষ্ঠান যুব অনুষ্ঠান যুব বাণী।

101.6 মেগাহার্জ এফএম উচ্চান্ততে আরও একটি নতুন দিনে নতুন সকালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কোয়েল। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আগরতলার হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের কনভেনশন সেন্টারে গতকাল থেকে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ শুরু হয়েছে। রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তর এবং ফিকি আয়োজিত দুদিনের এই বিজনেস কনক্লেভের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। কনক্লেভে ভার্চুয়ালভাবে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্দেরাও অংশ নেন। আজ এই কনক্লেভ সমাপ্ত হচ্ছে। কাকরাবনে আজ রবি মরশুমে ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা সরকারের খাদ্য গণবণ্টন এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে 2025-26 বিপণন মরশুমের ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে কাকরাবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে। জম্মুর ভগবতীনগর যাত্রীনিবাস বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের অষ্টম দল গতকাল অমরনাথের গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই দলে রয়েছে 8,000-এর বেশি পুণ্যার্থী। ঊনকোটি জেলার বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে। দেও এবং মনু নদীর জলস্তর ধীরে ধীরে কমছে। জেলায় বর্তমানে 47টি সরকারি ত্রাণ শিবির খোলা রয়েছে। এর মধ্যে কুমারঘাট মহকুমায় 4,639 জন এবং কৈলাসহর মহকুমায় 4,939 জন বন্যা কবলিত এলাকার মানুষ রয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গতকাল ভুবনেশ্বরে এক অনুষ্ঠানে গভীর সমুদ্রে প্রাকৃতিক ভারসাম্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পন্থায় মৎস্য উত্তোলনের অনুমোদনপ্রাপ্ত অনুমোদনপত্র প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন। তিনি বলেন, গভীর সমুদ্রে দেশের নিজস্ব এক্তিয়ারভুক্ত জলসীমায় মৎস্য উত্তোলনের অনুমোদন মৎস্যজীবীদের জীবিকা অর্জনের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। প্রতিটি অনাথ শিশুর সুস্থ নিরাপদ ভবিষ্যতের লক্ষ্যে রাজ্য সরকার দত্তক প্রক্রিয়ার বিধিমালা সরলীকরণে উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। আগরতলার প্রজ্ঞাভবনে গতকাল স্টেট অ্যাডপশন রিসোর্স এজেন্সি এবং সমাজকল্যাণ এবং সমাজশিক্ষা দপ্তর আয়োজিত এক প্রশিক্ষণ শিবিরে তিনি একথা জানান। ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য থাকে। দ্বিতীয়ার্ধের 60তম মিনিটে কিলিয়ান এমবাপে এবং 66তম মিনিটে ওসমান ডেম্পেলে পরপর গোল করে দলের জয় নিশ্চিত করেন। আগামী 24 ঘন্টা রাজ্যের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন এফএম নিউজ হেডলাইন্স। আর এবারে আপনাদের সঙ্গে কথা বলার পালা। আমাদের প্রত্যেকের জীবনে তিনটি কাল থাকে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আজকে কথা বলবো অতীত নিয়ে। কারোর অতীত খুব সুখকর, কারোর খুবই বেদনার, আবার কারোর বা খুবই মজাদার। আপনার ক্ষেত্রে কোনটি, বা অতীতের কোন ঘটনা আপনার এখনও মনে রয়েছে? শুনবো আপনাদের মুখে অতীতের গল্প। ফোন করবেন 03212326253 এই নম্বরে, আর পাশাপাশি রয়েছে আমাদের নতুন নম্বরটি 9485007172। ফোন করে জানান আজকের এই বলছি তোমায় অনুষ্ঠানে আপনার অতীত নিয়ে কি অভিজ্ঞতা রয়েছে। অতীত আসলে একটা ছোট্ট শব্দ, কিন্তু তার ভেতর লুকিয়ে থাকে হাজারো গল্প, স্মৃতি, হাসি, কান্না আর না বলা অনুভূতি। আমাদের প্রত্যেকের জীবনে অতীতের কিন্তু আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে, আলাদা আলাদা স্মৃতি রয়েছে, আলাদা আলাদা ঘটনা রয়েছে। আপনার ক্ষেত্রে কোনটি জানান অবশ্যই আমাকে। স্টুডিওর এপারে আমি কিন্তু রয়েছি আরজে কোয়েল আপনাদের সঙ্গে, আর এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে থাকব 10টা পর্যন্ত।

0: কেউ কি রয়েছেন ফোন লাইনে? না, কাউকে এই মুহূর্তে দেখছি না। কথা বলবো আজ অতীত নিয়ে। অতীত মানে কিন্তু শুধু ফেলে আসা সময় নয়, অতীত মানে সেই মানুষগুলো যারা একসময় জীবনের সবচেয়ে কাছে ছিল, সেই রাস্তা যেখানে হেঁটে যাওয়া আজও মনে পড়ে, সেই চিঠি, সেই গান, সেই বৃষ্টি ভেজা বিকেল, যেগুলো সময়ের সঙ্গে হারিয়ে গেলেও স্মৃতি কখনো আমাদের থামিয়ে দেয় না। সেই স্মৃতি বা অতীত আমাদের কারোর কারোর ক্ষেত্রে বেদনার হয়, কারোর খুব মধুর হয়, আবার কারোর ক্ষেত্রে শুধুই অতীত হিসেবে রয়ে যায়। আমরা অনেক সময় বলি যে অতীতকে ভোলা যায় না, সত্যি তাই। এই অতীত নিয়ে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের স্মৃতির কথা শুনব, জানাবেন অবশ্যই ফোন করে 03-22-32-625 এই নম্বরে। স্টুডিওর এপারে আমি রয়েছে আর চেক কইল, আর তাছাড়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965 এই নম্বরে। অতীত নিয়ে আজ কথা বলবো। আমরা যে দিনগুলো ফিরে আসি বা ফেলে আসি, যে দিনগুলো আমাদের দিন থেকে, জীবন থেকে চলে যায়, ছোটোবেলার দিন হতে পারে, শৈশবের দিন হতে পারে, বা ধরুন বয়সের ভারে নুদ্র হয়ে সে অতীতের দিনগুলো কিন্তু আমরা ফিরে দেখি, ফিরে দেখতে ইচ্ছে করে বা ফিরে দেখার চেষ্টা করি, অতীতের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করি। সেই সম্পর্কিত, অর্থাৎ আপনার অতীত সম্পর্কিত কোন ঘটনা রয়েছে? কেউ একজন রয়েছেন ফোন লাইনে? হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: আমি মণিপাল বলছি গো।
0: স্বাগত মণি দেবী, বলুন।
1: স্বাগত। অতীত নিয়ে কথা, তাই তো? অতীতে তো আমাদের স্মরণীয় ঘটনা হচ্ছে, আমরা অনেক ভাই বোন ছিলাম তো। বাবার এলে চাকরি করতেন, তো এত কোনো ভাই বোন, আমরা পড়াশোনা তিনজন কলেজে পড়তো, আমরা ছোট ছোট ভাই বোনরা সব নিচু ক্লাসে পড়তাম। আমরা অনেক, তখন তো লাইট ছিল না, হেরিকেন ছিল আমাদের বাড়িতে, কোন বাড়িতে লাইট ছিল না তখন, 55-60 বছর আগে কথা বলছি। হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যাঁ, তখন আমার বাবা সেই এক দিস্তা করে কাগজ এনে দিতেন, ওটার মধ্যে আমরা চটি, মানে চটি চটি খাতা বানিয়ে আমরা এটা ব্যবহার করতাম। একটা শুধু বার্নিং খাতা থাকতো বই সাপোর্টের জন্য পেছনে। তো আমরা অনেক ভাই বোন ছিলাম, তো বাবা কি আমাদের মাইনেটা, স্কুলের মাইনেটা, কলেজে দিদিদের কলেজের মাইনেটা বাবা অফিস থেকে পেতেনি, একটা সুবিধা ছিল। আর আমার ছোট মামা আমাদের প্রতি মাসে 25 টাকা করে পাঠাতেন পড়াশোনার জন্য। তো বাবার রাফ, তোমার বাবা যে অফিসে কাজ করতো সেই কাগজে রাফ রাফ করতাম ওই কাগজে, আর ক্লাস 6 অবধি আমরা স্লেটে লিখেছি।
0: মানে যে সময়টা আপনি পেরিয়ে এসেছেন জীবনে, সেই অতীতে ছোট্ট একটা ঘটনা বলুন যেটা এখনো মনে আছে।
1: ছোট্ট, হ্যাঁ ছোট্ট ঘটনা বলতে, আমরা কিন্তু তখন আমাদের আনন্দ ছিল, কিন্তু আমাদের সীমিত আয় ছিল কিন্তু আনন্দ ছিল তখন। আমরা হেসে খেলে দিন কাটাতাম, জয়েন্ট ফ্যামিলি ছিলাম আমরা, 40 জন আমাদের ঘরে লোক ছিল, কাকা জ্যাঠা সব ছেলে মেয়েরা আমরা মিলে, পালিত কাকাও ছিলেন আমাদের ঘরে। যাই হোক, আমাদের এইভাবে দিন কাট, ওই দিনগুলো কথা মনে পড়লে না বেশ ভালোই লাগে, কষ্টের মধ্যে আনন্দ ছিল, এই জিনিসগুলো ভোলা যায় না। আমরা কিন্তু আগের দিনে কিন্তু একটা মিল ছিল, কাকা জ্যাঠা কাকিমা ঠাকুমা, আমার বিবাহিত পিসিও ছিলেন আমাদের ঘরে। এই যে দিনগুলো আমরা কাটিয়েছি, এই দিনগুলো কথা আমাদের এখনো মনে পড়ে, এটা বলা যায় না। এখনো আমরা বন্যা মিলে কথাগুলো আলোচনা করি ফোনের মাধ্যমে। এই যে পুরোনো সেই দিনের কথা বলবি কি, হাই ওই যে সুখের কথা, পারে সে কি বলা যায়। রাখলাম, নমস্কার, হ্যাঁ
0: ভালো থাকবেন। আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা, ভালো বা খারাপ, আজকের আমি কি তৈরি করেছে, তাই অতীতকে কিন্তু অনেক ঘৃণা নয়, আমরা কৃতজ্ঞতা জানাই, হয়তো সবচেয়ে বড় প্রাপ্তি। অতীত কখনো ফিরে আসে না, কিন্তু অতীতের শেখানো শিক্ষা যদি বর্তমানকে আলোকিত করে,

0: তবেই ভবিষ্যৎ সুন্দর হয়। কেউ কি রয়েছেন ফোন লাইনে? হ্যাঁ, একজন রয়েছেন। হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল,
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: স্বাগত বিশ্বজিৎ বাবু, বলুন।
1: বলছি, বৎসর মুখর দিনে উসকে দিলেন অতীতের কাহিনী শোনার জন্য। আসলে বিষয়টা আমি আপনাকে বলি, আমি না একসময় খুব চিঠি লিখতাম।
0: আচ্ছা,
1: আপনি জানেন কিনা জানি না যে অনেক সময় আগে, এখন একটা দেখি না, পত্রিকায় বেরোতো পত্র মিতালি, একটা নাম্বার দিয়ে দিত, যে আপনার অ্যাড্রেস দিয়ে দিত, যে পত্রের মধ্য দিয়ে যোগাযোগ করার জন্য। আমি না পত্র লিখতে খুব ভালোবাসতাম, তো সেই অ্যাড্রেস দেখে আমি চিঠি লিখতাম বিভিন্ন জনের কাছে। এটা আমার খুব একটা হবি ছিল। তো সেরকম ভাবে পোস্ট পিয়নের কাছে আমার প্রায় যাতায়াত ছিল, চিঠি আসতো, আমি লিখলে তো তার জবাব দিবে। তো সেরকম ভাবে পোস্ট পিয়নও আমার একদম জানাশোনা হয়ে গেছে, যে চিঠি এলে দেবনাথ ব্যাস আমার বাড়িতে নিয়ে চলে আসে। এইভাবে চিঠি আসতে আসতে হঠাৎ করে একটা চিঠি আমার কাছে এসে পৌঁছালো পোস্ট খামে। আপনি শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি।
1: ঘটনা হচ্ছে গিয়ে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো আপনি স্টুডিওতে বুঝতে পারছেন না। তো সেই ঘটনা কি হলো, যে চিঠিটা আমার কাছে এসছে সেটা একটা মানে মনিকা নামের একটা মেয়ের চিঠি।
0: আচ্ছা,
1: আসলে
0: বিশ্বজিৎ বাবু একটু সংক্ষেপে বলতে হবে।
1: না ঠিক আছে, এখন তো বলারও আর ইচ্ছে নেই, এই শোনাও যাচ্ছে না। ঠিক আছে, অন্যদের কথা শুনবো।
0: ভালো থাকবেন, ভালো থাকবেন। আমাদের সময়টা খুব সীমিত, তাই সীমিত সময়ের মধ্যে আমরা চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছে যাওয়ার, আর সীমিত সময়ের মধ্যে আপনারাও চেষ্টা করবেন অল্প কথায় কিভাবে বিষয় সম্পর্কে বলা যায়। কেউ কি রয়েছেন ফোন লাইনে? না, কাউকে কিন্তু দেখছি না। আজকে কথা বলছি অতীত নিয়ে। সবসময় অতীত যে কোনো খারাপ স্মৃতি হবে বা দুঃখের হবে সেটা কিন্তু নয়। অতীত থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। অতীত বর্তমানকে সুযোগ দেয়, শিক্ষা দেয়, আর বর্তমান ভবিষ্যৎকে সুন্দর করে। ঘড়ি জানান দিচ্ছে 9:23 হয়ে 45 সেকেন্ড, 10টা পর্যন্ত আছে অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে আমি আর চেক করে। চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকের প্রসঙ্গ নিয়ে।

0: গানের পর আবারও ফিরে এলাম আজকের প্রসঙ্গ অতীত। কথা বলছি আপনাদের সঙ্গে, কে রয়েছেন দেখব। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন? হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। না, উনি হয়তো আমার কথা শুনতে পাচ্ছিলেন না। যারা গতকাল আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছেন তারা কিন্তু এই মুহূর্তে আর ফোন করবেন না। কে রয়েছেন দেখব। হ্যালো,
1: নমস্কার,
0: কে বলছেন?
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের ত্রিভূমি জেলা থেকে।
0: হ্যাঁ বলুন প্রেমজিৎ বাবু।
1: আপনার প্রথমে আপনাকে নমস্কার, এবং এই মুহূর্তে যারা আকাশবাণী এফএম উজ্জয়িনীতে শুনছে সবাইকে নমস্কার।
0: বলুন,
1: বিশেষ করে আজকে যে আপনি প্রাসঙ্গিক নিয়ে এসেছেন, খুব সুন্দর একটি বিষয় নিয়ে এসেছেন,
0: এই
1: বিষয়টা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ দেখুন, আসলে আমরা অতীত আমাদের কাছে অনেক বড় কিছু, অতীত থেকে আমরা বর্তমানে আসি অতীতের হাত ধরে, এবং বর্তমানের হাত ধরে ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাই। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু বন্ধুরা হয়তোবা যখন বন্যা আসে তখন বন্যার নদীর জলের মধ্যে বাসিয়ে দেন অতীতকে, কারণ সেটা একেবারে ঠিক নয়। কারণ দেখুন, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে সেটা অতীতকে আমরা স্মরণ করতে হবে, অতীতকে আমাদের হৃদয়ের মধ্যে কিন্তু জায়গা দিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। মনে করুন আজকে ভাষার যে রয়েছে পাত্র, যে পাত্রটি আমরা হয়তো থালাতে যখন অন্ন ভোজন করি সেই থালাগুলো কিন্তু আমরা যত্ন করে রাখি, ঠিক না? এবং ওয়ান টাইম বাজারে পাওয়া যায়, সেই ওয়ান টাইমে যখন আমরা অন্ন ভোজন করি সেটা কিন্তু ছুঁড়ে ফেলে দিই। অতীত কিন্তু সেটা নয়, অতীত হচ্ছে একটি ভাষার মতো, অন্যর মতো, তাই অতীতকে স্মরণ করে
0: বর্তমান।
1: আমার অতীত বলতে গেলে আপনাকে অবশ্যই বলতে পারি আমি, কারণ আমি অতীতে অনেক কষ্ট করেছি দিদিভাই।

0: আমার ঘরে জল পড়েছে, আমার বই ভিজে গিয়েছিল, বুঝতে পেরেছেন? আমার স্কুলের বই ছিল, সেই বই ভিজে গিয়ে নুট ভিজে গিয়েছিল। তারপর আমি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে আমি আমার নুট এনেছিলাম, এনে ফাঁকার মধ্যে লিখে আমি পড়াশোনা করেছিলাম। তখন আমার চাল নিয়ে গিয়েছিল, টিনের চাল নিয়ে উড়ে গিয়েছিল, তখন চলনের চাউনি ছিল। অতীত আমার অনেক কষ্ট, বুঝতে পেরেছেন? তাই অতীতকে আমি আজকের দিনে অতীতকে আমি স্মরণ করি এবং আমি প্রত্যেক ক্ষেত্রে আমি আমি মানুষের কথা চিন্তা করি এবং নিজের কথা তখন আমি অতীতের কথা ভাবি। মানুষের সঙ্গে যখন কথা বলি তখন ভাবি যে আমি তো এরকম কষ্ট করেছিলাম, সব সময় কিন্তু আমি নিজের উপর নিয়ে আমি অতীতকে আমি চিন্তা করি।
1: অনেক অনেক ধন্যবাদ প্রেমজিৎ বাবু, ভালো থাকবেন, ভালো থাকবেন,
0: নমস্কার,
1: ধন্যবাদ। অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা বর্তমানকে সুন্দর করার চেষ্টা করি। অতীত সবসময় দুঃখের হয় তাও কিন্তু নয়। কে রয়েছেন দেখবো? হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার। একটা কথা আপনাদের প্রত্যেক দিন বলতে হয় বা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, এই নিয়মটা অনেকদিন ধরেই আমরা চেষ্টা করছি রক্ষা করার। সেটা হচ্ছে যারা গতকাল আজ রাতে অনুষ্ঠানে ফোন করবেন বা ফোন করেছেন, তারা কিন্তু পরদিন সকালের বলছি তোমায় অনুষ্ঠানে ফোন করতে পারবেন না, শ্রোতা হয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আপনারা এই ব্যাপারটা বা এই কথাটা সবাই জানেন, তাই অযথা ফোন করে কিন্তু ফোন লাইন ব্যস্ত রাখবেন না, এমন অনেক মূল্যবান শ্রোতা রয়েছেন যারা কথা বলতে চান। ফোন নম্বর 03212326253 আর পাশাপাশি রয়েছে 9485007172। হোয়াটসঅ্যাপও রয়েছে 9402169965। কেউ কি রয়েছেন এই মুহূর্তে? না, কাউকে দেখছি না। চলুন একটা গান শুনছি, আবার গানের পর ফিরে আসছি আপনাদের অনুষ্ঠান বলছি তোমায় পর্বে আজকের অতীত প্রসঙ্গ নিয়ে।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
1: আমি শ্যামলী বাজার থেকে বলছি, দেবব্রত কর্মকার।
0: হ্যাঁ বলুন দেবব্রত, একটু জোরে বলবেন, কিছু শোনা যাচ্ছে না, একটু জোরে বলবেন। না, অতীত ভবিষ্যৎ নয়, শুধুই অতীত। আপনার কথা কিছুই শোনা যাচ্ছে না দেবব্রত বাবু।
1: আগে তো চিঠি লিখত না?
0: হুম,
1: এখন তো আর চিঠি হয় না, এখন তো সব নেই।
0: হুম,
1: আমি আগে আগেও লিখেছিলাম কয়েকটা, কিন্তু ওটা তো আর যেভাবে হয় না, এখন আর হয়ও না, এখন আর হয় না।
0: আচ্ছা, আপনার অতীতটা কেমন? আচ্ছা,
1: তো মানে আরেকজন বুক করে দিতে বলতো আর আমি এটা লিখতাম,
0: হুম হুম
1: এইটাই।
0: হুম,
1: আর এখন তো নাকি মোবাইলে সব শিক্ষা যায়, আগে এটা হতো তো আগে এটা করতাম, এই আর কি।
0: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার এই মুহূর্তে রয়েছেন বলছি তোমায় অনুষ্ঠানে, আর আজ কথা বলছিলাম অতীতকে নিয়ে। কেউ কি রয়েছেন ফোন লাইনে? দাঁড়ান দেখছি। না, এই মুহূর্তে কিন্তু কেউ নেই। কষ্ট পেয়েছো কোনো দিন? যাকে চাইছো তাকে বাছো না কিছুতেই, এরকম কোনো কষ্ট পেয়েছো কোনো দিন? তাহলে নিষ্কালো রাতেই আকাশের দিকে তাকিও, পাশেই একটা তারাকে পড়তে দেখবে। তুমুল কষ্টে যেমন বুক পড়ে যায়, ওটা ওটা সুখ তারা। পাশাপাশি আছে ওরা কোন আদিকাল থেকে, কতটুকুই বা দূরত্ব। ইচ্ছে করলেই হয়তো তীব্র আবেগে জড়িয়ে ধরতে পারে দুজন দুজনকে, পারে না, পারেনি কোনো দিন। লক্ষ বছর আগে থেকে শুধু তাকিয়ে আছে, কষ্ট জমছে বুকের ভেতর থরে থরে। সারা পৃথিবী যখন শান্ত হয়ে যায় তখন ওরা তাকিয়ে থাকে নির্বাক। একে কষ্ট বলে। এই যে কোনো কিশোরের বয়সে

তোমাকে বলবো ভেবেছিলাম, পাশে থাকবি। আজ 40টা বসন্ত পার হয়ে গেলেও বলা হয়ে ওঠেনি দুটো কথা, একে একে কষ্ট বলে।

আবারও 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ততে রয়েছেন আপনারা আজকের বলছি তোমায় অনুষ্ঠানে। আজকে কিন্তু কথা বলছি অতীত নিয়ে। কে রয়েছেন দেখবো এবারে?

0: হ্যালো
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: রাকেশ বাত করা, সিমলা সে।
0: বলুন রাকেশ বাবু, আজকের বিষয় নিয়ে কি বলবেন?
1: আজকে বিষয়ে মে এ কেনা চাহতা হু কি আপকা জো হ্যায় হামারা জো হ্যায় অতীত কো নেই ভুলনা চাহিয়ে। চাহে হামার দেখো, হাম আজ হাম উপর উঠে হ্যায়, আজ হামারে পাস সব কুছ হ্যায়, লেকিন উসকে বাবজুদ জো হ্যায় আপনি জো হ্যায় পুরানি ইয়াদে নেই ভুলনা চাহিয়ে কি পহলে হাম হামে ক্যা মুসিবত থি, পহলে হাম ক্যাসে রহতে থে, ক্যাসে জিতে থে। কই বার হাম জব জাদা কমা লেতে হ্যায়, জাদা উপর উঠ জাতে তো হাম পুরানি অতীত কো ভুল জাতে, তো ফির হাম হামারে অন্দর জো হ্যায় অ্যাটিটিউড আ জাতা হ্যায়, ফির হাম দোস্ত কো নেই সমঝতে, তো ইসলিয়ে হামে দোস্ত কো সমঝ কে আপনে অতীত নেই ভুলনা চাহিয়ে কি হাম পহলে ভি ইস টাইপ কে হাম ইস তরিকে সে জিতে থে।
0: বুঝতে পেরেছি, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: যদিও রাকেশ বাবু এত তাড়াতাড়ি বললেন, চাই হোক ধন্যবাদ তবু। কে রয়েছেন দেখব। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি বলছি খয়েরপুর থেকে, কিশোর কুমার আচার্য।
0: কিশোর কুমার আচার্য, হ্যাঁ বলুন কিশোর বাবু।
2: বলছিলাম যে অতীত, অতীতের কথা বলতে গেলে অনেক চোখে জল চলে আসে। ছোটবেলায় যখন পড়াশোনা করি 2003-এ, তখন আমার বাবা ছিল 2000, আমরা সকালবেলা টিফিন করতাম, টিফিন করতাম 1 টাকা দুধ, 1 টাকা 5 টাকা দিয়ে সকালবেলা টিফিন হয়ে যেত, 1 টাকা দুধ, 1 টাকা চিনি, 1 টাকা চা পাতা দিয়ে, আর 2 টাকার মুড়ি, মানে 5 টাকা টিফিন হয়ে যেত। তারপরে কি বলবো, মানে পড়াশোনা কারেন্ট ছিল না, তখন তখন হারকিন দিয়ে পড়াশোনা করতাম। এমনও দিন গিয়েছে খাওয়ার কিছু নেই, সকালবেলা না খেয়ে স্কুলে গিয়েছি, দুপুরে এসে পান্তা ভাত মরিচ দিয়ে ভাত খেয়ে গেছি, এই আর কি। এইরকম আর।
0: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো থাকবেন।
2: হ্যাঁ, আপনি ভালো থাকবেন।
0: ঘড়ি কিন্তু জানান দিচ্ছে আমাদের সময় 9:48 হয়ে 22 সেকেন্ড। আজকে কথা বলছি অতীত নিয়ে। আকাশের নীল রং যেমন প্রতিদিন নতুন হয়, তেমনি মানুষের জীবনেও কিন্তু প্রতিদিন নতুন গল্প লেখে। তবু কিছু গল্প কখনো শেষ হয় না, কিছু পথ চলা থেমে গেলেও তার চিহ্ন কিন্তু থেকে যায়। অতীত শব্দটা শুনলেই আপনারও মনে পড়ে যায় কোন মুখ, কোনো পুরনো বাড়ি, কোনো স্কুলের ঘণ্টা, কোনো পুরনো বন্ধুর হাসি, কিংবা এমন কাউকে যার সঙ্গে আজ আর কোনো যোগাযোগ নেই, অথচ যার স্মৃতি আজও এসে বসে থাকে সন্ধ্যার আলো আধারিতে। আজ অতীতকে ফিরিয়ে আনতে চাই না, কারণ সময়ের নিজস্ব নিয়ম আছে, সময়কে সময় দিতে হয়। কিন্তু অতীত বললে আমরা মনে পড়ে বা আমাদের আমরা মনে করতে চাই সেই সব মুহূর্ত, যেগুলো হয়তো আমাদের অনেক বেশি পরিপূর্ণ, অনেক বেশি ম্যাচিওর করে তুলেছে। কেউ কি রয়েছেন? না, এই মুহূর্তে কেউ নেই। ফোন করবেন 03212326253, হোয়াটসঅ্যাপও রয়েছে পাশাপাশি 9402169965, আর রয়েছে আমাদের নতুন নম্বরটি 9485007172, আর রয়েছে আমি স্টুডিওর এপারে আর যে কোয়েল, আপনাদের সবার জন্য, আপনাদের অতীতের গল্প শোনার জন্য। কেউ রয়েছেন? হ্যালো,
3: হ্যালো ম্যাডাম,
0: নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? না, কেউ একজন চেষ্টা করছিলেন কথা বলার, কিন্তু কথা বলাটা সম্পূর্ণ হলো না। 9:50 হয়ে 19 সেকেন্ড কিন্তু ঘড়ি জানান দিচ্ছে। 10টা পর্যন্ত আছি এই পর্বটি নিয়ে, তারপর রয়েছে অন্য পর্ব, অর্থাৎ তুমি অনন্যা পর্ব, শুধুমাত্র অনন্যাদের জন্য। হ্যালো,
3: হ্যালো ম্যাডাম, আজকে বিষয়টা কি?
0: আপনি কে বলছিলেন? আপনি কে বলছেন? আমি বারবার বলছি, বিষয় না জেনে অযথা ফোন করে কিন্তু ফোন লাইন ব্যস্ত রাখবেন না, কারণ একটি মাত্র

0: ঘন্টা আমাদের মত আদান প্রদানের সময়, তাই অনেক শ্রোতা বন্ধুরাই অপেক্ষা করে থাকেন কথা বলার জন্য, নিজের মতামতটুকু, নিজের অনুভূতিটুকু ভাগ করে নেবার জন্য। সেই সময়টিকে দয়া করে নষ্ট করবেন না। হ্যালো
1: ম্যাডাম, আমি নতুন নাম্বারটা পেয়েছি না, একবার নতুন নাম্বার।
0: আপনি কে বলছিলেন আগে বলুন।
1: আমি অর্ণব দেবনাথ।
0: অর্ণব, অর্ণব কোথা থেকে বলছিলেন? অর্ণব, তোমাকে বলছি যদি কথা বলার হয় আজকের বিষয় নিয়ে, বিষয়টা জেনে থাকো তাহলেই ফোন করো, অযথা ফোন করে কিন্তু ফোন লাইন ব্যস্ত রেখো না, কারণ অনেক শ্রোতা বন্ধুরাই রয়েছেন আমাদের সঙ্গে কথা বলার অপেক্ষায়। সময়টা তো অল্পটা, তাই আমরা চেষ্টা করব এই পুরো সময়টাকে কাজে লাগানোর। কেউ কি রয়েছেন এই মুহূর্তে? না, কাউকে কিন্তু দেখছি না। আজকের বিষয় আপনাদের জন্য রেখেছি অতীত। চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকের প্রসঙ্গ নিয়ে।

0: গানের পর আবারও ফিরে এলাম আজকের প্রসঙ্গ নিয়ে। কেউ একজন রয়েছেন। হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, বলছিলাম দিদি, আজকে দেখি তো অতীত।
0: হ্যাঁ, আপনি কে বলছিলেন?

0: গানের পর আবারও ফিরে এলাম আজকের প্রসঙ্গ নিয়ে। কেউ একজন রয়েছেন, হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, বলছিলাম দিদি আসতে বেশি তো অতীত।
0: হ্যাঁ, আপনি কে বলছিলেন?
1: আমি বলছি নয়ন দে।
0: নয়ন,
1: বলছিলাম যে অতীতকে সঙ্গে নিয়ে বর্তমানে চলতে হয় এবং ভবিষ্যতের কথা ভাবতে হয়। এই বিষয়ে বলতে গেলে
0: একটু তাড়াতাড়ি বলবেন, সময়টা একদম শেষের পথে।
1: হ্যাঁ,
0: সময়টা শেষের পথে, একটু তাড়াতাড়ি বলবেন।
1: অতীতকে সঙ্গে নিয়ে বর্তমানে চলতে হয়, কেন অতীতে কি ভুল করেছি এবং অতীতে কি মানে সৎ কাজ করেছি কি অসৎ কাজ করেছি, সেগুলো যদি বর্তমানে ভুল শুধরে এবং ভবিষ্যতের কথা ভাবি তাহলে মনুষ্যত্ব জ্ঞান এবং মনুষ্যত্ব বিবেক সৃষ্টি হবে। যেমন আমার একটি কথা মানে ধরুন যে কে কি ধরনের মনোবৃত্তি, কি ধরনের তার জীবন চলার ধরন, ওইসব অতীতেই সে বুঝতে পারে। আমাদের অতীতে সেকেন্ডে অতীত হয়ে যায়, যে অতীতে কি করেছি, কার জন্য কি করেছি, নিজের জন্য কি করেছি, সমাজের জন্য কি করেছি, সেগুলো যদি ভাবতে পারে তাহলে সকলের ক্ষেত্রেই সকলের ভবিষ্যৎ সুন্দর হয়। আমি বলতে চাই যে অতীতকে সঙ্গে নিয়ে ভবিষ্যৎ এবং বর্তমান চলে। ধন্যবাদ,
0: ধন্যবাদ, ভালো থাকবেন। সময় একদম শেষের পথে, তাই আজকের মতো বলছি তোমায় অনুষ্ঠানটি এখানেই শেষ করছি একটি গানের মধ্য দিয়ে। এরপরই শুনব তুমি অনন্যা অনুষ্ঠান।

0: শুরু করব তুমি অনন্যা পর্ব, তবে তার আগে ঋণ নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আইবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম শুধুমাত্র নারীদের জন্য, শুধুমাত্র অনন্যাদের জন্য একটি মাত্র ঘন্টা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বা যে প্রশ্নটি আমাদের অনন্যাদের কাছে রয়েছে, সংসার শুধুই কি নারীদের দায়িত্ব? কি মনে হয় আপনাদের? শুনবো আপনাদের মুখে আপনাদের অনুভূতির কথা, আপনাদের মনের কথা, আপনাদের উপলব্ধির কথা, আপনাদের অভিজ্ঞতার কথা। ফোন করবেন 03-21-232-6253, আর পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। স্টুডিওর এপারে আমি রয়েছি আর জে গোয়েল। তবে শুধুমাত্র কিন্তু অনন্যারাই ফোন করবেন, শুধুমাত্র মহিলাদের জন্য একটি মাত্র ঘন্টা। পুরো আকাশ না দিতে পারি, অর্ধেক আকাশ না দিতে পারি, একটি মাত্র ঘন্টা তো দেওয়াই যায়, তাই না? আজকে প্রসঙ্গ সংসারের দায়িত্ব, শুধুই কি নারীদের? কি মনে হয় আপনাদের? আজকের যুগে প্রত্যেকটা নারী ওয়ার্কিং উমেন, অর্থাৎ বাইরে বেরোতে হয়, আর চার পাঁচটা পুরুষের মতোই তাকেও কাজ করতে হয়, তাকেও পরিশ্রম করতে হয়, তাকেও নির্দিষ্ট নিয়ম মেনে রুটিন মাফিক বাড়ি থেকে বেরোতে হয়, বাড়িতে ফিরতে হয়। সেই ক্ষেত্রে সংসারের যে যাবতীয় দায়িত্ব রয়েছে বা যাবতীয় অধিকার রয়েছে, যাবতীয় কর্তব্য রয়েছে, সেখানে শুধুমাত্র কেন নারীদের? যদি জিজ্ঞেস করি সংসারের দায়িত্ব কি শুধুই নারীদের, এই সংক্ষিপ্ত উত্তর কিন্তু হবে না। সংসার একটা যৌথ উদ্যোগ। অনেক সমাজে এখনও এমন দেখা যায় যে রান্না, সন্তান পালন, বয়স্কদের দেখাশোনা বা ঘরের কাজ মূলত নারীর দায়িত্ব, কিন্তু বাস্তবে কিন্তু সংসার চলে সবার সহযোগিতায়। একজন বাইরে আয় করছেন আর অন্যজন ঘরের কাজ করছেন, উভয়ই গুরুত্বপূর্ণ। আবার অনেক পরিবারে দুজনেই কর্মজীবী, সেক্ষেত্রে ঘরের দায়িত্ব কিন্তু ভাগাভাগি হওয়া আরও জরুরি। কি ভাবছেন আমাদের অনন্যারা, সংসারের দায়িত্ব কতটা পুরুষের, কতটা অন্যান্যদের? কি মতামত আপনাদের? আপনাদের ব্যক্তিগত জীবনের উপলব্ধিগুলো, ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাগুলো কিন্তু তুলে ধরুন। কে রয়েছেন দেখব। হ্যালো,
4: হ্যালো,
0: নমস্কার।
4: নমস্কার, আমি আবার এসে গেলাম গো।
0: হ্যাঁ বলুন মহাদেবী।
4: তো আমার ঠাকুমা বলতেন, পেট যেখানে সংসার সেখানে। কথাটা কিন্তু অনেক মূল্যবান কথা। এখন সং সেজে সার বস্তুটাকে খুঁজে নেওয়া দ্বিতীয়ত হচ্ছে। আর তৃতীয়ত হচ্ছে সংসার দায়িত্ব কিন্তু সবারই থাকা উচিত আমার মতে। কেননা স্বামী স্ত্রী সংসার করি, এখনকার যুগে কিন্তু স্বামীরা কিন্তু নিজে অনেক সব ব্যাপারে হেল্প করেন। আগের দিনে এটা ছিল না, আগের দিনে মেয়েরাই সংসারের সব দায়িত্ব নিত, সব কাজ টাজ করত। কিন্তু এখন মেয়েদের কিন্তু অনেকটা সুরাহা হয়েছে, কেন যুগ পাল্টিয়েছে, পরিবর্তনশীল জগৎ পরিবর্তন এসছে। তা আমরা মনে করি সংসার সবার সাহায্য ছাড়া সংসার সুন্দর হয় না। সংসারে থাকতে গেলে প্রত্যেকের কিছু ভূমিকা আছে, স্বামীর আছে, স্ত্রীর আছে, ছেলের আছে, মেয়ের আছে, শ্বশুর আছে, শাশুড়ির আছে, যারা যারা সংসারে বসবাস করি আমরা, সবারই দায়িত্ব আছে। তবে এটা কিন্তু আগের দিনে শুধু বউরাই সংসার খেলত, কিন্তু এখনকার যুগে কিন্তু শাশুড়িরা মডার্ন হয়ে গেছে, বউরা তো মডার্ন আছেই, ও স্বামীরাও কিন্তু স্ত্রীদের কষ্ট বোঝে। বাইরে ঘরে যারা কাজ করে অফিসে এবং সংসারে, তারাও কিন্তু মিলেমিশে সংসারটাকে সুন্দর রাখার চেষ্টা করে। দায়িত্ব সবারই আছে আমি মনে করি। তবে আমি যে শুধু সংসারে কাজ করব তা নয়, সংসারের ভূমিকা সবার আছে। রাখলাম, নমস্কার,
0: ধন্যবাদ, ভালো থাকবেন। প্রশ্নটা শুনতে খুব সাধারণ, কিন্তু উত্তরটা কিন্তু ভিন্ন।

একটু ভেবে দেখুন, ভোরের আলো ফোটার আগেই অনেক বাড়িতে একজন নারী দিনে শুরু করেন। রান্নাঘরে গ্যাস জ্বলে, সকালে চা তৈরি হয়, বাচ্চার স্কুলের টিফিন, পরিবারের সকালের খাবার, বয়স্ক সদস্যের ওষুধ, তারপর নিজের অফিসে যাওয়ার প্রস্তুতি। সারাদিন কর্মস্থলে কাজ করার পর সন্ধ্যায় বাড়ি ফিরে আবার রান্না, পড়াশোনায় সাহায্য, ঘর গোছানো পরের দিনের প্রস্তুতি। দিন শেষে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখনও হয়তো তিনি ভাবছেন আগামীকাল বাজার করতে হবে, ছেলের প্রজেক্ট জমা দিতে হবে, মায়ের ডাক্তার দেখানোর তারিখটা যেন ভুলে না যাই। প্রশ্ন হলো, এই যে অদৃশ্য দায়িত্বগুলো থাকে, এগুলোর হিসাবটাকে রাখে বলুন তো? আমাদের সমাজে অনেকদিন ধরেই একটা অলিখিত ধারণা চলে আসছে, সংসারের কাজ মানেই নারীর কাজ। রান্না, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার, সন্তান মানুষ করা, অতিথি আপ্যায়ন, এসব যেন একটা নারীরই দায়িত্ব। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি সংসার কি একজন মানুষের উপর দাঁড়িয়ে থাকে? সংসার তো একটা দল, সেখানে প্রত্যেক মানুষের ভূমিকা রয়েছে। কেউ অর্থ উপার্জন করেন, কেউ ঘরের কাজ সামলান, আবার কেউ কেউ বা দুটোই করেন। কি মনে হয় আপনাদের, সংসার সামলানো বা সংসারের দায়িত্ব নারীদের কতটা? আজকের দিনে হাজার হাজার নারী অফিসে কাজ করছেন, ব্যবসা করছেন, গবেষণা করছেন, সেনাবাহিনীতে দায়িত্ব পালন করছেন, মহাকাশ গবেষণায় অংশ নিচ্ছেন, তারপরও কিন্তু বাড়ি ফিরে তাদের অনেকের কাছে আশা করা হয় সব ঘরের কাজও যেন তিনিই করবেন। একজন পুরুষ যখন বাইরে থেকে বাড়ি ফেরেন, তখন তার জন্য হাতের সামনে তার যা যা প্রয়োজনীয় হয় সব কিছু রেডি থাকে, প্রস্তুত থাকে। এমনকি বাড়িতে ঢুকতে না ঢুকতেই তার পছন্দের চাও কিন্তু তার বলার অপেক্ষার বাইরেই মুখের সামনে চলে যায়। কিন্তু একটা মেয়ে যখন কাজ থেকে বাড়ি ফেরে, তাকে কি কখনো জিজ্ঞেস করা হয় যে তুমি কি খাবে, বা আজ তুমি পরিশ্রান্ত, তুমি হয়তো টায়ার্ড, তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য চা করে আনছি? সংসারে এই কথাটা সত্যি কি বলার কেউ থাকে? তাহলে সংসারটা যদি যৌথ হয়, তাহলে এই দায়িত্বটা শুধুমাত্র কেন নারীদের? প্রশ্নটা রাখলাম আমাদের অননাদির জন্য। ফোন করুন, জানান 0312326253, এই নম্বরে ফোন করে। স্টুডিওর এপারে আমি কিন্তু রয়েছে আরজে কোয়েল, আর ঘড়ি জানান দিচ্ছে 10:10 হয়ে 5 সেকেন্ড।

0: গানের পর আবারও ফিরে এলাম অনন্যাদের কাছে আজকের প্রসঙ্গ নিয়ে। আজকের প্রসঙ্গ রেখেছিলাম সংসারের কাজের দায়িত্ব শুধুই কি নারীদের বা শুধুই কি মহিলাদের, কি মনে হয় আপনার? জানান আপনার মতামতটুকু 03-12-32-6253 এ রয়েছে আমাদের ফোন নম্বর। আর স্টুডিওর এপারে আমি কিন্তু রয়েছি, আর যে কেউলা যারা ফোন করতে পারছেন না তারাও কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন মতামতটুকু। হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965। আসলে কাজের কোনো ভাগ হয় না, আমার মনে হয় সংসারের প্রতি দায়িত্ব প্রতিটা মানুষের সমান হওয়া দরকার, যে যার কাজ করবে। আর এভাবে করলেই একটা সংসার হয়তো সুন্দর হয়। হ্যাঁ, কথায় আছে সংসার সুন্দর হয় রমণীর গুণে, কিন্তু তাই বলে সব দায়িত্ব সব কাজ যে শুধুই একটা মাত্র মেয়ের তাও কিন্তু নয়। আমি কতটুকু ঠিক বললাম অবশ্যই জানান, আর আপনাদের মতামতটুকু জানান আমাকে স্টুডিওর এপারে আমি কিন্তু রয়েছি। আর যে কোয়েল কেউ কি রয়েছেন দাঁড়ান দেখছি, না এই মুহূর্তে কিন্তু কেউ নেই। 03-12-32-6253 আমাদের ফোন নম্বর রয়েছে আপনাদের জন্য। বেশিরভাগ ক্ষেত্রে কর্মরত নারীদের কিন্তু ঘরে পরিশ্রম করে আবার বাইরে গিয়েও পরিশ্রম করতে হয়, আবার বাড়ি ফিরে সেই একই পরিশ্রম করতে হয়। সেক্ষেত্রে যদি কাজের ভাগ করে নেওয়া যায় তাহলে হয়তো ব্যাপারটা খুব একটা মন্দ যে হবে তা কিন্তু নয়। তারান দেখছি কেউ রয়েছেন কিনা, না কেউ নেই। চলুন একটা গল্প শোনাই আপনাদের। 2005 সাল, দিল্লির খান মার্কেট এলাকাটি তখন মানুষের ভিড়ে ঠাসা, চারদিকে দোকানের উজ্জ্বল আলোকসজ্জা আর কেনাকাটার ব্যস্ততা। 15 বছরের কিশোরী লক্ষ্মী আগরওয়াল তখন বাসের জন্য অপেক্ষা করছিলেন। তার পরনে ছিল সাধারণ সালোয়ার কামিজ, হাতে কয়েকটা বই। কিশোরী বয়সের হাজারো ছোট ছোট স্বপ্ন আর আবদার নিয়ে তিনি নিজের পৃথিবীতে মগ্ন ছিলেন, কিন্তু সেই চেনা ভিড়ের মধ্যেই তাকে ছায়ার মতো অনুসরণ করেছিলেন 32 বছরের এক পরিচিত পুরুষ, নাঈম খান ওরফে গুড্ডু। নাঈম বহুদিন ধরেই লক্ষ্মীকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু কিশোরী লক্ষ্মী তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন। সেই প্রত্যাখ্যানের প্রতিশোধ যে এত ভয়াবহ হতে পারে তা সভ্য সমাজের কোনো মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন ছিল। বলবো আপনাদের বাকি গল্পটুকু, তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন? স্বাগত, বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
1: শাশুড়ি কিন্তু সুস্থ হয়ে গেল, তাহলে এইরকম কিন্তু

0: তিনজনের শাশুড়িরা বুয়া পাশে একটু দাঁড়ান কর্তব্য, এমনি যেন জামাইরাও স্বামীরাও কর্তব্য যে মাছ বাজার করে হাট বাজার করে দেওয়া বা যতটুকু সম্ভব বাচ্চাদের স্কুল নেওয়া আলা এসব দিয়ে স্বামীরা করে, তাহলে তো বলেন মেয়েরা একটু সহানুভূতি হয়। সবারই একটু লক্ষ্য রাখা উচিত যে সংস্কৃতি চাইতে হবে, শুধু ওই যে মেয়ে দেখতে হবে সব কিছু দায়িত্ব করতে হবে এটা কিন্তু কথা না, সবাই কিন্তু সবাই মানে বলতে চাই তাহলে কিন্তু সংসারটা মেয়েটারও মানে মেয়েরা মেয়েটা শান্তি পাশে দিয়ে সবারই মানে মনে দিচ্ছে কিন্তু ভালো থাকে। এই যে বাইরে বাইরে পরিশ্রম করে এসে ঘরে পরিশ্রম করা স্বাভাবিক কথা, যেহেতুই ভালো হোক যেহেতুই কিন্তু মেয়েটা কিন্তু মন মনটা একটু বিরক্ত হয় আসবে, একবার বাইরে করে একবার দিকে করে এও তো মানুষ, এটা একটু মানে বোঝা উচিত সবারই। যদিও মানে হাজারে হয়তো একটা ব্যতিক্রম থাকে মানে বেশি রোগী মানে নারী হয়ে ঘরে পরিশ্রমটা বেশি করে হাজার একটা ব্যতিক্রম থাকে মানে করেও তাদের কাছে মন পাওয়া যায়, কিন্তু বেশিরভাগই নারী হয়ে করছে, কিন্তু এটা উচিত না, সবাই ভাবা উচিত যে ও তো একটা মানুষ মানুষ এই কথাটা ভেবে দিয়ে সবাই চলে তাহলে সংসারে মানে এই নারীর শান্তি পায় বা সংসারকে সুন্দর হয়, শুধু তার উপর ধাক্কা দিয়ে যদি থাকা হয় সেই সব কিছু করবে এটা আমাদের চাই ভুল, এখন সবাই চাই সেটা জানি না ম্যাম। নমস্কার, রাখলাম,
1: ধন্যবাদ, ভালো থাকবেন। চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকের প্রসঙ্গ নিয়ে।

আজকে কথা বলছি সংসারের দায়িত্বে বা সংসারের দায়িত্ব শুধুই কি মেয়েদের, কি মনে হয় আপনাদের? কথা বলছি এই বিষয়টি নিয়ে আমাদের অনন্যাদের সঙ্গে, এবং অনন্যারা বলছেন নিজস্ব মতামত। অনেকেই বলছেন আমাদের সময়ও তো মায়েরা সব করেছেন। হ্যাঁ করেছেন, কিন্তু তারা হয়তো নিজের অনেক স্বপ্ন, অনেক ইচ্ছে, অনেক ক্লান্তি চুপচাপ চাপা দিয়েছিলেন। তাদের সেই ত্যাগকে সম্মান জানানো উচিত, কিন্তু সেই ত্যাগকে কি পরবর্তী প্রজন্মের জন্য নিয়ম বানানো উচিত? আজকের পৃথিবী বদলেছে। আজ অনেক পুরুষও রান্না করেন, সন্তানকে স্কুলে পৌঁছে দেন, ঘর পরিষ্কার করেন। তাতে কি তাদের সম্মান কমে? বরং পরিবার আরও সুন্দর হয়, সম্পর্ক আরও শক্তিশালী হয়। কারণ সংসার কোনো প্রতিযোগিতা নয়, এটি সহযোগিতার জায়গা। আবার অন্য দিকটাও আমাদের মনে রাখতে হবে, সব পরিবার কিন্তু একরকম নয়। কোথাও বা স্বামী সারাদিন কঠোর পরিশ্রম করেন, স্ত্রী সংসার চালান। আবার কোথাও স্ত্রী কর্মজীবী, স্বামী ঘরের দায়িত্ব বেশি নেন, কোথাও দুজনেই চাকরি করেন। তাই কোনো একটি নিয়ম সব পরিবারের জন্য কিন্তু প্রযোজ্য হতে পারে না, এটাও ঠিক। মূল বিষয়টা হচ্ছে সম্মান, সহযোগিতা আর পারস্পরিক বোঝাপড়া। কাজের পরিমাণ সমান নাও হতে পারে, কিন্তু সম্মান যেন সহজ হয়। ফোন করুন 03212326253, আমাদের ফোন নম্বর। আর হোয়াটসঅ্যাপ নম্বরও রয়েছে 9402169965।

গানের পর আবারও ফিরে এলাম আজকের প্রসঙ্গ নিয়ে। আজকে প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছিলাম, সংসারের দায়িত্ব শুধুই কি নারীর, কেউ একজন রয়েছেন। হ্যালো, না কেটে গেছে কথা বলাটা কিন্তু হলো না। 03212326253 রয়েছে আমাদের ফোন নম্বর, আর হোয়াটসঅ্যাপ রয়েছে 9402169965। একটা গল্প শোনাচ্ছিলাম আপনাদের। হঠাৎ ভিড় ঠেলে নাইম আর তার এক মহিলা সহযোগী লক্ষ্মীর সামনে এসে দাঁড়ালো। কিছু বুঝে ওঠার আগেই রেশমার উপর ঝাঁপিয়ে পড়ল তারা। নাইমের হাতে থাকা কাঁচের বোতল থেকে ছিটকে এলো গাঢ় সালফিউরিক অ্যাসিড। মুহূর্তের মধ্যে লক্ষ্মীর সারা শরীরে এক অসহ্য আগুনের দহন শুরু হলো। তার ফর্সার চামড়া থেকে ধোঁয়া উঠতে শুরু করলো আর চারদিকে ছড়িয়ে পড়ল অ্যাসিডের সেই কটু এবং বিভীষিকাময় গন্ধ। বাতাসের প্রতিটি কণা যেন অ্যাসিডের তেজে উত্তপ্ত হয়ে উঠেছিল। লক্ষ্মী যখন যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ছিলেন, তখন তার গায়ের কাপড়গুলো শরীরেই গলে মিশে যাচ্ছিল। তার সেই করুণ আর্তনাদ খান মার্কেটের ব্যস্ততাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিয়েছিল। আশপাশে প্রচুর মানুষ দাঁড়িয়েছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এক কিশোরীর সুন্দর মুখটা কিভাবে অ্যাসিডের কামড়ে গলে যাচ্ছে। কেউ একজন দয়া করে তার উপর এক বালতি জল ঢেলে দিয়েছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাসপাতালের সাদা বেডে যখন লক্ষ্মীর জ্ঞান ফিরল, তখন চারপাশটা ছিল ফিনাইলের গন্ধে ভারী আর নিস্তব্ধ। দীর্ঘ 10 সপ্তাহ তাকে আইসিইউতে কাটাতে হয়েছিল। তার মুখ, ঘাড় এবং হাতের চামড়া কুঁচকে গিয়েছিল এক অদ্ভুত বিভীষিকার মতো। প্লাস্টিক সার্জারির টেবিলে তাকে একের পর একে একে 9 বার শুতে হয়েছিল।

তারপর প্রতিটি অপারেশনে ছিল নতুন এক যন্ত্রণার নামান্তর। অপারেশনের পর যখন তার ব্যান্ডেজ খোলা হলো, লক্ষ্মী প্রথমবার তার চেহারা দেখল। শোনাবো আপনাদের লক্ষ্মীর গল্প, পুরো গল্প আরেকটা গানের পর।

আপনাদের শোনাচ্ছিলাম লক্ষ্মীর গল্প। সুপ্রিম কোর্টের রায়ে অবশেষে অ্যাসিড বিক্রির উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হলো। অপারেশনের পর যখন তার ব্যান্ডেজ খোলা হলো, লক্ষ্মী প্রথমবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারেননি। আয়নার ওপাশে দাঁড়িয়ে ছিল এক কঙ্কাল সার চেহারা, যার কোনো ঠোঁট নেই, নাক নেই, আর কপালটা কুঁচকে হয়ে গেছে এক বিভৎস মানচিত্র। সমাজ তখন তাকে পরামর্শ দিচ্ছিল মুখ ঢেকে আড়ালে থাকতে। মানুষ তাকে দেখে মুখ ফিরিয়ে নিত। কেউ কেউ ভাবত তিনি হয়তো কোনো অভিশপ্ত সপ্তজীব। এই অবজ্ঞার একাকিত্ব তার মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। বারবার মনে হয়েছিল এই বেঁচে থাকার চেয়ে মৃত্যু হয়তো অনেক বেশি শান্তিপূর্ণ। আর তার পরিবারের ওপর নাইনের সে আক্রমণ আসলে ছিল লক্ষ্মীর অস্তিত্বকে মুছে ফেলার এক ঠান্ডা লড়াই। কিন্তু লক্ষ্মী আগরওয়াল সে অন্ধকারের কাছে আত্মসমর্পণ করেনি। তিনি বুঝতে পেরেছিলেন অপরাধী নাইন নয়, বরং এই সমাজই তাকে একলা করে দিচ্ছে। তিনি দিল্লির রাস্তায় মুখ না ঢেকে হাঁটা শুরু করেন। তিনি চাইলেন না কোনো করুণা, চাইলেন স্রেফ তার অধিকার। 2006 সালে তিনি ভারতের সুপ্রিম কোর্টে মামলা করেন। তার দাবি ছিল অত্যন্ত স্পষ্ট, খোলা বাজারে অ্যাসিড বিক্রি বন্ধ করতে হবে। তার সেই লড়াইয়ের প্রতি

একটি ধাপে ছিল আমলাতান্ত্রিক জটিলতা আর মানুষের টিটকিরি, কিন্তু লক্ষ্যে ছিলেন অটল। তিনি সারা দেশের অ্যাসিড আক্রান্তদের হয়ে এক কণ্ঠস্বর হয়ে উঠলেন, যার আওয়াজ পৌঁছল বিচার ব্যবস্থার সর্বোচ্চ শিখরে। সুপ্রিম কোর্টের রায়ে অ্যাসিড বিক্রির উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হলো, কিন্তু লক্ষ্মীর লড়াই সেখানেই শেষ হয়নি। তিনি স্টপ অ্যাসিড সেল ক্যাম্পেইন শুরু করলেন এবং বহু অ্যাসিড আক্রান্ত নারীকে নতুন জীবন স্বপ্ন দেখালেন। তিনি প্রমাণ করলেন যে অ্যাসিডই শুধু চামড়া পোড়াতে পারে, মানুষের আত্মাকে ধ্বংস করতে পারে না। যে মুখটা একদিন সবাই ঘৃণা করত, সেই মুখটি আন্তর্জাতিক স্তরে সাহসিকতার প্রতীক হয়ে উঠল। 2014 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে ইন্টারন্যাশনাল ওমেন অফ কভারেজ অরকারেজ পুরস্কার গ্রহণ করলেন। তার জীবনের প্রতিটি দাগ আসলে এক একটি বিজয়ের গল্প বলে, যা সমাজের নোংরা মানসিকতাকে বিদ্রুপ করে। আজ লক্ষ্মী আগরওয়াল কোনো সাধারণ নাম নয়, তিনি এক অদম্য সংগ্রামের প্রতিচ্ছবি। তিনি আজও আয়নার সামনে দাঁড়ান এবং নিজের প্রতিটি ক্ষতকে ভালোবাসেন। তিনি বলেন, নাইম তার মুখটা হয়তো নষ্ট করতে পেরেছে, কিন্তু তার ভেতরের শক্তিটা সে স্পর্শও করতে পারেনি। অ্যাসিড আক্রমণে সেই বিকেলে তার জীবনে হয়তো একবার থেমে গিয়েছিল, কিন্তু সেই ছাই থেকেই তিনি ফিনিক্স পাখির মতো আবার উড়ে ওড়াল দিয়েছেন। এই লড়াই কেবল তার একার নয়, এটি সেই হাজারো মেয়ের লড়াই যারা আজও সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে বেঁচে থাকার সাহস দেখায়। স্বামীর এই অন্ধকার বা লক্ষ্মীর এই অন্ধকার যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের নিষ্ঠুরতা সীমাহীন হতে পারে, কিন্তু সাহসের সীমা তার চেয়েও অনেক অনেক বেশি আকাশ ছোঁয়া।

ঘড়ি জানান দিচ্ছে 10:42 হয়ে 5 সেকেন্ড, 11টা পর্যন্ত আছে অনুষ্ঠানটি নিয়ে, তারপর রয়েছে অন্য অনুষ্ঠান। কথা বলছিলাম আজ সংসারের কাজের দায়িত্ব শুধুই কি নারীর এই প্রসঙ্গ নিয়ে। অনেকেই ফোন করেছেন, অনেকের সঙ্গেই কথা হলো, আর যারা ফোন করতে পারেননি তারাও নিজের মতামতটুকু অনুভূতিটুকু আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন আমাদের।

আজকের প্রসঙ্গ রেখেছিলাম সংসারের কাজের দায়িত্ব শুধুই কি নারীর। একজন গৃহিণীর সারাদিনের কাজের কোনো বেতন নেই, কোনো ছুটি নেই, কোনো পদোন্নতি নেই, তবু তার কাজ ছাড়া একটা পরিবারের প্রতিদিনের জীবন থেমে যেতে পারে। অন্যদিকে একজন কর্মজীবী মানুষের বাইরের পরিশ্রমও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, তাই তুলনা নয়, প্রয়োজন একে অপরের অবদানকে স্বীকৃতি দেওয়া। আচ্ছা বলুন তো, শেষ কবে আপনি বাড়ির সেই মানুষটিকে, যিনি প্রতিদিন আপনার জন্য এত কিছু করেন, ধন্যবাদ বলেছেন? হয়তো সেই মানুষটি আপনার মা, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার স্বামী। কৃতজ্ঞতা প্রকাশ করতে কোনো বিশেষ দিনের দরকার হয় না, শুধু একটা বাক্য, তুমি আছো বলেই অনেক কিছু সহজ হয়ে যায়। এই একটা কথাই কখনো কখনো অনেক ক্লান্তি দূর করে দিতে পারে। সংসারে শুধু দায়িত্বের নাম নয়, সংসার মানে ভাগ করে নেওয়া, কষ্ট ভাগ করে নেওয়া, আনন্দ ভাগ করে নেওয়া, স্বপ্ন ভাগ করে নেওয়া আর দায়িত্ব ভাগ করে নেওয়া। যে সংসারে একজন মানুষ একা সব কিছু বহন করেন, সেখানে কিন্তু ক্লান্তি জন্ম নেয়, বিরক্তি জন্ম নেয়। যে সংসারে সবাই মিলে দায়িত্ব কাঁধে নেন, সেখানে কিন্তু ভালোবাসা আরও গভীর হয়। কেউ কি রয়েছেন ফোন লাইনে? চলুন দেখছি, না এই মুহূর্তে কেউ নেই। চলুন একটা গান শুনছি, ঘড়ি জানান দিচ্ছে 10:49 হয়ে 16 সেকেন্ড।

0: যে তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে।
1: কোনোদিন ওর দিকে ভালো করে তাকিয়ে দেখেছো?
2: হ্যাঁ, এরকম বড় বড় করে তাকিয়ে থাকো, বড় করে তাকিয়ে,
3: বড় বড় বড় করে ছানা বড়া
2: 25 টাকা সাইজে।
4: একটা সময় পরে শরীর থাকে না, আকর্ষণ থাকে না, যেটা থেকে যায় বন্ধুত্ব।

আজকের মতো সময় কিন্তু বলছে আমার যাবার সময় হয়ে গেছে, তাই আপনারা উপভোগ করুন এফএম উত্তরন্তের নানা অনুষ্ঠান রাত পর্যন্ত। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন এফএম উত্তরন্ত থেকে প্রচারিত ককপুরুক অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।

아카 다이 야카라이로 바이카 아바이로 보증 누구 피아바 조토노 담니 샤나이 하바르 니야고 하바르 제프루 비니 জলি মং ফনুকাহে আবাহ খাই চিনি বড় রকনি লংমাও জঞ্জাল ফায়ু আবন বাকি জেসুক মানসাক হাবার ন কাহাম গরং তন্না বলে সাকথার নানো খাপাং তাকুতে বুকুক সং সাইমায় চিনি ও থাংসংনি লংমাও জাহাম গরংখাই টংনা বাকি তাই থিনং কাহাম গরংখাই টনি বাকি জাবার নমি টনানি বেলাই খেনাঙ্গো জুফং ওফং তানো চিনি নক থাইস নামনা বাকি ন খুকনি এবার নুখুনি নামমানি মানি রকনি বাকি পেয়াবা বেলাই বুফং গরে ইংই থমান বাকি ওই জরাও ওয়া অঙ্গো তাই আবহাই কেন গবং মাঝি ই টংমুং কতাল লজং ইয়াপ্রিমানি বাকি চিনি হাবারও দেরামু গবং মা ফাইসিং তিফায়ু অবনি বাকি ন তাবুকনি জরাও জং নগু চিনি অরো জং চিনি হাস্তেও থাই চিকন সও টঙ্গি যাস গবং হাবার দেরামানি নুগিয়া ফানো কতর কতর হাস্তে রগো আউলি রগো যুগো আবহাই কতর কতর স্নামমুখর দমানি বাকি স্নামখর দমানি বাকি হাবার এবা টংখর দেরাও ও টংখর দেরামানি তরু তরুক বাই হিংকে তাবুক চিনি মল ও জুগো মল সেলাই জাগি থাকা মল আগিনি হাই যাইসিং জেফ্রু ফাইনা অফ্রু ফাইমান নুগিয়া জেফ্রু ওয়াতিনি জরা ও ওয়াতিনি জরানি সেই সকাং ফায়ু এবার গুয়াতিনি জরানি উলো ফায়ু আমহাই রক নগো এবার ওয়াতি যে সক ফাইনা নাঙ্গো আসক ফাইয়া বাক্সা বাক্সা থায়ো বাক্সা বাক্সা থায়ো হঙ্গা গাছকে ওয়াতি ফায়ো আসকে ওয়াতি ফায়ু মূসাফান খাইমাই থ গাবাই কেন হাবার দেরামানি বিং দিই চিনি বড় রং লংমা অব কিসা কিসা দেরামু দরক দরক নকজাকি দো আবন বাকি যতন হাবার নাম গরম দননানি অব চিনি যতনি নাই হাই গবং কক তো সালিয়া যিনি পান্ডাও দরক দরক হাবলাইনু হাই এলম গরং পান্ডা নিনি পুইলানি চিনি থারিজাক পান্ডা বুতাং তং মাবা হাই ফাইদি যেন এলম গরং পান্ডা খালায়নু

0: মঙ্গনাং বক্ষুগকরা সঙ্গীত নাটক একাডেমি রাষ্ট্রপতি সকাত মানজাক রচা ভৌমসামুং করেন তেই সৈকরং মেদাম টরবলা দেবর মান কবগৈ তুবুখা মেদাম খুলুমকা
1: খুলুমকা
0: ননসিনী অ পান্ডাও খাবাই খুববাই লামসুক মেদাম তিনি টচং দোলন তৈ নিনি বুকুক তৈ কক থাইসা থাইনৈ খনানা মুচুঙ্গ অ দোল ব জরাও পালাই যাখা তে হাসতে ও সিমি দা পালাই যাক না
1: যত্ন দোলনি খুলুম ইয়াফারু নিনি সঙ্গানি কক তো বেলাই খেনাঙানি ন দোল এবা হোলি আবো মাসিং থাঙি সাসলাং হাপমানি জরা ও দোল হই খেলাই কেন চিনি চরাইফুরু আ খাম খরাং রক আ রচামুনি রাঙ্গিনী রক খুঞ্জ বাসুই ফায়ুক

0: FM 우쭐대.
1: 매개 사라서 보인 독 메가허즈 FM 우쭐대 큰애 동네니 칸이다 국가대 북순을 남수고. 아니 하이 디니 엘엠 그런 거 아빠는 바게 디니 파쇼게 가이사 스페셜 자고 발라 디니 기사 주다 하이나 하이 카나와는 나만 주다 바이케 나이 앙 디니 MBB 콜레지 파징 파작 তাই বাক্স বাক্স তাবো খানা ওয়ান সুই দাম খানা এমবিবি কলেজ তাম হাই আবাহ এমবিবি কলেজ নি সাগাঙে কিসে গ্যাস খাইকেনা বাহাই বিয়ং বদিনি হাই ককরে আং তাবো এমবিবি কলেজ নি যে অর যে স্টেডিয়াম দাম মানে ক্রিকেট নি অর আং ফাইসক ফাইজাক এ হাই হাই মূনাও খা ক্রিকেট ক্রিকেট হাই হাই না হাই বাক্সা বাক্সা কিসে গ্যাস খাই দাম খানা ক্রিকেট নি মূসা সক তিনি সানা নাই কেনা হাই এস কবিনো তিনি বেলায় বেলায় কেন তামনি সানা আনি খাবো তং ফুকজাক খরচ বেলায় বেলায় থা গরং ক্রিকেট হাফারনি ক্রিকেট নি যে ছমু আবনব বেলায় বেলায় কেন গরং হানি জাগো থাবো গরং তিনি ইয়ং এম বিবি স্টেডিয়াম ফাইজাক তাবো কিসা কিসা ওয়াতই ওই দো তাই ওয়াতই নি বাকি ক্রিকেট যে তিনি অর থমু টমনি আবো কিসা কাসু জাগুই টংখা তামহলে ওয়াতই নি মল ফাইরি গাছ গবং কক সালিয়া তিনি ক্রিকেট নি হাফারা থাংলাইনে তিনি ক্রিকেট নতেই তিনি সিং গবং কক কক সালিয়ানো তাইকে বিয়া বেলাই থাকা গরং সিনি তীব্র হাস্তে ও বেলাই মূ গরং এবার তীব্র হাস্তে নি ফাদার থাকিব বেলাই কেন বি মূ ন পিসার জাক সিনি বড় বিসঙ্গ যতন ছিল গবং কুক থা গরং হইনে যতন ছিল থা গরং হজগুই মানে সিন বড় গিয়া তীব্র হাস্তে নি সে যতন ছিল থা গরং হই মানু বনো ক্রিকেট বি মূ অংখা মনি শঙ্কর মুরা সিং ফাই আং ববে কক সালাইনি বনো তিনি এফ এম উজ্জন্তী নি এলএম গ্রং পান্ডাও লাম সুলাইনো তাই বিনি লংমানি যে কক রং সংখানা লাইনো বিনি লাইফ স্টাইল বাহে বাইকে তং তং বতাবুক কুইনো তাম রক ওয়ান সুগিনে তাম তাম নি বাগি বতিনি অম হাই জাগাও ফাইসক পাকিয়া ক্রিকেট নো তাম হনি ওয়ান সুকা এবার ক্রিকেট নো বতামো খালাইনাই বাহে বাহেকে পুইলানি সিমি তাকসক জরা ফাইসক পাকিয়া আমাহি কবং কুক সং মনি শঙ্কর মুরা সিং আইতে খানা লাইনো লামসগো মনি শঙ্কর ভাই জং সাগদে দনং
2: কাম দঙ্গো
1: তিনি তো বাতে ইয়াং নন জেফর কল খাকিয়া আপরো নং সাগাতিনি নরনি ম্যাচ তঙ্গো তাই ইয়াং ওয়ান সুগো দঙ্গা জাই তিনি নাইমানান কিসাল কিসা নাই থাঙ্গা না হাইবন কক খরে ওয়াটি ফাইরে কা কবাল হাইম বাং তিনি নুগলাকা ওয়াতিনি বাগই তিনি অর নরনি ক্রিকেট কিসা তিনি কাস জক আং নুগুই দঙ্গো জাগা আং সাগানি সিমি ফাইজাক যে বড়নি রুম রক দ মানে ও রুম আসুজাক তাই গ্লাস রাজাক ইয়ং গ্লাস নি ইয়ং ফাতর বেবং নুজাক অর আসুকুনি বড়ক বড়নি ক্রিকেট রং নাই না যে অর নুক মানে তাও ওয়াদি ফাই তঙ্গ হঙ্গে যে পিচ তঙ্গ মানে আরো খলব জাক বড়ক পলিটিন বাই কটরমা খালাইনি বড়ক কবাম অর ইনভলভ জাক ফিয়া জং মনি শঙ্কর বাই কক সালাইন দব মনি শঙ্কর ক্রিকেট তিনি তামু থংমং তঙ্গ মানে নরমি
2: সিনি ওয়ান ডে টুর্নামেন্ট তঙ্গ মানে সুপার ডিভিশন টুর্নামেন্ট ক্লাব লীগ টুর্নামেন্ট ইরেন হইতে রঞ্জি ট্রফি ওয়ান ডে তারপরে তাই টি টোয়েন্টি সিলেকশন দঙ্গ
1: খানাই দঙ্গ রক মঙ্গনা তাবুকনি জরাও মাহাই ফিয়া আং বিনি যে লাংমান কগ্রংনো সংখনা লাইন তরক তরক খলাইনে কামি বজাগা মনি সংগনিনি
2: কামি আনে বিচন্দমন মুরাসিং পাড়া হিন তমনে আদা সাউথ দিকে
1: নিনি বাবু তাম খাই
2: আন বাবু ফিজিক্যাল ইন্সট্রাক্টর পিআই তা স্কুল নি
1: তাবুখন তংখ
2: নাই তাবুখন তংখ
1: দনর আসে সং খরক বজক
2: আসে সং সং মাংনাই আন মনাই তং সলা
1: নিনি মনাই বিনি মুংখতাম খানাকা বব ক্রিকেট ডক তং নাই বকে
2: বিন মুংখা রবি শঙ্কর রবি শঙ্কর মুরাসিং ব আন্ডার 23 আন্ডার 19 আন্ডার 15 আন্ডার 17 আবলক তং দা
1: নিনি বাবা আগিন ওয়ান সুই কিপ না তা অসরাই রন ক্রিকেটার সনাম নি আং বফি অন ক্রিকেটার সনাম ইয়াং গা নং ফোন তিখলারি মানা আবাই রক ডাঙ্কা সাগর দো
2: আমতি তো কোনো প্রেসার করে মানে ফার্স্ট অফ অল তো সং বতো খাসু না আগরতলা কাহাম প্রসেস নি বাকি ফুটবল সং ফার্স্ট অফ অল প্রথম আং তো ফুটবল নি বাকি হাবানে কিন্তু আং আগেন সিমিন ক্রিকেট থাকায় খাগা যা হিংক কিসা ক্রিকেটের থাকা হিংকে মনে বানো নগে কিসা ক্রিকেট রক আগেন সিমিন যেন ক্রিকেট নাই হিংকে ফলো খাই হিংকে বাকি ক্রিকেট হাবকা আমি
1: মনে সঙ্গে বুসুক জরা পড়া লেখা খাই কেন
2: আং 12 স্ট্যান্ডার্ড আবার পাস খাই যা
1: বয় স্কুল
2: বয়স পুজো
1: নিনি উমর বুসুক তাবো 26
2: তাও এজ

0: উপরে তো কোনো তাও খাইমিয়া তাও সাপোজ বডি যেসব পারমিট খায় আসে থাকবো তাও লিমিট তো করে 31, 32, 35, 40 এমতি কোনো লিমিট করে যেসব বডি লিমিট বডি যেসে যে পসিবল আবো খায় আমি থাকাই নাই গা হোপফুলি যদি যেসে থাকবো আসে কামতা
1: মূ তো বেলাখানে পিসার কা তীব্র হাস্তে বতাই তীব্র হাস্তিনি ফাদর বেলায় বেলাখানে নি মূ পিসার জগ নেট খ্রু গাঙ্কে নি মূ মানায় রেঙ্কিং গো নি মূ মানায় বেবাক জাগনো তাই খানাই দোনার আং সানা মুসং নাই নাই দিন নরক হাইন জে সিজা গিয়া ফিয়ান বিসিং হাবিনা কানকে বিনি নি বিনি বনো ব বেবাক নো সিক্লা জরা বেলাই খনো তামনে সানাই চলাবো নাই থক তাই ফিটনেস ব বেলাই কা হাম কোনো গার্লফ্রেন্ড রোগ তোর তং সাই মিয়া ভাই গার্লফ্রেন্ড রোগ তোর তং মনি সঙ্গ
0: গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তো তামনে না তাও আং তাও মেরিট সি আন জে গার্লফ্রেন্ড তং মনে বব নাং কাজ খাতাব
1: ও হো কাইসা কিছু পাই আগে হনি জমনে ড্যাশিং পুরা তামনি সানাই বড় বড় খামজানে রগলে তংনা বনব হামজে কেরিনা যে তংমনে হামজমন আবন কাজকে পাইকা তাং আজ দাদি কাজকা
0: দাদি কাজমা হিমাকে সং রিলেশনশিপ তংমনে আগেন সিম রিলেশনশিপ তংমনে কিন্তু তারলকে আনি আন বুমানে ব এক্সপায়ার আংখা তারলকে ফ্যামিলি কিসা প্রেসার অফ ফাইকা যে নগো কেউ নাই নাই করে বা নাই নাই তংফানো আসক ক সং তো আগর তো তংমনে বাবা এম ফাজিং ক পারা তং হিং সং তাক নগো যে তংমনে যে নাই নাই করে তাও যে নাই নাই তংখাইকে যদি চুনো দেখভাল খাই তংখাইকে যে বরক মাসা বুড়ি নগো বুড়ি মাসা তং তং নাঙ্গো হিংকে আপনি তাক হোপফুলি যে নগো ডিসাইড খাইকে যে ঠিক আছে আন যদি গার্লফ্রেন্ড তঙ্গনো হিংকে কাজা পাইমান যাও আমি তা
1: প্রেসার হিংকে নি আয়ং তিস গবাং কো কং তং গাং গা বুড়ি নাই তি প্রেসার করি দা কিসা ফোন কাজাগনা নি দাদি দাদি কাইরে সিনে নে অমহেরো
0: বুড়ি নাই তি ও তঙ্গমানে নো মানে আপনি ইয়াং ফজিং আনি ইয়াং তি ও তঙ্গো হিংকে তা বুড়ি নাই তি ও তঙ্গো হিংকে আগে পরে কাজ নাই ইংবা কাজ আগে দেশ তাড়াতাড়ি
1: নিনে ইংতো তো যে প্রেসার তোমার আবং খানা কিসা বিয়াল ইংই তোমা নগো কে বুড়ি বড় করি খেয়ে নিনা আমা নরনো খিবি একলাং থাকবাই কে আমি আমা হেরো গানখানা নো কংনো সাকাতে আং বেড়ি রংনি আইংতে হিনি সঙ্গানি নি লগে নাই আংতে বেড়ি নাই আংতে কিসা অমাই খানা প্রেসার ইংই তখন আর মনি সঙ্গর মনে সিং সিদা মুং কবা আমা বেড়ি রোগ গলো কালাই তখন ব্যাং ব্যাং অন্য বেড়ি রোগ বাই কবুনি বেড়ি রোগ থাকবাই নিছে আবা হেরো গানি রোগ প্রেসার ইংগা বতি সাইমালে আবো তাম হিন অমা হেরো গান খানা আং হাইন সাইনাই মাসে নং বকাতাতে তাম হিন
0: আমি আমি তংয়া আমি কোনো প্রেসার তো করে অন্য বা অন্য লাইন দিকে থাকানি আন তো ফোকাস আগে সিভিং ক্রিকেট তোমানে তো আমি অন্য অ্যাঙ্গেল তো থাকানি প্রশ্ন করে তাও যে সে ফোকাস খাই মানে তাও তো অলরেডি মেরিট তাও যে সে ফোকাস খাই না ফোকাস খায় না ক্রিকেট যেসে আগে খাই তাও সে তেও মা খাই তা হিমালে তাক ফ্যামিলি দো ফ্যামিলি চিন্তাও খাইয়া নাঙ্গো হিংকে আর নিজের কেরিয়ার দো হিংকে নিজের যে সে কেরিয়ার এস্টাবলিশ খাই মানে আসুন কাহামতা
1: ওই সব বিহিক বাসা বিহিক বাই নাকা বো বুড়ি বেয়াবো তিনি আর নুক ব্লাস নো হই আমি কংলাই তামলে নি মূ বেলায় পিসার জগনি ফ্যান কবা মা বেড়ে তংমানো চালাবো তংমানো এবার অমাই বুং তংমানো যে নো কাজা খনি সাইমানে ফোন বাকসা বাকসা বেখারে হামদাই ইংই মানো
0: আমি তো হাই জাস্ট ক আবার হাইফানো চেংরা রক ফান থাকি নিয়ে হাইফানো ওয়াইস ওয়াইসে সালাই আমি তো হাইনি কোনো নর্মাল নর্মাল কনভারসেশন যে আমি তো কোনো আমি করি সালাই ফান তখন বব সাবো আমি সাবো আবু কোনো ম্যাটার খাই আসি ওকে আবু নর্মাল কনভারসেশন সে আবু কোনো আমি করি
1: ওয়েল হিংকে খাই তোমার নর গজর মণি শঙ্কর মুরা সিং খরং আং দিন এমবিবি স্টেডিয়াম ফাইজাক অর ক্রিকেট নি যে স্টেডিয়াম তোমন অর ফাইজাক বিনি অর যে খতল তোমন অর বিন খতল ফাইজাক বিন অর আসু গেছেন কক সালাই তোমলে কবংমা বিনি লাংমান কক নতে সালাইন বেলা বেলা খান হামাই জরা নর গাইছি লগে তোমা বাকি তিন পান্ডানা এনজয় খেয়ে হানি না আংখা কব আং থানাই মণি শঙ্কর মুরা সিং যে আগিনি পুইলানি আল লাংমান কিসে তাবো আং চেংনাই সঙ্গনা নিব পুইলা ভাই ভাইকে ক্রিকেট শখ পাইকা ক্রিকেট ব উমনি সিমে নেন খানা থাকি
0: ক্রিকেট আং ফার্স্ট তো আং ফুটবল না আগুন সাকা ফুটবল আনো রহকা ফুটবল রহ মানে আং ট্রেনিং রক খাইগা ফুটবল ট্রেনিং তারপর দুই বছর পরে আং ফুটবল নিয়ে আরো যে ট্রেনিং মানো মানে আমি আকারে ফেবিকা ক্রিকেট থাকার বাকে তারপর আং নাইন ইয়ার টেন ইয়ার্স হইতে ক্রিকেট থাকা স্টার্ট খাইকা প্রথম বছর তোমার কে আং এন এস আর সি প্র্যাকটিস খাই আগে তাও যে জিমাসিয়াম তোমানে দিবাকর্মকার যে জিমাসিয়াম তোমানে আরও আছে আগে প্র্যাকটিস খাই আর এন এস আর সি কোচিং সেন্টার অঙ্গ তাও তো অন্য জায়গা অঙ্গ আগে আর জায়গাটা ইংকে আরও নহতে না আগে টেন ইয়ার নহতে সেরে সেরে সেরে আস্তে চান আগে তারপর খেতাই এজ লেভেল আন্ডার টুয়েলভ থাকা আন্ডার ফোরটিন থাকা আমি খেয়ে আগো খাটা
1: নয় বছর নিশাকা আগে বো ক্লাস রকম না সিক্স সেভেন এইট নাইন ক্লাস থ্রি রকম খানা তামিন
0: থ্রি ফোর নিশিমি রগ স্টার্ট খাইগা ফোর ফাইভ নিতে স্টার্ট খাইগা ফোর নিতে না স্টার্ট খাইগা
1: ক্লাস ফোর গাঙ্কা ফোর স্কুল রগ থাকমানি কবং কক ব্যাগ তালাইং ওই কবং কক নি ব্যাট রং মাংসে রুজি রুজি মা থাকা নাঙ্গা আপুরো তামহিন
0: আবু তো কিসা অংনাই আগে তো মানে আসে ফেসিলিটিস বিক্রি বা ইয়াং ফুজিং

0: singda pori na bozo ra pori kisa sai mano musung
1: por na ninge jese ko mane exam song ni sekang ya fer kisa kisa hata ata horo the hordi ki kisa ek dui gonda pori kha tar phir tv na kha khela rok tong khela na kha asam na ek dui gonda an bisito an kun jibon phone pori aku
0: paisu ga angle je khana jamai basa pusa ni tokhon omo sing hainang jong kha bo pori anu hani nai hai bon kaisa la kaisa sai san na mo sung na je khana jong rong na je sare rok borok ta bo cricket thungi jong cricket na tu wan so itong pori na bo to kisa kisa na la nang nai eba nang sari go practice khai hunge phungo pori khang ga tam hin bai ang no bo
1: তাও স্কুল স্কুল ওয়াইজ যেমন তাও অনেক বড় প্রিফার খাই ইংলিশ মিডিয়াম পড়ি না নিয়েছেন আং যে সময় পরীক্ষা আফ্রত বেঙ্গলি মিডিয়াম তো যদি নাং যদি দশটার দিকে স্কুলে থাং আইনকে চারটার দিকে ফাইও এসং ম্যানেজ খাই সার চিনি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর সার দম মানে তো বোন সং সাবিনে ছুটি মানি ফাইও হিংকে যদি নাং খেলার লগে লগে পড়াশোনা যদি খাই থাং আইনকে আমার সামনে কোকসি তাই হলে নি নাং কত লেভেল থাকা থাকে নি ইংলিশ স্পোকেন ওয়াইজ নাং বরক বাই কক সারানি বরক বাই ভাইকে বিহেভ খাই আবো অনেক ইম্পর্টেন্ট তো নাং যদি খেলার লগে লগে পড়াশোনা তখন হাইকে নিয়ে এডুকেশন হায়ার লেভেল যদি খাইবা খাইকে আমার খুব মানে অনেক সামানে নিয়ে নি যদি খেলা থাকতে যদি স্পোর্টস কোটার হোক নাকি চাকরি ফান মাখা বা যে কোনো অন্য অন্য ডিপার্টমেন্টের চাকরি মাখা নিয়ে হিংকে নিয়ে পড়াশোনা কামো নাও হিংকে আং প্রিফার খাই নাই এডুকেশন লগে লগে খেলাধুলা থাকা হিংকে অনেক কাম
0: আবার কখনো নাই মনে সঙ্গে যে সামানে সিং কেবা আমার হাই নগো না সিং ওয়ার্ল্ড কাপ রোগো নাইখানকে বাক্সা বাক্সা ফাতার নিজে হানি টিম রোগ ফাইকানকে বাক্সা বাক্সা আমি হাইবঙ্গ ম্যান অফ দ্য ম্যাচ মানে রেখা তাও ইংলিশ মাইয়া ম্যান অফ দ্য ম্যাচ মাখা কক কিসালে মাসা নাই ইংলিশ মাইয়া তাও কক মাসাও বিনি সাক বাই থাকি যে আ কক রোগই মাসাও হাই রোগ নুকজাগো তাম হিনো আমি আমার বাকি পড়ালেখা নাং সুগুরা হানি ওয়ান সুগ্রাম
1: আমো নাং আবো নাং পড়াশোনা পড়ালেখা তো নাঙ্গো নো নাং ইংলিশ মানথং মায়াথো নাং জেসং নাং নিনি এডুকেশন লেভেল নাং হায়ার লেভেল ক্লাংনাই আসং চাও ইংলিশ মানথং মায়াথো আবো নো কোনো ম্যাটার খায়া নাং তাও যদি নাং হিন্দি বেসা নিজের ল্যাঙ্গুয়েজ বেসা নাই ইংকে নিজের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বেসা নাই ইংকে নাং হিন্দি বেসা মানে আমার কোনো ম্যাটার খায়া কিন্তু নাং ইংলিশ মাখে আং খাগাও যে নাং বেটার ফিল খাই নাই ইয়া ফির নাং অন্য জায়গা থাকা ইংকে নাং কিসা ক এক্সট্রা আবং নাই নিনি কনফিডেন্স লেভেল এক্সট্রা আবং নাই তো আমো খাই গেঙ্কে চাওতা
0: তোমনো ক্রিকেটার উই মাইয়া গেলাং মতাই তামরক খামন
1: না ক্রিকেটার অং মাই এঙ্কে অ্যাকচুয়ালি আং আবার চিন্তা শিখাই দিয়া মেন কোখে আনি আনি আমো আগেন সিমে ক্রিকেটার অং তামনে কিন্তু আং ক্রিকেটার সারা ক্রিকেট থংনে সারা আং কোনো চিন্তা শিখাই দিয়া আং তাম খাইবনে আং তাও আননি জব খাই দো কিন্তু জব খাইতে খাইতে জব খাই ফানো আং আসে জব আসে কনসেন্ট্রেট খাইমি তাই হল আং ক্রিকেট থানান বাকে সে জব মানো হিংকে তা ও ক্রিকেট নিয়ে থাকি দো আং জব সে কিসা কসারমান জব ব্রেক খাই নে তারপরে ক্রিকেট থ তো আমি না ক্রিকেট ছাড়া তো তাও পর্যন্ত মাইন্ড চিন্তা খাই যদি ক্রিকেট সার মন পরে তাও তাও খাই না আমো
0: ও লঙ্কে তাকে আমি সঙ্গে আবার সঙ্গে চাই নি লংমানি না মুসংমান দামো অবভিয়াসলি ক্লাস থ্রি ফোর নিশিমসে নি যে নাহার মনো নিম খাই ফাইকে আঙ্কে বা আবার সঙ্গে নাংলিয়া তাই আবনো কারো তাবো ক্লাস থ্রি ফোর ফোর তোমার জ্বর লগলে তাই নাহার মন কতলে তা মাই মনি সঙ্গর অ কোনো নাকা খাই দোকান আনি খাই তাকু গাতে বুক সঙ্গ অজরা আনি খরং তাই মনি শঙ্কর মুরা সিং বিনি খরং নর খাই দো বাক্সা বাক্সা সিনিয়া অংই মানো বাক্সা বাক্সা সাইমানিয়া অংই মানো কবমা কবমা থমু রগব বিনি মুং নো পিসার জাক রঞ্জিত ট্রফি হিন্দি কবমা কবম অমাই ট্রফি যে হাই প্রোফাইল যে কটর কুক সিনি বারোধা কটর যে ক্রিকেট নি থমু টংমানি আরো বিনি কবমা কবমা রেকর্ড খাইজাক তারপর জোড়া বসুক রান রক খাই কেন
1: আং তাও রঞ্জি ট্রফিও খাই রঞ্জি ট্রফিও রান তোমার 2600 রান না 60 ম্যাচ উইকেট দো 159 60 ম্যাচ তো আমার রঞ্জি ট্রফি খেলা আসে কিন্তু তাই বাকি টি টোয়েন্টি ওয়ান ডে স্টেটস আমো ক্রিকেট ফো হাং তাও আসুক চেক খাই যাক রঞ্জি ট্রফি কিছু চেক খাই যাক তো ইংকে আং আসুক খাই মানো
0: দো ইংকে আমি তো সিং খানা লাগে পুইলা বেরাম বো বাহে বাহেকে চেঙ্কা বাহে বাহেকে তাম তাম উং খা বেলাই কঠুক খানাই নাই খাঙ্কে ক্লাস থ্রি ফোর নিশিমি আসুক তাম হা বিনি সেরংমানি পড়া লেখানো কিসা সাইড খাইনে আমনি ইয়া গুলো বো বিনি ক্রিকেট নো আসুক জরা তুই ফাইকে হাইকে তুই ফাই নো বো দাও সে জরা হাইকে তঙুই মানো সিনি জাগে তঙুই মানো তাবো থাংলাই না থং মুঙ্গো থং মুঙ্গো থাঙ্কে আং সিংনামু চুঙ্গো যে ব্যাটিং দা কবাং কোক নিনি করা কান্না ইয়াং বোলিং
1: তাও আবো আং তো অলরাউন্ডার হিসেবে থাকবো তাও বোলিং দেখা ব্যাটিং দেখা আমাকে সিচুয়েশন আমার ডিমান্ড খাই তাও আং যদি ব্যাটিং না খাইকে ব্যাটিং খাই আঙ্কে বিখা কোনো ব্যাটিং করাক তাক বোলিং না খাইকে বোলিংও উইকেট মান খাইকে বিখা কোনো বোলিং করাক তাও আনি যে সিচুয়েশন ডিমান্ড খাই আবনো আনি আমতা তাও আং সাইমিয়া যে বোলিং দেখাক ব্যাটিং দেখাক যে কাহাম খাই মানে আবনো বই খাগা নাই হিঙ্গে তাও আং অলরাউন্ডার হিসেবে মানে কাহিনি মা খাই নাই
0: ব্যাটিং খাই মানে পুলিয়ান দো অংখর না উল্লগ অংখর বো বেসিক নাম্বার অংখর
1: সেভেন নাম্বার অংখর সিক্স ডাউন অংখর সিক্স সেভেন এইট এইট নাম্বার সিক্স সেভেন এইট আর তিনটা নাম্বার অংখর যে কোনো সময় তিনটা নাম্বার
0: ওপেনিং খাইয়া
1: হ্যাঁ ওপেনিং খাই ওপেনিং আং পেস বোলার শিখাই আং ওপেনিং

0: 타이완이 기세 브레 보이 보이던 오프닝 카냐 뭐게 안 오프닝 카야
1: 볼링레 바하이 스피너 다나 부스 학상리 시민은 가시기 장님 니니 볼노 키다르
0: 앙토 스피너야 앙토 페이스볼러 미디엄 페이스볼러 앙 카치몬 인게 또 오늘 30 이어스 네 하여튼 가지고 제 크리켓 타이머는 브로 30 이어스 부스 킹게 브로 타이머네 30 이어스 기사 30 페이스볼러 바 기사 가상
1: 페이스볼러 담 페이스볼러 아부도 잉그레지 바이 몽 박사 박사 하니 정하나 페이스볼러 아부다 마잔 한 승파라 녹로 또 아스가 브로 사이미야 앙이마노 제 카나이 도노 비싱 거 담아 뭐
0: 페이스볼러 인게 따 제 판게 키다 나이 মন পেস বোলার ইন তাও নং স্পিনার স্পিনার যদি ফানকে খিতা নাই আবনত নং পেস বোলার হিংলাগ বয় স্পিনার কারণে যদি খিতার খাইকে মন স্পিনার রে হিনা নং যদি কচালন হইতে খারি যদি খিতা নাই বন তোর ক মানে ফানকে ফানকে খিতা না বন পেস বোলার ইনটা
1: স্পিনার হঙ্গে বব বল না হাইকে ইয়াইছি বৈ মথরি দর আবন দ স্পিনার হন না তাম ভাই আব
0: ই আমতি নো স্পিনার তো অনেক অনেক অনেক টাইম নি দঙ্গো ফিঙ্গার স্পিনার দঙ্গো হিঙ্গে তাই রি স্পিনার দঙ্গো হিঙ্গে তাক তো অনেক অনেক চাইনামেন বুতং চাইনামেন বরি স্পিনার খাই হিঙ্গে লেফট আর্ম লেফট আর্ম স্পিনার বুতং হিঙ্গে জুতনো অফ স্পিনার হিঙ্গে ইয়াইছি বৈ খাইও হিঙ্গে যে লেগ স্পিনার হিঙ্গে বত রিস্ট বিন যে রিস্ট দঙ্গো না ইয়াং নি রিস্ট আমবাই খাইও আমতি দা
1: তবু ফাস্ট বোলিং যে খাইকে নো হাকচাল জিম খাইছি কি ফাইনে খাইছি মাসে ফান্ডাঙ্গা না বল খিদান ফান্ডা দরক সাতাম হেন
0: আও ফিটনেস রক জেসক ফিটনেস খাইনে আসুন কাহাম নাই তাহলে সবচেয়ে ক্রিকেট বুই নুই খোগোবো খানা খানা বা নং ক্রিকেট রক ফলো খাই সাইমান না যায় বড় রক ফাস্ট বোলার অংখা ক্রিকেট নিবিং সবচেয়ে টাফেস্ট জিনিসটা নং নি এজিলিটি নাই ফিটনেস নাই স্ট্রং অনু নাই নি বডি ফিটনেস নাই এখানে নি মাসল পাওয়ার বসে আবো জুতনো মানে জুতনো নাঙ্গো আরো ইনকে আবো ক্রিকেট বিশ্ব সবচেয়ে টাফেস্ট হিঙ্কে পেস বোলার তা ইন্ডিয়াতে পেস বোলার মানে টাফ তাও আজকাল
1: আং তা কিছু নুমানি মনে সঙ্গে আং বো ক্রিকেট নিলে যতন থাকা মসংমানি সালসা আং সরাইফুর সিম রোগ সঙ্গে আগে কিসা সাইতো থাকি ডিউস রোগ বাই থাকা আং আং ইয়ং তাও আন প্রফেশন করে হিঙ্গা খেলে নাই মালাই রসে তোলাই থাকামু সিং লাই থাকামু আজরা অম হাইতমানি সঙ্গাইন থাকলাই আঙ্কে তাবো নগ রগ এবার সিনি যে তোমা জাগা রগ থাকলাই আমার হেন ফাস্ট বল আনগে আঙ্ ফাস্ট বোলিং খাইতে রং আজর রগ ফাস্ট বোলিং খাইনি থাকিনাই বল খিতাপ রোগ হই নল খিস খিতারো নমা হিং হেন তাম কাহা দো আবো বল নাইরেক্ট খিতারি মানি আবো না তামগে ইয়া গুরুরি মার হর আবো কিসা তামনি জানাই সারাই সারাই ইয়া কক বাহাই বপ্তি আবুনি রায়দা
0: আমা নাও বাক্সা দোক খারি খিতার ফোন যেমন যেন টেনিস রক থংপুর অনেক সময় খারিনে মানে খিতারো ইয়াক গুড়ি খিতার ইয়া ইয়াক সবাই খিতারো আমাকে থ্রো বল হিনো চাক মানে ক্রিকেট নি বুকে চাক বল হিনো ইংকে যেন তাবুক যদি ক্রিকেট থাকায় হিঙ্কে ইয়াক গুড়ি খিতার নাই ইয়াক গুড়ি ইন দ্য সেন্স তাও পুরা নি ফুল আর্ম রোটেশন খাই মাখে আর্ম রোটেশন যদি হিঙ্কে নিন যদি ব্যান খাই খিতার খাই হিঙ্কে সবাই খিতার খাইকে নি আবো চাক বল হিনাই মানে আবো ক্রিকেট এলাউ করিতা
1: তামনে ভাবি অমাইকে রায়দাস সনাম জাখনা যে ই নি নি ইয়াক না হাইকে ওয়াই নি ওয়াই থাম ওয়াই বুঝুক জানা আবো গুরুরে সাইমি আবো হাইকে মা খিতার নাই ডাইরেক্ট ইয়াক হাইকে খিতার মাই আবো তামনে ভাবি অমাইকে রায়দা খাই জাখনা
0: রুলস রুলস তো আগেন এমসিসি খাই হিনকে আগেন হইতো নো ব্রক নাই খনা যে নং ইয়াক সবাই খিতার খাইকে ফানকে থাঙ্গো ইয়াক গুরি খিতার খাইঙ্গে গিসা স্লোকে থাঙ্গো হিঙ্গে নং যদি ইয়াক গুড়ি যদি ফানকে খিতার মাকে খিতার দি যদি নং যদি ইয়াক গুড়ি যদি ফানকে খিতার কিসা কমকে খিতার মা খাইঙ্গে নাও খিতার মনে কিন্তু নি থ্রো বল এলাউ করি থ্রো যদি নং ইয়াক সবাই যদি খিতার খাইঙ্গে নাও নো বল নেই জানে রুলস যে সামানে আগে যে রুলস সামানে আবু তাও ইমপ্লিমেন্ট খাই যাবো হিঙ্গে তাও আজকাল তাক স্পিনার রকব অনেক ইয়াক গুড়ি মানে আগে কচারমান যাও এমন খাজে মানে বাক্সা দঙ্গো ইয়াক কিসা বেনঙ্গি খিতারো হিঙ্কে ব্রকনো কিসা চাক রকম জাখা ইয়াক গুড়ি খিতার ইয়া হিনি চাক রকম জাখা হিঙ্কে তাও ব্রব কারেকশন খাইকাটা আমতে হিনে হিঙ্কে তাও দে আপনার রুলস আগেন যে রুলস তমনে তাও ফলো খাই বই আপনি ফলো খাই চলি নামটা
1: নং যেপুর বল খাইনে থাকা কাইসা অবর তাম হই ওয়ান্স উইনি বল খাইনা যে ওয়াই এস অন মিডল স্টাম্প সকাগের নানি আমাই দা ওয়ান্স না ও ব্যাট থাকাই তিনি বনকে রগানা ওয়াই এস অন বকরগো ফনাঙ্গি আমাই দা ওয়ান্স না বুর উইনাই বন ক্যাচ কারাইনে ক্যাচ রংরে আউট খাইনানি না রান আউট খাইনানি আমাই টার্গেট কবং কো তাম রং নরক ওয়ান্স উইনাই খাইনা
0: আগে আগে যে সময় সঙ্গ স্টার্টিং খাইকে মানে ইয়াং যেফর তখন 15-16 বছর 17 বছর যেফর তখন আসামে তো কিসা মানে এগ্রেসিভ মানে তাও মনে যদি চার কাছে তগি রেখা বা ছয় কাছে তগি রেখা মনে মনে বাউন্সার নাই বিন বকরাও ফোনা নাই বিন বড়িও ফোনা নাই আমি দেখে চলি তখনই মানে যেফর সঙ্গে কাতার কাতার থাকা হাঁপুর যেহেতু চাই যাবো আসামে তো কিসা এগ্রেসিভ হম বলে বুঝুত কিসা এগ্রেসিভ হিঙ্গে সঙ্গে ক্রিকেটও আমি ফোনগো হিঙ্গে তাও যে কিসা কিসা থাকতে থাকতে থাকতে কিসা এক্সপিরিয়েন্স বাড়িতে বাড়িতে মানে আর জিনিস না কম খাইগা কম খাইগা ইন দ্য সেন্স তাবো তাবো ব্যাটসম্যানও প্ল্যানিং খাই আউট খাই নাঙ্গো তাকে ই ব্যাটসম্যান তাম থাকি দঙ্গা বল লেগ দ্য স্ট্রং অফার দ্য স্ট্রং বুঝাগা স্ট্রং বনো নাই নাই

0: जों एनालाइज खाइने तार के आजा मनोबल खितारो हिंके आम थेके प्लानिंग माने प्लानिंग खाइ मेन खे ताउ जों प्लानिंग खाइ खितारो त आने एजो हिंके तो प्लानिंग खाइ खिताना नांगना ता किसा एज कम कम रो हिं किसा एग्रेसिवनेस कबांगटा
1: आ सराय जोरा रो गन संगवा सुसु इंगे दब सकारो बुरु जाकांग के ता अबु नन नाइदि बिसमाव ताम के फनांग मना बय रोग वाय आ को साना नाय गना नंग ताम हेन
0: नाम ति नाम ति ओ या
1: दो नंग नंग जेप्रो फील्डिंग उंगो जेप्रो बॉलिंग नो करे फील्डिंग पोजीशन नंग बासाना नंगा बो पोजीशन नंग बासा गोल थंगको
0: अंको अंग कैप्टन टोंफ्रो तो कैप्टन ताउ टोंफ्रो तो मिड ऑफ मिड ऑन नो बासाओ बेसिरबाक मिड ऑफ मिड ऑन हिंके तारबेखे आरो नहयतेखे किसा इजी अंगो माने फील्डिंग साजोंनानै या फिर बॉलर बे कक सानन बागे
1: मिड ऑफ मिड ऑन बजागा नहन आबो किसा कक बरो इसरा इसरा केसे बजागा बियां फैसिंग अबो जे ओ अंपायर नि ओक्लक फैसिंग दा ना बसकांग फैसिंग यंग देब्रा याग्रा बियां फैसिंग अबो
0: ताउ जदि मिड ऑफ हिंके नंग ताउ अंपायर जेंट बल खितार तं अंपायर नि देब्रा दिगे बॉलर नि देब्रा दिगे बेसमेन नि के याग्रा दिगे हिंगे ताक मिडन हिंके अंपायर नि याग्रा दिगे बॉलर नि याग्रा दिगे नं जदि राइट बॉलर अंग तं हिंके याग्रा दिगे तार पछि बेसमेन नि देब्रा दिगे आमते हटा हिंके स्टाम नि यां दिगे मिडल स्टाम नं जदि बॉल खायगा हिंके मिडल स्टाम नि देब्रा दि हिंके न मिडन ओ मिड ऑफ अंका मिडल स्टाम नि याग्रा दि हिंके न मिड ऑफ अंका आमते ता सुदा सुदि
1: बिसि बसकन खान नं कैप्टन नं माने तिब्रनि
0: आं ग्लास कैप्टन नं खा 2016 3 बोसोर 3-4 बोसोर अंका
1: তাবুক
0: আং ই বছর আং রঞ্জি ট্রফি করে ওয়ান ডে হিংকে আং ইঞ্জিনের বাকি থাকমিয়া হিংকে টি টোয়েন্টি ক্যাপ্টেন থাকবো হিংকে রঞ্জি ট্রফি থাকা রঞ্জি ট্রফি ক্যাপ্টেন না তাই মশা ক্যাপ্টেন হিংকে আং টি টোয়েন্টি ক্যাপ্টেন তা সাইদ মুস্তাক আলী ও
1: ক্যাপ্টেন নি সামুং তাম বো ফিল্ডিং রক বড় সাবো বাসানাই অমহাই রক ব্যাবন মানায় না বো ফিল্ড থাকে হাই দাঙ্ক না
0: ক্যাপ্টেন নি সামুং ক্যাপ্টেন তো টাফ বহু টাফ মানে নি প্রেসার দো ন টিম যদি পায় হিংকে প্রেসার হিংকে তার পক্ষে তাই বলার নো বু সময় বু বলার না রানি আবু সিনা নাঙ্গো হিংতে ফিল্ডিং প্লেসমেন্ট তার পক্ষে নং টিম টিম নি বড় রোগ বা টিম নি প্লেয়ার বা ভাইকে কক সানায় আবু অনেক ইম্পর্টেন্ট হিংকে নং যদি রুট লিপিসি বিহেভ খাইকে তখন হিংকে অনেক বড় খাগো বড় রুট লিপিহেভ খাইও হিংকে তাই সিলেক্টর কিসা যদি কক সানা নাঙ্গে সিলেক্টর কক সানা সিলেক্টর কক সানা নাঙ্গো হিংকে কোচ বাই ইম্পর্টেন্ট হিংকে কোচ দঙ্গো কোচ বাই কক সানা নাঙ্গো ভিডিও অ্যানালাইসিস বাই কক সানা নাঙ্গো হিংকে ফিজিও বাই কক সানা নাঙ্গো ই প্লেয়ার আনি যে খানা থাকে বো ফিট দে ফিট দেয় যত বেশি মানে এক কাইসা নিনি মানে কোচ কোচ কাম প্লেয়ার আমি কাহিনী হঠাৎ নাম ক্যাপ্টেন হেঁকে পুরা জুতো নাই নাঙ্গো মেন কোকে আমো
1: ওয়াই সব সব এডাং ক্যাপ্টেন এঙ্গি নাই জেফর থাই না অঙ্কর কাকে অমাই জাগা রক সাইনাও নাই হা জাগাতে কিসা বল রক বেশি গবান কোক লাইসিয়া কিসা ইজি অমাই জাগা কলাই জাগা রক নিনি জাগানো পয়সা সাইনা থাকা অমাই রক খেটা খাইসা নাম ওয়াই সব
0: আমি হঙ্গো আং তাই হলে আং তো পেস বোলার হিঙ্গে যদি নাম পাঁচ ওভার ছয় ওভার খাইমান পরে নাম যদি টাইডং হাইকে আমি জায়গা তো নাই নাই তাই হলে নি বডি কিসা রেস্ট নাও পাঁচ ছয় ওভার সাত ওভার সে রেস্ট নাও হিঙ্কে আমি জায়গাও নিনি নাম টংফানো নিনি কোনো হামে নাম যদি রেস্ট মাংখা আরো টঙ্গি রেস্ট মাংখা নেক্সট স্পেলে যদি নাম বল খাইনি ফেঙে আসামে তেও এফোর্ট নাই নাই আর মানে নাম আবো যে কোনো বোলার ক্ষেত্রে আবো খেলাই যদি বদি টাইডং থাকে এমন সেফ জায়গাও তনে রোজে জায়গা বল কম ফাইনাই আজাকে তনি দেখে ব ফ্রেশ হই তাই ফিল্টার বল খাইবেন আমি কে তনি রো আবো কোনো নেসেসারি আবো কোনো আবো করি যে ব বুই সাদা নাই বুঝা দেখে আমি করি যে যদি গ্রাউন্ড বিশিং যেসে সামানে আসুন খাই না এটা
1: বোলিং খাইনে থাকি সকার হোক সাই হোক বুঝা খাঙ্গা কেনকে যেবর সকার হোক বুঝা খাঙ্গা আপুরো জোরে জলি থানজি রেখা সাকড়ি দাও
0: সকা সাই বুঝা খেতো আমি তো জল নেই নো আমি তা হিমালয় নিন আবো ন্যাচারেল নো নং যদি কেউ কাহাম বল খাই তঙ্কা বা কাহাম কাহাম খেতারি তঙ্কা নং উইকেট মারি তঙ্কা কে ফাইনে সকা তগি রেখা বা চারি তগি চারি তগি রেখা মানে নাকি সে জল নেই তা মানে যে বো ভাইকে তগি রেখা নেক্সট বল আংটাম খাইনি তেও কাহাম খাই না এই আমি দেখে চিন্তা খাই তা আবু তো অবভিয়াসলি যে কোনো বলার আমি জল নেই না সকা তো খায় চারি তো খাওয়া আমি জল নেই না আমি কোনো আমি ঠিক রে
1: ব্যাটিং খাইও নয় ব্যাটিং বো নি গবং স্কিল তো তোনা ব্যাটিং কে বো শর্ট নং যত ছিল থা চাজা কোক থা রংক আবো নাম হামজাগো অ শর্ট কাইসালে আং বেলাই খেন আনি ফেভারিট শর্ট বাহাই বোপে আবো
0: ফেভারিট শর্ট তো করে হিউন আং বেশিরভাগ থাকমানে নো চার পাঁচটা শর্ট থাকো আমো আমি কন্টিনিউসলি খেলাই থাকো ফেভারিট শর্ট হিমানে আমি করে বুঝি তংফানো আনি করে যে বল বল যেখে পাই আমি দেখি থাকা নাঙো হিঙ্কে তো আবো যদি নাম অন মানে আমি ফেভারিট শর্ট রক থাকে আউট থাকে এঁকে আমি তো চায়া এঁকে আর নর্মেল নর্মেল থাকো আসে কোনো বিকাহাই ইমো থাকা থাকো রিভার্সিপ হুক সুইপ এমনি হুইক হুক আবো রক আমি রক থাকে নর্মেল থাকো
1: থ মঙ্গো তো গবং কুক অমহাই নঙ্গো তাহলে ওয়াই সবসু যেপুর চেনি থাকে সাক সাক বো জলি থাঙ্গো থামছি সাক সাক সাকাও বো ফাই ওয়াই সবসু অমাহে রক গবং কুক যেপুর নুং ব্যাটিং খাইপুর বো আউট হাঙ্গে বাহাইকে আউট হাঙ্গে জলে সাক সাক নুং জল কুক না
0: আউট দো হাইগে তাও নুং যদি সেট দঙ্গি তঙ্কা সেট ইন দ্য সেন্স নুং তাও 30-40-50 রোগো থাঙ্গি তঙ্কা থমান পরে নুং এমন

0: কাহা তগির খা যে শর্ট নাম আউট নিয়ে থাকা আর সময় নল নাই তাই মানে নিফটিন পরে নেভেন্টি এইটি হান্ড্রেড হান্ড্রেড টু হান্ড্রেড ফান খাই মানো হিংকে যদি আর সময় যদি সেট নিয়ে থাকি আউট হাই কিসা জলিও আর সময় হিংকে শুরু শুরু যদি এক দুই তিন দশ রকম টংফ্রা আউট নিয়ে থাকি আসে ম্যাটার খাই যদি নামিয়াত শর্ট টগি যদি আউট হাইকে আর সময় জল নাই কিসা যদি কাহাম বল নিয়ে থাকা আউট নিয়ে থাকা আমার তো কোনো ম্যাটার খাই কাহাম বল অঙ্গি মানো আউট বি খাইন বোথা ফাই আমার ফাই
1: আমি সাইমান মানে মনিসঙ্গ ওয়ান ডে তো কবং নাই টিভি রোগো নাই পদের পটকে আউট হোক কেউ বা রান আউট নিয়ে থাকুক কেউ বা ইয়ং স্লিপার ক্যাচ আউট নিয়ে থাকুক কেউ বা ক্লিন বল নিয়ে থাকুক হ্যাঁ কবং কুকু বাইকে আউট হাকে সাক সাক লাইসি কুক না রান আউট খাই লাইসি কুক না না ক্যাচ আউট নিয়ে রেখা না বোল্ড রা একদম তামনি সানা বাইকে লাসি না বো বাইকে আউট হে কবং
0: লাসি তো কী ন লাসি না হিমেন দোষ কী তাহলে যে কোনো সময় যে কোনো বলার আউট খাইম মেইন খে রান আউট অংখাইকে কিসা ফ্রাস্ট্রেট অংতা মানে নিজে কল ফান আউট অংখাইকে বা বইনি কল ফান আউট অংখাইকে আর সময় কিসা জলিমান কাহিবঙ্গো যে আং কল রইনে আং নিজে রান আউট অংখা এগে তাই ব কল রুইনে আং থাঙ্গিয়া বা ব ফাইলিয়া আং রান্ড নখা এগে বন ফান জলি মানো আং নিজের ফান জলি মানো আমি তা রান আউট হিঙ্গে কিসা ফ্রাস্ট্রেট দংতা আসুন
1: হান্ড্রেড বস খাইকে না তাও সব ধরে রান
0: রঞ্জিত ট্রফি তো আং রঞ্জিত ট্রফি কানি কানি সেঞ্চুরি দো মানে তাই নাইনটিন কানি কাইথাম সব দোক না আসে আইডিয়া করি নাইনটিন থাকবেন বালোকা আং টু থাউজেন্ড টেন টু ইলেভেন থাকা নাইনটিন তারপরে সাইমালি আবন পরে আইডিয়া করি রঞ্জিত ট্রফি নিয়ে মুইতো দো কানি সেঞ্চুরি খাইলে দোকানি
1: লাইফ হলে কাইবসে খাইকে না বলতে তো মুইতো করি খেনার খাটা খাইকে না মাইকে সিটা সকা চায় সকা হ্যাঁ বই না হ্যাঁ রো জেস বলার ফোন ফাইদে আম হেরো গেডা খাসা গেড়ে দাও
0: আমি খেতে তখা তাই হলে আং যে সময় ব্যাটিং খাই থাকো আর সময় কিসা মানে চান্স কম তা তাই হলে আং সা ছয় নম্বর সাত নম্বর সাত নম্বর আট নম্বর স্পেশালি বেশি থাকো হিংকে আর সময় তলানি বেসমেন উতঙ্গো হিংকে একশো খাইনি কিসা টাফ হিংকে আনি আন লাইফে একশো আশা করি হিন সাইমন করি মানে রম দি তাও ক্লাব লিগ এমতি এমতি গনি নেয় নয় দশটা রকম নঙে আবু সাইমিয়া কিন্তু যে আনি দশ বল পনেরো বল বিশ বল যেসে তোমানে আবু ভাই ডাবল রান খাই আঙ্কে আনি ক্রেডিট আ জগা বেশি কবাং তা বরং চাই নেন যদি একশো খাই একশো খাই একশো খাই নামাই নয় যদি অলরাউন্ডার থাকি তো ইঙ্কে একশো খাই কোনো আমি তো কাহাম কম নয় যদি সাকাও থাকে পাঁচ নম্বর থাকে চান্স মানা একশো খাইকা এপ্রিসিয়েট খাইজে আসমে
1: ব্যাটিং লেতাম লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড
0: লেফট হ্যান্ড লেফট হ্যান্ড
1: তাই বোলিং কে
0: বোলিং কে রাইট হ্যান্ড
1: আবুকে তো মিললাই স্যার ইয়াঙ্কে লেফট ইয়াঙ্কে রাইট হ্যান্ড থাকবে ভাই আবু
0: আবুকে সাইমেলে আন আগে তো ফলো খাইব নেই গাঙ্গুলি রঙ ফলো খাই ইঙ্কে ইউবরাজ সিং আন ফেভারিট ক্রিকেটার ইউবরাজ সিং বনো ফলো খাই ইঙ্কে লেফটি আগে সিমিন লেফটি লেফটি খেয়ে থাকবো ইঙ্কে বা লেফটি থাকবো কটা আর ইঙ্কে রাইটে ইঙ্কে আগে ফান ইয়াকরা দিকে ফান ইঙ্কে লেফটি খাইকে ইয়াকরা দিকে ফান রান না ইঙ্কে বলবো আমি থেকে খাইকরা
1: ইয়াং দেবরাও থাকবো ইয়াকরাও থাকবো না হাইজেন খানা নাকি
0: বল খেয়ে ইয়াকরা দিয়ে খিদারো ইকে তাই ব্যাটিং তো দেবরা দিয়ে তগো এই আসুন তাই ইয়াকরা দিয়ে ব্যাটিং খাইমিয়া
1: খাই তোমায় আনি খানি তাকু তাই বুক সানো সঙ্গে আনি লই দো মনি শঙ্কর মুরা সিং বেলাই ক্রিকেট থাক ক্রিকেট থাকবো বেলা খেন মূ অফিসার জাগে বি তাই আংতিনে আলম গরং আপান ফাইজাক ইয়াং এমবিবিএস স্টেডিয়াম ইয়াং সাকা নি সেমি আং নাইকলাই তো ইয়াং যে ফিল্ড দমানি যে থাকাই জাগারক বেলাই থাস অরবনি গ্যালারি রক বেলাই থাসকের জাগ আং জরা বিনি কিসা জরা মাং কাহাই নাই কবাং কক বিনি লাংমানি কক রং সং খানালাই ফিউ ওয়ান তাবো গা তুর তুর নরকা খানাই তংনি লগি তংদে আংখাক নরকা তিনি নি পান্ডান এনজয় খাইন তে গবাং কক অবাই কক সালাইন তাবক সং কবাং কক নগো চিনি তিব্রা হাসেন আসে কবাং কুক জায়গা থাকিনে কাহাম কাহাম পারফরমেন্স খাইমিয়া আবার তামনি বাকি অমা হেঙনা
0: তামনি বাকি হিমাকে চিনির ফেসিলিটিস যে তোমার ফেসিলিটিস আসে বুনি স্টেট নি তুলনায় করি তারপর খেতে প্লেয়ার নি প্লেয়ার আসে করি প্লেয়ার অন্য স্টেটের যদি রঞ্জিত ট্রফি নিয়ে ট্রায়াল আঙ্কে একশো জন ফাইভ সে ত্রিশ জন আছে দো ইকে নো ত্রিশ জন বেশি ঘুরি ফিরি থাকবে নাগো তাই তাই গেছা মেইন কখন খাইকে সিনির যে সাপ্লাই লেভেল যে চ্যান সিম যে থাকি ফাইনাল আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন আমু কম ইঙ্কে ও চিনি যে প্লেয়ার ক্যাটেগরি তোমানে আ ঘুরি ফিরি হয়েছে আ ত্রিশ জন চল্লিশ জন থাকবো ইঙ্কে প্লেয়ার নিবু কম হিঙ্কে তাই চিনি ইরুন উইকেট কিসা টাফ উইকেট মানে আসে ইজি উইকেট ইয়া যেমন মুম্বাই কর্ণাটকা তামিলনাড়ু রোগ থাকা ইঙ্কে দিল্লি রোগ থাকা ইঙ্কে উইকেট কাহাম মানো ফ্ল্যাট উইকেট মানো ইঙ্কে চিনি রক্ষে কিসা সুইমিং কন্ডিশন মানে কিসা ময়শ্চার রোগ তঙ্গো ইঙ্কে বল সুইং হঙ্গো সিম হঙ্গো জুতো নঙ্গো হিঙ্কে কিসা আমনো কিসা ফ্যাক্টর খাইও তাই তাই ক্ষেত্রে ফেসিলিটিস বু কিসা কম সিনি ওয়াটিকলাই তো চার মাস পাঁচ মাস ওয়াটিকলাই হিঙ্কে যেন প্র্যাকটিস খাই যাবা কিছু নেই আরও পিছে করি যেন ইন্ডোর থাকে প্র্যাকটিস খাই নাই হিঙ্কে ইন্ডোর নি প্র্যাকটিস খাইবানো নাম বাইরে নি আউটডোর প্র্যাকটিস বা ইন্ডোর প্র্যাকটিস অনেক ডিফারেন্ট তো আমি কিসা অনেক থাকো আনতি
1: নং

0: saka player kom nine bahike anke umma wants good player kom thnai da kom nasin borun bisingu bo thna musunga asaka sokre pya nine kanke to tamne cricket world cup zora ango obo eba tauk sak zora phon tibrani ke bo thnai sogya ko one day rogo eba je international aro rogo sogya ko nge tai abun kare bisin borun bisingu nang tamo wants good sin borun bisingu je abunati wants good kare abunati kha kana kare musungnai kare thnai kare amhai da ne wants good tam hinang
1: sin borun bisingo khakane tongdu angke ang jese dan friend circle phan gurin ekha thonan lemu songo kintu bromni family bu onek somoy support khaya ta fir yang ko financially bi asak amo strong ya ke amon bagi bong mano hinge tai bank te thangainke bro start khagainke bro thangnai aboro kisa saimiya mane kisa sina nango hinge tarpe ke tai sin borok to thangnan kom mane onek kom tin borok thangnai sikare tin bo sin borok thangnai গনি নাই চার পাঁচজন থাকা এজ লেভেল রঞ্জি ট্রফি তো কেউ করে এজ লেভেল মাংনি মাকথাম তিন চারজন আসুন এগে জেসিম বড় সিন চালাই রাখত আও যদি ক্রিকেট যদি আনো আং জেসে খেল খাইব নাই জেসে থাকার বাকি হেল্প খাইব আবো খাইম কিন্তু বিশৃঙ্গ থাকি মোসানা নামাই মেইন ককে থাকার মোসং থাকাই
0: নং থাইসং সাকা মুসুমান তো যত দানো তাবো খেসারাই খরকসা বেলাই গরি নক নকি বব মুসুম ইমানো থাইসং কিসা ককনো নং সাকা যাবং কিসা আইডি আঙ্কা যে রং পয়সা রোগলা কিসা গবং নোনা আমি ক্রিকেট রোগ থাকা থাকা তার হাই প্রোফাইল গেম এবার থমু হইমানো আমি যে বেলাই খেলা রং পয়সা নামো যে পুলিয়ান সিমি চেংপুর ফুটবল রকমকে তামবা ফুটবল কাইসা পাই না খাবো নাম প্রেকটিস খাইনে নিনি লংমানো নং ফগে মানো ফিয়া ওয়ান সুই নাই খাঙ্কে ক্রিকেট হেঙ্কে টাপ নং পুলিয়া যেফুর ডিউস নি সিমি চেঙ্গানো আপর নিনি প্যাড পাইনা নাঙ্গান গ্লাভস পাইনা নাঙ্গান ব্যাট অবভিয়াসলি পাইনা নাঙ্গান খাঙ্কে বল বো নাই নিনি যে সাগো মানি নামবাই মানে বেবাকসে পাইনা নাঙ্গো আ যে চিকন পুলিয়া চেংপুর লেভেল নি আবগৈ ন বড়োগা কিসা ওয়ান সুখ থানি ফেরি থাকা তাম হিন
1: আমি তো তঙ ন এনকে ক্রিকেট কিসা এক্সপেন্সিভ এক্সপেন্সিভ জিনিস তাও নাম ব্যাট পাইনে থাকে এনকে অনেক দাম ন এনকে গ্লাভস বুক মোটামুটি দাম ব্যাট বু দাম জুতা বু দাম এনকে তাক তাক যদি ফাইন্যান্সিয়ালি যদি স্ট্রং অঙ্গে হেঙ্কে কিসা প্রবলেম নো আমি তো প্রবলেম যদি তাক ক্রিকেট থাকাই হেঙ্কে থাই হিনফানো নাকা ফানো থামানো নি যদি ডিটারমেন্ট খাইগা যে আংনাই নো যে খেপানো আংনাই যদি থাকার স্টার্ট খাইগে লাকবো অনেক সময় ফ্যাক্টর খাই যে নাই থাকা থাই অনেক কটর লেভেল থাকা আমবো ফ্যাক্টর খাই হিঙ্গে যদি নাই মুসুকে ফানো থাকা অন্য কটর লেভেল থাকলিয়া হিঙ্কে আমবো কিসা হার্ড ফিলিং কিসা আংনাই সময় কিন্তু কিসা এক্সপেন্সিভ জিনিস ক্রিকেট লে তাম মানে আং যেফর সারাইফর স্টার্ট রক্ষাইকা আ সময় তো কিসা সিন বাকি কিসা কয়ং ফাইসিং তাহিন সানানি তাও রং রং কিসা প্রবলেম অংখা যুত কিছু ন কিন্তু বাউ সুনো সিনার লিয়া যে রং রং প্রবলেম অংফানো সিনার লিয়া আসুক গেসং তো আসুক ফেস খাইলিয়া রং রং তো
0: বল অমাই সঙ্গ নুগো পারাম যাই রোগ যেফর সঙ্গলাই সঙ্গ তাও সার নুগুই দো যে তাবো আসে রং পয়সানো তাম বং যাগো ডিউজ বাই থাকে যে ক্রাক বল টমন আবাই থাকে যে আবাবাই কবি কো ক্রিকেট নি উঙ্গু নুগো সেরাই রোগ বাকলাই থাকবো টেনিস টেনিস নাহারও পাইনি তাবো ব্যাট না খা তাবো অমাই নুগো যে বাকসা বাকসা স্টাম খাইনে নাকি বুঝি বেড়া ওয়াফি ফোন সেকাগি নাহারকা দুমই থাকলাইকা আমাকে ইজি ক্লাই সাকে যে নামান কক বসই নো যে গবান কক রং পয়সা নাঙ্গো আবন বাকে ক্রিকেট নো বই গবান কক উসল যাক হই নাই আবাহ ওখানা খাকো জম হই নয় সামান কক রব নাক যে মুসুগো অনেক গবান মা সারাই রোগ ফাইডি থাই মানো হইনি সবাই মানো হইনি বাহে বাহে সবাই মান নয় যে তাবো কাসারাই রোগ থাকা মুসুই তোমায় ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বড় নো
1: সবাই মানে ইন দ্য সেন্স তাবো যদি যদি ক্রিকেট থাকার মজুখা তা কোচিং সেন্টার আমরক খাইকা হিঙ্গে যদি সিনি আমরক খাই এঙ্কে নোখা হিঙ্গে গাইড খাইমানো যে বুকলাবো থাকাই বুকলাবো থাকাই এঙ্কে নিনি বেশি চান্স পানাই প্লেয়ার বুঝি নামো খাইমানাই এঙ্কে আমি রং তা যদি নিনি তাও তো সিনি কিসা মিছে সিনি যাবো যদি ব্যাট রক পাইনি হিঙ্কে ব্যাট রক নিবো আবো আইডিয়া খাইমানো এঙ্কে ত্রিপুরাও তো কিসা গবং নো ব্যাট রক নি দাম ইয়ে ব্যাট রক নি দাম যত কিসা গবা হিঙ্কে আমরক কিসা অন্য জায়গা ডিলার থাকা হিঙ্গে ডিলার কমও ফান দুইমানো আমি জুত জুতার পাইনি হিঙ্গে কমও ফান দুইমানো ত্রিপুরা ক্ষেত্রে জুতো কিছু দাব তাও তো অনলাইন নিয়ে যাওয়া না অনলাইনে অনেক কম এনকে আমার আসে প্রবলেম অনলাইন কো গিয়া কিন্তু ক্লাব রক বা এজ লেভেল হতে থাকা থাকে আন্ডার টুয়েলভ আন্ডার ফোরটিন আন্ডার ফিফটিন থাকা থাকা এঙ্কে কোচিং সেন্টার যদি আমি খাই হিঙ্কে কোচিং সেন্টারও খাইমানো আবো যেসে আনি পক্ষে যেসে যে হেল্প খাইনি আবো আমি খাইমানো আমি তখন
0: দো হ্যাঁ আং সঙ্গানো নো তাবো আং

0: thằng nó mà hình như có cái giờ khoác sơ sơ lại class 5 và 6 bộ đi đồng bộ tao thằng nó mua súng đi đồng cái xiang này bài bài cái bộ tam tam cái thằng này tam tam khai này thằng mùng nó bộ xiang này và à rồi ông hay trong bộ bốc lao thằng này bài cái practice khai này bài cái bộ chance mà này và bộ tôi ở bên này rider học đồng áo tôi xài mà nó mua súng đó bộ class 5 6 bộ đi đồng cái tao cái giờ khai này trong này nó bị súng phun người mà nó giờ cái rang pusha đồng cái bên này bufani bufa kia xem misa sakri khai này rang pusha ajo bộ tao cái bớt là nó ông hay cái cricket player khai này mua súng ngang cái pula nó 6 পরি তো গে বতাম খাইনা নাম অসরাই
1: প্রথম তো বিনি এজ এজ বসিং না 6 পরি নে হেঙ্গে তো কমসে কম 6 11 12 বছর না আইডিয়া বা তেবো 11 বছর 12 বছর না হেঙ্গে 6 যদি পরি তো হেঙ্গে বক আরামসে আমো ক্লাইমান কোচিং সেন্টারে থাকা হেঙ্গে কোচিং সেন্টার অনেক কোচিং সেন্টার তো তাবো নং তাউক চিনি অ্যাসোসিয়েশন তো উত্তর ক্রিকেট অ্যাসোসিয়েশন পোস্ট অফিস অনি ব্রাউন থাকি সংখ্যা নং নাই যে আং এম টি এম টি ক্রিকেট থানা মসঙ্গ বু কোচিং সেন্টার কে বেটার হেঙ্গে আনি নক যদি এম টি এম টি জায়গা হেঙ্গে এম টি এম টি জায়গা গান্ডার হেঙ্গে আ জায়গা কোচিং সেন্টার খেমন
0: কোচিং কোচিং সেন্টার বাহাই বাবা বাহাই না প্রাইভেটলি রং রে দামা সরং না কোচিং সেন্টার
1: তাও এন এস আর সি সি হিনে কাহে তো ব তাও আং আসে তাও তো ফলো খাইজাগলি হিঙ্গে ব্রক তো সরকারি নিছে হিঙ্গে সরকারি বসে ফিস না নাং আউ কিছু আং মিত করে কিন্তু কম বেশি নাই হিঙ্গে কোচিং সেন্টার যে তো মানে আউ ফ্রি অনেক সময় ফ্রিও খাই রো হিঙ্গে তাই অনেক সময় রং রাখে বেশি রং কবাং মোটামুটি 100-200 টাকা দেব সো আইডিয়া করি আনি কিন্তু তখনও বেশি কস্টলি মানে মান্থলি হিঙ্গে অনেক কোচিং সেন্টার তো টিসিএন চালাগো হিঙ্গে আর জায়গাও রং বর না ব্রক চালাগো ব্রক নাও খাইও গাইডেন্স খাইও ব্রক কোচ রহো কোচ রহো হিঙ্গে ব্রক আমো খাইও হিঙ্গে আর জায়গা আং দেশে দেখা মানে ফ্রি নং নাই না জায়গাও
0: তো পুইলা পুইলা সঙ্গ রম দিদে অসরাই কোচিং সেন্টারও কাছে বথাঙিনে প্র্যাকটিস খাই তো ইখা পুইলা বো ইয়ার নি থমুং নব মা থাই আন্ডার 13 নি সিং দেশে তাম থাসিং নং সামনি
1: তাও ওংখা আন্ডার 12 আন্ডার 14 আন্ডার 15 হিন তো হিঙ্গে তাও বিনি এজ বসং নাং নাই না সগাং এজ এজ হাং হিঙ্গে তাও যদি বিনি নং রম দিয়ে 12 বছর অংখা হিঙ্গে 12 বছর অংখা হিঙ্গে নিনি 12 বছর নি তাক তাক লাইতে থুমুন বা নেক্সট ইয়ার তো থুমুন আও নাই না যদি 12 বছর হিঙ্গে ব কন্টিনিউস খাই থানাই নং থংনাই থিং আবো অলকক মিনি যে যে ফার্স্ট টেস্ট যে নং সেরনা নি ব্যাট বাইকার অম বল খা বাইকে খাই বা ফিল্ডিং বাইকে খাই আম ফরং নাই ব্র হিঙ্গে যদি নিনি এই নিনি এই যদি তো হিঙ্গে ব আন্ডার 14 ফ্রেন্ড থাকা আন্ডার 15 ফ্রেন্ড থাকা আম তিতা
0: ব টিম নিয়ে থাকাই সব আফ্রো জেফ্রো থাকা নি সেভ মানা
1: ব যদি যে কোচিং সেন্টার আন্ডার থাকাই কোচিং সেন্টার আন্ডার থাকাই ব্রংনি কোচিং সেন্টার আন্ডার যদি থাকাই হিঙ্গে ব্রংনি তঙ্গ তিনটা 12 তঙ্গ 14 তঙ্গ 15 গ্রুপ তঙ্গ আম তিখিন মা থাকাই যা
0: পাইথাক হিঙ্গে বসে আন্ডার 19 নি যে থাকবো আবার খানা ক্রিকেট নি
1: পাইথাক হিঙ্গে তো সকাং তাব সঙ্গেফ্রো থংপ্রো খে আন্ডার 15 হইতে স্টার্ট হঙ্গো তাও খে আন্ডার 16 আন্ডার 16 পরে খে আন্ডার 19 আন্ডার 19 পরে খে আন্ডার 23 তারপর খে রঞ্জি ট্রফি নং যদি পারফরমেন্স আন্ডার 16 কাম খাইকে নং রঞ্জি ট্রফি থংমানো 19 কাম খাইকে রঞ্জি ট্রফি থংমানো 23 কাম খাইকে রঞ্জি ট্রফি থংমানো আবার কোনো নি নি কোনো এজ নি কোনো আবার ডিফারেন্ট করে
0: কাম থাকে নন রিং হরনাই হাই দাবো
1: কাম থাকে নং যদি নং কাম পারফরমেন্স খাইকে ন্যাশনাল লেভেল নং যদি কাম পারফরমেন্স খাইকে নং হাই লেভেল নং থংমানাই আবার সিলেক্টর ডক ডিসাইড খাইনে আবার তো সং ডিসাইড খাই
0: নং ওয়াই সুসু ওম হে ওয়ারা ওয়ান সুকা জে ই আং তো তাবুক আনি উমর বস 26 সিকো আং তে ও থঙ্গি ও থানাই গ তরক তরক জে সিনি বড় রং বিসিং ও বাক্সা বাক্সা জে থঙ্গনা মুসং নাই রং না সারা রং না তাবুক ন বড় নি খানো সতন দনা নি ইয়াং ক্রিকেট আ থঙ্গ মুনি বিসিং দিকে তে ও সিজারি তুব নান তে ও বাং দনা নি সিন বড়ক ন জে আ টিম রগ ওম হে রগ নি খা কম ওয়ান সুমর রগ তরো তং তাবু
1: আ আনি তঙ্গো কিন্তু হিঙ্গে মেন কো খেঙ্গে আনি পারো বাবু বাবু কোচিং সেন্টার দঙ্গো ইংকে আজাও খেসে চিন পারান যে সরাইর বা রাঙ্কারি ফোন অংখা রাঙ্গা রাং ফোন অংখা ব্রক যতন থাকো হিঙ্গে ব্রক বিনু কোচিং সেন্টার দঙ্গো হিঙ্গে তাও আং আং তো প্ল্যানিং খাই দঙ্গো ওয়ান ছুকি দঙ্গো মানে ফুলফিল অংয়া ফোনও কিন্তু প্ল্যানিং খাই দঙ্গো যে আং আগে পরে যদি ক্রিকেট ছাড়ক রক্ষা বা ক্রিকেট নিয়ে রিটায়ারমেন্ট না খা তারপর আং কোচিং সেন্টার ফোন খুলনার চান্স দঙ্গো বা একাডেমি ফোন খুলনার চান্স দঙ্গো আবো আবো পরে ফোন নাই কিন্তু আং জেসি যে তাও আনি ইয়াগো তো মানে আং বরং সাই মানো যে সাই মানে এমটি যে নং যদি ক্রিকেট থাকা হিঙ্গে ক্রিকেটের ফিউচার তো নি তাও আইপিএল তো অনেক অনেক টুর্নামেন্ট তো ইন্ডিয়া নি জেসি যে টুর্নামেন্ট তো অনেক কমাং টুর্নামেন্ট ইনকে আমরক থাকা ইনকে আমরক থাকা ইনকে অনেক কোয়ার্টার লেভেল থাকা চান্স তো
0: তাও নি লেভেল সিনি বরং বিসিং খরক গুসক দনা মনি সঙ্গর
1: রঞ্জি ট্রফিও থাকাই সিনি আন লেভেল তো করে আং মাসে সিন বরক মাসা আংন
0: নিনি বেসঙ্গ না হারমু তামো তামনো নং নিনি এম খাই দা ওয়ান ডে দা না টেস্ট ম্যাচ থাকান দা না 2020 দা থাকান বাহাই বপ্তি নিনি না হারমু
1: প্রথমত আইপিএল তাও আইপিএল অকশনও বাইকে সোল থাকে বাইকে আইপিএল বাইকে চান্স মানে আবার দো রঞ্জি ট্রফি পারফরমেন্স খাইকে আইপিএল অকশন রোগ বাইকে সাইমানায় তারপরে টি টোয়েন্টি কাম থাকে।

0: ওয়ান ডে কাম হয় আর পারফরমেন্স যদি কাম হেঁকে আইপিএল যদি চান্স মা হেঁকে আমার প্রসেস চলি তো হেঁকে তাই বাদ বাকি আং রজফি কাম থাকে ইন্ডিয়া এবু থাকার চান্স তো হেঁকে আমার প্লেলিং চলি তো ওটা
1: ক্রিকেট প্লেয়ার বিশ যতনছিলেন নন ফেভারিটিং যেমন সব ব্যাটিং বোলিং ও নিনি
0: ইন্ডিয়ান বিশ তো ইউরাজ সিং তোমার আগে আর আগেন সিং ফেভারিট তাও ফেভারিট তাও তাই ক্যাপ্টেন তো অংখা এই এম এস ধোনি বনো অনেক ফলো খাই ফলো ইন দা সেন্স তাও ক্যাপ্টেন্সি বিনে ক্যাপ্টেন্সি ইয়া ফের বিনে মাটো ভাইকে চাল চলতি ভাইকে বুইবা কক্সা আমতির কিসা ফলো খাইব না
1: ইন্ডিয়ান অকারে যে ক্রিকেট টিম তো মানে বোর্ড টিম নং যতন ছিল হামজা কুক
0: হামজা মানে তো তাও সান থাকে আসক আমুক করে আং আসক ক্রিকেট আনি ক্রিকেট পাই খাইকে আং আসক ফলো খাইজে গিয়া ক্রিকেট ন ইন্ডিয়া টিম বাদে তা বাদ বাকি ওয়েস্ট ইন্ডিজ দঙ্গো অস্ট্রেলিয়া দঙ্গো ইংল্যান্ড দঙ্গো ইংল্যান্ড ইংল্যান্ড কাহাম ক্রিকেট দঙ্গো কাউন্টি ক্রিকেট দং থাকুন বাপুর ইন্টারন্যাশনাল ক্রিকেট দং থাকুন এই আবু আং প্ল্যানিং খাই দঙ্গো নেক্সট ইয়ার কাউন্টি থাঙে থাঙে জানি আমি হোপফুলি নেক্সট ইয়ার থাঙা না আমি প্ল্যানিং খাই দা
1: মনিসঙ্গ তাও সক জরা প্র্যাকটিস খাই দো না তাও তাও সালো বসুক ঘন্টা বসুক জরা প্র্যাকটিস খাই নাং
0: আং প্র্যাকটিস তো তাও ওয়াটিন সিজনকে আসে খাইজে গা মানে জিম স্ট্রেংথেনিং খাইও তাই রিহেব খাইও তারপর ব্যাটিং ড্রিলস রক তাও খাইজে গা কিন্তু সিজনের সেকাং ধর না সিজন তাও তিন মাস সেকাং উই তো হেঁকে ড্রিলস রক আসমে খাইও মানে ব্যাটিং খাইও ফোন ড্রিলস খাইও যে আন তাম তাম নাংনে আনি তাম তাম উইক উইক পয় নং তং ভাইকে রান খাইগে ভাইকে রান খাইগে হেঁকে বুমতি ড্রিল খাইগে রান খাইমে আমিও খাই দো তাই বাদ বাকি তাও ম্যাচ চলি তো হ্যাঁ আসে প্র্যাকটিস খাই সময় করে তো আমি চলি দাম
1: ফিটনেস নারান ভাই তাম তাম রক সানানো
0: ফিটনেস সান বাকি মেন তো আং তাও লাস্ট দুই তিন বছর ধরে ফিটনেস অনেক আবো ফোকাস খাইতো তাই বলে আং লং যদি কচাল থাকলে হিংকে আং ফিটনেস মেনটেন মা খাই তাও আং ডায়েটও চলিত মানে মায়ের বড় খাইজাক না কেসা কেসা চা ফানো মানে দুপুরও চা ফানো হর খে চাই হর সাত আটটা নিশান চাই পাই হিংকে তার প্রোটিন প্রোটিন শেক প্রোটিন শেক রক প্রোটিন পাওয়ার চাই তো হিংকে তারপরে ড্রাই ফ্রুটস যে শিখতে মানে আমার চাই তো মোটামুটি জুতো কিছু না মেনটেন মা খাই তোমটা
1: টাইম পাস তাম খাই যে পুরো হাইনে তো জরা তাম খেলা রে
0: মোবাইল মোবাইল তো টাইম পাস নি তো তাও মোবাইল নয় হিংকে
1: মোবাইল লিখো ফেসবুক হোয়াটসঅ্যাপ আম হেরক খানা তা নিউজ টিউজ অম হেরক
0: ফেসবুক হিংকে তো কম খুলো আং ফেসবুক আসে খুলো জায়গা
1: ইনস্টা ফেসবুক রতু কই নাই খানি নি মনি সংকর আং নন মনি সংকর মোনা সিং নি সিদা টাইপ খাই নাই সুকে ফেসবুক রতু কই মালিয়া নন
0: ফেসবুক মনি সংকর মোনা সিং নি জি জায়গা মোনা সিং হিনি জাস্ট সার নেম সিং রে জাক
1: আহা বতাম বাক্স বাক্স বলে বড় রক বাই মেসেজ রহজাক না হাই এংনে সঙ্গে ওয়াইছ সুকম হাইকে হাইট খাইমা দন খগি রক মাতম ওয়াইছ সু আম হেরক দাং খানি আঙ্কা ওয়ান সুক তা মনি সংকর মোরা সিং নি তল তো না হাইট ডক খাইজাক আ ওম হাই সিন খাইমি আম হেরক
0: আমতে আগেন সিমিনো যে ফার্স্ট টাইম ক্লপুন সিমিন আ মোরা সিং হিনি রজাক মানে পুরা পুরা বুং রতে বুং কলক বলে আর মাকে শর্ট খেরে রে খাজে বড় সিন মানে আমতে খেরে কাটা
1: নিন মুংসাম নারক বাগি
0: আগে তো বাবা না রক আবো কুসু আবো সাইমালে আসুক সঙ্গে গিয়া মানে ব্রাহ্মণ রক না রক্ষণ আগে ব্রাহ্মণ রক চিন পারানি আন ঠাকুর না
1: বিন ঠাকুর খান সব মণি শঙ্কর মুরা সিং অঙ্কা এম এস এম ইংা দা বেলা বেলা কেন হামবাই মণি শঙ্কর মণি নাং মণি সিং তো মণি তো তার মণি তার নিশান আবো রাংসা খাই মণি ইক রেজা মূর খেড়া খা ফিল্ম রক না নাই নাই
0: মুভি তো নাইজাগো মুভি তাও থিয়েটার রকব অংশিনি হিংকে মুভি রক কিছু মিশা নাইজাগো উইকলি নাইজাগো রিভিউ রক নাই নাই যে মুভি কাহাম আপনার নাই
1: নায়ক সব নি যে ইন্ডিয়ান ফিল্ম বলিউড নি তোমনি নায়ক নায়িকা অব একদম জবরদস্ত আদিনে খেলা নাই এখন তোমার না আদিন খেলা থেকে এখন তোমার বিনি হলো তিনি ফার্স্ট ডে ফার্স্ট শো মানা নাম হেরো গেলা সাগরি দ
0: তংফানো করি তং তং অভিমানও করি অভিমান তাক তো সালমান খান তো সালমান খানও নাইও তাই বাদ বাকি মোটামুটি ঠিক তো সালমান খান বেশি নাইছে নাইজাকটা
1: ওয়েল সালমান খান তো বেলাই বেলা কেন তো আপনার পপুলার আছে নি ইন্ডিয়াও তো আমি ইন্ডিয়া সিম গিয়া অল ওয়ার্ল্ড বেয়াক জাগানো বেলাই কেন পপুলার মানে নং অম হাই নি নি মুংসা সব উইকনেস তোর তো যে থা জাগা আং আবনি বাকি বেলাই কেন ও জাগা হাঙ্গাকে মান যা থা রিঙ্গা অম হাই রক কিসব মিসা
0: উইকনেস উইকনেস তো তঙ্গ নজুত তো আবো আনিম তো নাই যেগুন বরং উইকনেস তো নাই যে এমতি এমতি মানে যেকোনো সেক্টর তো নাই নন আবো জব রক খাইব নি জব রক নিবু তো নাই বা আমি তঙ্গ জুতো কিছু তো কিন্তু জেসি যে উইকনেস না কম ফ্রম নাই আসলে বেটার নিজের বাকি বেটার বা বুঝি যে আনে অপোনেন্ট টিম থাকি তাই বরং জেসি যে সিয়া আসলে আন বাকি বেটার দা উইকনেস তো তঙ্গ
1: ওয়েল বেলা বেলা খান হামবাই মণি শঙ্কর না খেলাই তো নাই রং সানা মসম মণি শঙ্কর মুরা সিং আন লগি ক্রিকেট থাকা বেলা খান মূ পিসার জাক তিপ্রা তাই তিপ্রা হাস্তিনি ফাতার হবো পাইথাক পাইসিং সিং থাং দোং তর

0: ম্যাচ অবনি হিংকে গম হাই রঞ্জি ট্রফি নিকে অম হাই এবার সিনি স্টেট নি হিংকে অম হাই আবার হয়তো কাছে তল তো না
1: রঞ্জি ট্রফি নি হিংকে তং রঞ্জি ট্রফি নি তং ওয়ান ডে নু তং রঞ্জি ট্রফি ওয়ান ডে বিজয় হাজার নু তং ওয়ান ডে রঞ্জি ট্রফি নিকে বুঝছে ফোন 140 সিং না 140,000 তারপর কে তাই
0: কাইসা ম্যাচ থেকে
1: কাইসা ম্যাচ থেকে
0: পাইসু গাঙ্গাংলাস নর কাইসা ম্যাচ থেকে সিনকে আবো বিশানি বেতন কাছে
1: আন্তিয়া তাও লাইফ রিস্ক বুতো নং যদি থংই মায়া আংখা নং তা ক্রিকেট চুজ খাই ক্রিকেট চুজ খাই যদি নং থং মেয়া রঞ্জি ট্রফি লেভেল চুজ থং মেয়া ইংগেন নিবু কিসা লাইফ কিসা রিস্ক নো তাই মানে নং তাই কোন তাই অন স্কোপ করে নং তা জব মানে নু জব মানে দে মায়া দে আবো শিওর করে তাই
0: জব তো মানে থাঙ্গা না
1: আং আং জব মান খান কবল কাহন বাকি আং জব মানে পাইখা আম তো কোন সাং করে
0: আসে কে কাহন থংই তো আসে কে মুং পিসার তাই তেমনি সানায় ফিটনেস গান বেবাগ সাইড অলরাউন্ডার মানে মান খান
1: মেন কখানকে তিন ত্রিপুরা জব করি আবু কিসা নেগেটিভ পয়েন্ট অন্য স্টেট নি বুইনি স্টেট জুতো জাগান জব দো নাং পাবলিক সেক্টর অং দিয়ে বা যে কোনো সেক্টর অং দিয়ে আর জব দো তিন ত্রিপুরা ওকে ত্রিপুরা গভর্নমেন্ট নি কোনো জব করে যে পিআই মাংখে তো পিআই মাংখা পিজি গেলে নিশ্চয় তাই বাদ বাকি যে করে
0: মনে নং সিনি পারা পারা গামি গামি আমি থাকলে হায়ার যে সঙ্গাই মানে সঙ্গাগি
1: অনেক জায়গা থাকা তাকলে থাকা কিসা
0: টেনিস ভাই
1: টেনিস ভাই থাকা তাহলে আমি কিসা লার্নিং প্রসেস আং যদি যদি তাও কটার শর্ট থাকে মানে ল্যান্ড মানে শর্ট টংলান বাকে ইম্প্রুভ খাই আমি বল ইম্প্রুভ খাই ফোন কিন্তু ব্যাটিং ইম্প্রুভ খাই আমি থাকা আং তো স্পেশালি আমি থাকা নাঙ্গো
2: খাপানি তাকতে ভুকসং আসুচরা খানার জাখা মণিশঙ্কর মুরা সিং ত্রিপুরানি ক্রিকেট থং করং বাই কক সালাইমানি এলএম করং পান্দাবো নরখানাওই টঙ্গো সারাসা পয়েন্ট দুক মেগা হার্স এফএম উজ্জয়ন্তনি কক বড় পান্দাবো এলএম করং পান্দা এলএম করং পান্দা পাইমানি উল ফাইতে চিং তাবুক তে কেসে পান্দাও হাবলাইনু আবং খা বেড়াইখিরি বেড়াইখিরি নতি যক সালাইনাই তামহে আবুনি সিকাং কাইসা চাপমংলে যাই মানো

কনক্লেভ নখা সালনী রমুই সংসাচাক মিয়া আগরতলা হাপানিয়া বাণী খলা চেংজাক্ষা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা কনক্লেভ ন চেঙে রেখা কাকরা বন তিনি নৈশাই নৈচি বা নৈচি দক বিশিনি মাই পাইমুং সামুং বতাং ন চেঙে রুয়ানু মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা অনুকুটি হাংখর দুইলম্মা তংহাল কিসা হলিমা নুকজাখা দেউতাই মনুতিমানি তুই তরক তরক হলিউই দঙ হাংখর তাবুক কাইব্রুই চিসনি হাফাংনি শিবির ফিয়কজাক দঙ ফুটবল হায়ুং কাপনি কোয়ার্টার ফাইনেল মরক্কুন নৈশা গোলনি ফেরবাই ম্যাচেনি সেমিফাইনেল কাসাখা ফ্রান্স বসকাং দামচি ব্রিয় হাস্তিনি বেবাক হাংকর কবাং ওয়াতে ওয়াইমান হনে হজাক মংরেখা নকবার নাইখুং আসক জরা খানার জাখা তাবুসাক জরানি দিনে নি কক্তমা বখরকনি কক কক্তমানি কক বখরক রক

সং মানে ও রাইডারও কিসান জুদা জুদা আঙ্গো দফা ফের জাকা হাঙ্কাই ফেরলাই মং টঙ্গ তাই আবহাইখলাই বরকনি কচাম হুকুমু রকন বরক আ ফেস্টিভেল এবা ও তেরফুরু ফুনুগু আবন বাকিন বরক রক বরকনি আ জুদা জুদা টংমুং বরকনি হুকুমনো নাইনানি বাকি চিনি ও নর্থ ইস্ট ইন্ডিয়ানি সিমিয়া চিনি ভারত হাকতর নিসিমিয়া হায়ুং হাকতর যতনি যত হাকতরনি বড় রকন ফায়ু ও তের মানজাকানি বাকি তাই কিসামা হেরিটেজ ভিলেজ ওখা কাইসা গোসিজাক নাগা হদারকনি কচাম কুক লাইবুমা করংজাক মুরং এবা মরুং এবা শিকলারকনি নক হানে স্নামজাকা আবো বরকনি কচাম কুক স্নাম মুং পদ্রপত ইয়াকনি স্নাম মুং যে তাবুক লাইবুমানো ফনুগৈ টঙ্গো তাই আরনি হুকুমুনি টং রাইদা হুকুমু রকনি পদ্রে পদ ফেরলাইমুং পদ্রে পদ মারি আবন ফুনুকনানি বাকি অব সংসারজাকু অর মিউজিয়াম দঙ তাই ওয়া বাইসনামজাক পদ্রে পদ নাইথক নাইথক মানি রোগ আরো ফুনুকজাকু তাই ইয়াক বাইসনামজাক ওয়া ফানুংনাই বুফাং বাই ফানুংনাই ইয়াক বাই বরক যে স্নাম মানে মানি রকন আরো ফুনুকজাকু আরো দাংসা দঙ্গ ও দাংসাও বরকনি রেচাপমুং মশামুং এবা হুকুমু রুকজাক মশামুং রক ফুনুকজাকু ও সালচি নই রমুই আরো যে পান্ডাং মানে আবো ও নাগানি নাগাল্যান্ডনি যত বড়রকনি বাকিনো আবো খেলাইজাগো বড়কনি যত হদা চিকন চিকন হদানি বিশিঙ্গ যে চামুং নুংমুং কানমুং বড়নি হুকুমু আবন বড়রকনি থানি ফনগৈ দিশানানি তে আবন কথাং তন্নানি অ নাহার মুং বাইন ও তের চেংজাগো

ককলাম চালাইতে চালাইতে খানা লাইখা সাকাং টেবুর মাতে রুমুইম ওরা শিংনি খরাঙ্গ কবন যাক বখা অর চাপমং কাই তাবু ফাইদি হাইন হাই তে কিসা তে কাইসা নাগাল্যান্ডনি নাইথত থাইনি কক সালাইন আবং খা দুজুকু ভ্যালি যিনি ভারতনি ও নর্থ ইস্টনি নাগাল্যান্ড তাই মণিপুরনি বরকনি আরিনি কচারক লাইও আবো কাইসা নাইথতক হারেপ চিনি ককবরক বাইচিং সানা থাকা বো কিসা হারেপ আরো নি ও হারেপ নি যে জাবরা বাই কখরাং জাবরা বাই যে বো খরাং সাইতং মানে তে আরো নি তৈতাক বা গয়রেং নি তৈ ক্লাইমানি আবো তাই আ জায়গা ও যতনি সাই না আইথকে কাইসে খুম দঙ্গ বলংনি খুম আব বারো ও জুলাই নিশিমি সেপ্টেম্বর তালনি বিশিং ন ও খুম বারো ও আতিনি জরাব আব বেলাইখেন মুঙ্গনাং ও খুম বারমানি ও খুম বারমানি তে কুমুন থাইরক আবন নুকজা গিয়া অবন বাকি অব হায়ুং গান গিন ও খুম বার মানি নি অ থাই সিনি যাক তাই বেলেখেন মুং উংজাক কাইসা থাই দা আবনি বাকি দুচুকুনি যতনি সেই বরক হামজাক মানি নাইথক জাক মানি এবার বরকন সতন মানি আবংখা দুচুকু লিলি মানে যে আখুম আবো যত জড়াবো বাড়িয়া তাই যত তে কুমন থাইও অব মানিয়া আবো আ জড়াও সিমি ন বারো জুলাই নিয়ে সিমি সেপ্টেম্বর জড়া তাবুক নিয়েও জড়াও ন আরও আখুম বাড়িলে তখানা তাই ট্রেকিং খেলাইনাই যে হাপুং হাতাই কানা হামজাক নাই বড় রক আ থাইন বেলাকে হামজাকো তাই কহিমা নি সিমি বিশওয়েমা এবা জাখামা কামি দেখলাই আবো ও ট্রেক খেলাইমানি হারেব থাঙিমানো ট্রেক খেলাইনানি লামাও বলং বিশিং বিশিং লামা বেলাই কেসেপ তাই আরো ওয়া ব দঙ ওয়া বুলুং তাই ইয়াং ইয়াং বুফাং নাইথক নাইথক বলংনি খুম বারজাক এবার

나이 톡 나이 톡 부팡 부팡 꼬돌 부팡 찌콘 아보록 벨라이케노 나이 톡톡 아보 벨라이케노 부카노 똥톡루 지 볼롱 함작 나이 지 포토 그래피 함작 나이 에바 지 엄마 하이 주다 타이록 나이나니 함작 나이 하이 보록 톡인 바가 있게 어 두주쿠 벨리 아보 벨라이케노 나이 톡 가샤 타이 아보 나이나니 바게 버러록 탕이마노 다이 따북 어 답도 줄라이 줄라이니 시미 셉템버 마스 조라한가이 벨라이케노 어 타이오 똥토도고 와티보 키샤키샤 똥고 바 다이 아로니 콤바르마니 데 아로 오 하버 아 타이 나이 톡마 조라한가이 따북니 어 조라오 가이 어분 바케노 키샤 냐 সামং পাইলে নি বিশিং কিসালে লামা মুচুই টংখাই এবা নক নুখংনি খালাই থাইরক নক খালাইমাং খালাইমাং বেলাই কে বখারুয়াই টংখা এবা মুংসাসক নি বাগি বখাবাই টংখা লাংমা অত ওয়াশা কলাইমানি ওয়াশা বাজামানি টংগো কলাইমানি জরা ফানংই টংখানা বখাবাই মানি জরা ফানংই টংখানা বখা হামিয়াং টংমা ফানংই টংখানা কেবুবাই মখাং মা সমলাইমানি জরা ফানংই টংখানা কিসা মুচুংখা হাই কিসা জুদা হা বারো সাকন গদাল রেনা মুচুংখা হাই নাগাল্যান্ড নি নাগাল্যান্ড বাই কহি নাকাটি নাগাল্যান্ড বাই মণিপুর নি আবো আরও ক্লাইও আরো থাঙ্গি ও দুচুকু ভ্যালি ও থাঙ্গি কিসে ইসা জরা লাইরুই মানো সালচা আরো থাঙ্গি আ থাইন নাই ফাইকে তে সালচা তে কুবন ফাইচিংনি থাই নাইব মুখানো টংথগ্রি মানু নাগাল্যান্ড বেলাইখেন হাবার বাই গথকজাক নাই থথক কাইসা থাই ফাইটিকে হাই নহাই কক দশা লাইখা খানা লাইখা হাই তে তংসা রাজাবমুং খানা লাইন

हाँ खनातो तो ग्रसापुं चंग खनालाई क्या मानिक ते बीपाशरी अग्नि खोरांगो चंग सालाई तो मनी नागालैंड ने खनातो नाइथोक नाइथोक थाई रोकनी को ते कैसा नाइथोक थाई नी बिशिंगो तोंगो खोनामा खोनुमा अबो नागालैंड ने कैसा कचाम कुक लाई बु मारक जगताई बेलाई के आतों खोर कहाम गनांग कैसा कामी हिन जगो अबो कोहिमानी शिमी किलोमीटर नीची हक्चालो चिनी एशिया नी पोईला कखरांग कामी हिने शिनी जगनाई कैसा कामी चंग चिनी नॉर्थ ईस्ट नी अमहाई कबांग मा थाई नो जंग नाई मनो जुदा जुदा हस्ते रोगो नाई बो नाई बया मोकल आई पाया आस पाया माने जे नाई बो खा तम नहीं खा पुंग्या असुखे नाई थोक खा कौचम शुग्या असुख नाई थोक थाई रोग जंग সাইমানো ফিয়া পাপ চবং মা কেবেং মূরক টংমা বাকি থাঙি মাইয়া এবার বাক্সা সাইব মানিয়া আসুক নাইথক নাইথক থাই যে ও নর্থ ইস্ট ইন্ডিয়াও দং হে এশিয়ানি পইলা কখরাং এবার গ্রিন ভিলেজ অব খনামা হে অব চিনি বাকি বসুক নামমানি চ সাইসি মাইয়া অব কবং মা বরক নো সাইমিয়াং নি মানু যে খনোমা আবহাই কাইসা কখরাং কামি কখরাং কামি তাঙ্গে হিনজাক গে আরো বুফাং ওয়াফাং কবং আরো নি তৈ আরো নি লামা আমো যতনো কখরাং বুফাং কতর বুফাং চিকন জাবরা খুম আবাই কুপলু আবো আঙ্গামি নাগা হদানি বড় রক দং মানে কামি হিনজাগো বড়ক নাগারক বিশিং গবং মা জুদা জুদা হদা দো অবনি বিশিং আঙ্গামি কাইসা হদা হে ও কামিও যে টংনাই রকে আঙ্গামি হদানি বড়ক রক আর হাবার নি নাইথক এবা টংখর কখরাং হাচুক হাথাই তাই ও হাথাই সাকাও বেরেম বেরেম খালাই মৈকথং কাইমানি মাই কাইমানি আবো বেলাইকে নাইথতক আবো বেলাইকে নাইজাক নাই কেসা থাই আচিং ওয়ানসুকুই মাইয়া হাপুং সাকাও আবাইকে বেরেম বেরেম খালাই মৈকথং থাইকথং কাইমানো হনে ফিয়াবা ও খনমাও আবহাই খালাইন হুকবানী সামুং খালাইমানি নুকজাগো 1998 বিশ্ব আরনি বড় রকনি সাকথার মুম্বাই খনমা নেচার কনজারভেশন এন্ড ত্রাগোপান সেঙ্কচুয়ারি হে আরো নাম জাকা আরো ও সেঙ্কচুয়ারি ও

Brok niaruni habaro je tong mani bupang wapang eba mal matarokno toni nani bagi aro shep khlai chakha. Nagaland ni boro rokungkha tok rokokoi chawo eba bolong ni mal matano kokoi bathari chawo. Abuni bagi aroni je tok rok অবরং বলঙ্গ তংমানি মাল মাতারক গমাউই দং কে আবুন বাকি তামু হাবারনি কবাংমা টংরাইদা সলাইচাকি থাঙ্গু কবাংমা মাল মাতা কমাউই থাংমা বাকি টংখর দেরামা বনুকচাকু আবুনি বাকি ন ও সেংচুয়ারি ও আবাইখলাই বরকনি আরো জে টংমানি আগি নিসিমি টক বলংনি মাল মাতা বুফাং ওয়াফাং জাবরা আবহাই রকন কথাং না রকনানি আরো কেব বরকন মূসা বখলাই মেয়াখলাই তন্নানি বাকি ও সেংচুয়ারি ন স্নাম জাখা খনমানি তেকসা সিনিমুং তঙ্গ অবংকে 1879 নিসিমি 80 বিশি ও এংলু নাগা চবা কাইসা নাংলাইখা তাই ও চা চবা নাংলাই থানি ও আরো নি বরক রক বেলাইখে বসকাঙ্গি ফাইমানি বাকি বরক কপ্লাই ইংখা অবো নাগা রকনি লাইবুমাও বেলাইখে মুতুনা রক জাকনাই আবুনি বাকি ও পাতিমুং ন বরকনি লাইবুমাও আবো বেলাইকে কঠোর খাইছে যাক তাই আরো নি নাইথকমু নি সাকলাই সাজাক নাই কক রকমখা আরো নি যে হাতাই হাপুং দংমানি ও বেরেম বেরেম হাতাই হাপুং অমু বেলাইকে নাইথক তাই ও হাতাই সাকাও বরকনি যে মিকথং এবা হুকবার খ্লাইমানি তাই আ জরাও আ থায়ো আগি নিসিমি যে নাগারকনি খলাই থাংমা রকনো সনামুই তনি যাক ইয়াক বাই হলং রগ যে রিগি তনজাক সনামুই তনজাক তাগি তনজাক লাইবুমা করংজাক অ নাই মংরক আবো বেলাইকে নাইজাক নাই নাইনানি নাঙ্গো আমরকন কে যে বরক রোগ হাবার দংখর হামজাগো আমহাই আউলি রোগনি কেচে কেচে এবা মালখুং কুপলুম বরক কবাং হকু হাদলই আরনি ইয়গৈ কিসা হাবার বাই গদালি দংনা মজুংনাই বড় রকমকে আ থাইন বেলাইকে হামজাকনাই আবনু কারিব যে ট্রেকিং হামজাকনাই বাক্সা বাক্সা তাবুক ট্রেকিং বেলাইকে মুচুং যাগু ট্রেকিং খালাই খাকচাং মা মানু আবন বাকি ট্রেকিং নি থাই রুতুবো আবন বাকি ও খনমা কাইসা ট্রেকিং নি বাকি বেলাইকে কাহাম থাই তেকেসা হাঙ্কে আরো নি বড় রক বরকনি হুকুমন বেলাইকে গ্রাক খালাই রমইনা রকজাক আরও থাকে বরকনি তংমুং চামুং বরংনি চুমুং কানমুং আবরংনি বিশিংতিন বরংনি হুকুমুন জুদাকে নুগুইনাই দাদাক সেদাক নুগুইনাই তাই বরংনি কাইসা ফুনুক যাক নাই এবা বেলেগে খুরচা যাক নাই বরকনি হুকুমু যে তঙ্গ আপন বরক যে থাকে রক নাই মাননাই তে কাইসা আরনি নাংকুক মানে সাথাই সানা নাং মানে কক ওখা বরকনি আরো নি বড় রকনি লাম সকমু আ খনামা কামিনি বরক রক ফাতারনি বড় রকন যে বেড়াইনা থাকে রকন বেলাইকে খাবাই হামজাকি লাম সকু ও লাম সকমু এবা নারওয়াই মনমু অবন বরকনি ও কামিন তেইবু কচুকতি সাও তেইবু সিনিমরু ও খনমা হাবার লাইবুমা তাই নাগার

নি যে হুকুমু তাই পদরে পদ যাত্রে পদ বড় রকনি কথালাই মানি কাইসা থাই আর নাগাল্যান্ডনি তেই কুবুন নাইথক নাইথক থাই রকনি বিশিঙ্গ অবব কাইসা তাই আবো বেলায় খেন জুদা খেলায় বিনি সিনিমুং দঙ্গ আবন বাকি বরক রক অখনো মানো নাইনানি থাঙ্গ ও কামিনো নাইনা থাঙ্গ তামহে আউলি রক ও তঙ্গই আউলি কতর কতর ও তঙ্গই লেং যাক বরক রক আকাই যাক বরক রক হাবারনি অকখ্রাং তংথগ তংখর তংথগই তংনানি মুচুং যাক আবন বাকি গবাং মা বরকন লংমানি পাইলে জরানি বিশিং কিসি সাসুক খেরগি তলাঙ্গি অমহাই নাইথক হাবার গমানানি মুচুং যাক গাই হাই নহাই নরকন আনি পান্ডা খানামা বাকি হামবাই ফারো গাই ফাদি তে তাংসা রচাপ মু খানাই নেই লাইনা।

খানা থত খরাং ও চংখানা লাইয়ানো তিনি পইলা রচাপং আবংখা সৌরভি দায় ইয়াননি খরাং নং বাই কতাল কক রচাপং রং বিশিং আব কাইসা খানাই নাই

অফ্রুজো তনি সেই গান ও মান নাম মুচুঙ্গো বখানি বরগ্ন এবার লাংমানি যতনি সেই তংথকনি জরা তংথকনি শাল ও জরা ও ও শাল ও বখানি বরক নন গান ও মান নাম মুচুঙ্গো আবাহাই কেন বখানি বরকনি হামজাকমানি বখানি বরকনি চুবামানি বখানি বরকনি লগের মানি অবনি বিশিংতে গবাং মা বরকনি লাংমা মসলাই জাকাই থাম হাইকে লাংমাও বখানি বরক লাংমানি লগেশং হানি সাই নানানি অবব মুচুং ফানো যেসা বরক নব সাই মানিয়া বখাও মুচুঙ্গই চাজগি তং ফানো যত বরক নব সাই মানিয়া ফিয়াবা জেফ্রু সাজাগি থাঙ্গো জেফ্রু কেবনো খাও চংজাগি থাঙ্গো অবহাই রেচাপ মংরক সাম জাগি থাঙ্গো ফাইদি তাবকনি রেচাপ মং আবহাই না কাইসা নরকনি বাকাই

বসুক বাই বসুক মুক্তি কচক আবক কিসা ওয়ানসুগি নাইকা হংকে বেলাকে খা খামু ফাইদি তেতাংসার চাপমু সঞ্জিতা দেবর্মানী খরাঙ্গ

খাও থাড়ি মা বড় টঙ্কাকে হাজা আলো খরাং খানা হইব রমি মানো আবু সাবনে খরাং কিসে যা কিসা সিনে যা গিয়া আবহায় খরাং খানা ফানো খানি বরকনি খরাং হুঁকে রমি মানো খানা ওই মানো আবহায় কেন শাল বাই হর বাই টঙ্গানি মুচুং খানি বরক বাই খানি বরক টঙ্কাঙ্কাই শাল ন হর হর ন শাল যতন বাক্সাং নি থাঙ্গো তংথকই থাঙ্গো হাবার নকবার দুইবার ফাইতে তাবক নিটা চাপমু হাইন হাই বিশ্বনাথ তাই সৌরভিনী খরাঙ্গ

নমস্কার শ্রোতা বন্ধুরা, FM উজ্জয়ন্তীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু আর জে অঙ্কুরিতা, থাকবো আপনাদের সঙ্গে আজ একেবারে সন্ধে 6:30 পর্যন্ত। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী। আমাদের এবারের পর্ব চিরায়ত গল্প পাঠের আসর। এই পর্বে যে গল্পখানি আমি আপনাদেরকে শোনাব, এই গল্পের নাম পরীর গল্প, লিখেছেন অন্নদা শঙ্কর রায়।

ছেলেবেলায় রঙ্গন ও তার দিদি কাঞ্চন যে পথ দিয়ে পায়ে হেঁটে স্কুলে যেত, সে পথের দুই ধারে লোক দাঁড়িয়ে যেত আর বলাবলি করত, এরা কারা হে? এরা নতুন পোস্টমাস্টার বাবুর মেয়ে, কলকাতা থেকে এসেছে। বলো কি, দুই বোন? কই, দেখতে তো দুই বোনের মতো নয়, একেবারেই না, বোধহয় দুই মা। হতে পারে দুই মা, হতে পারে দুই, চুপ চুপ, শুনতে পাবে। শুনতে পেলে রঙ্গনের ও কাঞ্চনের কানের গোড়া লাল হয়ে উঠত। কিন্তু কি করবে, তখনকার দিনে স্কুলের বাস তো হয়নি আর স্কুলটাও হাই স্কুল হয়ে ওঠেনি। মেয়েদের স্কুলে মেয়েরা পড়াবে না, বুড়োরা পড়াবে, তাই নিয়েই তর্ক চলছিল তখনও। রাজপথে 8-10 বছরের মেয়েদের চলাফেরা একটা দেখবার মতো ব্যাপার ছিল। তারপর স্কুলে পা দিয়েও দুই বোন আবার তেমনি লোকজনের দৃষ্টিতে টেনে আনত। সহপাঠিনীরা ফিসফিস গুজগুজ করত, দেখছিস কেমন সুন্দরী, যেন টানা কাটা পড়ি। পড়ি না, ফরি না, ফরফরি না, না ফুরফুরি। ওর নাম কাঞ্চন, ওর ছোট বোনের নাম রঙ্গন। রঙ্গন না বেঙ্গন, বেঙ্গন না ব্যাং, আমি বলি ডানা কাটা বানরি। ধুর বোকা, বানরি কখনো ডানা কাটা হয়? বানরের কি ডানা আছে? তাহলে ও ডানা কাটা ময়না? না না, অতটা কালো নয়, তবে ডানা কাটা ময়ূর। না না,

অতটা কুৎসিত নয়, তবে ও ডানা কাটা পাতি হাঁস। আসলে হয়েছিল কি, তাদের দুই বোনের চেহারায় বেশ কিছু বৈষম্য ছিল, এতখানি বৈষম্য বড় একটা দেখা যায় না, তা বলে কোথাও যে দেখা যায়নি তা নয়, রাজশাহী জেলার একটি বিশিষ্ট জমিদার বংশে দেখা গেছে। ভাই আর্য, বোন দ্রাবিড়, বোনের বিয়ে আটকায়নি, রূপের অভাব পুষিয়ে দিয়েছে রূপ। পোস্টমাস্টার মশাইয়ের কিন্তু রূপোর ঘরে শূন্য, সেই জন্যে একদিন তার মা বলেছিলেন তার স্ত্রীকে, বৌমা তুমি আমার লক্ষ্মী, তুমি রত্ন গর্ভা, তোমার বড় মেয়ের বড় ঘরে বিয়ে হবে, ও মেয়ে বেঁচে থাকলে হয়। কিন্তু তার স্বর সহসা নেমে এলো, ছোট মেয়েকে পার করতে ঘরা ঘরা সোনার মোহর লাগবে, ব্রজ অত টাকা পাবে কোথায়, শেষে কি ডাকঘরের তহবিল ভেঙে হাতে হাত করা পড়বে। পৃথিবীতে সবচেয়ে ভালোবাসত যাকে, সেই মানুষের মুখে এই উক্তি, রঙ্গন তাহলে কার কাছে সহানুভূতি পাবে। তখন তার বয়স 11 কি 12, বোঝে সবই কিন্তু মেনে নিতে পারে না, কেন এক যাত্রায় পৃথক ফল হবে, দিদি আর সে দুজনেই স্বর্গ থেকে এসেছে, ভগবান তাদের পাঠিয়েছেন, তাহলে একজনকেই রাজ্যের সমস্ত রূপ উজাড় করে দিলেন কেন, একটু পড়ে থাকলো না আরেকজনের জন্যে। বেচারি 2 বছর পরে এসেছে বলে কি রূপ লাবণ্যের তলানিটুকুও পাবে না। দিদির সঙ্গে একসঙ্গে বেরোতেও তার লজ্জা করত। কাঞ্চন ওই অঞ্চলের সেরা সুন্দরী, যেমন তার রূপ তেমনই তার রং, তেমনই তার গরণ পাতলা ছিপছিপে দীঘল সরল, রজনীগন্ধার মতো শুভ্র, গোলাপের মতো পেলব, আঙুরের মতো স্বচ্ছ, শিরিষের মতো ফুরফুরে, খয়েরি চুল তার মতো আর কার আছে, নীল চোখের তারা তার মতো আর কোন মেয়ের, দিন দিন তার সৌন্দর্যের সৌরভ ছড়িয়ে পড়ছে, কত লোক আসছে তাকে দেখতে, কত বাড়িতে তার জন্যে আদরের আসন পাতা, ধন্য মেয়ে কাঞ্চন। আর রঙ্গন, হমনজার দিদি, সে কিনা বেঁটে খাটো, মোটা, শ্যামল শুকনো, খসখসে ভারী, এত ভারী যে ডানা থাকলেও সে উঠতে পারত না, পাতি হাঁসের মতো আস্তে হেঁটে বেড়াত, মনের দুঃখে সে খাওয়া একরকম ছেড়ে দিয়েছে, তবু তার ওজন কমাতে চায় না, খেলাধুলা করলে হয়তো কমত, কিন্তু তার বয়সের মেয়েদের খেলাধুলা বারণ, ছাড় কেবল ঘরে বসে 10-25 খেলা আর তাস খেলা, তখনকার দিনে মেয়েদের বাইরের খেলা কোথায়। রঙ্গনদের স্কুলের পড়া শেষ হয়ে গেছিল, ওটা মাইনর স্কুল, বাড়িতে বসে থাকতে তো কেউ দেবে না, সংসারের কাজে রাত দিন খাটাবে, যাতে হয় সে গৃহকর্মে নিপুণা, সূচি শিল্প দক্ষা, বিয়ের বিজ্ঞাপনের ভাষায়। ব্রজ দুর্লভ কলকাতার লোক, ছুটি নিয়ে বড় মেয়ের বিয়ের সম্বন্ধ করতে গেলেন ও কলকাতা দুর্লভ জামাতা লাভ করলেন, ওরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদি মুতুসুদ্দি বংশ, বনেদি বলে বনেদি। এখনো কলকাতার একটা রাস্তার দুধারে যতগুলো বাড়ি সবকটাই ওদের, ভদ্রমহিলার ওপর দিয়ে যান না, ভদ্রলোকেরা যান সন্ধ্যার পরে, দেহ ভাড়া হিসেবে যে টাকাটা দেন তার সিংহের হিস্সা যায় বাড়ি ভাড়া হিসেবে। ওরা কুবের, আর ওদের ছেলেটা কার্তিক, কাঞ্চনের সঙ্গে রাজ্যটক, এই বিবাহে সকলের মনে আনন্দ, কেবল রঙ্গন প্রাণ খুলে প্রফুল্ল হতে পারে না, ছেলে মানুষ হলেও সে এইটুকু বোঝে যে দুনিয়ার সুবিচার কোথাও নেই, ন্যায় ধর্ম নেই, যারা ভালো তারা খেতে পায় না, তাদের মেয়েদের ভালো বিয়ে হয় না, যারা খারাপ তাদের অঢেল টাকা।

তারা সুন্দরী মেয়েদের বিনা পণে বিয়ে করে নিয়ে যায়। তাদের ছেলেরাও তাই সুপুরুষ হয়, তাদের মেয়েরাও বিদ্যাধরী। কিন্তু এর থেকে ওর সিদ্ধান্ত হলো অদ্ভুত, যেমন করে হোক ওকে রূপসী হতেই হবে। রূপ যদি আসে তবে ধন সম্পদও আসবে। অভাবের ঘরে ওর বিয়ে হবে না, হবে ঐশ্বর্যের ঘরে। যার সঙ্গে হবে সে হয়তো কার্তিক নয়, কাজ নেই অমন কার্তিকে, কিন্তু সে যেন দিদির বরের চেয়ে দীনহীন না হয়। লোকে যেন বলতে পারে যে হ্যাঁ, রঙ্গনেরও ভালো বিয়ে হয়েছে। হবে না কেন, ও মেয়ে কি কম সুন্দর নাকি? ঠাকুরের উপর বিশ্বাস টলেছিল, ও তাই এক মনে ডাকতে লাগল পরীকে, যে পরীর গল্প ছেলেবেলায় পড়েছে। ও যেন সিন্ড্রেলা, একদিন ওকেই ভালোবাসবে অচিন রাজপুত্র। পরী ইচ্ছা করলে কি না পারে, পরীর বরে রূপসী হওয়া এমন কি অসম্ভব। রঙ্গন তাই পরীকে ডাকে, দিন রাত ডাকে। ডাকতে ডাকতে মাস কেটে যায়, বছর কেটে যায়, কেউ জানে না ওই গোপন কথাটি। সমবয়সিনী সখীরাও না। ওর স্থির বিশ্বাস ওর ডাক ব্যর্থ হবে না। পরীর আসন টলবে, বলবে যাই দেখি কে আমাকে ডাকছে, এসে দেখবে রঙ্গন। ওদিকে ওর বিয়ের কথাবার্তা চলছিল, কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। যদি বা কেউ কালে ভদ্রে দেখতে আসছিল রঙ্গনকে, অচল টাকার মতো বাজিয়ে দেখে বলে যাচ্ছিল ফিরে গিয়ে খবর দেবে। খবর আর আসেই না, রিপ্লাই পোস্ট কার্ড লিখলেও না। বয়স করাতে করাতে 18 ঠেকল। ঠাকুমা বলেন তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, এখন যদি না ফোটে তো আর কোনো দিন বিয়ের ফুল ফুটবেই না। অগতির গতি কলকাতায় নিয়ে গিয়ে সং সাজিয়ে দেখানো হলো, কিন্তু ভবি ভোলে না। ভায়ারা ভাই শিবপদ বাবু বললেন, দাদা তোমাকে একটা পরামর্শ দিই শোনো, তোমার মেয়ের যত ওজন ঠিক তত ওজনের তামার পয়সা জড়ো করে তাই দিয়েই ডার্বির টিকিট কেনো। একরাশ টিকিট কিনলে একটা লেগেই যাবে। তোমার ঘোড়া যদি ডার্বি জেতে তাহলে তোমার মেয়ের ভেড়া হতে 10-20 জন বাঙালি ছেলে এগিয়েই আসবে, তখন তুমি করবে স্বয়ম্বর সভার আয়োজন। সমান ওজনের তামার পয়সা বলতে কয়েক হাজার চাঁদির টাকা বোঝায়, ব্রজদুর্লভ কোথায় পাবে নত। তার মেয়ে যদিও দুটি, ছেলে তো অনেকগুলি, তাদের মানুষ করতে হবে না। ভদ্রলোক কোনো রকম সুরাহা না দেখে অবশেষে ঠিক করলেন যে ডাকঘরের কেরানি শরদিন্দুর গলায় রঙ্গনের মালা পরিয়ে দেবেন। ছেলেটি ভালো, অতি সচ্চরিত্র, অতীব সাবুত। ব্রজদুর্লভ বাবুর উপর তার অগাধ শ্রদ্ধা। রঙ্গনকেও দেখে আসছে বহুদিন থেকে, তার কোনো দাবি নেই। তার দোষের মধ্যে সে পিতৃমাতৃহীন। গ্রামে পৈতৃক ভদ্রাসন আছে, কিন্তু জমি জমার শরিক একাধিক। চাকরি ধরতে গেলেই সম্বল, আর চাকরি তো শেষ পর্যন্ত পোস্টমাস্টারই। কোথায় কাঞ্চনের বর, ঘর ধনদৌলত দাসীবাদী নফর মোটর, আর কোথায় রঙ্গনের ভিখারি দিগম্বর। বিয়ের পরে থাকতে হবে কেরানিবাবুর আধখানা চালা ঘরে, রাখতে হবে আধখানা ঝির সাহায্যে। ষষ্ঠীর কৃপাও তো হবে একদিন, তখন ছেলের জন্যে দুধ ঘি জুটবে না, সরু চালের ভাত জুটবে কিনা কে জানে, যদি বিধবা বন্টন এসে জোটে। রঙ্গন প্রাণপণে পরীর নাম জপে, ওই তার হরির নাম। পরী ইচ্ছা করলে কি না সম্ভব, কেন তবে সে শরদিন্দু কেরানির বউ হয়ে দিদির দাসীবাদীর সমান হতে যাবে? না, সে বিয়ে করবে না।

পরি একদিন সত্যি দেখা দিল স্বপ্নে। এই তো সে পরি, সেই রূপ কথার পরি, কেতাবের ছবির সঙ্গে হুবহু মিলে যায়। দেখছো না কেমন বড় বড় দুটি ডানা? এমন ডানা কি মানুষের হয়? পরি বলল, বাছা রঙ্গন, তুমি কি চাও? কেন আমারে এত করে ডাকছিলে? রঙ্গন হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলল, পরি, আমার বড় দুঃখ, আমার রূপ নেই বলে এরা আমাকে ঝিয়ের মতো খাটায়। বিয়ে দিলে যার হাতে দেবে তার ঘরেও ঝিয়ের মতো খাটতে হবে। আমার দিদির কেমন বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, পায়ের উপর পা দিয়ে বসে থাকে, কিচ্ছু করতে হয় না, সব কাজ করে দেয় এক কুড়ি ঝি চাকর। দিদির বাড়ির কুকুর বেড়ালো আমার চেয়ে ভালো খায়, ভালো পরে, তাদেরও গরম জামা আছে, শীতকালে গায়ে দেয়। পরি, দিদির আমার এক গা গয়না, সিন্ধুকে আরও কত আছে তার লেখা চোখা নেই। আর আমার দেখছো তো এই পার্সি মাকড়ি আর সরু সরু চুড়ি। পরি, আমার তিনখানা মাত্র শাড়ি, বাইরে বেরোবো কি করে? একখানাও কি রেশমের? আর ওদিকে দেখো গিয়ে দিদির কত বড় বড় আলমারি আর তোরঙ্গ শুধু শাড়িতে পোশাকের ঠাসা। পরি, দিদির ছেলে মেয়েদের দেখলে তোমার চোখ জুড়িয়ে যাবে, যখন যা চায় তখন তা পায়, ক্ষীর, সর, ননি, মাখন, সন্দেশ, রসগোল্লা। আর আমার যদি ছেলে হয় সে কি এক ফোঁটা দুধ খেতে পাবে ভেবেছ? পরি হেসে বলল, তাহলে তুমি কি চাও তাই বলো। রঙ্গন বলল, কি না চাই, সব চাই, বর চাই, ঘর চাই, ধন চাই, কিন্তু সকলের আগে চাই রূপ, দিদির মতো রূপ। তোমার পায়ে পড়ি, ঠাকুর আমাকে যা দিলেন তা তুমি আমাকে তা দাও, রূপ দাও, বর দাও, ঘর দাও, ধন দাও, জন দাও, সুখ দাও। পরি বলল, তুমি যে আমাকে মহা বিপদে ফেললে রঙ্গন, আমি কি ভগবান না ভগবানের সমান? আমি তোমাকে সব কিছু দেব কি করে? দিলে দিতে পারি একটা জিনিস, সেটি কোন জিনিস তা তুমি ভেবে চিনতে বলো, মনে রেখো একটির বেশি নয়, ওই একটি নিয়ে তোমাকে সন্তুষ্ট হতে হবে, আর আমাকে ডাকতে পারবে না। রঙ্গন বলল, বেশ, তবে আমাকে রূপ দাও, দিদির মতো রূপ। পরি বলল, তথাস্তু। এই বলে আকাশে মিলিয়ে গেল। রঙ্গন জেগে দেখল কেউ কোথাও নেই, ওই নেহাতি একটা স্বপ্ন। স্বপ্ন কি সত্যি হতে পারে? সে একটু একটু করে ভুলে গেল স্বপ্নের সব কথা। মাস কয়েক পরে তার পিসি পশ্চিম থেকে এলেন ভাইয়ের অসুখ শুনে। ঘোড়ার গাড়ি থেকে নেমেই বলেন, ও কে কাঞ্চন, তুই কবে এলি? তোর শাশুড়ি আসতে দিল? কিন্তু ও কি, তোর সিঁথিতে সিঁদুর নেই কেন? রঙ্গন প্রণাম করে বলল, আমাকে চিনতে পারছো না পিসিমা, আমি যে রঙ্গন। পিসি বিশ্বাস করলেন না, রঙ্গন কখনো এত সুন্দর হতে পারে? ভেতরে গিয়ে বললেন, রঙ্গনকে দেখছি না কেন? আরে রঙ্গন, তোর জন্য কি এনেছি দেখ। এমন সময় রঙ্গনের মা ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন, সত্যিই তো কাঞ্চন। আরও কাছে গিয়ে চিবুকটি তুলে ধরলেন, না কাঞ্চন নয়, কিন্তু কাঞ্চনের দোসর। ও মা, আমার কি হবে গো? ঠাকুরজি, তুমি জাদু জানো? আমার রঙ্গন কেমন করে কাঞ্চন হলো? তোমরা কে কোথায় আছো গো? দেখবে এসো।

অসুস্থ শরীরে উঠে এলেন ব্রজদুর্লভ। ঠাকুর ঘর থেকে ছুটে এলেন তার মা। বাড়ির ছেলেরা যে যেখানে ছিল হইচই করে এলো। সবাই দেখল রঙ্গন কেমন করে কাঞ্চন হয়ে গেছে। অবশ্য বেমালুম এক নয়, বোঝা যায় এ রঙ্গন, এর বয়স কম, এ কুমারী। তবে সে যে কি উল্লাস তা বলবার মতো নয়। ঠাকুমা বললেন, আমি তোদের সকলের আগে লক্ষ্য করেছি, করেছি অনেকদিন, ও যা হয়েছে একদিনে হয়নি। তাহলেও মানতে হবে এমনটি আমার জীবনে আমি দেখিনি। পিসিমা বললেন, এ যেন গুটি পোকা থেকে প্রজাপতি। মা বললেন, থাক থাক, বলতে নেই, মেয়ের যা কপাল শৈলে হয়। বাপ বললেন, ওকে আমি কলকাতা নিয়ে যেতে চাই, ওর উপযুক্ত বর এখানে বসে থেকে মিলবে না, ছুটির দরখাস্ত লিখে দিচ্ছি। ওরে, একটা টেলিগ্রামের ফর্ম নিয়ে আয় তোরে। কলকাতায় রঙ্গনের জন্যে চেষ্টা চলতে লাগলো। একদিন খুব মজা হলো, কাঞ্চন তাকে নিমন্ত্রণ করে নিয়ে গেছে। সে তার দিদির খোকাখুকুদের সঙ্গে খেলা করছে। এমন সময় জামাইবাবু এসে ডাকলেন, কাঞ্চি শোনো তো। রঙ্গন বলল, বা আমি কাঞ্চি হতে গেলুম কবে, আমি যে রঙ্গন। জামাইবাবু বললেন, রঙ্গন কি আশ্চর্যি, আমারই চিনতে ভুল হয়। তারপর কাঞ্চন এসে পড়ল। তখন জামাইবাবু ওর সামনেই ওর বোনকে আদর করে বললেন, ছোট গিন্নি। রসিকতা করে বললেন, বড় গিন্নি না থাকলে বড় গিন্নির কাজ ছোট গিন্নি চালাতে পারবে? এরপর আপনার স্বার্থে কাঞ্চনের কর্তব্য হলো বোনকে পাত্রস্থ করা। চেষ্টা করতে করতে মনের মতো বর পাওয়া গেল খৌনিস চন্দ্রকে। উঁচু পাওয়ালা সরকারি কর্মচারী, বিয়ের বয়স পেরিয়ে গেছে প্রমোশনের সাধনায়, তবে তাকে দেখলে ৪০ মনে হয় না। আর হলেই বা কি আসে যায়, রঙ্গনও তো ডাগর হয়েছে। বাঙালির মেয়ে কি অত লম্বা হয়? যে দেখবে সেই বলবে পাঞ্জাবি কি কাশ্মীরি, পাতলা ছিপছিপে হালকা ফুরফুরে। রজনীগন্ধা গোলাপ আঙুর খয়ের সেই সব উপমানের সঙ্গে উপমেয়। খুনিশচন্দ্র মনের মতো বউ পেয়ে গেলেন। তিনি যে এতদিন অবিবাহিত ছিলেন এ যেন রঙ্গনেরই প্রতীক্ষায়। যে তার মানসী বধূ, যাকে তিনি কোথাও খুঁজে পাননি, পেলেন এতদিন পরে আকস্মিকভাবে। বিয়ের পর রঙ্গন তার স্বামীর সঙ্গে পুনা চলে যায়। এমনিতেই সেই গৃহকর্মে নিপুণা, তার ঘর সংসার যে অল্প দিনের মধ্যে বুঝে নিল। চাকরগুলো দুহাতে লুট করছিল, বাজার খরচ নাকি দিনে ১০ টাকা। ১০ টাকার নোটের এক একটা টাকাও বাজার থেকে ফিরত না। রঙ্গন সেটাকে চোখ বুঝে দিল ৫ টাকা, তার থেকেও ফিরতে লাগলো ১২-১৩ আনা, নইলে নকরি ছুটে যাবে। দেখাশোনা করত রঙ্গন নিজে দাঁড়িয়ে থেকে, তাই রান্নার স্বাদ বদলে গেল। খনিশ বললেন, মা বেঁচে থাকতে খেয়েছিল মনে পড়ে, তারপর এই খাচ্ছি। মাঝখানের ১৫ বছর অনাহারে কেটেছে। কিন্তু পড়াশোনা তো সে সামান্যই করেছে, অত বড় সরকারি আমলার ঘরে মানাবে কেন? তাই তার জন্যে গভর্নেন্স বহাল হল। খাস ইংরেজ মেম সাহেব, বুদ্ধিমতী মেয়ে, চটপট শিখে নেয় আর মনে রাখে। ২ বছর যেতে না যেতে দেখা গেল সে ইংরেজের সঙ্গে ইংরেজিতে কথাবার্তা বলছে, কোথাও এতটুকু বাদছে না। কি চমৎকার উচ্চারণ! তবে সে বিদ্বানদের সঙ্গ পারত পক্ষে এরায়, তর্ক বিতর্কের ধার দিয়ে যান না। অতিথিরা গম্ভীরভাবে আলোচনা করছেন, দেখলে সেলাইয়ের কাজ হাত দিয়ে বসে, চোখ তুলে তাকায় না। তারপর স্বামীর সঙ্গে একবার বিলেত ঘুরে আসতেই তার আদি পর্ব সাত সমুদ্রের জলে ভেসে গেল। যে সমাজে সে মিশত, সে সমাজ তাকে যাতে তুলে নিল, সে না হলে পার্টি জমবে না, তাই নিত্য নিমন্ত্রণ। সে না নাচলে

নাচ জন্মে না, তাই অবিরাম সাধ্য সাধনা। বিস্তর ঘোষমদ শুনতে হয় তাকে, তাতে যে তার মাথা ঘুরে যায় না এর কারণ সে তার দীনহীন অবস্থার দিনগুলি ভোলেনি, তাই অহংকারী হয়নি।

তার একটা মস্ত গুণ, সে সাধারণ গৃহস্থের পরিবারে আসা যাওয়া করে, অসুখের সময় ফলমূল কিনে দেয়, সুখের দিনে ফুল কিনে উপহার দেয়, সকলের সঙ্গেই সহৃদয় ব্যবহার করে। হোক না কেন, গরিব কেরানি, শরদিন্দুকে সে বিয়ে করেনি বটে, কিন্তু তার মতো মানুষই বা কটা আছে, দেখেছে বা দেখছে? মনুষ্যত্ব তার নতুন সমাজে বিরল। মাঝে মাঝে তার ভীষণ মন কেমন করত মা বাবার জন্যে, ঠাকুমার জন্যে, ভাইগুলির জন্যে। কিন্তু ফিরে যাবার পথ খোলা ছিল না, সে গেলে তারা ওকে রাখবে কোথায়? অত বড় লোকের রানীকে তারাও যে আসবে তা নয়, পুনা অনেক দূর, খেটে খাওয়া লোকের অত সময় কোথায়? আর খরচাই বা জামাইয়ের সংসার থেকে নেবে কেন? একমাত্র কাঞ্চনের সঙ্গেই তার সমতা, কিন্তু কাঞ্চন কিছুতেই তাকে ডাকবে না। ছোট গিন্নির উপর কর্তার যা নেক নজর, সেও কাঞ্চনকে আসতে বলবে না। ভিতরে ভিতরে বেশ একটু রেশারেশির ভাব, দিদির বোন বলেই তুলনায় রূপহীন দেখাতো, নইলে কি কেউ কখনো মা বাপ তুলে মন্তব্য করত? ডানা কাটা পরীর সঙ্গে না দেখলে কেউ কখনো মিল দিয়ে বলতো না যে ডানা কাটা বানরী। এখন অবশ্য সেও সমান সুন্দরী, সমান উচ্চ। তাহলেও কাজ কি দিদিকে ডেকে এনে? এ যেন খাল কেটে কুমির ডেকে আনা। এদিকে কর্তারই হয়তো আফসোস হবে, কি ভুলই করেছি বড় গিন্নিকে বিয়ে না করে। কিন্তু একদিন অঘটন ঘটল, স্বামী কার সঙ্গে বিলেত পালিয়ে যাচ্ছে বলে বোম্বে পর্যন্ত ধাওয়া করে এলো কাঞ্চন। ট্রেন থেকে টেলিগ্রাম করল রঙ্গনকে, খৌনিশকে, এরা দুজনে জোরসে মোটর ছুটিয়ে দিল। ভিক্টোরিয়া টার্মিনাসে খাড়া থাকলো ক্যালকাটা মেল কখন আসে। কাঞ্চন নামল, তার কোলের ছেলেটি নামল, আয়া নামল, বেয়ারা নামল, কিন্তু পাখি দুটি উড়ে গেছে, ওদের কূপ খালি, বন বন করে ফ্যান ঘুরছে, বার্থের গায়ে কার্ড আটা, মিস্টার অ্যান্ড মিসেস আর সি রয়। বেচারি কাঞ্চন মণিহারা ফণি, পায়ে লুটিয়ে পড়তে চায় স্টেশনের প্ল্যাটফর্মের উপর হাজার হাজার অচেনা লোকের সামনে। রঙ্গন তাড়াতাড়ি স্বামীর সঙ্গে কি পরামর্শ করল, স্বামী তৎক্ষণাৎ মোটরে করে অদৃশ্য হয়ে গেলেন, গন্তব্য পুলিশ হেডকোয়ার্টার্স। দুই বোনে সদল বলে চলল তাজমহল হোটেলে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন চিরায়ত গল্প পাঠের আসরে। এই পর্বে যে গল্পখানি আপনাদেরকে শোনালাম তার নাম পরীর গল্প। লিখেছেন অন্নদা শঙ্কর রায়। আশা করছি পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চায়ন্ত।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন চিরায়ত গল্প পাঠের আসরে। এই পর্বে যে গল্পখানি আপনাদেরকে শোনালাম তার নাম পরীর গল্প। লিখেছেন অন্নদা শঙ্কর রায়। আশা করছি পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চায়ন্ত।

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে, আমাদের এবারের পর্ব সফরনামা। এই পর্বে কিছু সুন্দর গান তো আপনাদের জন্য থাকবেই, তার পাশাপাশি কিছু বলিউড টলিউডের গসিপ নিয়েও থাকবো আমরা এই পর্বে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আপনাদের পছন্দের পর্ব সফরনামা পর্ব। গানের সফরে ভাসব, তার সঙ্গে কিছু গসিপ নিয়েও কথা বলবো। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্তে সফরনামা পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা।

2007 সালের সেই চকলেট বয় যার চোখের চাহনিতে ছিল এক অদ্ভুত যন্ত্রণা, আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল তেরা মেরা রিশতা পুরানা। মনে পড়ছে কার কথা বলছি? আমাদের সবার প্রিয় ইমরান হাশমি। আজকে এই সফরনামা পর্বে এখন যে গানখানি শোনালাম, এমন একটা সিকুয়েল আসতে চলেছে যা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া কিন্তু এখন তোলপাড়, বুক পকেটে রুমাল আর মনে এক রাশ নস্টালজিয়া নিয়ে তৈরি হয়ে যাও। কারণ 19 বছর পর বড় পর্দায় কামব্যাক করছে শিবম পণ্ডিত। আমি কথা বলছি আপকামিং মেগা মুভি আওয়ারাপন টু নিয়ে। দর্দ সে পুরানা রিশতা হ্যায় মেরা, জাস্ট ভাবুন 2007 পর 2026, দীর্ঘ 19 বছর পর নীতিন কাক্কারের পরিচালনায় আবার সেই চেনা ম্যাজিক পর্দায় ফিরছে। এই ছবিতে ইমরানের সাথে স্ক্রিন শেয়ার করছেন গ্ল্যামারাস দিশা পাটানি, আর সাথে থাকছেন পাওয়ার হাউস পারফর্মার শাবানা আজমি। যারা এই ছায়াছবির প্রথম পার্টটা দেখেছেন তারা তো অবশ্যই জানেন যে ছবির গানগুলো জাস্ট নেক্সট লেভেলের ছিল। আর এইবারও কিন্তু মেকার্সরা আমাদের হতাশ করছেন না। মিথুন এবং সাইয়েদ কাদরির ম্যাজিক্যাল কম্বিনেশনে পুরনো সেই আইকনিক ট্র্যাক তৌফির আও এবং তেরা মেরা রিশতা, সে এই দুটো গান তো নতুনভাবে ফিরছেই, তার সাথে অলরেডি রিলিজ হওয়া গান বেজুনুন মিউজিক চার্টের টপে জায়গা করে নিয়েছে। জাস্ট এখন যেই গানখানি আপনাদেরকে শোনালাম। এবার আসি আসল খবরে, সিনেমাটি রিলিজ হচ্ছে কবে? ডায়েরিতে ডেটটা লিখতে হবে তো, আগামী 14 আগস্ট 2026। হ্যাঁ, এই ইন্ডিপেন্ডেন্স ডের উইকেন্ডেই থিয়েটারে ধামাকা করতে আসছে এই রোম্যান্টিক অ্যাকশন ড্রামা। বক্স অফিসে কিন্তু একটা বড় সড় ক্লাস হতে চলেছে সানি দেওয়ালের বাটওয়ারা 1947 এর সাথে। তবে ইমরান হাশমির এই কাল্ট ক্লাসিকের সিকুয়েলের জন্য ফ্যানেরা যেভাবে চাতক পাখির মতো বসে আছে, তাতে হল যে হাউসফুল হবে সেটা বলাই বাহুল্য। তাহলে শ্রোতা বন্ধুরা, আপনারা কতটা এক্সাইটেড ইমরান হাশমিকে আবার এই ডার্ক ইন্টেন্স ও অ্যাকশন লুকে দেখার জন্য? শিবম পণ্ডিতের এই নতুন সফর কেমন হবে বলে আপনাদের মনে হয়? শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে সফরনামা পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আর জে অঙ্কুরিতা। চলুন আবারও ফিরে যাওয়া যাক গানের সফরে, তারপর ফিরে আসছি আরও কিছু গসিপ নিয়ে।

আবারও টাইম মেশিন ধরে একটু পেছনের দিকে যাব। সালটা ছিল 2012। বলিউডে তখন একটা সিনেমা নিয়ে তুমুল চর্চা, বিতর্ক আর উত্তেজনা। অর্থাৎ আমি কথা বলছি পূজা ভাট পরিচালিত রোম্যান্টিক থ্রিলার মুভি জিসম টু। জিসম টু নামটা শুনলে সবার আগে কার কথা মাথায় আসে বলুন তো? অবভিয়াসলি সানি লিওনি। এই সিনেমার হাত ধরেই কিন্তু বলিউডের মেইন স্ট্রিম সিনেমায় সানির গ্র্যান্ড এন্ট্রি হয়েছিল। তার সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন রণদীপ হুডা আর অরুণোদয় সিং। এবার একটা মজার তথ্য দেই। ইয়ে জিস্ম হ্যায় তো কিয়া এই গানটি গেয়েছিলেন পাকিস্তানি গায়ক আলী আজমত। আরেকটা গান মলা, যেটা একটু আগে শোনালাম, এই গানটি গেয়েছেন আমাদের সবার প্রিয় অরিজিৎ সিং, যা তার কেরিয়ারের শুরুর দিকে

অন্যতম হিট গান ছিল। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও সিনেমাটি তার মিউজিক এবং স্টাইলিশ মেকিংয়ের জন্য বেশ পপুলার হয়েছিল। আপনারা যদি একটু ভালো মিউজিক আর একটু ডার্ক রোম্যান্টিক থ্রিলার পছন্দ করেন, তবে এই উইকেন্ডে এই সিনেমাটি কিন্তু আবার দেখে নিতে পারেন। এই সাজেশনটা আমার তরফ থেকে রইল। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে সফরনামা পর্বে। আজ বৃষ্টির দিন, কিছু সুন্দর মিষ্টি গানের সফরে থাকবো আমরা এই পর্বে, তার সঙ্গে কিছু গসিপ তো আপনাদের জন্য রয়েছে। তাহলে চলুন আরও একটি সুন্দর গান শুনে নেওয়া যাক।

আছে যার মানে কেবলই আপনি আর অন্য একজন বোঝেন? প্রেমে পড়লে মানুষ কত কথাই না বলে, কিন্তু আসল প্রেম বোধ হয় সেটাই যেখানে দুটো মানুষ ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থেকেও একে অপরের মনের কথা সব বুঝে নিতে পারে। কিন্তু এই খামোশিয়া সিনেমার গল্পটা তো শুধু প্রেমের ছিল না, এতে ছিল একটা মিষ্টি অথচ গা ছমছমের রহস্য। কাছের ওপারে যেমন কুয়াশা জমে, ঠিক তেমনই কিছু সম্পর্কের মাঝেও জমে থাকে রহস্যের মেঘ। আর সেই মেঘ যখন বৃষ্টির মতো ঝরে পড়ে, তখনই মন গেয়ে ওঠে সেই অরিজিৎ সিংয়ের গলায় গান, তুহার লম্হা হ্যা মুঝমে ছুপা। আপনারা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, আপনাদের ভালোবাসার মানুষটির উদ্দেশ্যে কোনো না বলা কথা যদি থেকে থাকে, তাহলে অবশ্যই সেটা বলে দিতে পারেন। আজকের সিনেমার গল্পে একটা দারুণ চরিত্র ছিল কবির, যিনি একজন লেখক যে নিজের লেখার অনুপ্রেরণা খুঁজতে গিয়ে আবিষ্কার করে ফেলে এক অদ্ভুত ভালোবাসার গল্প। আমরা তো প্রত্যেকেই নিজের জীবনের গল্প নিজেই লিখছি, তাই না? কেউ কেউ সেই গল্পটা সবাইকে চিৎকার করে শোনায়, আর কেউ কেউ ডায়েরির পাতায় লুকিয়ে রাখে। এখন যে গানখানি শুনলাম, বাতে ইয়ে কভি না তু ভুল না, কই তেরে খাতির হ্যায় জি রাহা, সত্যি পৃথিবীর কোনো এক কোণে কেউ না কেউ হয়তো আপনার নিরবতাকেও ভালোবাসে, আপনার ভালো থাকার প্রার্থনা করে। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে সফরনামা পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আর জে অঙ্কুরিতা। এই পর্বে আরও একটি মিষ্টি গান আপনাদের জন্যে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন সফরনামা পর্বে, বিভিন্ন মিষ্টি মধুর গানের সফরে নিয়ে চলছিলাম এই পর্বে। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। বিভিন্ন গান, গানের সফর এবং তার সঙ্গে কিছু গসিপ তো ছিলই। এই পর্বটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবারও কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চায়ন্ত।

এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিঃস্বার্থই কর্মই মানবতার সর্বশ্রেষ্ঠ শক্তি। নিজের সামাজিক মাধ্যমে সংস্কৃত সুভাষিতম শেয়ার করে তিনি বলেন, সেবা, আত্মনিবেদন এবং মানব কল্যাণের আদর্শই সমাজ ও দেশের অগ্রগতির মূল ভিত্তি। প্রধানমন্ত্রী আরও বলেন, এই মহান আদর্শকে সামনে রেখে দেশ এগিয়ে চলেছে। প্রতিটি নাগরিকের জীবন মান উন্নত করা, তাদের কল্যাণ নিশ্চিত করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে সরকার দৃঢ় সংকল্প নিয়ে কাজ করে চলেছে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ত্রিপুরার অর্গানিক কুইন আনারস, সুগন্ধি লেবু ও সুগন্ধি চালের চাহিদা মধ্যপ্রাচ্যেও বাড়ছে। সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ের লুলু রিটেল এই পণ্যগুলির প্রতি আগ্রহ দেখিয়েছে। আজ আগরতলার অরুন্ধতী নগরী কৃষি দপ্তরের গবেষণা কেন্দ্রে দুবাইয়ের উদ্দেশ্যে প্রথম চালান হিসেবে 182 কেজি সুগন্ধি চাল, 1200টি লেবু এবং 300টি আনারসের যাত্রা সূচনা করে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, লুলু রিটেলের বিশ্বজুড়ে 296টি বিক্রয় কেন্দ্র রয়েছে এবং তারা ভবিষ্যতে ত্রিপুরার আরও কৃষি ও উদ্যানজাত পণ্য কিনতে আগ্রহী। তিনি আরও বলেন, আগরতলার বিজনেস কনক্লেভের সূচকে রাজ্যে 1117

কোটি টাকার বিনিয়োগে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, পরিবেশ বান্ধব জ্বালানি শক্তি থেকে দেশে দ্বিতীয়বারের মতো মোট বিদ্যুৎ চাহিদার 50% বেশি পূরণ হয়েছে। আজ নিজের সামাজিক মাধ্যমে তিনি জানান, চলতি মাসের 6 তারিখে নবায়নযোগ্য উৎস থেকে মোট বিদ্যুৎ সরবরাহের 50.2% এসেছে। মন্ত্রী শ্রী যোশী এই সাফল্যকে দেশের পরিবেশ বান্ধব শক্তি ব্যবস্থার ক্রমবর্ধমান সক্ষমতা ও নির্ভরযোগ্যতার প্রমাণ বলে উল্লেখ করেছেন। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পর্ব সিনেমা সিনেমা। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী সিনেমা সিনেমা পর্বে। এই পর্বে কথা বলবো দুটো সিনেমা নিয়ে, এবং তার গান তো অবশ্যই শুনব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এবারের পর্ব সিনেমা সিনেমা। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা।

আচ্ছা বলুন তো, ডব্লিউ অক্ষরের নিচে কি থাকে মনে পড়েছে? গোয়ার সেই বিখ্যাত সেন্ট সেবাস্টিয়ান গার্ডেন, আর সেই 10 কোটি টাকা। একদম ঠিক ধরেছেন, আমি কথা বলছি আমাদের সবার ফেভারিট ইন্ডিয়ান সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট কমেডি ফ্র্যাঞ্চাইজি, ধামাল নিয়ে। আর আজকে এই সিনেমার পর্বে আমার কাছে যে খবরটা আছে সেটা শোনার পর আপনারা হাসতে হাসতে হয়তো চেয়ার থেকে পড়ে যেতে পারেন, কারণ অবশেষে আসতে চলেছে ধামাল 4। ধামাল মানে চারটি চোরের সেই পাগলামি, কবির আর ইন্সপেক্টর ডুগডুগির সেই ইঁদুর বেড়াল দৌড়। যতদূর শোনা যাচ্ছে এবারের পার্ট 4-এরও নাকি সেই পুরনো ধামাল গ্যাং ফিরে আসছে নতুন কোনো পাগলামি নিয়ে। অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি আর জাভেদ জাফরি সবাই নাকি আবার রেডি আমাদের হাসাতে হাসাতে একেবারে পেটে খিল ধরিয়ে দেওয়ার জন্য। ভেবে দেখুন, আদি আর মানব, আর সেই বোকা বোকা কাণ্ড কারখানা আর ডুগডুগির সেই অদ্ভুত গাড়ি, জাস্ট ভাবলেই হাসি পেয়ে যায়, তাই না? পরিচালক ইন্দ্রকুমার নাকি এবারের স্ক্রিপ্টটা আরও ডাবল কমেডি দিয়ে সাজিয়েছেন। চলুন এই ধামালের মুডটাকে আরও একটু চাঙ্গা করতে একটা ফাটাফাটি গান শুনে নেওয়া যাক। আপনারা টিউন করে থাকুন 101.6 মেগাহার্টজে FM উজ্জয়ন্ত। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা।

কথা বলছিলাম মোস্ট অ্যাওয়ার্ডেড কমেডি সিকুয়েল ধামাল ফোর নিয়ে। সিনেমার শুটিং নাকি খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, তবে আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, এবারও কি সেই 10 কোটি টাকার পেছনেই দৌড়াবে ওরা, নাকি নতুন কোনো গুপ্তধন? আর বোকা মানব এবারও কি নতুন কাণ্ড করবে? আপনারা কি ভাবছেন ধামাল ফোর নিয়ে, আপনাদের এক্সপেকটেশন কি? ধামাল ফ্র্যাঞ্চাইজের কোন দৃশ্যটা দেখে আপনারা সবচেয়ে বেশি হেসেছেন অবশ্যই আমাকে কিন্তু জানাতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে। আদি মেরে ভাই এই ডায়লগটা শুনলে কার কথা মনে পড়ে বলুন তো? আমাদের সবার সেই বোকা শোকা মানব আর তার চালাক ভাই আদি। গাড়ি চালাতে গিয়ে যদি জিপিএস বলে আগামী 200 মিটার পর ডান দিকের পাহাড়ে গাড়িটি লাফ খাইয়ে দিন, আপনারা কি করবেন? ধামাল সিনেমার মানব হলে কিন্তু ঠিক লাফটাই দিয়ে দিত। শ্রোতা বন্ধুরা, সুখবর এটাই যে আমাদের সেই চেনা পাগলদের দল আবার ব্যাক করছে ধামাল ফোরে। পরিচালক ইন্দ্রকুমার নাকি অলরেডি স্ক্রিপ্ট ফাইনাল করে ফেলেছেন। এবার আপনাদের কি মনে হয়, মানব কি এবার একটু বুদ্ধিমান হবে, নাকি আদি আবার তাকে বোকা বানিয়ে সব টাকা নিজে হাতিয়ে নেওয়ার প্ল্যান করবে? আর আরশাদ ওয়ারসির সেই বিখ্যাত এক্সপ্রেশন, জাস্ট ভাবলেই মনটা ভালো হয়ে যায়। পার্ট ফোরে নতুন কি ধামাকা হতে পারে সেটা নিয়ে আপনারাও ভাবুন, আমিও ভাবি। তবে তার আগে এই সিনেমার আরও একটি সুন্দর গান আপনাদের জন্য।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী সিনেমা সিনেমা পর্বে। এই পর্বে কথা বলছিলাম ধামাল ফোর নিয়ে। রেডিও স্পিকারের ভলিউমটা আরও একটু বাড়িয়ে দিন, কারণ সিনেমার পাড়ার সব থেকে বড় খবর নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের বন্ধু আর জে অঙ্কুরিতা। 2007 সালে যখন প্রথম ধামাল রিলিজ করেছিল, আমরা ভেবেছিলাম এটা জাস্ট আর পাঁচটা কমেডি সিনেমার মতো, কিন্তু সঞ্জয় দত্ত, রিতেশ, আরশাদ, জাভেদ আর আশিস চৌধুরীর সেই টিম ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে কমেডির একটা নতুন বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছিল। এরপর ডাবল ধামাল আর টোটাল ধামালে অজয় দেবগন আসার পর তো উন্মাদনা আরও দ্বিগুণ হয়ে গেছে। এবার আসতে চলেছে ধামাল ফোর। বলিউড সূত্রে খবর পাওয়া গেছে 2026 শেষের দিকে বা আগামী বছরের শুরুতেই ফ্লোরে নামতে চলেছে এই সিনেমা। এবারে স্পেশাল অ্যাট্রাকশন নাকি এটাই যে আগের পার্টগুলোর সেরা সব কমেডি এলিমেন্টকে একসাথে করে একটা আলটিমেট কমেডি রাইড তৈরি করা হচ্ছে। আপনারাও ওয়েট করে আছেন, আমরাও ওয়েট করে আছি কবে হলে ঢুকবে এবং কবে এই সিনেমাটা দেখব। আমাদের সেই ফেভারিট ক্যারেক্টার ডুকডুকি বাবু নাকি বৌমান না তার বাবা, আর নাকি আমাদের সারা জীবনের ক্রাশ অজয় দেবগন, কোনটা হবে, সেই এক্সপেকটেশনে ফুলফিল হতে পারবে কিনা সেটাও একটা দেখার বিষয়। চলুন এই সিনেমার আরও একটি গান আপনাদের জন্যে।

এই প্রথম স্পাই ইউনিভার্সের লিড রোলে কোনো হিরো নয়, থাকছেন দুই সুপারহিট হিরোইন। আমাদের সবার ফেভারিট আলিয়া ভাট এবং মুঞ্জা দিয়ে সবার মন জয় করা শর্বরী ওয়াঘ। ভাবা যায়, আলিয়াকে আমরা শেষ হার্ট অফ স্টোনে অ্যাকশন করতে দেখেছি, কিন্তু এবার নাকি তিনি পিওর এন্ড অফ অ্যাকশন দেখাবেন। আর শর্বরী, এই মেয়েটা তো দিন দিন জাস্ট ফাটিয়ে দিচ্ছে। শোনা গেছে, কাশ্মীরের কনকনে ঠান্ডায় আর মুম্বাইয়ের স্টুডিওতে এই দুই জনপ্রিয় নায়িকা এমন সব স্টান্ট করেছেন যা দেখে হলিউডেরও চোখ কপালে উঠবে। আচ্ছা, আপনারা আলিয়ার এই অ্যাকশন অবতার দেখার জন্য কতটা এক্সাইটেড? যদি জিজ্ঞেস করা হয় তাহলে 1 থেকে 10 স্কেলে কত দেবেন? সবাই তা নিয়েই ভাবছে। খুব শীঘ্রই বলবো না, চলে এসেছে বড় পর্দায় এই ইউনিভার্সের প্রথম ফিমেল লিড অ্যাকশন থ্রিলার আলফা, যার মুখ্য চরিত্রে দেখা যাবে আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘকে। সিনেমাটি পরিচালনা করেছেন শিব রাওয়াল, যিনি এর আগে দ্য রেলওয়ে ম্যান ডিরেক্ট

করে দারুণ প্রশংসা পেয়েছিলেন। বলিউড ইনসাইডারদের মতে আলফা সিনেমাটি স্কেল বা বাজেট কোনো পুরুষ সুপারস্টারের সিনেমার চেয়ে কম নয়। আলিয়া ও শর্বরী দুজনেই এই সিনেমার জন্য মিক্সড মার্শাল আর্টস এবং ওয়েপন ট্রেনিং নিয়েছেন। বোঝাই যাচ্ছে একটু আধটু ট্রেলার দেখে পর্দায় এবার শুধু গ্ল্যামার নয়, হাড় ভাঙা অ্যাকশনের লড়াই দেখতে পাবেন দর্শক। শ্রোতা বন্ধুরা, আমরা আজকে এই সিনেমা পর্বে কথা বলছিলাম আলফা নিয়ে, এবং তার আগে কথা বলছিলাম ধামাল ফোর নিয়ে।

যেই গানটা এখন শুনলেন, এই গানটায় ভালোবাসা, বন্ধুত্ব, একটু ইমোশন আর সাথে ভরপুর ড্রামা ও নাচ গান। কোন মুভি বলুন তো? একদমই ঠিক, আমি এখন কথা বলবো ককটেল টোনে। দেখুন শ্রোতা বন্ধুরা, উইকেন্ড চলে এসেছে, আর উইকেন্ড মানেই তো জমজমাট আড্ডা আর দুর্দান্ত কোনো সিনেমা। তাহলে আজকের এই আড্ডায় ককটেল টুটা বাদ দিয়ে কী করে? 2012 সালের সেই সুপারহিট ককটেলের কথা মনে আছে তো? স্যাফ, দীপিকা আর ডাইনার সেই ট্রায়াঙ্গেল লাভ স্টোরি আর চার্ট বাস্টার গানগুলো, ঠিক তার সিকুয়েল বা বলা ভালো একটা নতুন মোড়কে নতুন ককটেল নিয়ে আজকে আমরা কথা বলবো। কোথাও যাবেন না কিন্তু, এক্ষুনি কথা বলছি ককটেল টু নিয়ে। প্রথমেই যদি আসি এই সিনেমার কাস্টিংয়ে, মেকার্সরা কিন্তু এবার কাস্টিংয়ে দারুণ একটা সারপ্রাইজ দিয়েছেন। পুরো নস্টালজিয়া ধরে রাখার পাশাপাশি যোগ হয়েছে ফ্রেশ কিছু মুখ। ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে এবারও বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে একটা মারাত্মক টানাপোড়েন দেখা যাবে। তবে জেনারেশন যেহেতু বদলেছে, তাই এবারের সম্পর্কের সমীকরণগুলো আরও অনেক বেশি মডার্ন, রিলেটেবল এবং কিছুটা জটিল। শোনা যাচ্ছে সিনেমার মিউজিক অ্যালবামের দায়িত্বও আছেন টপ নচ কম্পোজাররা। দুটো গান যদি বলি যেটা সোশ্যাল মিডিয়ায় একেবারে ট্রেন্ডিং, সেই দুটো গান নিয়ে অবশ্যই কথা বলবো। এবং আপনারা ট্রেলার দেখে তো বুঝেই গেছেন সিনেমাটাও বড় পর্দায় চলে এসেছে, সেই সিনেমাটাও দেখে আপনারা সব কিছুই বুঝে গেছেন। তবু যারা এখনও এই সিনেমাটা দেখেননি তাদের জন্য আমি একটু একটু হালকা ক্লু দিয়ে দেব এই সিনেমাটার ব্যাপারে। তাহলে সঙ্গে থাকুন, কোথাও যাবেন না কিন্তু, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চান্ত। আপনারা রয়েছেন সিনেমা সিনেমা পর্বে, সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিত।

যেই গানগুলো এই সিনেমার সবথেকে বেশি ট্রেন্ডিং সেই গান দুটোই কিন্তু শুনিয়ে দিলাম আপনাদের। কি গানটা শুনে একদম মুড ফ্রেশ হয়ে গেল তাই না? ককটেল টু নিয়ে হাইপ কিন্তু একদম তুঙ্গে। ফার্স্ট ডে ফার্স্ট টুর ফার্স্ট শোর টিকিট বুকিং অলরেডি হাউসফুল হতে শুরু করেছে। আপনারা কার সাথে এই সিনেমাটা দেখতে যাচ্ছেন? বেস্ট ফ্রেন্ড নাকি স্পেশাল কিউ? যাকেই নিয়ে যান না কেন, পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কসের সাথে এই ককটেল কিন্তু জাস্ট জমে যাবে। শ্রোতা বন্ধু, এই সিনেমা নিয়ে এটাই বলবো, লাইফটাও একটা ককটেল তাই না? সুখ দুঃখ বন্ধুত্ব আর ভালোবাসা সব মিলিয়ে মিশিয়ে আমাদের চলতে হয়, তাই এনজয় করুন প্রত্যেকটা মুহূর্ত। এবং যেহেতু আপনারাও আমার সঙ্গে টিউন করে রয়েছেন এফএম উজ্জয়ন্তের সিনেমা সিনেমা পর্বে, তাহলে এই মুহূর্তটাকেও এনজয় করুন এই ককটেল ট্যুর সুন্দর গানটি নিয়ে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন সিনেমা সিনেমা পর্বে। একেবারে ট্রেন্ডিং সিনেমাগুলো নিয়ে আমরা আজকে কথা বলেছি, যারা যারা এই সিনেমাগুলো বলতে ধামাল ফোর আর তো এখনও আসেনি, বাট আলফা এবং ককটেল টু কিন্তু অলরেডি হলে ঝড় তুলে দিয়েছে। তাহলে বেশি দেরি না করে তাড়াতাড়ি হলে যান সেই কোল্ড ড্রিঙ্কস আর পপকর্ন নিয়ে, আপনাদের উইকেন্ডটাকে একেবারে জমজমাট করে তুলুন। আশা করছি পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চ। কোথাও যাবে না কিন্তু।

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। নচিকেতা চক্রবর্তীর গাওয়া এই গানটি শুধু একটি গান নয়, বরং বাঙালি নব্বই দশকের নস্টালজিয়া আর আবেগের একটা আস্ত দলিল। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে জলসাঘর পর্বে। নচিকেতা সাধারণত জীবনমুখী এবং প্রতিবাদী গানের জন্য পরিচিত হলেও প্রেমের গানেও যে তিনি কতটা অনন্য তা এই গানটি সত্যিই প্রমাণ করে। গানের কথাগুলো এত সহজ সরল অথচ গভীর যে যে কেউ নিজের জীবনের সাথে এটিকে মেলাতে পারেন। যার চোখে আকাশ নীল, নীলিমায় হারালে, এই একটি লাইনই যেন সেই চেনা মেয়েটির প্রতি মুগ্ধতাকে এক অদ্ভুত উচ্চতায় নিয়ে যায়। বাংলা গানের ইতিহাসে খুব কম চরিত্রের উপর ভিত্তি করে ধারাবাহিক গান তৈরি হয়েছে। নচিকেতার নীলাঞ্জনা সেই বিরল তালিকার অন্যতম। শুধু সে প্রথম প্রেম নয়, এরপর একে একে এসেছে নীলাঞ্জনা 2, নীলাঞ্জনা 3। শ্রোতা বন্ধুরা, আজকের দিনে মেসেজিং অ্যাপ বা সোশ্যাল মিডিয়ার যুগে প্রেম হয়তো অনেক সহজলভ্য, কিন্তু নব্বই দশকের সেই চিঠির অপেক্ষা, ল্যান্ডলাইনের রিংটোন বাজার উত্তেজনা বা দূর থেকে এক ঝলক দেখার যে আনন্দ, তার কোনো বিকল্প হয় না। এই গানটি শুনলে বর্তমান প্রজন্মের কাছেও সেই ফেলে আসা সময়ের খাঁটি প্রেমটা জীবন্ত হয়ে ওঠে। সোজা কথা, নীলাঞ্জনা কোনো কাল্পনিক চরিত্র নয়, সে হলো প্রতিটি বাঙালির মনের গভীরে লুকিয়ে থাকা সেই প্রথম মানুষটি যাকে কখনো ভোলা যায় না। আপনার কি এই গানটির কোনো বিশেষ লাইন বা এই গানটি নিয়ে কোনো ব্যক্তিগত স্মৃতি মনে পড়ে? তাহলে অবশ্যই আজকের সন্ধ্যায় সেই স্মৃতিচারণ করুন এবং টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্তী।

96.6 MHz FM উজ্জয়ন্তে জলসাঘর পর্বে শ্রোতা বন্ধুরা, কবির সুমনের এই তোমাকে চাই গানটি বাংলা আধুনিক গানের ইতিহাসে শুধু একটি গান নয়, এটি একটি আস্ত বিপ্লব। 1992 সালে যখন এই অ্যালবামটি মুক্তি পায়, তখন তা বাংলা জীবনমুখী গানের এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। 90-এর দশকের শুরুতে বাংলা আধুনিক গান যখন কিছুটা একঘেয়েমিতে ভুগছিল, তখন সুমন চট্টোপাধ্যায়, বর্তমানে যিনি কবির সুমন, গিটার আর মাউথ অর্গান হাতে নিয়ে হাজির হন। ঐতিহ্যবাহী চটি জুতো আর ধুতি পাঞ্জাবির চেনা ছহক ভেঙে একবিংশ শতাব্দীর নাগরিক জীবনের টানা পড়েন রাজনীতি আর প্রেমকে তিনি গানে তুলে আনেন। তোমাকে চাই গানটি ছিল সেই পরিবর্তনের প্রধান চাবিকাঠি। এই গানে তোমাকে চাই শব্দবন্ধটি কেবল কোনো একজন প্রেমিকা বা প্রেমিককে পাওয়ার আকুতি নয়, তিনি এখানে প্রেমকে মিলিয়ে দিয়েছেন চারপাশের চেনা জগতের সাথে। তিনি যখন বলেন, 30 বছর পার হয়ে যাওয়া মধ্যবিত্তের ঘরে কিংবা বিছানা চাদরে বালিশে আদরে মিথ্যে কথায় প্রেমে, তখন প্রেম আর রূপকথার রাজ্যে থাকে না, তা হয়ে ওঠে ভীষণভাবে বাস্তব আর মাটির কাছাকাছি। গান জুড়েই রয়েছে কলকাতার চেনা টুকরো টুকরো ছবি, ফুটপাথ, ট্রামের লাইন, বোমার শব্দে কেঁপে ওঠা পাড়া, রাজনৈতিক মিছিল, আবার একই সাথে জীবনানন্দ দাশের কবিতা, সব কিছুকে এক সুতোয় বেঁধেছিলেন তিনি। এখানে প্রেম আর সমাজ সচেতনতা হাত ধরাধরি করে চলেছে। খুব জটিল কোনো বাদ্যযন্ত্রের বাহুল্য ছাড়াই কেবল একটি অ্যাকোস্টিক গিটারের উপর ভর করে তিনি এই গানটি তৈরি করেন। কবির সুমনের উদাত্ত কণ্ঠ আর সাবলীল উচ্চারণ শ্রোতাদের সোজা বুকের গভীরে গিয়ে আঘাত করেছিল। আজ 3 দশকেরও বেশি সময় পার হয়ে যাওয়ার পরেও তোমাকে চাই গানের জনপ্রিয়তা বিন্দু মাত্র কমেনি। যে কোনো প্রজন্মের বাঙালির কাছে আজও এই গানটি এক অদ্ভুত নস্টালজিয়া আর প্রতিবাদের ভাষা যোগায়। এক বুক ক্লান্তি আর হতাশার মাঝেও এই গান আমাদের ভালোবাসতে শেখায়, বাঁচতে শেখায়। শ্রোতা বন্ধু, এই জলসাঘর পর্বে আরও একটি সুন্দর গান আপনাদের জন্য। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 MHz FM উচ্চতা।

নীল রং ছিল সবার প্রিয়। এই একটা গান মানেই তো নস্টালজিয়ার এক বিশাল আকাশ। ফসিলসের রূপম ইসলাম যখন এই গানটা ধরেন, শ্রোতাদের মনের ভেতর কোথাও না একটা চেনা উদাসী সুর খেলা করে যায়।

নব্বইয়ের দশকের শেষ আর দু হাজারের শুরুর দিকের সেই বাংলার রক ব্যান্ডের যে জোয়ার এসেছিল, এই গানটা তার অন্যতম এক মাইল ফলক। গানে নীল রং শুধু একটা রং নয়, বরং একটা ইমোশন, প্রেম, বিচ্ছেদ, হারিয়ে যাওয়া কোনো এক অতীত আর একাকিত্বের এক অদ্ভুত কোলাজ তৈরি করে এই গান। নীল রং ছিল ভীষণ প্রিয়, তার চেয়েও প্রিয় সেই মেয়েটি। এই সহজ কিন্তু বুক ফাটা লাইনটা শোনেনি বা গুনগুন করেনি এমন বাঙালি শ্রোতা খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। রূপম ইসলামের চেনা চড়া দাগের রক ভোকালের বাইরে গিয়ে এই গানে যে একটা মেলোডিক শান্ত ভাব আছে তা সরাসরি হৃদয়ে গিয়ে আঘাত করে। এই গানটা যখন তুমুল জনপ্রিয় তখন ছিল ক্যাসেটের ফিতে আর এফএম রেডিওর শুরুর দিকের সোনালী সময়। মাঝরাতে রেডিওর শোতে এই গানের রিকোয়েস্ট আসতো না এমন দিন খুব কমই যেত। আজও যে কোনো লাইভ কনসার্ট বা আনপ্লাগড সেশনে রূপম যখন এই গানটা শুরু করেন, গিটারের প্রথম কর্ডটা বাজার সাথে সাথে পুরো অডিটোরিয়াম একসাথে গেয়ে ওঠে। গানটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং রূপম ইসলামের গায়িকী শ্রোতাকে নিমেষেই একটা মন খারাপের চাদরে মুড়ে দেয়। এটা এমন একটা গান যা একই সাথে আমাদের কলেজ জীবনের কোনো এক বৃষ্টি ভেজা বিকেলের কথা মনে করায়, আবার একই সাথে মনে করিয়ে দেয় কোনো এক হারিয়ে যাওয়া প্রিয় মানুষকে। শ্রোতা বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়েও এই গানটার আবেদন এতটুকু কমেনি। জেনারেশনের পর জেনারেশন বদলে যাচ্ছে, কিন্তু গিটার হাতে আড্ডাই হোক বা হেডফোনে একা একা, নীল রং ছিল ভীষণ প্রিয়, আজও সমানভাবে প্রাসঙ্গিক ও চির সবুজ। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে জলসাঘর পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা।

সত্যি কথা বলতে এই গানটি কিন্তু বাংলা সঙ্গীত জগতের এক অমূল্য রত্ন। এই গানটি নিয়ে কথা বলতে গেলে মূলত দুটি ভিন্ন ধারার ও যুগের মেলবন্ধন চোখের সামনে ভেসে ওঠে। একটি ক্লাসিক্যাল বন্দিশের ঐতিহ্য আর অন্যটি আধুনিক বাংলা গানের সুরের জাদু। গানটির মূল বিষয়বস্তু হল শ্রী রাধাকৃষ্ণের প্রেম, মান অভিমান এবং বিরহ। শ্যাম বা প্রিয়তম শ্যামের প্রতি রাধার আকুলতা, ভালোবাসা এবং মিষ্টি অভিমান এই গানের লাইনে ফুটে ওঠে। গানটির সুর যেমন শান্ত ও গম্ভীর, তেমনি এর ভেতরের আবেগটি অত্যন্ত গভীর। বর্তমানেও বিভিন্ন রিয়েলিটি শো বা শাস্ত্রীয় সঙ্গীতের মঞ্চে নতুন প্রজন্মের শিল্পীরা এই গানটি গেয়ে থাকেন, যা প্রমাণ করে এর আবেদন আজও কতটা তাজা। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম জয়ন্তে জলসাঘর পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে জলসাঘর পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা, রয়েছি আপনাদের সঙ্গে এই পর্বে একেবারে সন্ধে 6:30 পর্যন্ত।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন জলসাঘর পর্বে কিছু মিষ্টি মধুর গান এবং কিছু শিল্পীর কথা নিয়ে। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের আরও একজন প্রিয় বন্ধু আরজে মানালি চলে এসেছেন আমাদের স্টুডিওতে, থাকবেন আপনাদের সঙ্গে একেবারে রাত 11টা পর্যন্ত। তাহলে আমার এবার বিদায়ের পালা, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো অনুষ্ঠানে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন গানের সঙ্গে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে? এত সোজা
1: অন্যপাদে
2: অজানা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: কতদিন লম্বা লাইনে জীবন কাটাবেন? ডিজিটাল পেমেন্ট নিন বেছে, সমাধান পান নিমেষে। কতদিন পুরনো পদ্ধতি চালাবেন? ডিজিটাল পেমেন্ট খুব সহজেই দেখুন, নিমেষে পেমেন্ট করুন। মানিব্যাগ খুঁজছেন? ডিজিটাল পেমেন্ট বেছে নিন, যেখানে সেখানে যখন তখন, আর নিরাপদও। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি। আপনি আরবিআই এ কথা বলে যে
5: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
6: অন্যদেরও শিখিয়ে দিন।
7: শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও চলে এসছি আমি আপনাদের বন্ধু আর চে মানালি, আপনাদের সঙ্গে থাকব রাত 11টা পর্যন্ত। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, অনেক কথা হবে, অনেক কিছু জানা হবে এবং অনেক আনন্দ করা হবে। শ্রোতা বন্ধুরা, আজ রাতে পর্বে কথা হবে গপ প্রতিযোগিতা নিয়ে। আপনারা গপ বলবেন এবং কথা দিচ্ছি প্রত্যেককে পুরস্কৃত করব আমি। আজ গপ প্রতিযোগিতা নিয়ে কথা হোক, তবে হ্যাঁ ফোন করবেন আপনারাও এবং আপনাদের মনের মতন করে বেশ কিছু গপ বানিয়ে শোনাবেন আমাকে। স্টুডিওর ঘড়িতে সন্ধ্যে 6:32:52 আর স্বাগত জানাই সবাইকে উজ্জ্বল স্বপ্ন পর্বে। আপনারা জানেন শুক্রবারের সন্ধ্যে 6:30 মানেই উজ্জ্বল স্বপ্নের জানলা খুলে যায়, আর উজ্জ্বল স্বপ্ন মানে আমাদের আগামীকে নিয়ে আরও একটু বেশি করে ভাবতে ভালোবাসায়। আজকে পিএম স্বনিধি যোজনা নিয়ে তাই কথা বলবো, তবে হ্যাঁ অনেক গানও শোনানো হবে। শ্রোতা বন্ধুরা, পিএম স্বনিধি যোজনা দেখুন, রাস্তার হাট স্বপ্নের পথে, ক্ষুদ্র ব্যবসায়ী, ফেরিওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ফুটপাথের দোকানদারদেরও তো আত্মনির্ভরতার প্রয়োজন, তাই না? তাই তাদের জন্য এই স্বনিধি, অর্থাৎ নিজেকে আরো বেশি করে জানা, নিজেকে আরো বেশি করে প্রমাণিত করা এবং ভালো থাকা একটু নিজের জন্য উদ্যোগী হওয়া। আপনারা শুনবেন এন্টারপ্রেনর, এই এন্টারপ্রেনরশিপ নিয়ে কিন্তু এই স্বনিধি যোজনা চালু হয়। শ্রোতা বন্ধুরা, রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে মানালি আপনাদের সঙ্গে উজ্জ্বল স্বপ্ন পর্বে। আপনাদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের শুরুতেই বলে দিয়েছি আজ পিএম স্বনিধি যোজনা নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, আপনার সাথে আজকের এই বিকেলের আড্ডায় থাকবে তাদের

অল্প, যারা হয়তো নিজেদেরকে কোনো না কোনোভাবে একটু প্রতিষ্ঠিত করতে চাইছে, আরও একটু ভালো থাকতে চাইছে। আজকের এই অনুষ্ঠানটা আমাদের খুব মনের কাছের এবং খুব বাস্তব। এই শহরটা যদি ঘুম থেকে উঠে বাঁচে, সেটা রাস্তার ছোট ব্যবসায়ীদের ভালোবাসাতেই। ধরুন কেউ ভেলপুরি বানাচ্ছে, কেউ চপ ভাজছে, কেউ লেবুর শরবতের গ্লাস দিয়ে হাঁসফাঁস করা শহরকে একটু ঠান্ডায়, আর কেউ হয়তো মাটির ভাড়ে করে চা দিচ্ছে। চা না খেলে আমাদের দিন শুরুও হয় না এবং আমাদের ক্লান্তিও কাটে না, সেই চা। আর আজ তাই আমরা কথা বলবো পিএম স্বনিধি যোজনা নিয়ে, একটি স্কিম যা তাদের এই স্বপ্নগুলোকে একটু শক্ত করে ধরে রাখতে সাহায্য করে। শ্রোতা বন্ধুরা, একটা গান শুনে আবারও কথায় ফিরি। আছি বেশক্ষণ, অনেক সময়, সন্ধে 6:25 পর্যন্ত উজ্জ্বল স্বপ্ন নিয়েই থাকবো। জানবো অনেক অনেক অনেক কিছু, পিএম স্বনিধি যোজনা কাদের জন্য, কিভাবে কারা উপকৃত হতে পারে, সব কিছু।

শ্রোতা বন্ধুরা, পিএম স্বনিধি যোজনা 2020 সালে গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করে। যখন কোভিড মহামারী চলছে, অনেকের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে, ঠিক সেই সময় কিন্তু তাদের যাত্রা শুরু। আর প্রথম টার্গেট কে জানেন? রাস্তার চাওয়ালা থেকে শুরু করে সবজি বিক্রেতা, ফলওয়ালা, মুচি, হকার, যারা লোন পায় না সহজে, তাদের জন্য 10,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত ঋণ। আর এই কথাটা শোনার পর মনে হতে পারে, আরে লোন মানেই তো সেই ঝামেলা। কিন্তু না, কোল্যাটারাল ফ্রি মানে কোনো জমা বা ফিক্সড ডিপোজিট বা গ্যারান্টি কিছুই লাগবে না। তার মানে বোঝাই যাচ্ছে, পিএম স্বনিধি যোজনা যুব সমাজ বলুন বা যাই বলুন না কেন, কতটা ভালো বা মানুষের জন্য তৈরি করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়িতে সময় সন্ধে 6:47 রয়েছে। আমি আপনাদের বন্ধু আরজে মানালি, শুনছেন উজ্জ্বল স্বপ্ন। আর আজ উজ্জ্বল স্বপ্ন পর্বে পিএম স্বনিধি যোজনা নিয়ে কথা বলছি আমি। হ্যাঁ, একটা ছোট্ট গল্প শোনাই আপনাদের। ধরুন মুরলিদার কথা। এই মুরলিদা ঠেলা করে তরমুজ বিক্রি করতেন। লকডাউন শেষে পুঁজি ছিল না, দোকান সাজাবেন কি দিয়ে? ঠিক তখনই পিএম স্বনিধি থেকে প্রথম 10,000 টাকা লোন দিলেন। আর আজ তার 3-চাকার ভ্যানেও কিউআর কোড লেগেছে, কাস্টমার চাইলে ইউপিআই করে দিচ্ছে। দাদা বলছিলেন, হুরে বাবা, আমিও যে স্মার্ট বিজনেসম্যান হতে পারবো সেটা তো ভাবতেই পারতাম না। ভাবুন তো কত সুন্দরভাবে আমাদের এন্টারপ্রেনারশিপটা মানুষকে আজ নিজের পায়ে স্বাবলম্বী হতে সাহায্য করছে। সঙ্গে থাকুন, ফিরে আসছি গানের পরে।

0: শুনছিলাম আপনি তো এখানে কিছুদিনের জন্য থাকতে এসেছেন, তাই না?
1: কিছু ভাবিনি, কি করা যায় বলুন তো।
0: থাকুন তাহলে কিছুদিন।
1: কিছুদিন, তাই তো?
0: আমার তো ওটাটাই আর কিছুদিন।
1: তাহলে থেকে যাই কিছুদিন।

0: শ্রোতা বন্ধুরা,
1: উজ্জ্বল স্বপ্ন পর্বে আজ কথা হচ্ছে পিএম স্বনিধি যোজনা নিয়ে।
0: শ্রোতা বন্ধুরা,
1: প্রক্রিয়াটি কিন্তু একেবারেই সহজ। শুধুমাত্র আধার কার্ড থাকলেই হবে, আর মোবাইল নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার তো সবার ঘরে ঘরেই থাকে। একটা হকার বা ভেন্ডিং সার্টিফিকেট না থাকলে ইউএলবি ইস্যু করে ব্যাস অনলাইনে আবেদন করুন, খুব সহজে। আপনার কাছের সেই সিটি মিউনিসিপ্যালিটি কাউন্সিল, নগর নিগম, সেখানে লিস্ট থাকে এবং কোন এলাকায় কোন ফেরিওয়ালা কাজ করেন। আবেদন করলে ভেরিফিকেশন হয় আর সরাসরি ব্যাংকে লোন ক্রেডিট হয়ে যায়। তবে হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনার আশেপাশে কি এমন কাউকে চেনেন যিনি

চাইছেন জীবন যুদ্ধে জয়ী হতে বা কোনো না কোনোভাবে তাকে বাঁচার জন্য হলেও লড়াই করতে হবে, তাহলে তাকে কিন্তু আপনি এই পথটা দেখাতেই পারেন। তাদের সঙ্গে শেয়ার করুন আর শেষে তাদের জন্য একটু আওয়াজ তুলুন। সবাইরই তো ভালো থাকার অধিকার আছে, সবাইকেই ভালো থাকতে হয়। এই স্কিমের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে ডিজিটাল পেমেন্ট করলে ফেরিওয়ালারা ক্যাশব্যাক পায়। জানেন, মাসে 50 টাকা পাওয়া হয় যদি 50 বার ডিজিটাল ট্রানজ্যাকশন হয়, 100 টাকা এক্সট্রা পায় যদি 100টা ট্রানজ্যাকশন হয়, আর 200 টাকা যদি 200টা ট্রানজ্যাকশন হয়। শহরের রাস্তার মোড়ে যে চপ ভাতছে সে ইউপিআই নিচ্ছে, বিল করছে, এটা কিন্তু ভারতের চেহারাটা বদলে দিচ্ছে। সেই ডিজিটাল ট্রানজ্যাকশন, ক্যাশলেস ট্রানজ্যাকশন যাই বলুন না কেন, সেটাই কিন্তু হচ্ছে বর্তমান যুগে। তাই আজকের এই অনুষ্ঠানে এমন একটা গল্প শোনাব। রোহন ফুচকা বিক্রি করত। রোহন বলল, লোন না পেলে তো পকেট খালি, বাঁচতাম কি করে। তবে হ্যাঁ, আজ সেই রোহন ফুচকা বিক্রি করে দিনে প্রায় 500 থেকে 1000 টাকা রোজগার করছেন, ভাবা যায়। আর লোনের ইএমআই খুব কম, মাসের সামান্য কিস্তি মাত্র। তো এতগুলো সুযোগ কিন্তু সরকার আপনাদেরকে দিচ্ছে। এবার আপনাকে জানতে হবে সেই রাস্তাটা, পথ তো খোলা রয়েছে, আপনি যদি না হাঁটেন তাহলে সেই পথ তো আর চলা হবে না। তাই সেই সুযোগ সুবিধাগুলো আমাদের সরকার আমাদেরকে প্রদান করছে, সেগুলো সবগুলো যথাযথভাবে গ্রহণ করাও আমাদেরই দায়িত্ব। শ্রোতা বন্ধুরা, অনেকেই হয়তো জানে না এই স্কিম একবার 10,000 টাকা পেলে শেষ নয়, সময় মতো ইএমআই দিলে 20,000 টাকাও সেকেন্ড লোন পাওয়া যায়, এরপরে 50,000 টাকারও থার্ড লোন। দোকানে নতুন জিনিস আনতে পারবেন সেই টাকা দিয়ে, রিক্সা কিংবা ঠেলা মেরামত করতে পারবেন, স্টল নতুন করে সাজাতে পারবেন। আত্মনির্ভরতার পথটা কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে অনেকটাই বেড়ে যাচ্ছে। তবে হ্যাঁ, শুধু এই সুযোগ পেলেই হলো।

শ্রোতা বন্ধুরা, চলছে উজ্জ্বল স্বপ্ন আর আজ পিএম স্বনিধি যোজনা নিয়ে কথা হচ্ছে। একটা কথাই বলার, শহরের সেই মহামূল্যবান বিল্ডিং নয়, এই ছোট মানুষরাই কিন্তু বাঁচিয়ে রাখছে শহরটাকে। তাদের স্বপ্ন বাঁচুক আর তাদের সংসার বাঁচুক, পিএম স্বনিধি যোজনা সেই হাসিকে একটু সুরক্ষা দেয়। আর যদি আপনি এমন কাউকে চেনেন, তাদের কাছে খবরটা পৌঁছে দিন, হয়তো তাদের একটা নতুন সকাল অপেক্ষা করছে তাদের জীবনে।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আরও একবার সেরা কথা পর্বে। আজ সেরা কথা পর্বে লালন সাঁইজির কথা। লালন সাঁই কিছু কথা ভুলে গেছেন, যেগুলোই একটা সময়ের পর গানে রূপান্তরিত হয়েছে। একাধারে সেই কথাগুলো কিন্তু জীবনাদর্শ। তার প্রতিটি কথা কিংবা প্রতিটি বাক্যই মানুষ, ধর্ম, ভালোবাসা আর আত্মসত্যের সন্ধান দেয়। লালন সাঁই বলতেন, মানুষ ভজলে সোনার মানুষ হবে। মানুষকে ভালোবাসা, মানুষের মধ্যেই সেই ঈশ্বরকে খুঁজে দেখা, মানুষকেই পুজো করা, বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানো, যারা খানিকটা দুস্থ নিজের কিছু তাদেরকে সঙ্গে ভাগ করে নেওয়া, এই সমস্ত কিছু করলেই মানুষ ভজলে সোনার মানুষ হবি। একজন খাঁটি মানুষ খুব সহজেই হওয়া যায়, হয়তো যদি তার মধ্যে সহানুভূতিশীলতা থাকে। লালন সাঁই বললেন, লালন বলে, জাতের কিরূপ দেখি না এই নজরে, লোকে বলে লালন কি জাত এই সংসারে। জাত, ধর্ম, বর্ণ, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে

তিনি মনুষ্যত্বকে দেখেছেন, মানুষের সৃষ্টি, মানুষের ভেতরের ঈশ্বরের সেই রূপ, সব কিছুকেই তিনি অগ্রাধিকার দিয়েছেন, বরং তার জাতকে নয়, তার রূপকে নয়, তার ধর্মকে নয়, তার বর্ণকে নয়, শুধুমাত্র সবার উপরে তিনি মনুষ্যত্বকেই দেখেছেন। ধর্ম বলে কয়জন জানে, মনুষ্যত্ব যার নাই তার ধর্ম কিছুই নাই। আসলে মনুষ্যত্বই তো হচ্ছে আসল ধর্ম। আর মনুষ্যত্বই যদি কারোর মধ্যে না থাকে, তার মধ্যে আমরা আর কি বা আশা করতে পারি বলুন? যে জন প্রেমের ভাব জানে না, তার জীবনে কি সুখ আছে? লালন সাহের মতে, প্রেমই হচ্ছে জীবনের আসল শক্তি, প্রেমই হচ্ছে জীবনী শক্তি, চালিকা শক্তি, প্রেমই হচ্ছে আসল জ্ঞান।

যে জন প্রেমের ভাব জানে না তার জীবনে কি সুখ আছে? লালন সাহের মতে প্রেমই হচ্ছে জীবনের আসল শক্তি, প্রেমই হচ্ছে জীবনী শক্তি, চালিকা শক্তি, প্রেমই হচ্ছে আসল জ্ঞান। সেই প্রেম নাই বা হলো মানব মানবের, কিন্তু সেই প্রেম হতে পারে ঈশ্বরের জন্য, সেই প্রেম হতে পারে প্রকৃতির জন্য, সেই প্রেম হতে পারে মানুষের জন্য, সেই প্রেম হতে পারে মানুষের দুঃখের জন্য। আসলে এই সব করলেই কিন্তু মানুষ জীবন বোধকে বুঝতে পারে এবং জীবনের সেই আসল মাহাত্মটা, আসল রসটা অনুধাবন করতে পারে। লালন সাহেব বলছেন, আপন খেয়ায় দুনিয়া চলে, কেউ কারো নয়। আসলে এই কথাটার মধ্যে দিয়ে তিনি সমাজের সেই ভণ্ডামির প্রতি এক তীব্র ইঙ্গিত ছুড়ে দিয়েছেন। এই পৃথিবীতে হয়তো কেউ কারোর নেই, কিন্তু তারপরেও ঈশ্বর একান্ত আপনার। তিনি বলছেন, অন্ধ মানুষ চোখে দেখে তবু মন বোঝে না। মানুষ দেখেও সত্যকে উপলব্ধি করতে পারে না, কারণ মনের চোখ যে বন্ধ, মনের চোখ খুলতে হবে। আর মনের চোখ খুললেই সত্যিকারের প্রেমকে আমরা ধরতে পারবো, আর সেই সত্যিকারের প্রেমের সিঁড়ি দিয়ে উঠেই আমরা ঈশ্বরকে পাব, ঈশ্বরকে উপলব্ধি করব। লালন সাহেব বলছেন, যে জন নিজে চিনে নিজেরে, সেজনই জানে সব রহস্য। আসলে এই পৃথিবীর নানান রহস্য হয়তো লুকিয়ে রয়েছে, সেই সমস্ত রহস্যগুলো তখনই সম্ভব হবে যদি আপনি নিজেকে ভালো করে জানেন। এই ভালো করার মধ্য দিয়েই হয়তো একদিন দেখা যাবে আপনি জীবনের সেই মূল জ্ঞানটাই পেয়ে গেলেন।

লালন সাহেব বলেন, গুরু বিনে গতি নাই, নিজে নিজে কিছু হয় না। আসলে আমাদের জীবনের সেই অন্ধকারাচ্ছন্ন জীবনের পথ চলতে গেলে গুরুর সেই জীবনাদর্শ, সেই আলো প্রত্যেকের জীবনে আমাদের দরকার, যিনি সঠিক পথ দেখাবেন। আর সঠিক গুরুকে চেনা সে তো আপনারই দায়িত্ব। প্রেম মানে কেবল ভালোবাসা নয়, আত্মাকে হারিয়ে সেই সত্যকে খুঁজে পাওয়া। সত্য উপলব্ধির জন্য দীক্ষা এবং গুরু জ্ঞান অত্যন্ত অপরিহার্য। ধর্মের মাঝে অধর্ম বেশি, মানুষ চিনলে তবেই মুক্তি। কি সুন্দর কথা, ধর্মের মাঝেই যত সমস্ত অধর্ম লুকিয়ে আছে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সেরা কথা। এবারে কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বাংলা সংবাদ, তারপরেই স্থানীয় ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। ফিরে আসছি সংবাদের পর।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। সেখানে দুদিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানে বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে এবং ট্রেন চলাচলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওষুধের মিশ্রণের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা মজবুত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। প্রায় 4 দশকের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফরে গেলেন। সেখানে দুদিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। অকল্যান্ড বিমানবন্দরে লাল কার্পেটের ওপর শ্রী মোদী এবং প্রধানমন্ত্রী লুকসেন ব্যক্তিগতভাবে সৌহার্দ্য বিনিময় করেন। ভারত ও নিউজিল্যান্ডের সশস্ত্র সেনারা প্রতিনিধিরা প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান। সফরকালে দুদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং মানুষে মানুষে জনসংযোগের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করবেন। এদিকে আজ সন্ধ্যায় অকল্যান্ডে ঐতিহ্যপূর্ণ ভারতীয় সংস্কৃতির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয়। সমাজ মাধ্যমে পরপর একাধিক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পাঞ্জাব তামিলনাড়ুর নিজস্ব সংস্কৃতি ছাড়াও হিন্দুস্তানি রাগ সঙ্গীতের মূর্ছনায় পরিবেশিত হয় বন্দে মাতরম জাতীয় স্তোত্র। আন্তর্জাতিক গণ্ডি পেরিয়ে ভারতীয় সংস্কৃতির ধারা বিদেশের মাটিতে পৌঁছে দেওয়ার জন্য শ্রী মোদী উচ্ছ্বাস ব্যক্ত করেন। নাদ ভোকাল অ্যাসেম্বলির অনুষ্ঠান দেখে প্রধানমন্ত্রী বলেন, সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষকে একে অপরের কাছে নিয়ে আসার ক্ষমতা রয়েছে। ভারত নিউজিল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে এই পরিবেশনে। এর আগে প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়া সফর শেষ করেন। সেখানে তিনি ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎমুখী ভিত রচনা করেছেন। তাঁর সমগ্র সফরকালে দুই গণতান্ত্রিক দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার সরকার, সেদেশের জনগণ এবং প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনেজকে তাদের উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলি উঠে আসে। দুই নেতা উপসাগরীয় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেছেন। ভারত ও ওমানের মধ্যে বিশ্বাস ও কৌশলগত অংশীদারিত্বের দিকটি প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এদিকে ওমানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দুদেশের মধ্যে দীর্ঘদিনের সামুদ্রিক সম্পর্ক দ্বিপাক্ষিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। সমাজ মাধ্যমের বার্তায় বদর আল বুসাইদি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে স্বাধীনভাবে জাহাজ চলাচল সুনিশ্চিত করতে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ব্যাপারে সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদও জানান তিনি। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সময় মতো সাহায্য সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত 26 জুন ভারতীয় বায়ুসেনার 2টি বিমানে সেনাবাহিনীর 60 প্যারাফিল্ড হাসপাতালের 41 সদস্যের একটি প্রতিনিধি দল ভেনেজুয়েলা পৌঁছয়। এই দলে ছিলেন শল্য চিকিৎসক, অ্যানাস্থেসিওলজিস্ট, অস্থি বিশারদ, দাঁত সহ অন্য রোগের

ডাক্তার, প্যারামেডিক্যাল কর্মী এবং সহায়তা কর্মী। এছাড়াও ছোটখাটো হাসপাতাল গড়ে তোলার ব্যবস্থা, ছ টন জরুরি ওষুধ, তাঁবু, ল্যাম্প, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, জেনারেটর সেট পাঠানো হয়েছিল। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ সংসদ ভবন চত্বরে আসন্ন বাদল অধিবেশনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। আগামী 20 তারিখ থেকে শুরু হয়ে এই অধিবেশন চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। সমাজ মাধ্যমের বার্তায় শ্রী মেঘওয়াল বলেছেন, আসন্ন অধিবেশনের কাজকর্ম নিয়ে আজ বিস্তারিত কথাবার্তা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এবিডিএম এর অগ্রগতি খতিয়ে দেখতে কার্যনির্বাহী গোষ্ঠীর তৃতীয় বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনকে বিশ্বের বৃহত্তম ডিজিটাল স্বাস্থ্য পরিমণ্ডল বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই 94 কোটি আয়ুষ্মান ভারত অ্যাকাউন্ট নাম্বার চালু হয়েছে। অনুষ্ঠানে শ্রী নাড্ডা বলেন, এবিডিএম এর অধীনে এক বিরাট স্বাস্থ্য সুরক্ষা পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে এবং ট্রেন চলাচলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। এই পর্যায়ে মোট 680 কিলোমিটার রেলপথ কবচ সুরক্ষার আওতায় নিয়ে আসা হবে। রেলমন্ত্রক জানিয়েছে, কবচ ফোরের আওতায় দিল্লি ডিভিশনের রেওয়াড়ি, দিল্লি এবং শাকুরবস্তি ভাটিন্ডা সেকশনে এই ব্যবস্থা রূপায়ণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ব্যবস্থা সর্বক্ষণ ট্রেনের গতিবিধির উপর নজর রাখবে, স্বয়ংক্রিয় ব্রেক, প্রয়োজন মতো ট্রেন থামাতে সাহায্য করবে। সম্ভাব্য সর্বোচ্চ গতিতে নিরাপদে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা যাবে এই ব্যবস্থার মাধ্যমে। ঘন কুয়াশার মতো প্রতিকূল আবহাওয়াতেও রেল পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে জানানো হয়েছে। কলকাতা মেট্রোর পার্পেল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিং এর কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কানন জানিয়েছেন, আজ সকাল 10:30 নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পূর্ণ হয়। আগামী 3 বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, এই শাখায় খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মাটির তলা দিয়ে লাইন যাবে। এদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পার্পেল মেট্রো টানেল বোরিং মেশিনের সাফল্যে পুরো দলকেই অভিনন্দন জানিয়েছেন। অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওষুধের মিশ্রণের উপর নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ইথাইল অ্যালকোহল মেশানোর ক্ষেত্রে এতদিন লাইসেন্স না নিলেও চলত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নতুন নিয়মে যেসব ওষুধে 12% বেশি ইথাইল অ্যালকোহল রয়েছে এবং যার পরিমাণ 30 মিলিলিটারের বেশি সেগুলিকে আর ছাড় না দেবার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে এইসব ওষুধ তৈরির ক্ষেত্রে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। আগে এলাচ ও আদার টিনচার এবং অন্য কিছু ওষুধি সামগ্রীর জন্যও আর লাইসেন্স না নিলে চলত, মন্ত্রক সেই ছাড়ও প্রত্যাহার করেছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আজ নতুন দিল্লির সদর দপ্তরে একদিনের সম্মেলনের আয়োজন করে। আগামী দিনে উপকূলরক্ষী বাহিনীর কর্মদক্ষতা আরও বাড়িয়ে তুলতে দেশের প্রধান শিপইয়ার্ড এবং জাহাজ নির্মাণ সংস্থাগুলি এই সম্মেলনে যোগ দেয়। সুপ্রিম কোর্ট আগামী সোমবার অযোধ্যার রাম মন্দিরে দানের অর্থ সামগ্রী 9-6 অভিযোগে স্বচ্ছ এবং সময়ের মধ্যে তদন্ত চেয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের শুনানি গ্রহণ করবে। গত মাসের 13 তারিখ উত্তরপ্রদেশ সরকার মন্দিরের ট্রাস্টের অনুরোধ মেনে নিয়ে এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কোথাও কোথাও প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আগামী 2 দিন হরিয়ানার উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ স্পেনে গত রাত থেকে আজ সকালের মধ্যে দাবানলের ঘটনায় 12 জন প্রাণ হারিয়েছেন। সে দেশের বিশাল অংশ জুড়ে তীব্র দাবদাহের মধ্যে ঘটা এই মর্মান্তিক ঘটনাকে কর্তৃপক্ষ স্পেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানল হিসেবে চিহ্নিত করেছে। আলমেরিয়ার এই ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে বর্তমানে 300 জনেরও বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে লস অ্যাঞ্জেলেসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। অন্যদিকে গত রাতে ফ্রান্স মরক্কো

ওকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপে ও 66 মিনিটে ওসমান দেমবেলে গোল করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে আজ অকল্যান্ড পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। উত্তর রেল যাত্রী পরিবহনে সুরক্ষা বাড়াতে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্টমা পরিব অমৃতা দেববর্মা তিনি কক্টমা ভূভাগ রকমখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি বিনি কাইথাম হাকতর বেড়াইমানি পাইথাক বখাগ নিউজিল্যান্ডে অকল্যান্ড থাঙ্গি সগৈকা আগরতলা হাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খলাও শালনি রময় সংসজাক ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈশাই নৈশিদক তিনি পাইখ্যা হাস্টেও সয় রাংমারি বাই হুকবার খাইনের অনিধানে মাই পাইমা সামং বতাং তিনি নিসিমি চেংজাখা ফুটবল হায়ুং কাপ নিয়ে কোয়ার্টার ফাইনাল নিয়ে উলনি ম্যাচও তিনি স্পেন বাই বেলজিয়াম থংলায়েন মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি বিনি কাইথাম হাকতর বেড়েমানে পাইথাক বখাগ নিউজিল্যান্ডে অকল্যান্ড থাঙ্গি সগৈকা আরও বন লামসকা নিউজিল্যান্ডের মন্ত্রীবক্রক ক্রিস্টোফার লক্সন মন্ত্রীবক্রক বেড়েমা থাংমানো রোগী আরও তংনে ভারতনি লুকুরংনি বিশিং খাতং খাজা অংমান নুকজাখা ভারতনি মন্ত্রীবক্রক নিউজিল্যান্ড বেড়াইনে থাংমাবাই কানি হাকতনে হারলক গ্রাক অংগানো হিনে খাকাজাক বেড়েমা জ্বর বানিয়া রং রং বক্সিনমুং থং তাই হুকুমনো খুবই জুদা জুদা দিখিল চুবামুং গ্রাক খাইনানো তৈব কগলাম অংগানো মানথাইনি ককনা ওয়ানসুগে সামং তাঙ্গি থাংমানো অংখা মনুষ্যনি যতনি কতর ফান হিনি সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বাইথাংনি হদালামা সংস্কৃত সভা সীতম শেয়ার খ্লাই মন্ত্রীবক্রক সাকা সেবা বাইথাংন বেদমা তাই লোক হামক্রাই রোগজাক সামুং অংকা হদা তাই হাকতন হামসারি মুনি থং মন্ত্রীবক্রক তৈব সাকা অ নাহার মুনু তৈ হাকতর বুসকাঙ্গি টঙ বেবাক লুকুরংনি লাংমাও হামক্রাই খ্লাইনা তাই হদাও কাহাম সেলাইমুং তুবনা নাহাই হাপাং সামুং তাঙ্গি টঙ্গ মন্ত্রীবক্রক সাকা যতনি কথাজাক চাইটমুং তাই শাক বেদকি সামুং তাংমাবাই কাইসা হামসাজাক তাই চুকজাক হাকতর সুনামতি সেমানাই রিনিউয়েবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশী সাকা তংখর গদালজাক চুং ফেরাং আসাইরিমা সেব বাই হাকতর তাইওয়াইসা চুং ফেরাংনি নাংকুকমা রাও বাজিনি গবাং সুপুংজাখা তিনি বাইথাংনি হদালামো মন্ত্রী প্রহ্লাদ যোশী সাকা অ তালনি শালদক শালমারি রিনিউয়েবল আসাইরিমুং থাইনি চুং ফেরাং রাও বাজি দশমিক নৈ শক পাইকা মোজাং যোশী অ সাসমুং হাকতনি তংখর গদালজাক ফান আসাইরিমুনি সেব কাহাম ফুনংমারি হিনি খুরসাকা বসাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি তুইদুল মুম্বাই ভারত দশাওই হাম আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন মিশন স্টিয়ারিং গ্রুপ নি উলথাম পান্ডা তিনি দিল্লি কতালো সংসাখা আবন তৈদুলখা কেন্দ্রের শাখা মন্ত্রী জেপি নাড্ডা ভার্চুয়ালটি পান্ডা ও মানজাখা মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা ও শাখা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন কেন্দ্র হাপনে কাইসা নাংকুকমা ডিজিটাল শাখাম চেতন আবনি সেব বাই হাকতনে বেবাক লুকুরং ডিজিটাল শাখাম ছিনুমুং ইয়াফারমানি লগি লগি শাখাম সেব নাই মথাং রুকজাক তাই স্রাই স্রাই খ্লাইমানখা মন্ত্রকরা তৈব শাখা হস্তিনী রাও চার্চের লুকুরংনি আবা অ্যাকাউন্ট খ্লাইজাখা আবনকারী হেলথ ফেসিলিটি রেজিস্ট্রি তাই হেলথ প্রফেশনাল রেজিস্ট্রিনি সামং রাও রা সাসারি জাখা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনী বিশিং মডেল শাখামনক অঙ্গে আইজিএম শাখামনক শাক হাইমারং শাখামনি সেব ডিজিটাল রায়দাতেই ইয়াফার জাগি টঙ্গ হাস্তিনি শালথাং হাংকর্ন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনী বিশিং মডেল হাংকর চঙ্গই জুদা জুদা সামং বতাং সাসারি নাও সাইজাকা দিল্লি কতালো সংসদজাক অ পান্ডাও কেন্দ্রীয় মন্ত্রী ইয়াকসু প্রতাপ রাও যাদব অনুপ্রিয়া প্যাটেলতে জিতিন প্রসাদ ব মানজাখা আগরতলা হাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খলাও শালনি রময় সংসদজাক ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈ সাই নৈশিদক তিনি পাইখ্যা হাকতর হাকতর ফাতনে খরকসা সৈ নৈরানি গবাং রাং বক্সিনাই রক্তে লুক আদংনংনে মানজ মুংবাই বেবাগে কাইথামরা ব্রিজিনে কক খালাইমাও মুংসই রাখ্যা রাং বক্সিন মুংনি রাংমারি রমজাকা খক সা রাসাই নৈচিবা সাই রোজাকনি গবাং রাং তিনি বাণী ককটমা থুমনাই রংনি থুমা সুনাম করতে বানিয়া নাইকুংনে তাংক্রা কিরণ গীতে অকটমানো রিখা মশাকা মন্ত্রক্রাতে মন্ত্রিসভানে আদংরক রাং বক্সিনাই বাই কগলাম সালাইমাও আচুখা হাস্তিনি রং চুং ফেরাং বেড়াইখ্রি রিয়েল স্টেট হুকবার বাগ মালমাতা হামক্রাই নাইখুং সুনামখর সাখাম সেপনো খুবই জুদা জুদা দেখিল কক খালাইমাও মুংসই রেলাইমানো তুই করংজাক নাইখুংনি তাংক্রারও কক টমা থুমনারংনি থুমা শুক্রবৈ সাইখনারিকা

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ত্রিপুরা বিজনেস কনক্লেভে 1,21,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের 342টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে সরাসরি ধান কেনা আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে এসে পৌঁছেছেন। 2 ইউরোপীয় শক্তিধর দেশ স্পেন ও বেলজিয়াম আজ বিশ্বকাপে মুখোমুখি। এবারে বিস্তারিত সংবাদ। 2 দিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আজ আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শেষ হয়েছে। দেশ বিদেশের 1,200 বিনিয়োগকারী এবং প্রতিনিধিদের উপস্থিতিতে মোট 342টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাব্য আর্থিক মূল্য 1,21,000 কোটি টাকারও বেশি। আজ মেলা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে এই তথ্য জানান। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী ও রাজ্য মন্ত্রিসভার সদস্যরা বিনিয়োগকারীদের সঙ্গে একান্ত বৈঠক করেন। রাজ্যের শিক্ষা, বিদ্যুৎ, পর্যটন, রিয়েল এস্টেট, কৃষি, উদ্যান, প্রাণী সম্পদ বিকাশ, শিল্প ও স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলির সচিবগণ সাংবাদিক সম্মেলনে বিস্তারিত উল্লেখ করেন। বিজনেস কনক্লেভে এনএইচপিসি লিমিটেড এবং ত্রিপুরা বিদ্যুৎ নিগমের মধ্যে একটি দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় অরুণাচল প্রদেশে নির্মীয়মান এনএইচপিসির 1,720 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প থেকে ত্রিপুরা বিদ্যুৎ পাবে। প্রকল্পটি বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার পর থেকে টানা 40 বছর এই চুক্তি কার্যকর থাকবে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, আগরতলায় বিজনেস কনক্লেভে রাজ্য কৃষি দপ্তরের সঙ্গে 29টি সংস্থা 1,117 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যে মৌ স্বাক্ষর করেছে। কৃষি ও উদ্যানজাত ফসল বাজারজাতকরণ, গুণগত মান উন্নয়ন, সেন্টার ফর এক্সিলেন্স ইত্যাদি বিষয়ে লগ্নির প্রতি ওই সংস্থাগুলো আগ্রহ দেখিয়েছে। এদিকে আজ আগরতলার অরুন্ধতিনগরে কৃষি দপ্তরের গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরব আমির শাহির দুবাইয়ের একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যবসায়ী সংস্থার কাছে 182 কিলোগ্রাম সুগন্ধিযুক্ত কালি খাসা চাল, 1,200টি সুগন্ধি লেবু এবং 300টি কুইন ভ্যারাইটির আনারস রপ্তানির সূচনা করেন। রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে সরাসরি ধান ক্রয় কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুর মহকুমার কাঁকড়াবন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা করেন। খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় চলতি রবি মরশুমে প্রতি কুইন্টাল ধানের ন্যূনতম সহায়ক মূল্য 2,369 টাকা নির্ধারণ করা হয়েছে। এবছর মোট 20,800 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্যের 31টি কেন্দ্রে পর্যায়ক্রমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের আর্থ সামাজিক মান উন্নয়নে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি 100% বাস্তবায়নের লক্ষ্য নিয়ে রাজ্য সরকার কাজ করছে। রাজ্যে বর্তমানে 35,500 হেক্টর জমিতে কৃষিকাজ হচ্ছে। পতিত জমিকে অধিক পরিমাণে কৃষি আওতার আনার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার। ঊনকোটি জেলার কৈলাসহর ও কুমারঘাট 2টি মহকুমাতেই বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার দেও ও মনু নদী ও তার শাখা লক্ষ্মীছড়ায় জলস্তর কমেছে। জেলার বিভিন্ন ত্রাণ শিবিরগুলি থেকে বন্যার কারণে আশ্রিত মানুষজন আজ দুপুর থেকে নিজ নিজ বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। কুমারঘাট মহকুমায় 29টি ত্রাণ শিবিরের মধ্যে বর্তমানে 21টি ত্রাণ শিবির খোলা রয়েছে। কুমারঘাটের মহকুমা শাসক এন এস চাকমা আমাদের আকাশবাণীর জেলা সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে জানিয়েছেন, বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের লক্ষ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে। বন্যা পরবর্তী পরিস্থিতিতে জনস্বাস্থ্য রক্ষায় যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে আজ অকল্যান্ডে এসে পৌঁছেছেন, যেখানে নিউজিল্যান্ডের

প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেন তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রবাসী ভারতীয়দের পাশাপাশি বহু নিউজিল্যান্ডবাসীও ঐতিহ্যবাহী মাউরি অভিবাদন কিয়া ওরা মোদির উচ্চারণে তাঁকে স্বাগত জানান। প্রায় ৪০ বছর পর একজন ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর উভয় দেশের কাছে গর্ব এবং গভীর আবেগের। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মিশন স্টিয়ারিং গ্রুপের তৃতীয় সভা আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। ভার্চুয়ালি এই সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল স্বাস্থ্য উদ্যোগ। এর মাধ্যমে দেশের প্রত্যেকটি নাগরিকের ডিজিটালি স্বাস্থ্য পরিচয় প্রদান করার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাকে নিরাপদ ও সুসংহত প্ল্যাটফর্মের আওতায় আনা সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে জনসংখ্যার প্রায় ৮০% নাগরিকের আভা অ্যাকাউন্ট খোলা হয়েছে। তাছাড়া হেলথ ফেসিলিটি রেজিস্ট্রি এবং হেলথ প্রফেশনাল রেজিস্ট্রির কাজ ১০০% সম্পন্ন হয়েছে। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় মডেল হাসপাতাল হিসেবে আইজিএম হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের চিকিৎসা পরিষেবা ডিজিটালি প্রদান করা হচ্ছে। রাজ্যের পশ্চিম জেলাকে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় মডেল জেলা হিসেবে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করার জন্য নির্বাচিত করা হয়েছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, অনুপ্রিয়া প্যাটেল এবং জিতেন প্রসাদ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের মিশন শক্তি প্রকল্পে কর্মরত মহিলাদের আবাস সখী নিবাস আজ সাবরুমে চালু হয়েছে। উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। ১৫ সজ্জা বিশিষ্ট এই সখী নিবাস নির্মাণে ১২ কোটি টাকা ব্যয় হয়েছে। আজ ২৬তম জাতীয় মৎস্য চাষী দিবস। এ উপলক্ষে আগরতলার মৎস্য মহাবিদ্যালয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা মৎস্যচাষীদের ক্ষমতায়ন শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। রাজ্যে প্রতি বছর প্রায় ১,১৭,০০০ মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে। বর্তমানে রাজ্যে প্রায় ৮৫,০০০ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। তাতে প্রায় ৩০,০০০ মেট্রিক টন মাছের ঘাটতি থাকছে, যা বহিরাজ্য থেকে আমদানি করে পূরণ করতে হচ্ছে। মৎস্য দপ্তরের উদ্যোগে আজ কৈলা শহরের শ্রীরামপুর স্থিত স্বামী বিবেকানন্দ ভবনে জাতীয় মৎস্যচাষী দিবস উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈলাশহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য বিমল কর, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাসপাল। ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে স্পেন ও বেলজিয়াম। আমেরিকার লস এঞ্জেলস স্টেডিয়ামে এই ম্যাচটি রয়েছে ভারতীয় সময় রাত ১২:৩০। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে খেলবে ফ্রান্সের বিরুদ্ধে। টিএফএ পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসরে জম্পুই জেলা প্লে সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লীগের পঞ্চম খেলায় জম্পুই জেলা প্লে সেন্টার ৫-০ গোলে ভারতরত্ন সংঘকে হারিয়ে দেয়। আগামীকাল সুপার লীগের শেষ খেলায় রানার্স দল চূড়ান্ত হবে। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম জেলা খোয়াই, গোমতী, সিপাহীজলা ও দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দক্ষিণ জেলার সাবরুমে ৮৩.৫ মিলিমিটার। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের উচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ত্রিপুরা বিজনেস কনক্লেভে ১,২১,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগের ৩৪২টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে সরাসরি ধান কেনা আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে এসে পৌঁছেছেন। দুই ইউরোপীয় শক্তিধর দেশ স্পেন ও বেলজিয়াম আজ বিশ্বকাপে মুখোমুখি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭:৩৫ মিনিটে।

শ্রোতা বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই আপনাদেরকে। টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উচ্চান্ত, রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে মানালি আপনাদের সঙ্গে।

0: শ্রোতা বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই আপনাদেরকে। টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত রয়েছে। আমি আপনাদের বন্ধু আর যে মানালি, আর স্বাগত জানাচ্ছি আপনাদেরকে শ্রীমান অতিলত্তমা পর্বে। শ্রোতা বন্ধুরা, শ্রীমান অতিলত্তমা পর্বে আমরা প্রায়শই নিয়ে আসি আপনাদের জন্য বিভিন্ন হেলথ টিপস, বিভিন্ন বিউটি টিপস এবং নিজেকে আরও সুন্দর কীভাবে করে তোলা যায় সেই বিষয়ে বিভিন্ন টিপস। কিন্তু আজ খানিকটা অন্যরকম। আজ আপনার ব্যক্তিত্বকে কিভাবে আরও সুন্দর করে তোলা যায় সে বিষয়ে কথা বলবো। আমাদের স্টুডিওতে হাজির হয়ে গেছেন এ রাজ্যের এবং বহিরাজ্যেরও একজন সফল উদ্যোক্তা, ডক্টর জয়ন্ত ঘোষ স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ। এফএম উজ্জয়ন্ত চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
0: স্যার, আজ যে কথাটা বলার, এই যে আমরা বিভিন্ন সময় আমাদেরকে মনে হয় যে কোথাও কিছুটা আমাদের কথা বলায় আমাদের অভ্যেসে এবং আমাদের যে স্বভাবে সেখানে খামতি রয়ে গেছে, আমাদের প্রত্যেকেরই হয়তো মনে হয়। তো এই যে নিজেকে আরও একটু ভালো করে তোলা সবার মাঝখানে বা সমাজের আর পাঁচটা মানুষের মধ্যে একটু নিজেকে আলাদা করা বা আইডেন্টিটি তৈরি করা, এই ক্ষেত্রে আপনার মনে হয় যে মানুষকে ব্যক্তিত্ব নিয়ে কতটা ভাবা উচিত?
1: আমার মতে ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার প্রথম ধাপ হলো নিজেকে জানা। আর আমরা সারা জীবন অন্যকে বোঝার চেষ্টা করি, কিন্তু নিজেকে বোঝার জন্য খুব কম সময় দিই আমরা।
0: ঠিক ঠিক।
1: এবং সেক্ষেত্রে প্রথম ধাপটা হলো গিয়ে যে কনসিয়াসনেস, এবং সেই কনসিয়াসনেসের জায়গায় দাঁড়িয়ে বলতে গেলে যে আমার কী স্ট্রেংথ, আমার কী উইকনেস, সেগুলো বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি কিসের জন্য দাঁড়িয়ে আছি সেটা জানা। ব্যক্তিত্ব কখনো নকল করে তৈরি হয় না,
0: মানে প্রত্যেকের একটা আলাদা আলাদা আইডেন্টিটি প্রয়োজন।
1: হ্যাঁ, প্রত্যেকটা মানুষের, কারণ একটা জিনিস কি মানে জানেন তো, মানে আমাদের প্রত্যেকেরই আওয়ার এভরি ওয়ানস লাইফ ইজ ডিফারেন্ট অ্যান্ড ইউনিক। আমরা কারোর সঙ্গে কারোর কম্পেয়ার করতে পারি না। কারণ আমরা যেটা ছোটবেলা থেকে জেনে এসেছিলাম যে ওরকম হয়েছে, আমাকেও ওরকম হতে হবে, কিন্তু ওই জিনিসগুলো মানে এখন আর আজকের দিনে আর চলে না। আজকের দিনে প্রত্যেকেই একটা ইন্ডিভিজুয়াল ও নিজস্ব স্বতন্ত্র ব্যক্তিসত্তা আছে, নিজস্ব ভাবনা চিন্তা, নিজের স্কিল এবং যা কিছু আছে সেটার উপরে বেস করেই কিন্তু মানে প্রত্যেকটা মানুষেরই তার জীবনের ক্যারিয়ার বলুন আর জীবনের প্রফেশন ওইভাবেই তৈরি হয়। তো সুতরাং কারোর সঙ্গে কারোর কম্প্যারিজন চলে না।

0: তো এবং আরেকটা জিনিস হলো কি, যে যেটা আমি বলছিলাম যে ব্যক্তিত্ব নকল করে হয় না, এবং নিজের সত্যিকারের পরিচয়কে সাহসের সঙ্গে প্রকাশ করার মাধ্যমে এটা গড়ে ওঠে।
1: আচ্ছা, তো এই নিজের যে সাহসটা, সেই সাহসটা কে যোগাবে?
0: না, সেই সাহসটা বলতে গিয়ে দেখুন, মানে সেটা নিজেকে, এটা সেলফ ডেভেলপমেন্ট।
1: আচ্ছা।
0: এবং যেটা আমি বলেছিলাম যে কনসিয়াসনেস, নিজেকে জানতে হবে, সেটা নিজেকেই করতে হবে সেটা। এবং সেটা তার জন্য মানে কেউ শিখিয়ে দেবে বা কারু থেকে আমি জানবো, কেউ আমাকে কাউকে কপি করে ওরকম করে হবে না।
1: মানে পথ দেখানোর মানুষ হয়তো আছে, কিন্তু কাজটা আমাদেরকেই করতে হবে।
0: এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যেটা আমি বলেছি যে কনসিয়াসনেস, যে সচেতনতা, নিজেকে জানা, সেইটা সেই মানে মানে আত্মোপলব্ধি বলুন বা আত্ম অন্বেষণ বলুন, সেই জিনিসগুলো ভীষণভাবে দরকার আর কি।
1: শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তর, রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি, চলছে শ্রীমান অতিলত্তমা পর্ব। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর জয়ন্ত ঘোষ। তিনি একজন উদ্যোক্তা, সফল উদ্যোক্তা, শিক্ষাবিদ, লেখক এবং যুব সমাজকে নেতৃত্ব দিয়ে তিনি কিন্তু এগিয়ে নিয়ে যেতে তাদেরকে অনেকটাই সাহায্য করেন। সমাজে বিভিন্ন উদ্দেশ্যমূলক নেতৃত্ব এবং দায়িত্বশীল উদ্যোক্তার মানসিকতা নিয়ে তিনি কিন্তু নিরলসভাবে কাজ করে চলেছেন। তাই শ্রোতা বন্ধুরা, আপনাদের মনেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কিন্তু ডায়াল করতে পারেন 0381-232-6253 নম্বর, আমাদের ফোন লাইন খোলা রয়েছে, আপনাদেরকে স্বাগত জানাই। এবং আপনারা যদি সরাসরি ডক্টর জয়ন্ত ঘোষ স্যারের সঙ্গে কথা বলতে চান, আপনাদের কিন্তু ফোন জন্য ফোন লাইন খোলাই রয়েছে। হ্যাঁ, তো স্যার আবারও কথায় আসি, এই যে আমাদেরকে নিজেদেরকে ফুটিয়ে তোলা, আমরা তো অনেক সময় বিভিন্ন দামি দামি ব্র্যান্ডেড পোশাক পরি এবং তারপরেও বিভিন্ন মেকআপ, এই সমস্ত কিছু তো আছেই, তারপরেও ব্যক্তিত্ব কিন্তু আমাদের ভীষণ দরকারি একটা জিনিস। যাক, আর এত মেকআপ, এত ব্র্যান্ডেড ড্রেস, সব কিছু কিন্তু ফিকে পড়ে যায় যদি আপনার একটা ভালো ব্যক্তিত্ব না থাকে, তাই নয় কি শ্রোতা বন্ধুরা? আমার সঙ্গে হয়তো আপনারাও একমত হবেন। তবে হ্যাঁ, এবার যেই প্রশ্নটা আপনাকে করতে চাইছি, হয়তো দেখা যায় যে ব্যক্তিত্ব বিকাশে বা জীবনে সফলভাবে নিজেকে মেলে বা তুলে ধরার ক্ষেত্রে কিছু কিছু অবস্টাকলস আসে, যেমন পাস্ট ট্রমা এবং ফিউচারের বিভিন্ন এংজাইটি, তো এগুলো কি আপনার মনে হয় যে ব্যক্তিত্ব বিকাশে বা একটা সুন্দর ব্যক্তিত্ব গঠনে পাস্ট ট্রমা এবং ফিউচার এংজাইটি কোনো কাজ করে?
0: হ্যাঁ, সেটা কিছু ক্ষেত্রে করে, মানে সেটা ওরকম বলবো না যে একদম করবেই বা করবেই না, এই জিনিসটা হয়ে থাকে। সেটা আমি নিজেও এটা রিয়েলাইজ করেছি জীবনে চলার পথে বা বিভিন্ন লোকেদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে সেই জিনিসটা আমি ফিল করেছি। তো এখানে দাঁড়িয়ে একটা কথা হচ্ছে কি, যে যে অতীতের আঘাত আমাদের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়, আর ভবিষ্যতের একটা ভয় যদি থাকে, তাহলে কিন্তু আমাদের আজকের যে পদক্ষেপ বা আমরা যে মানে ডিসিশান নিচ্ছি এগিয়ে যাবার জন্য, সেটাকে কিছুটা অর্থে থামিয়ে দেয়। তো সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে একটা কথা কি, যে যেমন আমি সবসময় বিশ্বাস করি যে ভালনারেবিলিটিটা কিন্তু এটা কিন্তু একটা পাওয়ার। হ্যাঁ, তো কারণ আমার ভালনারেবিলিটিকে দিয়েই কিন্তু আমি অনেক কিছু আমি জয় করতে পারবো, এবং এটা কোনো দুর্বলতা নয়, এটা কোনো আমার উইকনেস নয়, ওভাবে দেখাটা ঠিক নয়, এবং সেটা কিন্তু মানুষকে কিন্তু ম্যাচিওর করে অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে আর কি, মানে আমি যেটা রিয়েলাইজ করেছি আর কি। আর যদি আজকে মানে আমি যদি বলি যে গীতার একটা মানে গীতার যে ফিলসফি বা গীতাতে যে যে জিনিসটা বলা হয়েছে আর কি, যে আমরা সবসময় গীতার যদি ওই পার্টিকুলার শ্লোকটা কি বলি যে কর্মণ্যেব আধিকারিস্তু মা ফলেষু কদাচন, তো সেটাতে কি দেখা যাচ্ছে যে আমরা কাজ করে যাব কিন্তু ফলের আশা আমরা করব না। সুতরাং এবং আমাদের মানে অধিকারটা থাকে কিন্তু কর্মে, সেটার উপরে আমার আমি কাজ করব, সেটার উপরে আমার আমার কন্ট্রোল থাকে, কিন্তু কোনো রেজাল্ট বা কনসিকোয়েন্সেসের উপরে কিন্তু আমি কোনো কিছু এক্সপেক্ট করতে পারি না, সেটার উপরে আমার কন্ট্রোল থাকে না।
1: তো মানে আমরা আমাদের 100% দিয়ে যে কাজ

0: কাজটা করণীয় সেটা করে যাব। তারপর কি আমাদের জন্য অপেক্ষা করছে সেটা আমাদের দেখার বিষয় নয়।
1: একদম। আর সেক্ষেত্রে মানে অতীতের জন্য কোনো অনুশোচনা বা ভবিষ্যতের জন্য অ্যাংজাইটি থাকা বা উদ্বেগ থাকাটা সেটা কিন্তু সেটার দিকে ফোকাস না করাটাই উচিত। কারণ এটা কারণ আজকের সঠিক কাজ করে যাওয়াটাই গুরুত্বপূর্ণ।
0: ঠিক ঠিক ঠিক। শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারাও নিশ্চয়ই আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে ডায়াল করুন 03-8123-2653 03-8123-2653 নম্বরে। রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে, আর আজ শ্রীমানন তিলোত্তমা পর্ব আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্টুডিওতে ডক্টর জয়ন্ত ঘোষ স্যার। স্যার, এই যে আমাদের নিজেকে মেলে মানে নিজেকে আরও ভালোভাবে সকলের সামনে মেলে ধরা, এবং মূলত একটা আমাদের এই ব্যক্তিত্ব বিকাশের যে পন্থাটা সেটা মেনে চলবো, তবে এই যে বিভিন্ন ভয় আসে পাঁচজনের সামনে কি করে কথা বলবো, বা আমাদের যে একটা লুকিয়ে রাখা বা ইনফেরিয়রিটি কমপ্লেক্স আসে, এই ভয় সংশয় বা এই সমস্ত কমপ্লেক্সগুলোকে আমরা কিভাবে কাটাবো যাতে আমরা একটা খুব সুন্দর উজ্জ্বল একটা ব্যক্তিত্ব তৈরি করতে পারি?
1: হ্যাঁ, সেটা হচ্ছে কি জানেন তো, মানে আমরা সবসময় কমফোর্ট জোনের মধ্যে থাকতে পছন্দ করি, মানে স্বচ্ছন্দ বোধ করি, এবং সেই কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। সেই মাইন্ডসেটটা কিন্তু তৈরি করতে হবে শুরু থেকে, যে আমি কমফোর্ট জোনের মধ্যে থাকলে পরে কিন্তু আমি এগোতে পারবো না। সেটা মানে এই জিনিসগুলো মানে আমার জীবনেও ছোটবেলা থেকে দেখেছি যে কমফোর্ট জোন নিয়ে আমরা বেশি স্বচ্ছন্দ, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু তা হয় না। কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, নাম্বার ওয়ান। আর একটা জিনিস হলো গিয়ে যে যেটা আপনি বলেছেন যে ভয় সংশয় কাটানোর ব্যাপারটা, সেখানে মানে কোনো বড় টার্গেট বড় লক্ষ্যে পৌঁছবার কথা কিন্তু ভাবলে মানে পৌঁছানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে।
0: মানে শুরুতেই আমরা খুব বড় স্বপ্ন দেখবো
1: না, না শুরুতে বড় টার্গেট বড় ইয়ে নিয়ে মানে আমি আজ থেকে 10 বছর বাদে আমি কি হব সেইটা ভাবা ঠিক নয়। যেমন আমি আজকে আমি ক্লাস 8-এ পড়ছি, তাহলে আমার এখন সামনে অবজেক্টিভ হলো গিয়ে যে আমার মাধ্যমিক, আমার 10+ আমার মাধ্যমিক দিতে হবে, তো মাধ্যমিকেরটা নিয়ে আমি বেশি ফোকাসড থাকবো। মাধ্যমিক হয়ে গেল, দেন 12, ওই করে করে ছোট ছোট টার্গেট ফিক্স করতে হবে। ছোট ছোট টার্গেট ফিক্স করলে পরে তখন সেই চাপটা কম থাকবে,
0: অ্যাংজাইটি
1: কম থাকবে, সংশয় বা দ্বিধা বা প্রেশার ওইগুলো কম থাকবে। সেজন্য ছোট ছোট টার্গেট নিয়ে এগোতে হবে, তাহলে অনেক ইজিলি লক্ষ্যে পৌঁছানো যাবে আর কি। তো ওইভাবেই এটা করা উচিত।
0: এই যে আমাদের অনেক সময়ে একটা মনে হয় যে একটু লুকিয়ে থাকি নিজেকে, বা একটু লুকিয়ে রাখি, বা ওই ইনফেরিয়রিটি কমপ্লেক্স, তো এই কমপ্লেক্সগুলো থেকে কি আমরা কোনোভাবে বেরোতে পারি?
1: হ্যাঁ, ইনফেরিয়রিটি কমপ্লেক্সের জন্য সেটার জন্য কি হচ্ছে জানেন তো, মানে সেটাতে প্রবলেমটা হচ্ছে গিয়ে যে কনফিডেন্স, মানে সেলফ কনফিডেন্সের অভাবে ওই জিনিসগুলো হয় আর কি। এখন কনফিডেন্সটা এটা কোনো মানে কনফিডেন্স কিন্তু কোনো মানে জন্মগত নয়, এটা ইনবিল্ট নয়, এটা কিন্তু দিস ইজ এ লার্নেবল স্কিলস, এবং সেই কনফিডেন্সটা আমি মানে ডেভেলপ করতে হয়। তো এখন কারণ একটা মিথ আছে যে ওর কনফিডেন্স বেশি, ওর ইনবর্ন ট্যালেন্ট, ওই সমস্ত ওরকম কিছু নয়, ইনবর্ন বলে কিছু হয় না। মানে আমি সেই ফিলোসফিতে বিশ্বাস করি না আর কি। তো বলি সব কিছুই আমরা শিখে নিতে পারি, এবং যদি পার্টিকুলার যদি একটা প্রসেসকে ফলো করি, কারণ দেখুন আমাদের লাইফটা হলো গিয়ে এন্টায়ার একটা প্রসেস, এবং ইফ লাইফ ইজ এ প্রসেস অ্যান্ড উই আর দ্য প্রসেসার, তো সেইভাবেই কিন্তু এগোতে হয় আর কি। তো প্রসেসটাকে ফলো করতে হবে, তাহলেই সব কিছু সম্ভব হয়, তাহলেই মানে অ্যাচিভ করা বা কনফিডেন্স ডেভেলপ করা, ওই জিনিসগুলো আস্তে আস্তে সব কিছুই মানে মানে আপনার গ্রিপে চলে আসবে।
0: আচ্ছা, তাহলে শ্রোতা বন্ধুরা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন, ছোট ছোট লক্ষ্য রেখে এগিয়ে যাওয়ার নামই হয়তো ব্যক্তিত্ব বিকাশের একটা প্রথম ধাপ।
1: আরেকটা জিনিস আমি একটু জাস্ট অ্যাড করছি, ওখানে আপনার ভ্যালিউসটাকে খুব ইম্পর্টেন্স দিতে হবে।
0: আচ্ছা, মানে জীবনের প্রত্যেকটা মূল্যবোধ,
1: হ্যাঁ মূল্যবোধকে মানে যদি মানে ব্যক্তিত্ব কখন শক্তিশালী হয়, যদি আমার মধ্যে ভ্যালিউস থাকে, কারণ আমি যদি ভ্যালিউসকে আমি বিসর্জন দিয়ে দিই, তাহলে কিন্তু আমার মূল্যবোধ বা ওই ওই জিনিসটা ব্যক্তিত্বটা মানে শক্তিশালী হবে না।
0: আচ্ছা,
1: তো সেই জন্য ভ্যালিউস ইজ মোর ইম্পর্টেন্ট।

0: একদম, আমাদের মূল্যবোধে বলিয়ান হয়ে আমাদের শিখে এবং অনুধাবন করে তারপরেই জীবনটা এগিয়ে যেতে হয়। আচ্ছা, এই জীবনে এগিয়ে যাওয়ার পথে আর্থিকভাবে সচ্ছল হওয়া কতটা প্রয়োজন?
1: আর্থিক সচ্ছলতা, ঠিক, এটা একটা আমাদের অনেক কিছুতে হেল্প করে। এটা একটা, মানে বলতে পারেন, এটা এটা একটা এক ধরনের একটা ফ্রিডম দেয় আমাদেরকে, কনফিডেন্সও বাড়ায়, কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা সেটাকেও বাড়িয়ে দেয়, মানে ডেফিনেটলি। কিন্তু আবার এটাও ঘটনা যে ব্যক্তিত্ব, কিন্তু ব্যক্তিত্বের ভিত্তি বা এটার ফাউন্ডেশন কিন্তু টাকা নয়। হ্যাঁ, সুতরাং আমি অনেক সাধারণ মানুষকে দেখেছি যার মধ্যে ভীষণই ব্যক্তিত্ব, অসাধারণ ব্যক্তিত্ব। আবার অনেক রিচ অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি বা ওরকম লোকজনদেরকেও দেখেছি যার মধ্যে পার্সোনালিটিটা বা ব্যক্তিত্বটা, সেটা কিন্তু মানে সেই মানবিকতা বা সেই যেটা আমি বলছিলাম যে ভ্যালিউস বা ওই জিনিসগুলো অনেক কম আছে আর কি। তো সেটা ডিপেন্ড করে আর কি, যে আপনি কিভাবে আপনি দেখছেন, আপনার হোয়াট ইজ ইউর পার্সপেক্টিভ টুয়ার্ডস লাইফ, তো এর উপরে অনেক কিছু ডিপেন্ড করে আর কি।
0: ঠিক, অনেক সময় দেখা যায় হয়তো একটা সময়ে একটা লোক ইনফেরিয়র ছিল বা যাকে বলে ইন্ট্রোভার্ট ছিল, কিন্তু হঠাৎ করেই যখন কোনো চাকরি বা সে নিজে থেকে কোনো ব্যবসায়ে অংশগ্রহণ করল বা এমন হয় আর্থিক সচ্ছলতা ভালোভাবে তার রইল, ঠিক তখনই কিন্তু দেখা যায় সেই মানুষটা একেবারেই বদলে গেছে, তার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে, তার কথা বলার ভঙ্গিমা এবং মানুষকে নিয়ে চলার ক্ষমতা অনেকটাই বেড়ে গেছে। এই জিনিসটাও কিন্তু দেখা গেছে অনেকের মধ্যে। তাই কিছু কিছু ক্ষেত্রে, তার মানে স্যার যে অর্থ তা আমাদের ব্যক্তিত্ব বিকাশে একটা, একমাত্র নয় কিন্তু একটা মাধ্যম।
1: আমি সেটাই বলতে যাচ্ছিলাম, মানে আমি যেটা জাস্ট আপনার আগের প্রশ্নতে আমি বলেছিলাম যে ভ্যালিউস বা মূল্যবোধ, তো সেটা আমি বারবার এটার উপর একটু এমফেসাইজ করছি, রিজন বিহাইন্ড, যে দেখুন ব্যক্তিত্বের ফাউন্ডেশন কিন্তু ভ্যালিউস, তাই, এবং এবং অর্থ উপার্জন করুন কিন্তু নিজের মূল্যবোধকে হারিয়ে নয়।
0: একদম একদম। শ্রোতা বন্ধুরা, ডক্টর জয়ন্ত ঘোষ, তার তিনি মানুষ যদি নিজের মূল্যবোধকে অটুট রেখে পরিবর্তিত পরিস্থিতির মধ্যে সঠিক প্রতিক্রিয়া রাখে, তবেই কিন্তু সে শেখে, এবং সেই অর্থে কিন্তু ব্যক্তিগত এবং পেশাগত এবং সামাজিক জীবনেও সত্যিকারের সাফল্য সে ছিনিয়ে আনতেই পারে। এই কথাটাই বিশ্বাস করেন ডক্টর জয়ন্ত ঘোষ। শ্রোতা বন্ধুরা, রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি, আপনাদের সঙ্গে চলছে শ্রীমান অতিলত্তমা পর্ব। এ পর্বে আপনারা যদি কিছু কথা বলতে চান বা আপনাদের মনেও যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কিন্তু সরাসরি ডায়াল করতে পারেন 03-8123-2653 নম্বর, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965। অপেক্ষায় রইলাম, আর অল্প সময় আছে এই পর্বটি নিয়ে আরও জানবো অনেক অনেক অনেক কিছু। তো স্যার, একটা গান শুনবেন কি অনুষ্ঠানের মধ্যেই? আপনার কোন পছন্দের একটা গান বলুন, আমি প্লে করছি।
1: আপনি আপনি শোনান, আমি আপনার উপরে ছাড়লাম।
0: ঠিক আছে, তবে শ্রোতা বন্ধুরা, হ্যাঁ, আত্ম উপলব্ধির গানের কথা যদি বলেন, এই প্রশ্নগুলো যদি জাগে, তাহলে এই গানটা কেমন হয় ভাবুন তো।

0: মিষ্টি তো আমাদের সময় হতো,
1: তা তো ফিরে জন্য নিজের সময়।
2: রোম্যান্স তো আমাদের সময় হতো,
1: পেমেন্টও সেই সময়ের। হ্যাঁ আরে ভাই, ডিজিটাল পেমেন্ট করা শিখুন নতুন সময়কার, ইজি সেফ আর ফাস্ট। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি, আপনি আসুন একটা সেলফি নিন, এটা আমাদের সময়ের কার্ড। আরবিআই এ কথা বলে,
3: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
4: অন্যদেরও শিখিয়ে দিন।
5: শ্রোতা বন্ধুরা, আবারও ফিরে এলাম শ্রীমানো তিলোত্তমা পর্বের। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন ডক্টর জয়ন্ত ঘোষ স্যার, যিনি একজন সফল উদ্যোক্তা এবং নবীন প্রজন্মকে পথ

0: শেখায় নিজেকে চিনে নেবার। স্যার, এবার যে প্রশ্নটা আপনার কাছে করছি, ছেলে মেয়ে নির্বিশেষে জীবনে উদ্যমী হয়ে ওঠা কতটা প্রয়োজন?
1: ভীষণই ভীষণই দরকার, এবং মানে খুব মানে এটা একদমই মানে ইনএভিটেবল আমি বলবো।
0: আচ্ছা,
1: কেন কি? এবং উদ্যম মানে কিন্তু শুধু ব্যবসা করা নয়, উদ্যম মানে নিজের জীবনের দায়িত্ব নেওয়াও।
0: আচ্ছা,
1: আর আমি চাই যে নতুন প্রজন্ম চাকরি করুক, ব্যবসা করুক, গবেষণা করুক, কি আর্টিস্ট হোক বা যাই যাই কিছু করুক, তারা যেন নিজের ওনারশিপ নিতে পারে, নিজের লাইফের ওনারশিপ, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ জীবন আমাদের যখন হাতে এসছে, দায়িত্ব আমাদেরই। আর আমি একটা জিনিস মনে করি, মানে আমি আমার পেশাগত জীবনে এই জিনিসটা আমি এটা আমি রিয়েলাইজ করেছি, বা সেটা আমি সবসময় মানে ওই দৃষ্টিভঙ্গিতে ভাবি, দ্যাট ইজ ইফ আই নো সামথিং অ্যান্ড দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি টু শেয়ার ইট উইথ আদার্স। আমি যদি কিছু জেনে থাকি, কিছু যদি এক্সপিরিয়েন্স করে থাকি, সেটা শেয়ার করাটা

0: উদ্যম মানে কিন্তু শুধু ব্যবসা করা নয়, উদ্যম মানে নিজের জীবনের দায়িত্ব নেওয়া। আর আমি চাই যে নতুন প্রজন্ম চাকরি করুক, ব্যবসা করুক, গবেষণা করুক, কি আর্টিস্ট হোক বা যাই যাই কিছু করুক, তারা যেন নিজের ওনারশিপ নিতে পারে, নিজের লাইফের ওনারশিপ, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ জীবন আমাদের যখন হাতে এসছে, দায়িত্ব আমাদেরই। আর আমি একটা জিনিস মনে করি, মানে আমি আমার পেশাগত জীবনে এই জিনিসটা আমি এটা আমি রিয়েলাইজ করেছি বা সেটা আমি সবসময় মানে ওই দৃষ্টিভঙ্গিতে ভাবি, দ্যাট ইজ ইফ আই নো সামথিং অ্যান্ড দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি টু শেয়ার ইট উইথ আদার্স। আমি যদি কিছু জেনে থাকি, কিছু যদি এক্সপিরিয়েন্স করে থাকি, সেটা শেয়ার করাটা, কারণ নলেজ শুধু নিজে নিয়ে বসে থাকলে হবে না, নলেজটাকে ডিসেমিনেট করতে হবে, নলেজকে শেয়ার করতে হবে, তবেই গিয়ে কিন্তু সেই আমার শিক্ষার বা আমার জীবনের মানে মূল্যায়ন করলাম আমি। সেই জন্যই আমি ভ্যালুজটাকে বারবারই, আমি প্রতিবারই ঘুরে ফিরে ভ্যালুজে আসছি।
1: মানে প্রথমে নিজেকে ভীষণভাবে জানতে হবে এবং নিজের কোন স্কিলটা সবচেয়ে ভালো সেটাকেও খুঁজে বের করতে হবে এবং সেটাকে কাজে লাগাতে হবে। স্যার, এই ক্ষেত্রে আপনাকে যেটা প্রশ্ন করব, নবীন প্রজন্ম বা জেন জি যাদেরকে বলে আমরা, সেই তাদের মধ্যে কতটা উদ্যমী হওয়ার লক্ষ্য আপনি দেখতে পাচ্ছেন? আপনি তো নিশ্চয়ই বেশিরভাগ তাদেরকে নিয়েই কাজ করেন, বা আপনার মনে হয় তাদের যে যাত্রাটা এই পথে বা এই পর্বে উদ্যমী হওয়ার ক্ষেত্রে সেটা কতটা?
0: নতুন প্রজন্মের মধ্যে দেখুন, মানে আজকাল ডিউ টু সোশ্যাল মিডিয়া সবাই সব কিছু জানে, সবাই সব কিছু খবরাখবর রাখে বা সব কিছু আপনার মোবাইল ফোনের মধ্যে এভরিথিং আপনি পেয়ে যাচ্ছেন। ঘটনা হচ্ছে কি, ওদের মধ্যে মানে জানার আগ্রহ আছে, ওদের মধ্যে ট্যালেন্ট আছে, মানে যেটা আমরা প্রতিভা বলি সেটা আছে, কিন্তু ওদেরকে মানে সেই চ্যানেলাইজ করা, প্রপার গাইডেন্স, সেটা যদি ওদেরকে না দিতে পারা যায়, সেটাই বড় আনফরচুনেট হয় আর কি। দে নিড গাইডেন্স, প্রপার গাইডেন্স, যেটা আমি আমার মানে যেহেতু আমি বিভিন্ন ইয়াং জেনারেশনকে নিয়ে বা অ্যাসপায়ারিং বিভিন্ন অন্টারপ্রিনার দিয়ে কাজ করি, তো সেই জিনিসটা আমি দেখেছি আর কি। ওদের মধ্যে আইডিয়া আছে, কিন্তু শুধু আইডিয়া থাকলে তো হবে না, মানে ওদের মধ্যে প্যাশন আছে, শুধু প্যাশন থাকলে হবে না, প্যাশনের সঙ্গে প্রফিশিয়েন্সিও থাকতে হবে, তবেই গিয়ে আপনি এটার আউটকাম বা প্রফিট পাবেন। তো সুতরাং সেই জিনিসটাকে ওইভাবে ওদেরকে গাইড করা, ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই জিনিসগুলো যদি করা যায় সঠিকভাবে, তবেই গিয়ে কিন্তু জিনিসটা একটা কমপ্লিট একটা ইয়েতে আসবে, মানে এটা এটা একটা ফাইনাল ডেস্টিনেশনে গিয়ে পৌঁছবে। এবং যেটা আমি মানে ত্রিপুরার জন্য দেখি, ত্রিপুরাতেও আমি জিনিসটা ভাবি যে এখানে মানে হয়তো প্রতিভা আছে, কিন্তু ওদের গাইডেন্স দরকার, সঠিক পথ দিশা দেখাবার লোকের দরকার।
1: একদম, আশা করব খুব শিগগিরই বা ধীরে ধীরে আমরা এই অভাব থেকেও দূর হয়ে যাব। তবে হ্যাঁ, নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। তো আমরা বিভিন্নভাবে আগে একটা সময় দেখা যেত যে মা বাবারা শুধুমাত্র আইদার মেডিকেল অর ইঞ্জিনিয়ারিং, এই দুটো ছাড়া আর কোনো ক্যারিয়ার অপশান ভাবতেই পারতেন না। তো দিন তো অনেক বদলেছে, অনেক চিন্তাধারাও বদলেছে। তো এইভাবে করে আপনার কি মনে হয় যে নতুনভাবে ভাবতে শেখানো বা নতুন সম্ভাবনাগুলোকে কীভাবে তুলে ধরা উচিত?
0: একটা কথা আমি বলবো যে যে শিক্ষা শুধু মানে উত্তর শেখায় সেটা কিন্তু সীমিত।
1: ঠিক,
0: আর যে শিক্ষা প্রশ্ন করতে শেখায় সেটাই কিন্তু মানুষকে নতুন নতুন চিন্তা শেখায়, চিন্তার জগতে নিয়ে যায়।
1: বাহ, খুব সুন্দর বললেন স্যার এই কথাটা। আমাদের প্রশ্ন করতে হবে, তার মানে আমরা আমাদের সেই ইন্ট্রোস্পেকশন করছি,
0: ইন্ট্রোস্পেকশনের দরকার আছে। কেন কি আমি তাহলে আমার মানে আমি ওই যেটা বললাম যে যদি আমাকে শুধু উত্তর শেখায় সেটা সীমিত, সেটা কিন্তু ওখানেই থেমে গেল, আমি আর এগোতে পারলাম না। আর এই এই যে একটা কিউরিওসিটি, কিউরিওসিটি থেকে কিন্তু ইনোভেশন আসে। আজকের দিনে ইনোভেশন ইনোভেশন নিয়ে আমরা কথা বলি, ইনোভেশন সব জায়গাতে ইনোভেশনটা খুবই দরকার, কিন্তু ঘটনা এটা। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলছি যে এই কিউরিওসিটি থাকতে হবে, জানার আগ্রহ, শেখার আগ্রহ, বোঝার আগ্রহ, সেই ভেতর এটা ভেতর থেকে আসতে হবে। এটা এটা যতক্ষণ পর্যন্ত না আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ইনোভেশন হবে না। তো ইনোভেশন কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না, ইনোভেশন কেউ কাউকে বানিয়ে কিছু তৈরি করে দিতে হবে না, সেটা ভেতর থেকে আসতে হবে। মানে সামথিং দিস ইজ এ ইনো

0: জেনারেলি ইনোভেশন শব্দটা বলা হচ্ছে কেন, মানে টু সামথিং নিউ, কোন নতুন আইডিয়া নিয়ে কাজ করা, এবং সেটা আসবে কিউরিওসিটি থেকেই।
1: একদম তাই। তো এই কিউরিওসিটি থেকেই জন্ম নেবে নিজেকে চেনার আগ্রহ, এবং নিজেকে চিনলে হয়তো নিজেকে সবার সামনে প্রতিষ্ঠিত করার যেই আকাঙ্ক্ষাটা সেটা আরও বেড়ে যাবে। আর এর ফলে কিন্তু সাফল্য শুধুমাত্র ব্যক্তি বিশেষে হবে না, সাফল্য হবে গোটা দেশের, গোটা জাতির। শ্রোতা বন্ধুরা, চলছে শ্রীমান অতিলত্তমা পর্ব। আজ এই পর্বে ব্যক্তিত্ব বিকাশে, তারুণ্যের ব্যক্তিত্ব বিকাশের কথাই হচ্ছে এই পর্বে। আসলে আমাদের ব্যক্তিত্ব ভীষণ প্রয়োজনীয় এবং দরকারি একটা জিনিস, যেই জিনিসটা না থাকলে হয়তো আপনার সব আছে, হয়তো আর্থিক সচ্ছলতা আছে, সৌন্দর্য আছে, তারপরেও কোথায় যেন হারিয়ে যাওয়ার ভয়টাও থাকে। তাই ব্যক্তিত্বকে সবার আগে প্রতিষ্ঠিত করতে হবে। স্যার, এবার দেখা যায় যে অনেক সময় যখন আর্থিক সচ্ছলতা এসেও যায়, তখন ব্যক্তিত্ব একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়ায়। আবার যখন মানে এই যে দুটো, ব্যক্তিত্ব এবং আর্থিক সচ্ছলতা, এই দুটোকে ব্যালেন্স করা কিভাবে লাইফে,
0: এটা খুব সিম্পল একটা ফর্মুলা আছে। আমি আমি যেটা নিজে এটা ডেভেলপ করেছি সেটা হলো যে মানি শুড সাপোর্ট ইউর পার্সোনালিটি বাট ইট ক্যানট রিপ্লেস।
1: আচ্ছা,
0: ঠিক আছে, অর্থ উপার্জন করুন কিন্তু নিজের অনেস্টিটাকে আপনি সেল করবেন না। অনেস্টিটাকে বজায় রাখতে হবে। যে যতই বলুক যে অনেস্টি নিয়ে সব কাজ হয় না, বাজে কথা, সেটা আমি বিশ্বাস করি না। অনেস্টি আপনাকে রাখতেই হবে। এন্ড অফ দ্য ডে একটা সার্টেন জায়গাতে পৌঁছতে গেলে আপনাকে বিনা অনেস্টিতে আপনি পৌঁছতে পারবেন না। সেই জন্য অনেস্টি ইনএভিটেবল, এটা থাকতেই হবে, আদারওয়াইজ পসিবল হবে না। এবং আপনি সাকসেসফুল হন কিন্তু কোনো রকমের ওই মানে প্রাউডনেস বা যেটা আমরা বলি যে অহংকার, অহম্বোধ যেটা বললেন না কি, সেই জিনিসগুলো থাকলে কিন্তু হবে না। আর কম্পিটিশন আপনি করুন কিন্তু নিজের মেন্টাল পিসকে নষ্ট করবেন না, যে এমন আমি কম্পিটিশনে জড়ালাম,
1: প্রতিযোগিতা তো থাকবেই জীবনে
0: একদম, যে কিন্তু আমাকে তার জন্য আমার আমার পিস নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু আলটিমেটলি কিছুই হলো না,
1: তাহলে নিজেরই ক্ষতি সবচেয়ে বেশি
0: একদম। এবং আমার একটা নিজস্ব ইয়ে আছে একটা ওখানে, যে ভ্যালুস এবং রেসপন্সিবিলিটি, এবং এই এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট আর কি। মানে যেটা আমার নিজস্ব একটা মডেল আছে একটা, যে যেটা আমি বলছিলাম যে কনসিয়াসনেস আর ভ্যালুস এবং রেসপন্সিবিলিটি, এগুলো খুব ইম্পর্টেন্ট ওই ওই ওই মানে সব মিলিয়ে দেখতে গেলে আর কি।
1: স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষে এসে পৌঁছেছি। এবার একটা খুব দরকারি প্রশ্ন, যেটা হয়তো অন্য শ্রোতা বন্ধুরাও শুনতে চাইছেন, আপনি কি মনে করেন একজন সফল উদ্যোক্তা হিসেবে আমাদের ত্রিপুরার যেই চিত্রটা, এই নিজেকে উদ্যমী করে তোলার ক্ষেত্রে, সেখানে কতটা সিনারিটা কীরকম বা চিত্রটা সেই ক্ষেত্রে কীরকম?
0: না, আমি ত্রিপুরার ক্ষেত্র ওই জিনিসটা আমি দেখেছি যে ত্রিপুরাতে অনেক মানে মানে পটেনশিয়াল আছে, অনেক সম্ভাবনা আছে। কেন কি আমার সময়ে যখন আমি ত্রিপুরাতে থাকতাম, যখন পড়াশোনা করেছি, ত্রিপুরা থেকে ব্রেন ড্রেন হতো, ভালো ভালো স্টুডেন্ট না থাকলে হতো, না থাকলে কি হতো, এবং ত্রিপুরা স্টুডেন্ট এবং আমি যে স্কুলে পড়াশোনা করেছি, আমাদের স্কুলের স্টুডেন্টরা সারা পৃথিবী জুড়ে আছে। তো সুতরাং ত্রিপুরা যথেষ্ট সম্ভাবনা আছে, আর দিনকে দিন এটা এটা কিন্তু বেড়েই চলেছে। তো এখন পার্সপেক্টিভটা চেঞ্জ হয়েছে। কেন
1: এখন কি ব্রেন ড্রেনের যে পরিমাণ সেটা কিছুটা কমেছে?
0: ব্রেন ড্রেনটা আমি ঠিক বলতে পারবো না এখন প্রেজেন্টলি কীরকম এখানে পজিশন ডেফিনেটলি। তবে একটা জিনিসকে দেখুন, মানে ভালো স্টুডেন্ট একটা পার্সেন্টেজ অফ স্টুডেন্ট সবসময় বেরিয়ে যাবে, ওদেরকে তো ওদের ওদের অলরেডি ওদের অনেক কিছু ডেস্টাইন থাকে, বাইরে যাবে, ওরা ভালো ইউনিভার্সিটি বা ইয়েতে পড়বে, ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, রিসার্চ করবে বা যা কিছুই, মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি। কিন্তু এই অন্টারপ্রিনিয়রশিপ নিয়ে প্রচুর কাজ হচ্ছে, তো সেই ক্ষেত্রে সম্ভাবনা আছে, এখানে অনেক কিছু করার পসিবিলিটি কিন্তু আছে।
1: ঠিক ঠিক। তাহলে শ্রোতা বন্ধুরা শুনলেন নিশ্চয়ই। এবার যেটা জিজ্ঞেস করব, যে জীবনের টার্গেট ফুল করাই কি একমাত্র লক্ষ্য হতে পারে?
0: না, ওরকম কিছু নয়। টার্গেট মানে টার্গেট গুরুত্বপূর্ণ, কিন্তু

0: এটি কিন্তু জীবন নয়, এটাই আলটিমেট অবজেক্টিভ নয়। আর যদি লক্ষ্য পূরণ করতে গিয়ে স্বাস্থ্য, সম্পর্ক, আমার ক্যারেক্টার, আমার মানসিক শান্তি সবকিছু হারিয়ে ফেলি, তাহলে সেই সাফল্য অসম্পূর্ণ,
1: তার কোনো
0: মানে গুরুত্ব থাক ভ্যালু থাকবে না আলটিমেটলি।
1: তো শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারলেন, জীবনটাকে আরো সহজভাবে, সরলভাবে দেখতে হবে। তবে হ্যাঁ,
0: আর সেক্ষেত্রে আমি একটা জিনিস অ্যাড করবো একটু, যে সাকসেসের যদি ডেফিনেশন আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কতটা অর্জন করলেন তা নয়, মানে আপনি মানুষ হিসেবে কতটা বড় হলেন সেটা কিন্তু অনেক বেশি
1: গুরুত্বপূর্ণ। ঠিক ঠিক, একদম তাই। মানুষ হিসেবে কতটা বড় হলেন, বড় হওয়া ভালো, তবে ভালো হওয়া আরও ভালো। তাই অনুষ্ঠানের একেবারে শেষে এসে গেছি, শেষ প্রশ্নটা আপনাকে, আপনি তো অনেক কিছু বললেন, তো দিনের শেষে হাসি মুখ নিয়ে ঘুমানোর কিছু টিপস?
0: একদম, সেটা বলতে গেলে যেমন আমি যেমন নিজেকে তিনটে প্রশ্ন করি আমি, যে আজ আমি কী শিখলাম, মানে যদি একটা দিনকে ধরেই যদি আমি চিন্তা করি আর কি, যে আজকের দিনে কী আমার শেখা হলো, আমি কাউকে কোনো হেল্প করতে পারলাম কি, মানে আমি আমার নলেজ দিয়ে বা যা কিছু আমার কাছে আছে এটা দিয়ে আমি কাউকে কোনো যদি আমি সাহায্য করতে পারলাম কি না, আর আমার মূল্যবোধের সঙ্গে আমি কতটা অনেস্ট ছিলাম। আর এর সঙ্গে আরেকটা অভ্যেস থাকতে হবে যে গ্র্যাটিচিউড, আমাকে গ্র্যাটিচিউডও জানাতে হবে যে আমি যা কিছু পেয়েছি তার জন্য আমাকে কিন্তু গ্র্যাটিচিউড এক্সপ্রেস করতে হবে। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট আর কি, মানে দিনের শেষে। এবং আলটিমেটলি যেটা যা নেই সেটা নিয়ে ভাবলে কখনো শান্তি পাওয়া যায় না, যা আছে সেটার জন্য কৃতজ্ঞ হতে পারাটা সেটাও কিন্তু একটা ব্যক্তিত্বের অংশ, যেহেতু আপনার আলোচনার বিষয় ছিল ব্যক্তিত্ব বিকাশের ব্যাপার। আর আরেকটা কথা লাস্ট, আমি গীতার একটা কথা দিয়ে শেষ করছি, গীতাতে একটা জিনিস বলেছে যে স্থির মনটাই সবচেয়ে বড় শক্তি, যে মানসিক স্থিরতা বা ওর জিনিসটা থাকতে হবে। আর দিনের শেষে আপনি কৃতজ্ঞ থাকুন, আগামীকাল আর ভালো কিছু করার জন্য প্রতিজ্ঞা করুন, এবং হাসি মুখ নিয়ে ঘুমোতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট।
1: বাহ, খুব সুন্দর বললেন। শ্রোতা বন্ধুদের জন্য কোনো কথা ছোট্ট করে?
0: হ্যাঁ, আপনারা মানে কি বলে, ভালো থাকুন, মানে সবসময় পজিটিভ চিন্তাভাবনা করুন, এবং জীবনে যা কিছুই মানে যেই জিনিসটা দেখবেন যে আমার কন্ট্রোলের মধ্যে আছে সেটার সঙ্গে কোনো সময় কম্প্রোমাইজ করবেন না, এবং যেটা আমার কন্ট্রোলের মধ্যে নেই সেখানে হয়তো কিছু কম্প্রোমাইজ করতে হয় লাইফে।
1: একদম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ব্যস্ত সময় থেকেও বেশ খানিকটা সময় কিন্তু আমাকে এবং আমাদের FM পরিবারকে দিলেন। শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠানের পরে আরও একবার অন্তত ভাববে নিজেকে নিয়ে, এবং নিজেকে নিয়ে সেই ভাবার যে স্বপ্নটা আপনি আজ দেখালেন, সেজন্য শ্রোতা বন্ধুদের হয়ে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। এবং এমন অনুষ্ঠানে কিন্তু আরও চাই আগামীতে আপনাকে। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন স্যার।
0: আপনাদেরকেও ধন্যবাদ, আপনাকেও বিশেষ করে ধন্যবাদ, আর FM উজ্জয়ন্ত চ্যানেলকেও আপনারা আমাকে ডাকার জন্য আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনারা ভালো থাকবেন, এবং আশা করবো সামনের দিনে আমি আবার হয়তো কোনো দিন আসবো, তখন হয়তো আরও অনেক কথা হবে।
1: একদম নিশ্চয়ই, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম আপনাদের পছন্দের পর্ব শ্রীমান ও তিলোত্তমা। পর্ব নিয়েছিলাম আমি আপনাদের বন্ধু আরজে মানালি, এবং আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন ডক্টর জয়ন্ত ঘোষ স্যার, সফল উদ্যোক্তা। আর এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন, সঙ্গে থাকুন। এবারে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে সমাচার সন্ধ্যা। ফিরে আসছি সমাচার সন্ধ্যা ঠিক পরে।

জয়ন্ত শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত। রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি। জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। দুই দিন ব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আজ আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শেষ হয়েছে। দেশ বিদেশের 1200 বেশি বিনিয়োগকারী ও প্রতিনিধিদের উপস্থিতিতে মোট 342 সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এক্ষেত্রে বিনিয়োগের সম্ভাব্য আর্থিক মূল্য 1,21,000 কোটি টাকারও বেশি। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মিশন স্টিয়ারিং গ্রুপের তৃতীয় সভা আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। ভার্চুয়ালি এই সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি বলেন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল স্বাস্থ্য উদ্যোগ। রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে সরাসরি ধান ক্রয় কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা উদয়পুর মহকুমার কাকরাবন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা করেন। আজ 26তম জাতীয় মৎস্য চাষী দিবস। এই উপলক্ষে আগরতলার মৎস্য মহাবিদ্যালয়ে বন মন্ত্রী অনিমেষ দেববর্মা মৎস্য চাষীদের ক্ষমতায়ন শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য চাষীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করেছে। কেন্দ্রীয় সরকারের মিশন শক্তি প্রকল্পে কর্মরত মহিলাদের আবাস সখী নিবাস আজ সাবরুমে চালু হয়েছে। উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। 1500 শয্যা বিশিষ্ট এই সখী নিবাস নির্মাণে 12 কোটি টাকা ব্যয় হয়েছে। টিএফএ পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসরে জম্পুই জেলা প্রেস সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা খোয়াই গোমতী সিপাহী জলা ও দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলো সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় রাজ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দক্ষিণ জেলার সাবরুমে 83.5 মিলিলিটার। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

0: শ্রোতা বন্ধুরা, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে রবি শনে পর্বে। রবি শনে পর্বে আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত প্লে করব, তবে ডায়াল করবেন আপনারা 0381236253 নম্বর। ফোন লাইন খোলা রয়েছে, দেখি কে রয়েছেন ফোনে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন কোন গানটা শুনবেন?
1: আমি আসুন সমনি থেকে টিঙ্কু বলছি।
0: হ্যাঁ টিঙ্কু বাবু, স্বাগত, বলুন কোন গানটা শুনবেন?
1: ধন্যবাদ। আপনার আমি শুনব হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে।
0: আচ্ছা, খুব সুন্দর গানের অনুরোধ, নিশ্চয়ই প্লে করব, সঙ্গে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, প্রথম অনুরোধটা কিন্তু পেয়ে গেছি, আরও একটা অনুরোধ নিয়ে নি। হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন।
2: ম্যাডাম গান শুনব।
0: আপনি কে বলছেন স্যার?
2: আমি সুব্রত, সুব্রত।
0: সুব্রত বাবু, হ্যাঁ বলুন কোন গানটা শুনবেন?
2: গান শুনব এটা রবীন্দ্রসঙ্গীত করে। হ্যাঁ
0: হ্যাঁ,
2: মাঝখানে রবীন্দ্রসঙ্গীতে সরু সরু

0: বাউল বাউল সঙ্গীত করে।
1: আচ্ছা বলুন কোনটা?
0: বাদল বাউল বাজাই বাদল।
1: হ্যাঁ একদম, আজকের জন্য দারুণ গান। ভালো থাকুন, ধন্যবাদ। এই হ্যাঁ ধন্য একদম ধন্যবাদ এই অনুরোধটা করলেন, নিশ্চয় আমিও শুনতে পাবো, আমার খুব পছন্দের গান তো তাই। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, আমি কলেজ থেকে বাণী বলছি।
1: বাণী?
2: বাণী সাহা।
1: বাণী ম্যাডাম বলুন কোন গানটা শুনবেন?
2: মোর ভাবনা রে কি হাওয়ায়, এই যে গানটা শুনতে।
1: তাহলে শ্রোতা বন্ধুরা বেশ কয়েকটা অনুরোধ তো পেয়েই গেলাম, তাহলে টিঙ্কুবাবুর পছন্দের প্রথম রবীন্দ্রসঙ্গীতটা আপনাদের শোনাচ্ছি ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

0: এবারের গানটা আপনাদের শোনাচ্ছি, সুব্রতবাবু অনুরোধ করেছিলেন,
1: সাবস্ক্রাইব টু শেমারু,
0: সুব্রতবাবু অনুরোধ করেছিলেন শোনাতে ইমন চক্রবর্তীর কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, চলছে রবি শুনে পর্ব। রয়েছি আমি আপনাদের বন্ধু আর জে মানালি, আরও একজন বন্ধু আমাদের ফোন লাইনে অপেক্ষায় রয়েছেন, দেখব কে রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: নিতাই বাবু, হ্যাঁ নিতাই বাবু বলুন।
1: হ্যাঁ, আমি একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই কিশোর কুমারের কণ্ঠে।
0: হ্যাঁ হ্যাঁ।
1: পাগলা হাওয়ায় বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে।
0: আচ্ছা ঠিক আছে, একদম সঙ্গে থাকুন, শুনিয়ে দিচ্ছি।
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার। শ্রোতা বন্ধুরা, আজ ছোটবেলার সেই গানগুলোকে আপনারা না সেই নস্টালজিক করে তুলছেন আমাদেরকে। এই গানগুলো আমরা ছোটবেলায় যারা খুব নাচ শিখতাম বা নাচতে ভালোবাসতাম, তারা প্রত্যেকেই কিন্তু বাদল বাউল এবং পাগলা হাওয়ায় নেচেছি, তাই নয় কি? এবারের গান বাণী ম্যাডামের পছন্দের।

0: শ্রোতা বন্ধু কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন না? যাই হোক, আমরা এবারে নিতাই বাবুর পছন্দের গানে চলে যাচ্ছি। শ্রোতা বন্ধুর সাথে তো কথা বলা গেল না, তিনি নিশ্চয়ই পরে ফোন করবেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো
1: হ্যালো,
0: শ্রোতা বন্ধুরা, আমার মনে হয় আপনারা ভাবুন ভেবে ফোন করুন, তাহলে মনে হয় আরো ভালো হয়। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: শুভ সন্ধ্যা।
0: হ্যাঁ, শুভ সন্ধ্যা, শ্যামল বাবু বলুন।
1: যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে,
0: একদম ভালো থাকুন। আপনি আবারও অন্য দিনের মতোই আজকেও খুব পছন্দের গানটাই বললেন, শোনাবো নিশ্চয়ই।
1: নমস্কার।
0: একদম, তাহলে আর দেরি না করে প্লে করছি।

শ্রোতা বন্ধুরা, রবি শনি পর্বে আর অনুরোধ রাখা যাচ্ছে না। এই পর্বের শেষ গানটি প্লে করছি শ্যামলবাবুর পছন্দের।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্ত। আর আজ আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ভীষণ পছন্দের পর্ব আজ রাতে। শ্রোতা বন্ধুরা, আজ রাতে পর্বে কিন্তু অন্য রকমের একটা টপিক পেছে নিয়ে এসেছি, আশা করি ভালো লাগবে। আজ চলুন সবাই মিলে ভীষণ হাসি, ভীষণ আনন্দ করি। আজকের বিষয় গপ প্রতিযোগিতা। শ্রোতা বন্ধুরা, আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে মানালি আপনার

ভীষণ হাসি, ভীষণ আনন্দ করি। আজ আজকের বিষয় গপ, গপ প্রতিযোগিতা। শ্রোতা বন্ধুরা, আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে মানালি, আপনাদের সঙ্গে টিউন করে রয়েছেন 101.6 MHz FM উচ্চান। তো আর হ্যাঁ, আজ আজকের বিষয়টা শুনে হয়তো অনেকেরই অলরেডি মুখে এক চিলতে হাসি ফুটে উঠেছে, হয়তো অনেকের চোখে ভেসে উঠছে সেই স্কুলের মাঠ, সেই ক্লাবের বারান্দা, পাড়ার মাইক, আর চেনা সেই ডাক, পরের প্রতিযোগী মঞ্চে আসুন। হ্যাঁ, আজকের বিষয় গপ প্রতিযোগিতা। শ্রোতা বন্ধুরা, একটা সময় ছিল যখন গপ বলা ছিল একটা শিল্প। কে কত সুন্দর করে বাছিয়ে সাজিয়ে গুছিয়ে গপ বলতে পারে, আর কে কত মজা করে সবাইকে হাসাতে পারে, এই নিয়েই হতো প্রতিযোগিতা। কোথাও সত্যি কথা, কোথাও বা কল্পনা, কোথাও একটু বাড়িয়ে বলা, তবে সব মিলিয়ে ছিল দেদার আনন্দ, ছিল মানুষের মানুষে মিলনের উৎসব। গপ মানে শুধু গাল গল্প নয়, গপ মানে কল্পনা, রসবোধ আর কথার জাদু। এই ধরুন, আজ যদি আমি আপনাকে বলি, আজকে জানেন FM-এ আসার পথে আমার অটোর সিটে বসেছিলেন আইনস্টাইন, এবং বলছিলেন তিনি ফিজিক্সের কিছু লস। ভাবা যায়? হ্যাঁ, তো এই ধরনেরই গপ নিয়ে কিন্তু আজকের আসর। তাই শ্রোতা বন্ধুরা, গপ মানে একটা অন্যরকম আবেগের নাম। আপনারাও গপ বলুন, যার গপ সবচেয়ে ভালো হবে তাকে কিন্তু একটা বিশেষ পুরস্কার রয়েছে আমাদের পক্ষ থেকে। তাই গপ প্রতিযোগিতা হোক, দেখি কে কতটা বানিয়ে গল্প করতে পারে। হ্যাঁ, কন্ডিশন একটাই, একটাও সত্যি কথা বলা যাবে না আজ, আজ সব বাড়িয়ে বলবো। চলুন দেখি তো কে কতটা বাড়িয়ে বলতে পারি। দেখুন, আজ প্রযুক্তি আমাদের অনেক কিছু দিয়েছে, তাই না? কিন্তু হয়তো কেড়ে নিয়েছে সেই সন্ধেবেলা আর দিলখুশ মেজাজের গল্প আড্ডা। একটা সময় উঠোনে সবাই বসে প্রচণ্ড পরিমাণে হাসি হতো, উঠোন ভরা মানুষ থাকতো, আর মুখোমুখি বসে গল্প শোনা হতো। আজই গল্প শোনার সময় কোথায় বলুন তো? শ্রোতা বন্ধুরা, ডায়াল করুন 0381232625 নম্বর, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965। আপনারা যদি ফোন লাইনে না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপেও মেসেজে লিখে জানাতে পারেন। তো আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছে গপ নিয়ে আপনারা কি তৈরি? কী গপ শুনবো আজ আপনাদের থেকে? ডায়াল করুন 0381232653 নম্বর। শ্রোতা বন্ধু কি রয়েছেন একজন? না, শ্রোতা বন্ধুর সাথে কথা বলা গেল না, তিনি নিশ্চয়ই পরে আবার ফোন করবেন। এই তো ফোন এসে গেছে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো। শ্রোতা বন্ধুরা,

0: একটা সময় দাদু ঠাকুমা এমন গপ বলতেন যা শুনে ছোটরা একেবারে হা করে থাকতো। গ্রামের চায়ের দোকানে, পুকুর ঘাটে শীতের রাতে আগুন পোহাতে পোহাতে গপ চলতো ঘণ্টার পর ঘণ্টা। আর সেখানে জেতাহারার চেয়ে সবচেয়ে বড় ছিল একসঙ্গে হাসতে পারা। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, অম্বিকা ম্যাডাম, স্বাগত আপনাকে।
1: আজকে বিষয়টা দিয়েছেন খুব ভালো, মজার
0: দিয়েছি, কিন্তু কন্ডিশনটা জানেন তো?
1: হ্যাঁ,
0: কি শর্ত
1: বললেন? হ্যাঁ শুনলাম তো, একটাও সত্যি বলা যাবে না সব।
0: আচ্ছা আপনি যে বললেন, ও এটা তো আমি বলেছি। হ্যাঁ বলুন, আপনার নাম কি, কে রয়েছে?
1: হ্যাঁ আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: এই যে সত্যি কথা বলে দিলেন তো।
1: এই সত্যি, তাই সত্যি কথা বলে দিলাম। তাইতো,
0: যাই হোক বলুন।
1: দেখুন, এরকম মজা অনেক সময় অনেক জায়গায় আমরা করি। আষাঢ়ে গল্প আমরা অনেকই বানাই বা বলেও থাকি। যেমন ধরুন, আমরা কিছুদিন আগে পাড়াতে একবার বিকালে একবার বসি, বেড়াই, গল্প করি সবাই একসঙ্গে, সব মেয়েগুলো একসঙ্গে জোট বেঁধে বসি। তো সেরকমই একদিন বর্ষার সময় বসে সবাই গল্প করছি, গল্প করতে করতে দেখছি ভূতের রানী, উনি আমাদের সঙ্গে চলে এসেছেন গল্প শুনতে। যেহেতু ভূতের গল্প হচ্ছে, ভূতের গল্প হচ্ছে, ভূতের মানে বর্ষাকালের দিন মাছ ধরতে বেরুলে ভূতেরাও কিন্তু তখন বেরিয়ে পড়ে সন্ধ্যের সময় বা রাত্রে যখন খুব বৃষ্টি হয়, মাঠে প্রচুর মাছ ওঠে। তো সেই মাছ ধরতে গেলে ভূতেরাও কিন্তু মা পিছু নেয়। তো সেই রকমই গল্প হচ্ছে, সেই রকমই আমরা বসে বসে গল্প করছি। জানিস, কেউ বলছে আমার বাবা ভোরবেলায় মাছ ধরতে গিয়েছে, ভূতে বলছে মাছ দে, মাছ চাইছে, এরকমই সব গল্প করছি। আমি বলছি আমার মামাকেও, আমার মামা, ছোট মামা যখন মাছ ধরতে গিয়েছিল সন্ধ্যেবেলায়, মাছ ধরছে, ধরার পর গাছ থেকে একজন বলছে কিরে মাছ দিবি না, তোর মাছ মামা নিয়ে পালিয়ে যাচ্ছি। তখন মামারা কি করেছে, একটা মাছকে লাইটার ছিল, লাইটার মাছটাকে পুড়িয়েছে, ছুড়ে দিয়েছে। তখন বলেছে হ্যাঁ আমাকে পোনা মাছ নেবে, আমাকে পোনা মাছ নেবে। বলছি হ্যাঁ, তো এরকম বলতে বলতে ধরুন ভূতের রানী এসেছে আমাদের পাশে। হঠাৎ করে একজন দেখছি একটা ঠান্ডা হাত গায়ে মানে পড়েছে, ফিল করছি ঠান্ডা হাতটা। তখন একজন বলছে হে তুই আমার গায়ে হাত দিলি, হাতটা এত ঠান্ডা কেন? তখন সে বলছে না তো, আমি তো তোর গায়ে হাত দিইনি। তাহলে এত কে আমার গায়ে হাত দিল, ঠান্ডা, এত হাতটা ঠান্ডা লাগলো। নিয়ে আর একজনকে এরকম গায়ে হাত দিয়েছে, সেও বলছে এই তুই করলি? ও বলছে না আমি করি নাই। বলছে তাহলে কে করছে বলতো এগুলো? কিছুক্ষণ এসব গল্প চলছে, চলতে চলতে চলতে চলতে কিছুক্ষণ পর আমরা ফিল করছি ভূতের রানী, উনি আমাদের মাঝখানে স্বয়ং এসে বলছেন তোরা সব মাছের গল্প করছিস, আমাকে মাছ দিবি না, আমি মাছ খাবো।
0: আরে বাহ, কেয়া বাত কেয়া বাত। অম্বিকা ম্যাডাম, চলতে থাকুক আপনার গপের প্রতিযোগিতা। আচ্ছা, আপনার প্রতি খুব খুশি হয়ে একটা পচা কাজু বাদাম উপহার দিলাম।
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধু, জানেন একবার ফ্লাইট দিয়ে আসছিলাম সাথে মুকেশ আম্বানি। তো মুকেশ আম্বানি বসে আছে আমার পাশে। তো সেখানে কি হলো ঘটনাটা, আমি তো অর্ডার করলাম একটা কফি, দেখলাম মুকেশ আম্বানি এমন ফেল ফেল করে তাকিয়ে আছে এবং ঠান্ডায় কাঁপছিলেন। তখন বুঝলাম যে তারও একটা কফি দরকার। তো তখন কি আর করি বলুন তো, আমি তো খুব হৃদয় বড় মহিলা, তো তাই মুকেশ আম্বানিকে একটা এক কাপ কফি তো

0: দরকার হবে আমার,
1: কিনে দিলাম। যাই হোক, তারপর কফি খেতে খেতে দুজন গল্প করতে করতে চলে এলাম আগরতলায়। সেই মেমোরেবল ফ্লাইটটার কথা মুকেশ আম্বানি এখনও কিন্তু ফোন করে প্রায় বলে আমাকে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, চলছে আজ রাতে পর্ব। আজ রাতে পর্বে রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি, আর আজ গপ প্রতিযোগিতা হচ্ছে। তো যাই হোক, এই যে গপ প্রতিযোগিতা, এখন কিন্তু খুব একটা চোখে পড়ে না। সময় হয়তো বদলেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই আমাদের কল্পনা শক্তিটা একটু একটু করে কি হারিয়ে যাচ্ছে? আমাদের FM পরিবারের কারোর কিন্তু হারাতে দেব না আমি, তাই আজ গপ প্রতিযোগিতা শুনবো, আপনারা কি বলেন? হ্যালো নমস্কার, কে রয়েছেন? হ্যালো, শ্রোতা বন্ধুর সাথে কথা বলা গেল না, যাই হোক। শ্রোতা বন্ধু, আমাদের আরও একটা ফোন নম্বর কিন্তু খোলা রয়েছে, যদি আপনারা 03-81-232-6253 নম্বরে না পেয়ে থাকেন তাহলে ডায়াল করতে পারেন 9485007172। হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: দিদি আমি কৃষ্ণশীল বলছি।
0: কৃষ্ণবাবু? হ্যাঁ কৃষ্ণবাবু বলুন।
2: আছেননি ভালো?
0: এই রে, হ্যাঁ আছি, ভালো আছি, কিন্তু আজ ভাবছিলাম একটাও সত্যি কথা বলবো না, কিন্তু হ্যাঁ ভালো আছি।
2: আচ্ছা, আমরা যে সময় ছোটবেলা যে সময় ধরেন ক্লাস 2 বা 3 তে পড়তাম, হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ,
2: তখন আমরা ধরেন আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হইতো, ঠিক আছে?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
2: প্রত্যেক পূর্ণিমার হইতো, তো সবাই তো হইতো। তো আমরা মনে একদিন দাদা থাকতো, ওই দিলীপ দেবনাথ, তো ইয়ার দাদা, তো এর টিকিট টুকিট খেলতো, তো আমরা ওকে দেয় দিকে সবাই বইতাম। তো বোঝানোর পরে এরপরে বিভিন্ন টাইপের কুইজ টাইপের করতো। হ্যাঁ, তো যে থাকতো মানে এরকম মানে ইয়ে করতো, আর একটা করতো এরকম। একবার আমরা কইতে আছে, দেখ একটা গাড়ি ধর এই জায়গা থেকে যাইতে আছে, হ্যাঁ গাড়িটার মধ্যে ধর একটা কথার কথা 5 টন জিনিস পারবো, ঠিক আছে? একদম তেল টুল ড্রাইভার দিবে সব উঠছে। এরপরে ধর 100 মিটার বা 200 মিটার গেলে একটা ব্রিজ আছে, হ্যাঁ এই ব্রিজটা পার হইব, ঠিক আছে? ড্রাইভার রেজিস্ট্রেশন লাগতো না, গাড়ি কিন্তু লাগতো না, আর এখানে একজন লোক উঠতো না, ঠিক আছে?
0: এটা অনেকটা ধাঁধার মতন, আমি কিন্তু গপের কথা বলছিলাম, শুনেছেন তো নিশ্চয়ই?
2: হ্যাঁ শুনছি।
0: হ্যাঁ
2: বলুন। তো তখন হেসে মানে এই ব্রিজটা ভেঙে পড়ে দেখবো, ঠিক আছে, কেউ যদি উঠে, ঠিক আছে? তো তখন প্রশ্ন হয়েছে যে মাছ বরাবর যাওয়ার পরে হ্যাঁ একটা পাখি পাখি উঠছে, ব্রিজটা ফারিয়া গেছে, তো কেমনে গেছে? আমরা তো অনেকে সবাই মানে চিন্তা করতাম, দাদা তো চাকার ফার্ম ফেরে দিত না, কেউ তো লামছে না, চাকার ফার্ম আসতো না, তাহলে বৃষ্টি ফারিয়ে গেছে কেমনে গেছে? তখন আমরা অনেক চিন্তা করতাম, ভাবতাম না, আমরা তো শুরু। তখন অনেক অনেকক্ষণ পরে হ্যাঁ কইতো যে রাস্তাটা গেছে তেলটা শেষ হয়েছে, তো কহ এই যে কাকটা বইছে এইটা মানে তেলটা শেষ হয়েছে, এরকম মানে গল্প করতো আমাদের কাছে, আরো বিভিন্ন গল্প করতো। এরকম অনেক টাইম লাগবে, কিন্তু মজাই লাগবে, অনেক অনেক গল্প করতো, ভালোই লাগতো। ঠিক আছে দিদি, ভালো থাকি, ঠিক আছে।
0: শ্রোতা বন্ধু, গপ মানে মিথ্যে কথা বলা, বানিয়ে যত পারেন বানিয়ে বলুন কথা। আজ আমরা অনেক সময় এমন হয় না, বন্ধুকে বানিয়ে বলি, জানিস আমার ঘরে আছে ওই, এটা আছে সেটা আছে বলি না, তো ঠিক তেমনি ভাবেই ডায়াল করুন 9485007172 অথবা 03812326253 নম্বরে। আমি রয়েছি আপনাদের বন্ধু আছে মানালি আপনাদের সঙ্গে। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
3: ম্যাম নমস্কার।
0: নমস্কার,
3: আমি রামনগর থেকে রাজু।
0: রাজু বাবু বলুন। রাজু বাবু
3: ম্যাম, একটা ভালো একটা প্রোগ্রামে একটা
0: বলুন।
3: আমরা গপ প্রতিযোগিতা রবীন্দ্র ভবনের মধ্যে

0: থাকতাম।
1: আচ্ছা,
0: আমরা সুরা বন্ধু ছিলেন বিশ্বজিৎবাবু, বিশ্বজিৎবাব না বাদরঘাট মাত্র বলি দেখেছে কথা বলতো। উনার প্রোগ্রামই দেখেছি, খুব ভালো প্রোগ্রাম হয়। ডাক অপেক্ষা আছে, উনি নিয়ে আসেন, উনার মুখ দিয়ে শুনতাম।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বেশ ভালো লাগলো, সঙ্গে থাকুন। আপনি কিছু বলবেন না? রাজুবাবু দয়া করে। যাই হোক, আমরা গানে ফিরে যাই, মজা করি, চলুন।
2: সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব।

নসি, খাও তারপরে এক মগ লসি লাগে, জুড়ি জুড়ি সুচুড়ি হ্যাচ্ছ হ্যাচ্ছ ঠিক ঠিক ঠিক ঠিক। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে ছাকা ভেবা চাকা হাম্বা হাম্বা ঠিক ঠিক ঠিক ঠিক।

লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বাকুম বাকুম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি, মা বুকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমেশ্বর, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একেই, ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা।

0: সামলে থাকে খুব। কিন্তু সেদিন হয়েছে কি এমনি ব্যাকুপ, আকাশ পরে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজকের এই পর্বটা কিন্তু শুধুমাত্র আমাদের নিজেদের কল্পনা শক্তিটাকে বাড়িয়ে তোলার জন্য। মনে পড়ে শেষ আপনি কবে মন খুলে কাউকে বাড়িয়ে বলেছিলেন, কব বলেছিলেন? শেষ কবে পরিবারের সঙ্গে একসঙ্গে শুধু বসে আড্ডা হয়েছিল? কিংবা শেষ কবে কোনো বাচ্চাকে বা শিশুকে নিজের সেই কল্পনার গল্প বলেছিলেন, জানিস চাঁদ মামা তুই ঘুমোলে ঠিক গুটি গুটি পায়ে এসে তোর কপালে টিপ দিয়ে যায়? কবে বলেছিলেন তুমি ঘুমিয়ে পড়ো সান্টা ক্লস আসবে রাতে মুজোয় ভরে তোমার জন্য গিফট রাখবেই? মনে পড়ে? নমস্কার বন্ধু, রয়েছেন কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, শেখ নূর আলম বাবু?
1: না না না না না না, আমি ওই ক্যালকাটা তিলজলা থেকে রনি মল্লিক বলছি।
0: রনি মল্লিক?
1: হ্যাঁ
0: হ্যাঁ বলুন রনি বাবু। আচ্ছা আচ্ছা,
1: আমি রঞ্জিত মল্লিকের অভিনয়ের আগে, রঞ্জিত মল্লিকের চরিত্রে যে অভিনয় গুলো সেই রনি মল্লিক আমি করতাম ওগুলো, বুঝলেন?
0: ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর
1: বাংলা বই অভিনয় গুলো আমি করতাম, বয়স হয়ে গেছে এখন আর ওরকম করছি না।
0: আপনার কাছে বোধহয় রফি স্যার গান শিখতো, তাই না?
1: হ্যাঁ ওটাই তো।
0: আচ্ছা কত উদার মানুষ আপনি, বা আজ ফোন করলেন।
1: হ্যাঁ আসতো আমার কাছে কতবার এসছে, তারপরে একটা কথা কি জানো তো, এই মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী অনেকবার আমার বাড়ি এসেছেন।
0: আচ্ছা
1: অনেকবার আমার বাড়ি এসেছেন।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। আর
1: ভালো থাকবেন?
0: না ভালো তো থাকবো, কিন্তু আপনার কি উপহার না নিয়েই চলে যাবেন?
1: হ্যাঁ সব থেকে বড় কথা টিকে বলবো দিদি, একটা বাস্তব কথা বলবো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: আপনাকে
0: দেওয়ার রয়েছে তো, একটা ফিফা ওয়ার্ল্ড কাপ আপনাকে দি।
1: অবশ্যই দেন,
0: একদম
1: চিরকৃতজ্ঞ থাকবো।
0: ভালো থাকুন, সঙ্গে থাকুন।
1: আর একটা কথা বলতে ভুলে গেলাম।
0: হ্যাঁ বলুন।
1: আপনি যে আমরা বাড়ি এলেন, কিন্তু আপনাকে যে থাকার জন্য বললাম আপনি থাকলেন না, বাড়ি চলে গেলেন, এটাতে কিন্তু আমাকে খারাপ লেগেছে।
0: হ্যাঁ আগামীবার এসে নিশ্চয়ই থাকবো।
1: দিদি ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন।
0: খুব এনজয় করলাম, খুব এনজয় করলাম।
1: হ্যাঁ আপনাদের কেন্দ্রবিন্দু করে তো আমরা ওই জায়গায় আছি।
0: হ্যাঁ
1: আপনারা আমাদের মানে কি বলবো, একটা সুখের সংজ্ঞা আপনারা হচ্ছেন আমাদের।
0: ধন্যবাদ,
1: এটুকুই বললাম দিদি, ভালো থাকবেন, ধন্যবাদ।
0: হ্যাঁ শ্রোতা বন্ধু কে রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন?
2: হ্যালো দিদি।
0: হ্যাঁ নমস্কার বলুন।
2: আমি নগর থেকে।
0: হ্যালো, খুব ডিস্টার্ব করছে লাইনটা। নমস্কার কে রয়েছেন?
2: নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে বিধান রায় বলছি।
0: বিধান রায় বলছেন?
2: হ্যাঁ।
0: এ বাবা, আসল নামটা কি নিতাই বাবু? ব্র্যাকেটে।
2: হ্যাঁ আসল নাম নিতাই বাবু।
0: বলুন
2: তো, আপনি আজকে মিথ্যা কথা বলতে বলেছেন সেটাই ওই জন্য বললাম আমি।
0: বিধান রায় হিসেবেই আজকে কথাটা বলুন, আমাদের তো লিখে রাখতে হয় আসলে আপনারা।

0: কারা কারা ফোন করেছেন তো সেই অর্থে আর কি বলুন।
1: তো আমি শিয়ালদা স্টেশনে আছি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আছেন।
1: তো শিয়ালদা থেকে আমি মেট্রো ধরবো, যাব আমি মহানায়ক উত্তম কুমার স্টেশন।
0: ও হ্যাঁ হ্যাঁ।
1: তো আমি সেই শিয়ালদায় মেট্রো চেপেছি। হ্যাঁ, চাপার পর তারপরে একটা স্টপেজ এসেছে, হঠাৎ দেখছি গৌরাঙ্গ চক্রবর্তী উঠছেন।
0: উঠছেন? আচ্ছা।
1: হ্যাঁ উঠছেন। আচ্ছা, তখন আমি একা বসে আছি, গৌরাঙ্গ চক্রবর্তী উঠছেন। আমি বলছি, এই গৌরাঙ্গদা এসো এসো এসো এসো, এই এই আমাকে তুই চিনতে পারলাম না, এই আমাকে তুই চিনতে পারলি না, একসাথে ফুটবল খেলেছি, লোকাল বসে আড্ডা মেরেছি, তো আমাকে চিনতে পারলি না, আমি হচ্ছি বিধান রায়। আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো আমার তো ছোটবেলার নাম গৌরাঙ্গ, এখন আমি মিঠুন চক্রবর্তী হয়ে গেছি। আমি হ্যাঁ সেটা আমি জানি আমি। হ্যাঁ তুই তো এখন মিঠুন চক্রবর্তী। তো তোর বই আমি অনেক দেখেছি, খুব ভালো লাগে। তো আমার সব থেকে ভালো লেগেছে তুই যখন বাংলাদেশের সঙ্গে ভারতের বইটা করেছিলি স্বর্ণাভিচার, রোজিনার সঙ্গে যে রোলটা করেছিলি সেটা খুব সুন্দর আমার লেগেছে। আর তার সাথে ছিল ভিলেনের অভিনয় ছিল উৎপল দত্ত, তিনি যেটা অভিনয় করেছিলেন খুব সুন্দর কিন্তু অভিনয়, মুগ্ধ হয়ে গেছিলাম সেই বইটা দেখে আমি।
0: আপনাদের কেমন লাগছে সে কথাটা কিন্তু জানাবেন। দেখি বন্ধু কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালেন কিনা। হ্যাঁ চলে এসছে বেশ কয়েকটা মেসেজ আমাদের। হ্যাঁ আমাদের শুক্লাদি একটা মেসেজ পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে।
2: শুভ সন্ধ্যা মানালি, আমি লাইনটা পাচ্ছিলাম না তাই জন্য একটা ভয়েস মেসেজ পাঠাচ্ছি তোমাকে। তুমি আজকে আলোচনার বিষয় রেখেছ গপ, দারুণ একটা বিষয় জানো তো। আমি দুটো ঘটনা বলি। একবার কি হয়েছে, মানে জগন্নাথ বাড়ির কাছে একটা সুরঙ্গ দেখতে পেলাম। সুরঙ্গ দেখে আমার একটু কৌতূহল হলো, আচ্ছা এটাতে প্রবেশ করি তো, প্রবেশ করে দেখি তো কোথা যাওয়া যায়, মানে কতটুকু যাওয়া যায়। তো আমি যা সেই সুরঙ্গটা দিয়ে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হেঁটে যাচ্ছি যাচ্ছি। এবার কি হলো জানো, শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছলাম জানো, আমেরিকা। আমি যখন সুরঙ্গটা একদম মানে শেষ পর্যন্ত গিয়ে উঠলাম, আবার বেরিয়ে গেলাম, বেরিয়ে দেখি আমেরিকা চলে এসেছি। সে তো দারুণ ব্যাপার, ভীষণ কৌতূহল আমার। আচ্ছা আমেরিকা যখন এসেছি তখন একটু ডোনাল্ড ট্রাম্পের সাথে একটু দেখা করেই যাই, তো যেরকম ভাবনা সেরকম কাজ। ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখার সাক্ষাৎ করে আমি বললাম যে দেখুন আমার বাড়ি তো ত্রিপুরা রাজ্যে, মানে ভারতবর্ষে ত্রিপুরা রাজ্যের আগরতলায়, তো আমি সুরঙ্গ দিয়ে আস্তে আস্তে আস্তে আস্তে আমেরিকা চলে আসলাম। তো সেই জন্যই ভাবলাম যে আপনার সাথে একটু দেখা করেই যাই। তো ডোনাল্ড ট্রাম্প খুব খুশি হলেন, বললেন যে ভালো, একবার আমিও চেষ্টা করব সেই সুরঙ্গ দিয়ে আপনাদের ত্রিপুরাতে যাওয়ার। তো আমি ওনাকে নিমন্ত্রণ করে আসলাম আসার জন্য। আর আরেকবার কি হয়েছিল জানো, নদীতে আমাদের এখন বর্ষাকাল চলছে না আষাঢ় মাস, তো প্রচণ্ড বৃষ্টি হয়, এবার নদীতে তো খুব বন্যা হয়। তো বন্যার জলে ভেসে না 40-80 কেজি ওজনের একটা মাছ এসেছিল জানো। তো একজন জেলেই মাছটা ধরেছে। এবার কি হলো যে মাছটা তো উনি একা পাড়ে তুলতে পারছে না, আমাদের পাড়ার সব লোক গিয়ে ওনাকে হেল্প করলো। তারপর মানে জাল ধরে টেনে টুনে কোনোভাবে পাড়ে তুলে আনলেন মাছটা। তো আনার পর এবার মাছটা কী করবে, এবার আমাদের সপুরো গ্রাম সহ নিমন্ত্রণ করা হলো, সবাই মিলে রান্না বাড়া করে মাছটা খাওয়া হবে। তো যেরকম মানে ভাবনা সেরকমই কাজ হলো। এবার এত বড় মাছটা যে একসাথে রান্না করবে, এর কোয়ালিটা পাবে কোথায়? এত বড় 80 কেজি ওজনের মাছ রান্না করার জন্য তো একটা বিশাল একটা কড়াই লাগবে। তো সেই জন্য কি করা হলো জানো, এবার কড়াইটা অর্ডার করা হলো সে আমাদের কি বলে একবার রাজস্থান গেছিলাম আমি, জানো, রাজস্থান গিয়ে একটা জায়গা, আমি জায়গাটার নাম বলছি না, সেখানে গিয়ে একটা বিশাল একটা কড়াই দেখে এসেছিলাম, জানো তো। আমার হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ, ওইখান থেকে যদি অর্ডার দিয়ে কড়াইটা আনা যায় তাহলে এই মাস

0: তো রান্না করা যাবে একসাথে। তো এইবার রাজস্থানে অর্ডার করা হলো কড়াইটা পাঠানোর জন্য। এবার কড়াইটা পাঠাতে তো আবার লাগবে বিশাল বড় একটা গাড়ি, তো সেই যথারীতি একটা গাড়িও আবার খুঁজে বের করা হলো। সে গাড়িটা পাওয়া গেল গিয়ে দিল্লি, দিল্লি বিশাল বড় একটা গাড়ি পাওয়া গেল। সেই গাড়িটা পাঠানো হলো রাজস্থান, রাজস্থান থেকে কড়াইটা নিয়ে আমাদের গ্রামে আনা হলো। তারপর এই মাছটা রান্না করে আমরা সবাই মিলে বিশাল মহাভোজ করলাম। থাকবে মানালি, শুভরাত্রি।
1: আহা শুক্লাদি, সেই সেই আপনি কিন্তু আজ গপ প্রতিযোগিতা একেবারে পারফর্মার অফ দ্য গপ বলতেই পারি আপনাকে। আর হ্যাঁ শুক্লাদি, এত ভালো গপ বললেন সেই জন্য কিন্তু একটা কাঁঠাল ফ্লেভারের নোবেল পুরস্কার আপনার প্রাপ্ত। আপনি কিন্তু পাবেন একটা বিশাল নোবেল, যেই পুরস্কারটার মধ্যে একেবারে কাঁঠালের গন্ধে মৌমো করবে। হ্যাঁ যাই হোক, আমাদের সুমন মুহুরিবাবু জোলাইবাড়ি থেকে আরও একখানা মেসেজ দিয়েছেন। তিনি বলছেন, আমি একদিন ঠিক করলাম টাকা বাঁচাবো, পকেটে যা ছিল সব গুণে খুব খুশি হলাম। বাজারে গিয়ে শুধু দাম জিজ্ঞেস করতেই থাকলাম, কিছুই কিনলাম না। ফিরে এসে দেখি চা খেতে খেতেই সব টাকা শেষ। শেষে বুঝলাম আমি জিনিস না কিনলেও চা আমাকে কিনে ফেলেছে। এ বাবা, চা আপনাকে গিলেও ফেলেছে জানেন। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
2: আমি দেব বাবু বলছি।
1: হ্যাঁ হ্যাঁ,
2: দেব বাবু, অজিত দেব।
1: অজিত দেব, তাই না?
2: হ্যাঁ
1: বলুন।
2: নমস্কার ম্যাডাম।
1: নমস্কার।
2: ওই ভদ্রমহিলা বললেন, দুরান নাম্বার বাড়ি তো মার্কিন যুক্তরাষ্ট্র।
1: মার্কিন যুক্তরাষ্ট্র, হ্যাঁ একদম।
2: তাহলে উনি জাতীয় আমেরিকা কোথায় পেলেন?
1: আরে চলে গেছে, যেতে কত
2: কোথায় ছিল
1: অজিতবাবু? আপনি আপনি কিছু অ্যাড করুন আপনার অ্যাডিশন।
2: ঠিক আছে ম্যাম, ভালোই বললেন, কিন্তু আমিও করতে বলতে বাধ্য হয়েছি, কারণ এত বড় মাছ কোথায় ছিল?
1: আপনি কিছু অ্যাড করবেন না? আপনি কিছু বলবেন না?
2: কি বলবো ম্যাডাম, আমরা তো গিয়ে।
1: যাই হোক শ্রোতা বন্ধু, আপনাদের কিন্তু স্টক বাড়িয়ে তারপরই ফোন করবেন। চলছে আজ রাতে পর্ব, রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়িতে রাত 10:04:31 চলছে আজ রাতে। আর আজ আজ রাতে আমরা ইচ্ছে মতন চুটিয়ে মজা করছি। আজ কথা হচ্ছে গপ প্রতিযোগিতা নিয়ে, কে কতটা গপ বলতে পারে শুনবো শুধু।

0: রাম গরুরের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসব না না না না, সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে, ঘুম নাই তার চোখে আপনি বকে বকে, আপনারে কয় হাসিস যদি মরব কিন্তু তোকে, যায় না বনের কাছে কিংবা গাছে গাছে, দক্ষিণার সুরসিরিতে হাসিয়ে ফেলে পাছে, স্বস্তি নেই মনে মেঘের কোণে কোণে, হাসির বাষ্প উঠছে ফেপে কান পেতে তাই শুনে, ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে চোনাক জলে আলোর তালে হাসির ঠারে ঠারে, হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা, রাম গরুরের লাগছে ব্যথা বুঝছে নাকি তারা, রাম গরুরের বাসা ধমক দিয়ে ঠাসা, হাসির হাওয়া বন্ধ সেথায় নিষেধ সেথায় হাসা। শ্রোতা বন্ধু, এমন রাম গরুরের ছানা যদি আপনাদের পাশে থেকে থাকে তাদের বলবেন আমাদের অনুষ্ঠান শুনতে, মন ভালো হয়ে যাবে, বিশ্বাস করুন মন ভালো হয়েই যাবে। নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো, শ্রোতা বন্ধুরা ডায়াল করুন 0381236253 নম্বর। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে রয়েছেন?
1: আমি লীলা কর্মকার বলছি, আগরতলা গান্ধীঘাট থেকে।
0: হ্যাঁ লীলা ম্যাডাম বলুন।
1: তুমি তো আজকে একটা মজার একটা মানে প্রসঙ্গ আনলে না, আমি আর চুপ থাকতে পারলাম না, এই বয়সেও কিন্তু আমার একটু বলতে ইচ্ছে করছে। আমি
0: আপনার বয়স 25 নয় কি?
1: একদম
0: ছোট্ট
1: মেয়ে ফ্রক পরা, তো আমি শুক্লার কথা শুনছিলাম, কিন্তু শুক্লা

0: জানো তো,
1: হ্যাঁ
0: একটা বিশাল মিস করলো আজকে। মিস
1: করলো
0: কি, ও এটা 80 কেজি ওজনের মাছটার জন্য।
1: হ্যাঁ
0: আজকে আমাদের যে গ্রুপে আছে, যে সব প্রায় বলে দীপ্তনু, দীপ্তনু তো আমার নাতির মতো, দীপ্তনু শুনছে কিনা আমি জানি না। দীপ্তনু কি করেছে জানো, ওই শুক্লাদের বাড়ি তো জগন্নাথ বাড়ির এখানে, আর ওই যে জগন্নাথ বাড়ির যে রাজবাড়ি যে দুটো দিঘি আছে না, এই দিঘি থেকে সে দীপ্তনু করেছে কি, চারটে ইলিশ মাছ ধরেছে।
1: আচ্ছা ইলিশ মাছ, হ্যাঁ হ্যাঁ।
0: ওনে কি করেছে জানো,
1: হ্যাঁ
0: শুক্লার বাড়িতে না গিয়ে, শুক্লার বাড়িতে তো অনেক মাছ, আমার বাড়িতে নিয়ে এসেছে, আমার বাড়ি গান্ধীঘাট, ও আমার বাড়িতে নিয়ে এসেছে দীপ্তনু। এনেছে চারটে বলো বড় বড় সেই পদ্মা ইলিশ, তাকে বলে
1: পদ্মা না, এটা জগন্নাথ দিঘির ইলিশ।
0: জগন্নাথ দিঘিতে উঠেছে, মানে পাওয়া গেছে পদ্মার ইলিশের চাই তো টেস্ট।
1: ও মানে পদ্মা থেকে পালিয়ে এসছে সামহাও,
0: হয়তো বা। আর আজকে খাওয়া টাওয়া খেলাম না সেই দীপ্তনু সহ, হ্যাঁ ইলিশ মাছের ভাপা ভাজা, সে লাউ দিয়ে, তারপরে তোমার কুচুর শাক, যে বিরাট খাওয়া হলো তুমি ধারণা করতে পারো না। দুঃখ হচ্ছে শুক্লা বাড়ির কাছ থেকেই মাছগুলো আমার বাড়িতে নিয়ে আসে, আর শুক্লা এই এত বড় মাছের গপ মারতে গিয়ে বাস ও সেই ইলিশ মাছের টেস্টটাই রিলিজ করলো।
1: অনেক ধন্যবাদ লীলা ম্যাডাম, দারুণ লাগলো, ভালো থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যাঁ খুব ভালো, আমিও তো এসেছিলাম মনে নেই, একদম ভালো থাকুন, সঙ্গে থাকুন,
0: খুব ভালো লাগলো থেকো।
1: শ্রোতা বন্ধুরা, জানেন আমাদের বাড়িতে না একটা মোরগ আছে, সেই মোরগটা না মাঝরাত থেকেই ডাকা শুরু করে। একদিন জিজ্ঞেস করলাম, এ মোরগ তুই তোর প্রবলেমটা কি বলতো, তুই এত সকাল সকাল ডেকে আমাদের ঘুম ভাঙিয়ে দিচ্ছিস, কি কারণ বলতো, আমরা তো মাত্র ঘুমটা জমে উঠছিল সবে মাত্র। মোরগ বলে কি জানেন, মোরগের নাকি ঘড়িটা 2 ঘন্টা ফাস্ট, তাই মোরগ আগেই ডেকে দেয়। বলেন এটা কোনো কথা, এটা কোনো কথা বলুন তো, কেমন বাজে লাগে বলুন তো, এত ভোরবেলা মোরগের ডাকে মাঝরাতেই উঠিয়ে দেয়। জানেন আমাদের বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে, আর এই কাঁঠাল গাছ নামাতে, কাঁঠালটাকে গাছ থেকে নামাতে লোক নয় একটা ক্রেন দরকার হয়, ক্রেন আসে তারপর সেই কাঁঠালটাকে নামায়। হ্যাঁ তারপর আমার পাড়ার শিলা আন্টির কথা বলছিলাম না, জানেন শিলা আন্টি এত ধীরে হাঁটে, এত ধীরে হাঁটে যে গুগল ম্যাপ বলেছিল আপনি পৌঁছলে তারপর আমাকে জানাবেন, আমি তারপর প্লে হব। এভাবেই চলতে থাকে। শ্রোতা বন্ধুর টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উৎসান্ত, আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে, রাত 10:15। এবার কিন্তু গপ বলার পালা আপনাদের। ও হ্যাঁ, যা বলছিলাম, আমাদের বাড়িতে একটা মশা আছে জানেন, সে কিন্তু রক্ত খায় না, একেবারে সভ্য মশা, শেষ আমাদের রান্না বান্নাগুলো খেয়ে যায়, কিন্তু রান্না খাওয়ার আগে সে আমাদের আধার কার্ডের নাম্বারটা জানতে চায়। আমি জানি না ঠিক কেন, একদিন মশাকে বললাম, ও মশা ভাই তুমি তো আমাদের রান্না বান্না খাচ্ছ, ফুলে ফেঁপে উঠছ, ভালো কথা, কিন্তু আধার কার্ড দিয়ে কি করো? বলেছে আধার কার্ডের সঙ্গে লিংক না থাকলে সে নাকি রান্নাই খায় না। বলুন তো এটা কোনো কথা? আরো এক শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, মলিনা ঘোষ। হ্যাঁ ম্যাডাম বলুন।
2: ম্যাডাম আপনি যা বলতেছেন আর না উত্তর দিয়ে পারলাম না।
1: না না বলুন,
2: ধন্যবাদ আপনি, ধন্যবাদ,
1: স্বাগত আপনাকে।
2: এত আনন্দ, এত

0: আমি কিছুতেই পারলাম না, আমার বয়স মানে 65 বছর উপরে, কিন্তু আমি কিভাবে বলবো বলবো তারা বুঝতে পারতেছে। আমি এইভাবে মানুষকে আসাইতে পারতেছি না, আমি কিন্তু আসি, কিন্তু আসছি আস্তে আস্তে, আমি এমন রাত পাই গল্প কইয়া, কিন্তু আসতে আর পারলাম না।
1: যাই হোক, আপনাকে যে হাসাতে পারলাম এটাই আমাদের অনেক। ভালো থাকুন শ্রোতা বন্ধুরা, একটাই কিন্তু অনুরোধ, আপনারা দয়া করে জানুন যে আজ কিন্তু গল্প বলতে হবে, গপ বলতে হবে। দেখি না আপনাদের কল্পনা শক্তিটা কতটা প্যাথেটিক হতে পারে। আমি কিন্তু আজকে আপনাদের গপ শুনব, ভালো লাগছে অনুষ্ঠান আশা করি সবার, কিন্তু গপ না শুনলে কিন্তু আমি আপনাদেরকে ছাড়ছি না। হ্যাঁ, গপ না শোনালে কিন্তু এক হাঁড়ি বিরিয়ানি খাওয়াতে হবে, সেটা বলে দিলাম। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আহা, কোনোভাবেই শোনা যাচ্ছে না। শ্রোতা বন্ধুরা, আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0381232653 নম্বর, এবং সেই একই সঙ্গে 0381232623 নম্বর, এবং আমাদের আরও একটা নাম্বার খোলা রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, কে রয়েছেন?
2: আপনারা বোধ সকলেই জানেন আমি শিল্পী, মানে নাচের শিল্পী।
1: কয়েকবার
2: ডাক পেয়েছি এই জাপানে, আমেরিকা, লন্ডন সব জায়গায়। যতবারই জাপানে যাই, আর প্রধান সেখানের প্রধানমন্ত্রী এত ধরে যে কমলবাবু এইবার এইবার একটা ডিসকো নাচ চাই। দল তৈরি করলাম সেখানে, এই নাচার সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হয়ে গেল। এই যে কিছুদিন আগে হলো,
1: আপনার জন্য
2: কিন্তু আসলে এই নাচের জন্য, শুধু আমার জন্য, পুরো টিমের জন্য। যদি বিশ্বাস না করেন, যদি বিশ্বাস না করেন, এই যে বিজনেস কনক্লেভ হলো কয়েকদিন আগে, মানে গতকাল,
1: আজকেই শেষ,
2: আরে সেইখানে এসেছিল প্রধানমন্ত্রী।
1: হ্যাঁ ঠিক তো,
2: জিজ্ঞেস করে দেখবেন। দ্বিতীয় কথা, শুক্লাদির কথা, এত বড় বড় বড় মাছ, আসলে মাছটা যে ভেজেছে তার খুন্তি লাগে তো, এটা বিশাল বড় খুন্তি আনতে জাহাজের দরকার, এটা তো আমার কোম্পানি। আর এই খুন্তিটা দিয়েছিল কে জানেন?
1: কে কে দিল?
2: ওই যে ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছে, এসে বলেছে আরে আপনি এত বড় মাছ ভাজবেন, এই খুন্তিটা গিফট করেছিল ওনাকে। আর আপনার মুরগি ওই দুপুর মানে রাত্রিবেলা মাঝ রাতে কেনটাকে জানেন? আসলে এটা তো মুরগ, তো ওই মুরগে ডিম পারে, এই ডিম পারার সময় হয়, তার জন্য এই রাত্রি দুটোর সময় ডাকে। লীলা মাসিমনির ইলিশ মাছ, আসলে ইলিশ মাছটা লাভ দিয়ে বয়ে চলে এসেছিল এখানে
1: জগন্নাথ,
2: একদম বৃষ্টি হয়েছে না, এই বৃষ্টির জলে পদ্মা থেকে এটা সামনের দিকে আস্তে আস্তে এখানে এসে পড়ে।
1: আপনি যে
2: মজা লাগলো,
1: আর আপনার নাচ কিন্তু চলতে থাকুক, আপনাকেও একটা ভারত রত্ন দেওয়াই যায় এই সুন্দর
2: ট্রফিটা। আরে সেটার জন্য তো আকাশবাণী থেকে একটা ট্রফি দিয়েছে, জানি না এটা ওই ভারতনাট্যম ট্রফি কিনা, হয়তো আরেকটা হবে উদা, আপনি তৈরি করে রাখবেন।
1: একদম একদম একদম, ডোন্ট ওয়ারি, ভালো থাকুন, শুভরাত্রি।
2: হ্যাঁ নমস্কার
1: শ্রোতা বন্ধু, আমাদের আরো একজন শ্রোতা বন্ধু মেসেজ করছেন, শুভ সন্ধ্যা মানালিদি, আমি শিবরাম, এই সেরেছে, শুভ সন্ধ্যা মানালিদি, আমি শিবরাম চক্রবর্তী বলছি, নকল আইনস্টাইনের কথা। আইনস্টাইনের গাড়ির ড্রাইভার যিনি ছিলেন, তিনি একদিন আইনস্টাইনকে বললেন, স্যার আপনি প্রতিটি সভায় ভাষণ দেন যেগুলো শুনে শুনে আমার পুরো মুখস্থ হয়ে গেছে। আইনস্টাইন অবাক হয়ে বললেন, বেশ তাহলে এরপরের মিটিংয়ে যেখানে যাব সেখানকার লোকজন তোমাকে চেনে না, সুতরাং তুমি সেখানে আমার হয়ে ভাষণ দিও, আমি ড্রাইভার হয়ে বসে থাকব। দুদিন পর ওই সভায় ড্রাইভার হুবহু আইনস্টাইনের ভাষণ গড়গড় করে বলে দিল। উপস্থিত জ্ঞানী গুণীরা তুমুল করতালি দিয়ে তাকে সম্বর্ধিত করল। সভার উদ্যোক্তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে তাকে গাড়িতে তুলে দিতে এলেন। সেই সময় একজন অধ্যাপক ড্রাইভারকে বললেন, স্যার আর একবার আপেক্ষিকের সংজ্ঞাটা সংক্ষেপে বুঝিয়ে দেবেন। হাসল আইনস্টাইন দেখলেন মহাবিপদ, এইবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে। কিন্তু তিনি ড্রাইভারের জবাব শুনে তাজ্জব হয়ে গেলেন। ড্রাইভার বিদ্রূপের সুরে বললেন, এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি, আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করুন, সে আপনাকে বুঝিয়ে দেবে অনায়াসে। ক্যা বাত, ক্যা বাত, দারুণ দারুণ। আপনার আসল নাম খুব সম্ভবত সুরঞ্জনা, তাই না? কি সুন্দর নাম আপনার জানেন। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে সুরঞ্জনা ওরফে শিবরাম চক্রবর্তী। শ্রোতা বন্ধুরা, জানেন আজ বাড়ি গিয়েই না খেলা দেখার রয়েছে। আসলে এই খেলা দেখতে দেখতে না আমার ওই আমাদের বাড়িতে আরও দু একজন আসবে, মেসি, রোনালদো এবং এমবাপ্পে, এরা কয়েকজন আসবে। এবং ওরা বলেছে আজকে আমার বাড়িতে, ওদের ঘরে নাকি টিভি নেই, বুঝলেন তো, তো কী আর করব। মেসিকে বললাম, ঠিক আছে মেসি, তুমি যখন আসবে তখন সঙ্গে করে এমবাপ্পে আর রোনালদো কেও নিয়ে এসো। তো তারা বললেন যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমাকে আবার বললেন, আমি বাড়ি যাওয়ার পথে না ওই পপকর্ন কিনে নিয়ে যাব। তো লেট নাইট ফুটবল, ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, সেটা তো দেখবই না, তো একটু যদি ভুরি ভোজ না হয়, একটু যদি মুখ না চালাই তাহলে কি করে বলুন তো। তো আমরা ভাবছিলাম একটু পপকর্ন খাওয়াই যায়, কি বলেন আপনারা, তাই না? নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
3: গুড ইভিনিং মানালি দেবী।
1: হ্যাঁ, গুড ইভিনিং
3: ওয়েস্ট বেঙ্গল, বীরভূম, শান্তিনিকেতনের সন্নিকট।
1: হ্যাঁ,
3: এ রহমান, আতিকুর রহমান।
1: হ্যাঁ আতিকুর বাবু, বলুন। আমি আজকে ভয় পাচ্ছি, আসল নাম বলছেন তো
3: শুনুন বলি। আমার সঙ্গে পরিচয় হয়েছিল ত্রিপুরা শান্তিনিকেতনে, ত্রিপুরার একটা মেয়ের পরিচয় হয়েছিল। তারপরে তার সঙ্গে বেশ ভাব হয়, তারপরে আমার তাকে হোটেলে খাইয়ে দাইয়ে তার সঙ্গে আমি আমাকে যেতে বললো ত্রিপুরা। তো আমার চার চাকা দিয়ে আমি নিজে ড্রাইভারিং করে সেই বান্ধবীকে আমি দিয়ে এলাম। পরে তখন তো আর ফোনে দিয়ে ছিল না, সবাই ভাবে আমাদের আর যোগাযোগটা সেভাবে ছিল না। তারপরে একদিন শুনলাম তিনি উপস্থাপিকা হয়েছেন, তারপরে সেই উপস্থাপিকার সঙ্গে পরিচয় হলো। সেই উপস্থাপিকা হচ্ছেন একটা মহিলা, নামটার বলছি না।
1: আচ্ছা,
3: আজকে তিনি উপস্থাপন করছেন।
1: বেশ বেশ।
3: আরেকটা বলছি, দুবাই থেকে প্লেনে করে আসছিলাম বিজনেস পারপাসে। তো দুবাই থেকে প্লেনে আসার সময় হঠাৎ হঠাৎ পাইলট সাহেবের শরীর খারাপ। তো পাইলট সাহেব কোনো কিছু দিছে না, আমি পাশেই ছিলাম। তো পাইলট সাহেব আমাকে, আমি বললাম আই ক্যান হেল্প ইউ, আমি আই এম অলসো পাইলট। তো উনি বললেন তাহলে আজকে কোন রকম ইন্ডিয়াতে পৌঁছান তাহলে। আমি সেই পাইলট হয়ে এই সেই প্লেনটা আমি ইন্ডিয়াতে নিয়ে এসেছি।
1: কত অসাধারণ! দেখুন, এর পরেও আপনার এতটুকু কি বলে অহংকার নেই, কত মাটির মানুষ আপনি।
3: রিয়েলি আমি মাটি মানুষ, সরসর মানুষ। তবে আজকে তো রিয়েলি বলা যাবে না, আমি কুটি জটিলি মোটি।
1: ভালো থাকো নাতিকুর বাবু।

0: শুভরাত্রি, ভালো থাকুন।
1: একদম
0: শ্রোতা বন্ধুরা শুনছেন আজ রাতে পর্ব, রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। আজ গপ প্রতিযোগিতা হচ্ছে, একের পর এক এমন এমন গপ দিচ্ছেন, আমার তো একেবারে পুরস্কার ফুরিয়ে যাচ্ছে, কি যে করি। রাত 10:26:53 আর গপের ঝুলিও কিন্তু বাড়ছে একে একে। হ্যালো নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
3: হ্যাঁ আমি বাজার করেছি। বাজার করতে গিয়ে এমনি দেখা হলো শর্মিষ্ঠির সাথে, দেখা হয়েছে সঙ্গে ছিল, সঙ্গে অনেক দেওয়া ছিল।
2: আচ্ছা,
3: আমি আবার বললাম যে 1000 টাকা পেয়েছো, একটা কাজ করো, একটা 5 কেজি খাসির মাংস কিনবো, কিনে মালানিদির বাড়িতে গিয়ে ওইখানে খাওয়া দাওয়া করে আজকে রাস্তাটা কাটিয়ে কাল সকালে বাড়িতে চলে আসবো।
2: আমি মেসি, রোনাল্ডো এবং এমবাপ্পেকে নিয়ে আসছি, একটু অল্প সময়ের মধ্যেই আসছি, ওয়েট করুন। তারপর একবারে ফুটবল দেখবো, কেমন রাজ্যে? ভালো আইডিয়া না অনিমেশ বাবু, খুব ভালো লাগলো, অসাধারণ। সঙ্গে থাকুন,
3: অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে আসুন।
2: একদম একদম, শুভরাত্রি।
0: শ্রোতা বন্ধু, আমাদের শ্রোতা বন্ধুরা এত ট্যালেন্টেড আজ সত্যি বোঝা যাচ্ছে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, সেই গপ প্রতিযোগিতাকে আবার ফিরিয়ে আনা যায় না, তাই আজকের অনুষ্ঠানে কিন্তু এই ছোট্ট ছোট্ট মজার মুহূর্তগুলো একটা কিন্তু চ্যালেঞ্জ আছে। আপনারা যা যেভাবে ফোন করছেন তাতে কিন্তু একেবারে আমি ওভারফ্লাডেড। আর এই গল্প আমাদের গপগুলো এমনভাবে শোনাচ্ছেন, সত্যি মনে হচ্ছে সত্যি। হ্যাঁ, এই যেমন গতকালই শ্রেয়া ঘোষাল আমাকে ফোন করে, সে কি কান্না, ভাবতে পারছেন না আপনি। কান্নার মানে জানেন? কিছুই না, সুনিধি চৌহানের সাথে নাকি একটু মন কষাকষি হয়েছে, আর সেই কান্নার কথাগুলো সবগুলো আমাকে বলছে, জানো মানালি, সুনিধি চৌহান আমাকে এই বলেছে, সেই বলেছে। আমি বলছি, না না শ্রেয়া ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি সুনিধি ম্যাডামকে বুঝিয়ে বলবো আপনাকে, আপনার সঙ্গে আবার ভাব করে নিতে, আরই কত ভালো লাগবে বলুন তো, তাই না? আর সবার মধ্যে একটা মিল মিশ থাকলে, সামঞ্জস্য থাকলে, তবে কি না ভালো হয়। শ্রোতা বন্ধুরা, আরো একটা গান শুনবো এবারে।

0: শ্রোতা বন্ধু, চলছে আজ রাতে পর্ব। আজ রাতে কথা হচ্ছে গপ প্রতিযোগিতা নিয়ে, সে তো আপনারা জানেন। আর আপনাদের ট্যালেন্ট দেখে আমি তো একেবারে ভাবছি যে এবার থেকে আমরা হই শ্রোতা বন্ধু, আর আপনারা আর যে চেয়ারে এসে বসে একদিন হোস্ট করে যান। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, আপনি কে বলছেন?
1: আমি গোলাঘাটি থেকে নীলমণি দেববর্মা বলছি।
0: নীলমণি দেববর্মা বাবু, বলুন। খুব অস্পষ্ট লাগছে নীলমণি বাবু, আমি কাটতে বাধ্য হলাম। আপনার ফোনে হয়তো নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, গপের কথা বলছিলাম। আজকের এই রাতটা আমরা ফিরে যাব সেই সময়ের স্রোতে, যেখানে একটা সময় ছিল যখন মোবাইল ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু মানুষ ছিল গল্পে, হাসিতে এবং আড্ডায় ভরপুর। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আগের সেই গপ শব্দটা শুনলে কেমন একটা হাসি চলে আসে। এখানে হাস্যরস রয়েছে, অতিরঞ্জন রয়েছে এবং বুদ্ধির সুন্দর মেলবন্ধন কিন্তু থাকে। জানেন শ্রোতা বন্ধুরা, একটা গল্প বলি, চলুন। প্রায় 30 বছর আগের কথা, একটা ছোট্ট গ্রাম, শীতের সন্ধ্যা, মাঠে বাঁশের মঞ্চ তৈরি হচ্ছে, পাশে কেরোসিনের লণ্ঠন চলছে, গ্রামের মানুষ চাদর মুড়ি দিয়ে বসে আছেন। ঘোষক বললেন, এবার শুরু হচ্ছে আমাদের বহু প্রতীক্ষিত গপ প্রতিযোগিতা। প্রথম প্রতিযোগী উঠে বললেন, আমি এমন একটা মাছ ধরেছিলাম যে মাছটা এত বড় যে ওকে বাড়ি নিয়ে আনতে 4 জন মানুষ আর 2 গরুর গাড়ি লেগেছিল। সবাই হেসে উঠলেন। দ্বিতীয়জন বললেন, সে কিছুই না, হ্যাঁ আমি এমন একটা নারকেল গাছ দেখেছি জানো, যার মাথায় উঠে একজন চা খাচ্ছিল আর নিচে দাঁড়িয়ে আর একজন তাকে বিস্কুট দিচ্ছিল। ভাবুন, হাসিতে ফেটে পড়লো পুরো মাঠ। তারপর একজন বৃদ্ধ উঠে বললেন, তোরা যা বললি সবই একেবারে ছোট কথা। আমি একদিন এমন অলস মানুষ দেখেছি যে ঘুমের মধ্যেই নাক ডাকার কাজটাও পাশের লোককে দিয়ে করিয়েছিল। মাঠে তখন হাততালি আর হা হা অষ্টহাসি। সেদিন কেউ বিচার করেনি গল্পগুলো সত্যি না মিথ্যে। বিচার হয়েছিল কে সবচেয়ে সুন্দরভাবে মানুষকে হাসাতে পারে। জানেন আজ আমরা সবাই ব্যস্ত, ফোন আছে, আছে ইন্টারনেট, ভিডিও কলিং, শর্টস, রিলস বগেরা, কিন্তু উঠোন ভরা গল্প নেই, সেই চায়ের দোকানের প্রাণ খোলা হাসিটা নেই, ঠাকুমা দাদুর গপ শোনার ধৈর্য যেন কমে গেছে, আর শিশুরা তারা তো ইউটিউব

0: দেখে নিচ্ছে সহজ। শ্রোতা বন্ধুরা, আপনাদের মনে পড়ে সেই দাদু দিদা কিংবা বাবা মায়ের কথাগুলো? যদি পড়ে তাহলে এই অনুষ্ঠানটা, আজকের অনুষ্ঠানটা আপনাদের জন্য। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে মিস্টার ফখরুদ্দিন আহমেদ কথা বলছি।
0: ব্র্যাকেটের নামটা বলে দিন।
1: বীরভূম জেলা অন্তর্গত ধারাগ্রাম থেকে শ্রী গৌতম চট্টোপাধ্যায়।
0: গৌতম বাবু বলুন।
1: বুঝতে পারছেন? দিদি, ওই যে আমি ওই আধার ব্যাপারই তো, মানে আধার ব্যবসা করি, হ্যাঁ, নিয়ে আমি ওই জাহাজে খবর রাখছি।
0: মানে
1: আমি নিচে মাটির নিচে আমি ব্যবসা করি, আমি কোথায় একদম আকাশের উপরে আমি খবরটা রাখছি। আমার একটা বন্ধুকে বলেছিলাম, জানিস আমি এই আমি ভারতবর্ষ থেকে একদম আমেরিকা লন্ডন এসব করে করে আমি জাহাজে ঘুরে ঘুরে বেড়াই। নিয়ে আমাকে বন্ধু বলছে যে তুই তো ব্যবসা করিস তো আধার, হ্যাঁ, তো কি করে তুই জাহাজে খবর রাখিস, জাহাজে জাহাজ পেলি কি করে? হ্যাঁ, আর দিদি আরেকটা বন্ধুকে আমি বলছিলাম যে রাস্তায় পেরিয়ে পেরিয়ে একসঙ্গে যাচ্ছি, যেতে যেতে একটা বাজারে একটা মুরগির দেখালাম আর কি। হ্যাঁ, যেটা জানিস আমি মাটি থেকে হাতটা যতটা আমার মাথার উপরে উঠে এতটা দেখালাম, মানে জানিস এত বড় মুরগি দেখালাম বন্ধুকে। নিয়ে মুরগিকে দেখানোর পরে বলছি বাবা এত বড় মুরগি হয় নাকি? নিয়ে আমি বললাম দাঁড়া আমি বাঁ হাতটা আনতে দে, বাঁ হাতটা নিয়ে এসে দেখিয়ে দিলাম মুরগি যেমন হয় সেরকম, যেমন মুরগি হয় সেরকম হয়ে গেল। তো বলছে বাহ ভালো ফোকা তুই। ওই জন্য আমি বললাম আমার নাম ফখরুদ্দিন আহমেদ।
0: ফখরুদ্দিন আহমেদ বাবু ভালো থাকুন।
1: আপনি ভালো থাকুন, খুব ভালো থাকুন।
0: একদম। শ্রোতা বন্ধুরা, সময় চলে যাচ্ছে, রাত বাড়ছে, গপের প্রাবল্য বাড়ছে, আরো একখানা গান।

0: তো এই জুজু সোনারা মাঝে মাঝে আমাদের অসাধারণ অসাধারণ মুহূর্ত দিয়ে যায় উপহারে। জানেন, আমাদের সেই কাঁঠাল গাছটার কথা বলছিলাম না, সেই কাঁঠাল গাছটার পাশে একটা কি ভালো আম গাছ ছিল, এত টেস্টি আম। কিন্তু ওই আমটার একটা বিশেষত্ব ছিল, এই আমটা এত বড় আম যে কাটলে পুরো পাড়া খেতে পারে। আর জানেন, সেই আমের আটিটা দিয়ে না আমাদের বাড়ির যে খাট, সেই খাটটাই কিন্তু সেই আমের আটিগুলো দিয়েই বানানো হয়েছে। দুটো আমের আটি দিয়েই পুরো খাট বানানো হয়ে গেছে। আমাদের বাড়ির সমস্ত ফার্নিচার সেই আমের আটি দিয়েই বানানো হয়। তো আর আমাদের তো সিমেন্টও বানাতে হয় না, আমাদের মাটি খুঁড়লেই সিমেন্ট উঠে আসে, পাওয়া যায়। এদিকে আমাদের বিশাল বড় ধান ক্ষেতও আছে, চাল নিয়ে নিই যখনই ভাত বসাতে যাই, একদম খেতে গিয়ে এক মুঠো চাল ধান নিয়ে আসে, ওগুলো ঝেড়ে ঝেড়ে ভাত বসিয়ে দিই। মানে একেবারে জানেন তো, পুরো গ্রসারি সব যেন আমাদের বাড়িতে, কোনোই প্রবলেম হয় না। আর সবচেয়ে মজার কথা হচ্ছে, আমাদের বাড়িতে যে সেই সমুদ্রটা আছে না, সেই সমুদ্র থেকেই আমরা ছেঁকে ছেঁকে নুন নিয়ে নিই। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: নমস্কার মালানি ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন আপনি?
1: আমি আগরতলা থেকে মানস সূত্রধর বলছিলাম।
0: ও, আমাদের ছোট্ট মানুষ, বলো।
1: অনেকক্ষণ ধরে ট্রাই করছি, পাচ্ছিলাম না।
0: বলো বাবা,
1: আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো, তুমি ভালো?
1: হ্যাঁ, আপনার এই আজকের গপ কবিতা খুব মজা লেগেছেন।
0: মজা লেগেছে তো ভালো, তুমি বলো একটা শুনি। আচ্ছা, ক্লাসে কিন্তু মিথ্যে কথা একদম বলবে না, এখানেই বলে ফেলো, যা ইচ্ছে করে। পেটের মধ্যে যদি গুড়গুড় করে খুব মিথ্যে কথা, তুমি এখানেই বলতে পারো, ক্লাসে কিন্তু বলো না, ঠিক আছে?
1: একটা ভূতের গল্প বলতে পারবো?
0: না, মোটেও না,
1: ছোট করে
0: একদম না।
1: মানে যেটা যেটা গপ আর কি,
0: গপ হলে বলতে পারো।
1: লালু যখন আর কি, একটা গল্পের নাম লালু। লালুদের বাড়ির পাশে একজন মহিলা মারা গিয়েছিল আর কি, ওনাকে যখন শ্মশানে নিয়ে যাচ্ছিল, তখন তখন মানে তাদের পাশের লোক তো
0: উঠে
1: খেতে যাচ্ছিল,
0: মৃতদেহ নড়ে গেছে। খুব
1: ভালো
0: থেকো, লালুর গল্পটা মনোযোগ দিয়ে শুনো, ঠিক আছে? পড়ো ভালো করে, পড়ায় আসবে। ধন্যবাদ মানুষ, ভালো থেকো। তো হ্যাঁ, তো সেই আমের আটি দিয়ে আমাদের সবাই, তারপর আমাদের বাড়ি থেকে আমের আটি নিয়ে যাচ্ছে অনেক দামে অনেক দামে, তারপর সেগুলোকে বিক্রি করতে করতে আমাদের এত ডলারে ডলারে টাকা এসে গেল। তো এবার কি করলো, একদিন অনিল আম্বানি এলো মুকেশ আম্বানিকে নিয়ে, তো এবং রতন টাটাও এসেছিল, যদিও একটু পরে রতন টাটা আসেন। তো তারা আমাকে বল আমাদেরকে বলছিল যে, আচ্ছা আপনাদের যে এই আমের গাছটা একটা আটে দিয়ে দিন, আমরাও গাছ লাগাবো। আর জানেন, সেই আম গাছ লাগিয়েই কিন্তু আজ অনিল আম্বানি, মুকেশ আম্বানি এবং রতন টাটা হয়েছেন। জানেন, ওদের এত সাকসেসের পেছনে কিন্তু আমাদের বাড়ির আমের আটি দায়ী, কী করব বলুন তো। এ কথা তো এত ডাউন টু আর্থ, আমরা আর কাউকে বলাই যায় না, শুধুমাত্র আজ আপনারা এত কাছের মানুষ বলেই জানালাম। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, খোকন বাবু বলুন।
2: আমার বিষয়টা ম্যাডাম, আমি কিন্তু মিথ্যা না, সত্যি কথাই বলছি।
0: সত্যি কথা বললে আজকে জায়গা নেই।
2: ত্রিপুরার আনাচে কানাচে হোমিওপ্যাথিক

0: ডাক্তার।
1: হ্যাঁ,
0: আমি আমি যে ডাক্তারের এখানে চাকরি করেছি, উনি আসলে গৃহস্থ, সারাদিন গৃহস্থী কাজ করেন, সন্ধ্যার পরে উনি চেম্বারে আসেন। আমাকে বললো যে তুমি কি কাজ করবে আমার এখানে, যদি করো 3 মাস বা 6 মাসের মধ্যে তোমাকে ডাক্তার বানিয়ে দেবে, আর বেতন 1 টাকা, প্রত্যেক দিন 1 টাকা দেবে, আর 3 মাস গেলে বেতন বাড়িয়ে দেবে। তো বেতন আসলে ম্যাডাম বেতন বাড়িয়ে দিচ্ছে না, আমার একটু বিরক্তি, কিন্তু আমার কাজ হলো এই ঘরটা ঝাড় দেওয়া এবং এইভাবে চলছে। আমি ওষুধ গুলি চিনে ফেলেছি, শুধু আমি যতদিন চাকরি করেছি শুধু জুলাফের অর্থাৎ পায়খানার মানুষের গুড়মাল ওষুধ যেহেতু চিনে ফেলেছি, আমি আমার রাগ করে আমি এই বাজারেরই খুব মাথায় দোকান খুললাম ওষুধের। খলিফা গিয়ে দর্জিকেও বললাম যে আমাকে একটা সাদা কাপড়ের মধ্যে লাল আমি বলছি পূরণ চিহ্ন, তার কারণ হলো যে ডাক্তারের কাছে আমি চাকরি করেছি ওনারটা রুগীর এত ভিড় হতো, যুগটা পর্দাটা টানার পরে যুগটা পূরণ হয়ে গেছে, আর আমি ওইটা দেখেই পর্দা সিলিয়ে নিচ্ছি। আমার আমার এই পর্দাটা গুছালে পরে যুগ হয়।
1: হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না? যাই হোক, আরো একটা গান শুনি।

0: ಗೋಳಾ ಚತುರ ಗೋಳಾ ಚತುರ ಗೋಳಾ ಕ್ಯಾರ ಗೋಳಾ ಚತುರ ಗೋಳಾ ಚತುರ ಏಕಪೇರಾಯನ.
1: ಶ್ರೋತಾ ಬಂಧುರಾ, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন। তো আজ এই পর্বে কিন্তু কথা হচ্ছিল গপ নিয়ে। আরও একটা মেসেজ আমাদের ঝুলিতে চলে এসছে, লিখছেন শুভ সন্ধ্যা মানালি। জানো তো, আমি এই মাত্র ভিডিও কলিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলছিলাম ত্রিপুরার খুব মিষ্টি ফল কাঁঠাল নিয়ে। স্বর্ণালীদির বাড়ির কাঁঠাল কিন্তু অসাধারণ, সেটা আমি খেয়েছি বাই দ্য ওয়ে। হঠাৎ করে আমার ভাই এসে আমাকে দুর্দান্ত একটা খবর দিল যে আজকের বৃষ্টিতে নাকি আমাদের পাড়ার ছোট্ট ড্রেনটা দিয়ে নাকি একটা বিশাল বড় হাঙর চলে এসেছে জলে ভেসে। ওইটা দেখার জন্য নাকি সারা ভারতবর্ষের মানুষ জড়ো হয়ে গেছে। আহা, তুমিও বাড়ি যাবার সময় একটু দর্শন দিয়ে যেও কেমন। ভালো থেকো, শুভরাত্রি। আঙুরটা তো দেখতেই হবে, আঙুরটা ভাসছে না। কার পাল্লায় পড়লাম? স্বয়ং স্বর্ণালী দেবীর পাল্লায় পড়লাম, ওরে বাপরে। শ্রোতা বন্ধুরা, এভাবেই গপে গল্পে আড্ডায় ভরে থাকুক আমাদের প্রতিদিনকার গল্প গাথা। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। গপ বলার কোনো সীমারেখা নেই। আমাদের সত্যি জীবনে এভাবে বাড়িয়ে বলার চেয়ে কিন্তু এই ছোট্টখাট্টো গপগুলো বলা অনেক ভালো। কারোর ইমোশনকে কষ্ট না দিয়ে, কারোর পছন্দতে আঘাত না করে আমরা যদি এভাবে গপ বলে মাতিয়ে রাখতে পারি তাহলে কেমন ভালো হয় বলুন তো। আপনারা যারা সবাই এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য সহকারে শুনছিলেন,

আপনাদের সবাইকে প্রণাম ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আজ রাতে পর্ব। সবাই ভালো থাকুন, হাসতে থাকুন আর ভালোবাসতে শিখুন। শ্রোতা বন্ধুরা, আজ রাতে পর্ব এ পর্যন্তই জানিয়ে দিচ্ছি। আগামীকালকের আকাশ কি বলছে, আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা খোয়াই, গোমতি, সিপাহীজলা ও দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় রাজ্যের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দক্ষিণ জেলার সাব্রুমে 83.5 মিলিলিটার। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আগামীকালকের আকাশ কি বলছে। এবার জানিয়ে দিচ্ছি আগামীকাল কি অনুষ্ঠান সূচি রয়েছে আপনাদের জন্য। আগামীকাল 11 জুলাই শনিবার সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ামনি খরাং, সকাল 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপরে স্থানীয় সংবাদ এবং স্থানীয় ককবরক সংবাদ শুনবেন। অভিজ্ঞাপন রয়েছে সকাল 7:45, সকাল 8:40 তোমায় গান শোনাবো, সকাল 9:10 নিউজ হেডলাইন্স এবং 9:12 বলছি তোমায়, সকাল 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, সঙ্গে থাকছে আর জে চিন্ময়, সকাল 11:00 ককবরক অনুষ্ঠান খাপাং ইয়াখরাই, বেলা 12:32 ককবরক অনুষ্ঠান, বেলা 2:00 ককবরক অনুষ্ঠান খনাতক খোরাং, 2:30 সুরের আকাশে শুনুন আর জে সুয়েতার সঙ্গে, 3:58 নিউজ হেডলাইন্স, বিকেল 4:00 সুরের আকাশে, বিকেল 5:00 আজকের সিকান্দার, সন্ধ্যে 6:30 উড়ান, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 রয়েছে গানে আপকে লিয়ে, রাত 8:45 সমাচার সন্ধ্যা এবং রাত 9:00 নিউজ হেডলাইন্স, রাত 9:02 থেকে থাকছে আজ রাতে, সঙ্গে থাকছে আর জে সর্বিষ্ঠা এবং রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। তবে হ্যাঁ, অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজন